আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 8ই আষাঢ়, 1948 শকাব্দ, 29শে জুন, 2026 খ্রিস্টাব্দ, 14ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:56 হয়ে 41 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 17 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 27 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা না থাকলেও জলস্ফীতির একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ রাত 11:30 পর্যন্ত 0.9 মিটার থেকে 1.1 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ দেখা যেতে পারে, যার স্থায়িত্ব হতে পারে 19 সেকেন্ড থেকে 22 সেকেন্ড।

0: সেকেন্ড পর্যন্ত। জলস্ফীতির সম্ভাবনা থাকায় নৌ চলাচল এবং অন্যান্য কার্যাবলীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 41 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: কেবল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগত শিক্ষাই শিক্ষা নহে, একটি সম্পূর্ণ মানুষ হইতে হইলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন, অনেক অগ্নি পরীক্ষার প্রয়োজন। কেবল অর্থার্জনের জন্য শিক্ষা নহে, শিক্ষার উদ্দেশ্য আত্মবিকাশ লাভ করা, হৃদয়ের মার্জনা করা। দর্পণের ন্যায় বিশ্বের প্রতিবিম্ব গ্রহণে হৃদয়কে সমর্থ করা। এইভাবে যদি মানুষ একবার তৈরি হইয়া ওঠে, ক্রমে একটা জাতি তৈরি হইয়া ওঠে, তবে সেই জাতিকে আর পয়সার জন্য লালায়িত বা গ্রাসাচ্ছাদন নির্বাহের জন্য ব্যতিব্যস্ত হইতে হয় না। ওই প্রকারে গঠিত জাতির কোনো স্পৃহাই অপরিপূর্ণ থাকে না, অর্থ তো কোঞ্ছার। সুতরাং সর্বাগ্রে চাই সমাজের প্রাণে আকাঙ্ক্ষার উদ্রেক করা। যা কিছু কষ্ট বা পরিশ্রম ওই প্রথম অবস্থাতেই, পরে একবার আকাঙ্ক্ষা জন্মিলে ওই জাতি আপনি আপনার লক্ষ্যের দিকে ধাবিত হয়, তখন আর তাহাকে প্ররোচিত করিবার প্রয়োজন হয় না। কষ্ট ততক্ষণ যতক্ষণ আমি ঠিক বুঝিতে বা ধরিতে না পারি যে আমি কি চাই, কোন বস্তুটি পাইলে আমার চিত্ত পরিতৃপ্ত হইবে। যদি একবার আমার সেই অভিপ্রেত বস্তুর স্বরূপ উপলব্ধি করিতে পারি, তবে সেই দিকে আমার হৃদয়ে যে গতি হইবে এমন কেহ নাই যে সেই গতি রোধ করিতে পারে। বাঙালি জাতির সকলের মনে একবার কোনো ক্রমে জাগাইয়া তুলিতে হইবে যে আমার মাতৃভাষার অভ্যুদয়ের সহিত একসূত্রে আমার নিজের এবং আমার অভ্যুদয় গ্রথিত, বঙ্গদেশের অদৃষ্ট, বঙ্গবাসীর অদৃষ্ট, বঙ্গভাষার ভূয় বিস্তারের উপর নিহিত। যতদিন বঙ্গের অতি নগণ্য পল্লীতে পর্যন্ত বঙ্গবাণীর বিজয় শঙ্খ নিনাদিত না হইবে, সকলে সমস্বরে বঙ্গভাষার বিজয় প্রশস্তি উদাত্ত কণ্ঠে আবৃত্তি না করিবে, ততদিন বিশ্ব সাহিত্যে বঙ্গের জাতীয় সাহিত্যের অন্তর্নিবেশ অসম্ভব। যখন ঋতুরাজ ধরাধামে অবতীর্ণ হন, সারা ব্রহ্মাণ্ডটা একভাবে এক উন্মাদনায় বিভোর হইয়া ওঠে, এক মনে সকলে মধুর বাসন্তী মূর্তি পূজা করিয়া তৃপ্তি লাভ করি। যদি সারা বঙ্গদেশটাকে একভাবে একই উন্মাদনায় বিভোর করিয়া তুলিতে পারো, তোমার জননী বঙ্গভাষার ভুবনমোহিনী মূর্তির বিমল প্রভায় বাঙালি জনসাধারণের হৃদয় বিভাসিত করিয়া তুলিতে পারো, দেখিবে তোমার দ্বিভুজা বঙ্গভারতী দশভুজার মূর্তিতে বাঙালির সমক্ষে অবতীর্ণা। দেখিবে বিশ্বের প্রান্ত হইতে প্রান্তান্তরে তোমার বঙ্গবাণী বিজয় শঙ্খ ধ্বনিত হইতেছে, বাংলার মাটি বাংলার জলে পৃথিবী ছাইয়া ফেলিয়াছে। একবার ভাবিয়া দেখো, জন্ম জন্মান্তরে কত পুণ্য করিয়াছিলে, কত তপস্যা করিয়াছিলে, তাই এমন মধুর বাংলায় আসিতে পারিয়াছ। স্নিগ্ধ শ্যামল কাননকুন্তলা বঙ্গভূমির বক্ষের ক্ষীরধারায় যাহাদের দেহ পরিপুষ্ট, বঙ্গে নিত্যনবীন নীল নভশ্চন্দ্রাতপতলে শিশির স্নাত দুর্বাসনে যাহাদের উপবেশন, আর কলকণ্ঠ সুক কোকিলের মধুর কাকলিতে যাহাদের কর্ণবিবর পরিপূর্ণ, তাহাদের হৃদয়ে কল্পনার অভাব হইবে কেন? সম্মুখে যাহার প্রতিদ্বন্দ্বিনী ভাগীরথী, তাহার কণ্ঠ পিপাসায় শুকাইবে কেন? বঙ্গবাসী, তোমার কিসের অভাব? তোমরা কাহার চেয়ে কম, কিসে দুর্বল? অতীতের বিস্ময়পূর্ণ চিত্রশালা হইতে একবার এই দিকে তাকাও, ওই দেখো, তোমাদের জন্য যথা সর্বস্ব ব্যয় করিয়া অক্লান্ত শ্রমে তোমাদেরই পূর্ববর্তী মহাজনগণ কত মনোহর পত্রপুষ্প পল্লবে বঙ্গ সাহিত্যের মণ্ডপ সাজাইয়া রাখিয়া গিয়াছেন। তাহারা প্রাণপাতি যত্নে রত্নমণ্ডপের রত্নবেদিতে আমার রত্নহার ও বিভূষিতা বঙ্গবাণীর উদ্বোধন করিয়া গিয়াছেন, মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। তোমাদের এখন পূজায় বসিতে হইবে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী যুথিকা রায়।

প্রথমে যুথিকা রায়, পরে অমর পালের গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা। দুগ্ধ ব্যবসায়ী থেকে উদ্যোগপতি হতে হলে, বলবেন প্রদীপ কুমার রায়। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা পেশাগত রোগ শুনবেন। দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অমরেশ মুখোপাধ্যায় ও হৈমন্তী দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত ঋতুপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর, সংকলন মৌসুমী সোম মজুমদার। 8:05 নজরুলগীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে। 8:20 কথিকা আমার বাবা সুধীন দাশগুপ্ত, বলেছেন সৌম্য দাশগুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান অপরাজিত, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও পৌলমী বাগ। বেলা 12:00 আধুনিক গান কৌশিক গোস্বামীর কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী মানিক দাস বাউল। 12:35 উনজমির দুন ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। নির্বাচিত লোকগীতি শুনবেন দুপুর 1:00। 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, রূপান্তরকামী অভিনেতা রঞ্জন বসুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য।

এই আধুনিক গান কৌশিক গোস্বামীর কণ্ঠে। 12:15-এর লোকগীতি শিল্পী মানিক দাস বাউল। 12:35-এ উনজমির দুন ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। নির্বাচিত লোকগীতি শুনবেন দুপুর একটায়। 1:45-এ মহিলা মহল অন্দর সংবাদ। রূপান্তরকামী অভিনেতা রঞ্জন বসুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস। 2:30-এ ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখ, শ্রী নেতাজি ভবন বিদ্যাপীঠের শিক্ষক সব্যসাচী ধর ও বিজয়ী শিক্ষার্থীরা। সন্ধ্যে 6:05-এ সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15-এ সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রথমে সুখী পরিবারে গৃহিণীদের ভূমিকা, এ বিষয়ে বলবেন কনক সরেন। এরপর লোকগীতি ফিলিপ মান্ডি, বিজয় হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:40-এ কৃষি কথার আসর, প্রথমে খারিফ ভুট্টা চাষ, এ বিষয়ে সঞ্জয় ভট্টাচার্যর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমাদের রাজ্যে সুস্থায়ী ও ওষুধি গাছপালা সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর সুনীল কোঠারির সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয়ে গল্প হলেও সত্যি, পায়ের শিরা মনের কথা বলে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার অভিক ভট্টাচার্য, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, রাত 10:00 ছায়াছবির গান। 10:30-এ ভজন কৌশিক গোস্বামী।

0: 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী কৌশিক গোস্বামী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় দিবার ঘোষাহা, 8:30 নজরুল গীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে, 8:45 আধুনিক গান শিল্পী মিতা সেনগুপ্ত, 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী বিভাস সাংহাই। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 আধুনিক কৌশিক গোস্বামীর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, সন্ধ্যে 6:10 হিন্দি বার্তা, 6:30 গোল গুলশান, 7:10 শিল্প সংলাপ। বর্তমানে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে ডক্টর কিংসুক সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী ভট্টব্যাল। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর রবীন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় জীবনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে লন্ডনের লর্ডসে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া 6 উইকেটে ভারতকে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর রবীন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতের পক্ষ থেকে দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজের বাস্তবায়নের অগ্রগতিও তাঁরা পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের উন্নয়ন ও অগ্রগতির প্রতি ভারতের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, চলমান দ্বিপাক্ষিক প্রকল্পগুলি মরিশাসের স্বাস্থ্য পরিষেবা, সংযোগ ব্যবস্থা, সুদূর প্রসারী উন্নয়ন এবং সমুদ্র সংক্রান্ত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই প্রধানমন্ত্রী ভারতের ভিশন মহাসাগর এবং নেবারহুড ফার্স্ট নীতির আওতায় ভারত মরিশাস বৃদ্ধিপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দেন। পাশাপাশি গ্লোবাল সাউথের স্বার্থে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
2: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায়, জব সেসেল আপনি স্বতন্ত্রতা কে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায়, और हम भारत सेशेल राजनयिक संबंधों की भी 50वीं वर्षगांठ मना रहे। इन 50 वर्षों की यात्रा में हमने मित्रता को विश्वास में, विश्वास को सहयोग में और सहयोग को जन कल्याण में बदला है। हिंद महासागर ने भारत और सेशेल के संबंधों को सींचा है।
1: রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুলাম। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি ভারতের অঙ্গীকারে বিশেষ গুরুত্ব বহন করে। বিদেশ মন্ত্রকের

0: মতে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ও সেসেলসের দৃঢ় স্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে এবং দুদেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের যৌথ অঙ্গীকারকে শক্তিশালী করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রীষের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রীষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দিয়েছেন এথেন্স স্টার্টআপ বিজনেস ইনকিউবেটর এই বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্টআপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে ভারত ও গ্রীষের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। এই প্রতিনিধি দল গ্রীষের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে পরিদর্শন করবে। উন্নত উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর শিল্পক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখে দুদেশের শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। এর আগে লন্ডনে অনুষ্ঠিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস শীর্ষক বাণিজ্য সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ব্রিটেন সফর শেষ করেন। ওই বৈঠকে দুদেশের শিল্পমহলের প্রতিনিধিরা প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাদের মতে এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে ব্রিটেন সফরের পর গ্রীষ সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
1: किसी भी राष्ट्र की आत्मा उसके लोग होते हैं और जब उस देश के लोग कोई संकल्प लेते हैं तो कोई भी शक्ति उन्हें अपने लक्ष्य से डिगा नहीं पाती। राष्ट्र निर्माण में जन भागीदारी की यह ताकत भारत की बहुत बड़ी पूंजी है और इस जन भागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
0: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। এখবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি এবং চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সী 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী পয়লা জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারত মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। লর্ডসে গতকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেটে 170 রান তোলে। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 4 উইকেট হারিয়ে 1 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। এলিসা পেরি 56 রান করেন। এবার আসছি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সেসেলসে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করেছেন। তারা ভারত ও মরিশাসের চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সকাল 7:25।
2: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন, দুগ্ধ ব্যবসায়ী থেকে উদ্যোগপতি হতে গেলে। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়।
2: আমাদের প্রত্যেকের বাড়িতে, কারোর বাড়িতে দুটো গরু, কারোর বাড়ি চারটে গরু, বা দুটো মোষ, চারটে মোষ, এইভাবে আমরা দুধ উৎপাদন করি। কিন্তু আমাদের যেটা মেন সমস্যা হচ্ছে এই দুধটা নিয়ে, এবং প্রায় প্রত্যেক খামারির এই একটা প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, এই দুধটা আমরা কী করব। জিনিসটাকে আমাদের হচ্ছে স্ট্রিমলাইন করতে হবে, অর্থাৎ এই দুধটাকে আমাদের একটা জায়গায় করতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা দুধটা নিয়ে যদি কোনো নামী কোম্পানির শীতলীকরণ কেন্দ্রে দিয়ে দিই, সেখান থেকে আমরা একটা পয়সা পেয়ে যেতে পারি। অথবা কেউ যদি মনে করেন যে না, আমি এই দুধটাকে নিয়ে নিজেই প্রোডাক্ট তৈরি করে সেটাকে করতে পারি, সেটাও করা যেতে পারে। আবার অনেকে ভাবতে পারেন, না আমি দুগ্ধ জাত পদার্থগুলোকে নিয়ে আমি একটা আউটলেট তৈরি করব শহরের বুকে, সেটাও করা যেতে পারে। অনেকে করতে পারে কি, এই দুধগুলোকে নিয়ে যদি আমরা ভ্যালু অ্যাডিশন করি, অর্থাৎ দুগ্ধজাত পদার্থ তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার মুনাফাটা অনেক বেশি হবে, এবং দুগ্ধজাত দ্রব্যটার লাইফ, যেটাকে আমরা বলছি সংরক্ষণ, তা অনেক দিন করা যায়। দুধটা একদিন থেকে দুদিন রাখা যেতে পারে, কিন্তু দুগ্ধজাত দ্রব্যটা আমরা মোটামুটি 15 দিন থেকে এক মাস পর্যন্ত আমরা রাখতে পারি। কিন্তু এই কাজগুলো করতে গেলে আমাদেরকে বৈজ্ঞানিকভাবে ম্যানেজমেন্ট যেটাকে, সেটাকে স্ট্রিমলাইন করতে হবে, এবং সেই স্ট্রিমলাইন করতে গেলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং তার জন্য দরকার একটা ছোটোখাটো ট্রেনিং, এবং সেই ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সময় মতো দিয়ে দেয়, সেটা যোগাযোগ করতে হবে। এই পরামর্শ দেওয়ার ফলে কি হবে, যে ব্যবসার যে ঝুঁকিগত দিকটা অনেকটাই, বা যেটাকে বলে রিস্ক ফ্যাক্টর, অনেকটাই আমরা কম করতে পারি। তবে এখানে একটা কথা আমি বলবো, যে পশ্চিমবঙ্গ দুধ উৎপাদনে এখনও সর্বভারতীয় ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে, কিন্তু বাজার এর চাহিদা যথেষ্ট পরিমাণ আছে, কারণ বাংলার মিষ্টি জগৎ বিখ্যাত, এবং অনেকগুলো প্রোডাক্টের জিআই ট্যাগ আমরা সম্প্রতি পেয়েছি। কিন্তু সেই বাজারটাকে আমাদেরকে ক্যাপচার করতে হবে, এবং সেটাকে ক্যাপচার করতে গেলে আমাদেরকে সাইন্টিফিক ওয়েতে আমাদেরকে এগিয়ে, যে আমরা কেবল দুধ উৎপাদন করলাম তারপর গোয়ালা হিসেবে দিয়ে দিলাম, সেটার থেকে বেরিয়ে আসতে হবে, সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে আমাদেরকে ম্যানেজমেন্ট, এবং যে আধুনিক এখন যে নলেজ আছে, সেই আধুনিক নলেজ দিয়ে জিনিসটাকে যথেষ্টই এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের যে পুরনো ধ্যান ধারণার মাধ্যমে যেটা এতদিন আমরা ব্যবসা করে এসেছি, তার থেকে আমাদেরকে আরেকটু বেরিয়ে আসতে হবে। কেন না, এখন একটা কথা আছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ সমস্ত WTO-র ফলে এখন সারা বিশ্বের বাণিজ্য উন্মুক্ত হয়ে গেছে। তার ফলে একটা সুবিধা হয়েছে কি, বাজার যথেষ্ট পরিমাণ চাহিদা যুক্ত হয়ে গেছে, কিন্তু সেই বাজারটা অনেকটা উন্নত ধরনের, অর্থাৎ সুন্দর প্যাকেজিং, তার সুন্দর সেলফ লাইফ, তার সুন্দর গুণমান, এইগুলোকে বজায় রাখতে হবে। আর এগুলোকে বজায় রাখতে গেলেই আমাদেরকে সাইন্টিফিক বা বৈজ্ঞানিক উপায়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। বিক্ষিপ্তভাবে আমরা যেগুলো করি, সেই বিক্ষিপ্তগুলোকে আমাদের একত্রীভূত করে একটা নির্দিষ্ট দিশার দিকে এগিয়ে যেতে হবে। আমাদের হচ্ছে মূল লক্ষ্য থাকবে যে উদ্যোগপতি হতে গেলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এবং সব সময় একজন বিশারদের বা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে তার মূল স্তম্ভ হচ্ছে তিনটে। একটা হচ্ছে প্রোকিউরমেন্ট, যেটা হচ্ছে উন্নত মানের দুধ সংগ্রহ। নাম্বার 2, সেটাকে প্রসেসিং করা, অর্থাৎ প্রক্রিয়াকরণ করা, আর তিন নম্বর সেই প্রক্রিয়াকরণ যে দ্রব্য সেইটাকে বাজারজাত করা, অর্থাৎ ইংলিশে আমরা বলি মার্কেটিং করা। এখন মার্কেটিংয়ের অনেক দিশা বা ডাইমেনশান চেঞ্জ হয়ে গেছে, যেমন এখন আমরা অনলাইনের মাধ্যমে এগুলো চলে এসছে, বিভিন্ন টাইপের মল চলে এসছে, এছাড়া তো ডিস্ট্রিবিউটার, রিটেলার, তারপর এখন অনলাইন যেটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডোর টু ডোর যেটা প্রোডাক্টের সাপ্লাই দিতে পারি সেটা। সুতরাং মার্কেটিংটাই হচ্ছে সমস্ত ব্যবসার দাঁড়িয়ে থাকার বা সাফল্যের চাবিকাঠি, এবং সেক্ষেত্রে প্রয়োজনে অ্যাডভার্টাইজমেন্টেরও প্রয়োজন আছে, প্রচারেরও একটা বিভিন্ন ধরন আছে প্রোডাক্টের গুণমানটাকে আরও মহিমান্বিত করা। এই ব্যাপারে যদি আপনারা বিশেষভাবে আগ্রহী হন বা আরও কিছু যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আপনি যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের মোহনপুর ক্যাম্পাস যেটা হরিণঘাটার নিকটস্থ, অথবা আমাদের হেড অফিস বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে প্রাণী বিশ্ববিদ্যালয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার আমি বলছি, সেই ফোন নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারটা যদি আপনারা একটু দয়া করে লিখে নেন, ফোন নাম্বারটা বলছি 9933620108। আমি আর একবার রিপিট করছি, 2923620108, ডক্টর প্রদীপ কুমার রায়।
1: এতক্ষণ শুনলেন দুগ্ধ ব্যবসায়ী থেকে উদ্যোগপতি হতে গেলে, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দোহ কারিগরি প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রদীপ কুমার রায়।
0: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ স্থানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু এক জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পরিমাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও অধিক পরিমাণে অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার জেলার দু এক জায়গায়। 7 থেকে 20 সেন্টিমিটার পরিমাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং এবং কোচবিহার জেলার দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু এক জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আজকের চাষবাস অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন পেশাগত রোগ, তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বলছেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
2: শ্রমিকদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা শিরদাঁড়া ও ঘাড়ের সমস্যা। নিচু হয়ে অনবরত কাজ করা এবং অত্যধিক ভারী জিনিস বহন করা, এগুলো যারা করে থাকেন তাদের ক্ষেত্রেই এটা সবথেকে বেশি দেখা যায়। এবং এর ফলে শিরদাঁড়ার ওপরে যে চাপ পড়ে, স্পন্ডিলাইসিস এবং আরও বিভিন্ন রকমের হাড়ের সমস্যা তার থেকে তৈরি হয়। প্রতিকার হিসাবে বলা যেতে পারে নিয়মিতভাবে ব্যায়াম করা, পাতলা বালিশ এবং শক্ত বিছানা ব্যবহার করা এবং মাঝে মধ্যেই ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারকে দেখানো এবং প্রতিরোধ নিয়ে কাজ করা। নিচু স্তরের কর্মচারী, বিশেষত যারা রাস্তাঘাট, রেললাইন, নর্দমা ইত্যাদি পরিষ্কার করার কাজের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং যেহেতু এরা সাধারণত খুবই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে, এদের ক্ষেত্রে ম্যালেরিয়া, ডায়রিয়া, কৃমি, টাইফয়েড প্রভৃতি রোগের সম্ভাবনা প্রবল। প্রতিকার হিসাবে প্রথমেই বলা যেতে পারে নিজস্ব স্বাস্থ্য সচেতনতা, সবসময় কাজ শেষে ভালো সাবান দিয়ে স্নান করা এবং কাপড় জামা নিয়মিত কাচা এবং পরিষ্কার রাখা, এবং অবশ্যভাবে প্রোটেক্টিভ ক্লোদিং ব্যবহার করা। প্রোটেক্টিভ ক্লোদিং বলতে শুধুমাত্র গ্লাভস বা গামবুট ইত্যাদি নয়, তার বাইরেও সারা শরীর ঢাকা প্রোটেক্টিভ পোশাক যেগুলো, সেগুলোও পরা, যাতে যে কোনো রকমের কৃমি বা এদের ডিম এগুলোর সঙ্গে সংস্পর্শে এরা না আসেন, এবং জল বা অন্যান্য কোনো রকমভাবে এদের মুখের মধ্যে দিয়ে যেন এই সমস্ত জার্মস প্রবেশ করতে না পারে। এরপরে আমরা আসব কৃষকদের পেশাগত রোগ। কৃষকদের পেশাগত রোগের মধ্যে প্রথমেই আমরা যে রোগটির কথা নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্মার্স লাং। কৃষিক্ষেত্রে বিভিন্ন রকমের ছত্রাক বা যে সমস্ত জৈব বস্তু বাতাসে ছড়িয়ে পড়ে, তা শ্বাসবায়ুর মাধ্যমে ফুসফুসে গিয়ে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস তৈরি করে, এবং এই নিউমোনাইটিসকেই আমরা ফার্মার্স লাং বলে থাকি। প্রতি 1000 জন চাষির মধ্যে প্রায় 30 জনের ক্ষেত্রে এই রোগের সম্ভাবনা প্রবল। দুগ্ধ শিল্পের সাথে জড়িত শ্রমিকদের ক্ষেত্রেও এই ধরনের রোগ হতে পারে, এবং সেক্ষেত্রে প্রতি 10,000 জনের মধ্যে 42 জনের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এবং সাধারণভাবে এই কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত বা দুগ্ধশিল্পের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে ফার্মার্স লাংয়ের প্রধান প্রতিকার হল নিয়মিত অ্যালার্জি টেস্ট করানো এবং ওই প্রোটেক্টিভ ক্লোদিং, গামবুট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করা, এবং তৃতীয়ত মাস্ক ব্যবহার করা, যাতে নাকের মধ্যে দিয়ে বা মুখের মধ্যে দিয়ে এই সমস্ত জৈব কণা দেহের ভেতরে না যেতে পারে। এরপরে আমরা আসছি ডার্মাটাইটিস এবং এক্সিমা, যেটা কৃষকদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডার্মাটাইটিস বা এক্সিমা সাধারণত কীটনাশক, বিভিন্ন জৈব রাসায়নিক সার এবং সূর্যের আলোর মধ্যে থাকা আলট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে এসে হতে পারে। এতে ত্বকে চুলকানি, লাল দাগ এবং র্যাশ ইত্যাদি দেখা যায়। চাষিদের ক্ষেত্রে এই রোগটি অত্যন্ত প্রকট, কারণ এরা সাধারণত রোদে পুড়ে জলে ভিজে কাজ করেন, ফলে এই ডার্মাটাইটিস বা এক্সিমা এদের ক্ষেত্রে, প্রায় অধিকাংশ চাষির ক্ষেত্রেই, একটি অত্যন্ত কমন রোগ। তো এই এক্সিমা বা ডার্মাটাইটিস হলে তার প্রতিকার কীরকমভাবে করা হবে? জল এবং কীটনাশক যাতে হাতে পায়ে কম লাগে সেইটার ব্যবস্থা করা হচ্ছে সর্বপ্রথম, এবং কীটনাশক প্রয়োগের সময় প্রোটেক্টিভ ক্লোদিং, গামবুট ও গ্লাভস ইত্যাদি ব্যবহার করা। এর বাইরে কৃষকদের মধ্যে বিভিন্ন রকম স্কিন ক্যান্সার আমরা দেখে থাকি। এই স্কিন ক্যান্সার সাধারণভাবে হয়ে থাকে বিভিন্ন কীটনাশক, তেল, সার এবং আর্সেনিক পূর্ণ জলের সংস্পর্শে থাকার জন্যে। এই কীটনাশক, তেল, সার বা আর্সেনিকের থেকে যে স্কিন ক্যান্সার হয়, তার প্রতিকারের জন্যে প্রধানত দরকার হচ্ছে প্রোটেক্টিভ ক্লোদিং এবং সারা গা ঢাকা পোশাক। এর বাইরে মাস্ক অবশ্যই ব্যবহার করা উচিত, এবং আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধী চশমা ব্যবহার করা দরকার। আর চাষের জন্য ব্যবহৃত যে জল, সেই জলে যাতে আর্সেনিক না থাকে তার ব্যবস্থাও আমাদেরকে নিতে হবে, এবং এই ব্যাপারে সর্বোপরি সরকারকেও এগিয়ে আসতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পেশাগত রোগ তিন পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব, বললেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: মেঘ বৃষ্টি আলো মাখা আরও একটি নতুন সকাল। আপনাদের স্বাগত জানাই প্রাত্যহিকের আসরে।
1: আজকের দিনের কথা দিয়েই শুরু হোক আমাদের পথচলা। আজ 29 জুন। শুরুতেই স্মরণ করি প্রশান্তচন্দ্র মহলানবিশকে। পরিসংখ্যান বিজ্ঞান গবেষণায় যারা বিশ্বখ্যাত হয়েছেন, প্রশান্তচন্দ্র মহলানবিশ তাঁদের অন্যতম। ভারতবর্ষের ক্ষেত্রে তিনি এ বিষয়ের পথিকৃৎ। 1893 সালে 29 জুন অর্থাৎ আজকের দিনে প্রশান্তচন্দ্র জন্মগ্রহণ করেন। তার পড়াশোনা প্রধানত প্রেসিডেন্সি কলেজে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। অসাধারণ মেধাসম্পন্ন প্রশান্তচন্দ্র গণিত ও পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীর অনার্স সহ ট্রাইপস পেয়ে ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসে যোগ দেন ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। পদার্থবিদ্যা ছাড়াও নানা বিষয়ে তার অনুসন্ধিৎসা ছিল। নৃতত্ব বিষয়ে তার গ্রন্থ দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ অ্যাংলো ইন্ডিয়ান স্টেচার, অ্যানালাইসিস অফ রেস মিক্সচার ইন বেঙ্গল বিশেষভাবে উল্লেখযোগ্য। আবহাওয়াতত্ত্বেও তার অবদান গুরুত্বপূর্ণ। বন্যার উৎপত্তি সম্পর্কে তার গবেষণা ও ফলশ্রুতিতে ওড়িশার হীরাকুঁদ বাঁধ নির্মাণ বিশেষভাবে স্মরণীয়। অন্যদিকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাঠামো তিনিই তৈরি করেন। তবে তার জীবনের সেরা কীর্তি হল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা। প্রশান্তচন্দ্র মহলানবিশ বিজ্ঞানী ছিলেন, একথা যেমন সত্যি, ঠিক তেমনইভাবে এটাও সত্যি যে সকল বিষয়েই তাঁর ছিল প্রবল অনুসন্ধিৎসা। রবীন্দ্রনাথের অন্তরঙ্গ সহচরদের অন্যতম প্রশান্তচন্দ্র বেশ কিছুদিন শান্তিনিকেতনের কর্মসচিবও ছিলেন। প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিনে তাঁকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

চ্যালেঞ্জার অব ম্যাথামেটিক্সে দুরূহ গাণিতিক সমস্যার সমাধান প্রকাশ করেন। এন্ট্রান্সে দ্বিতীয়, এফএতে তৃতীয়, বিএ পরীক্ষায় তিনটি বিষয়ে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। ছমাস পরেই এমএতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। পরের বছর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান ও ফিজিক্সে এমএসসি পাস করেন। এই কৃতি মানুষটির নাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়। গণিত, আইন, শিক্ষা, সংস্কৃতি, স্বদেশ প্রেম কোথায় অবদান রাখেননি স্যার আশুতোষ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি শিক্ষাক্ষেত্রে নতুন যুগের সৃষ্টি

0: 1966 সালের 29শে জুন। প্রসিদ্ধ চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুত্র আশুতোষ কুসংস্কারের বিরোধিতা করে নিজের বিধবা কন্যার পুনর্বিবাহ দিয়েছিলেন। সম্বুদ্ধাগম চক্রবর্তী, সরস্বতী, শাস্ত্র বাচস্পতি প্রভৃতি নানা উপাধিতে ভূষিত বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে আমাদের প্রণাম।
1: আজকের দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছেন প্রথিতযশা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহর জীবনকাল 1936 থেকে 2021। এই সময়ের মধ্যে তিনি সাহিত্যিক হিসেবে পাঠকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। লেখালেখির পাশাপাশি গানের প্রতি তার প্রবল অনুরাগ ছিল। রবীন্দ্রসঙ্গীত ছাড়া পুরাতনী গানেও তিনি পারদর্শী ছিলেন। তাঁর লেখায় অরণ্য এবং প্রকৃতির বিভিন্ন রূপের পরিচয় পাওয়া যায়। বহু বিচিত্র অভিজ্ঞতায় ভরপুর ছিল তাঁর জীবন। বুদ্ধদেব গুহ 1936 সালের 29শে জুন মানে আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি কর্মজীবন শুরু করেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। পরবর্তী সময়ে তিনি তাঁর লেখালেখিতে বেশিরভাগ সময়টা ব্যয় করেন। তাঁর প্রথম গ্রন্থ জঙ্গলমহল, মাধুকরী, কোজাগরী, অববাহিকা একের পর এক উপন্যাস লিখেছেন। কিশোর সাহিত্যে ঋজুদা এক স্মরণীয় সৃষ্টি। হলুদ বসন্ত উপন্যাসের জন্য 1977 সালে সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার পান। এছাড়া আনন্দ পুরস্কারও পেয়েছেন। বুদ্ধদেব গুহ কবিতা ও ছোট গল্পও লিখেছেন। কলমে তাঁর রঙের ছটা, লেখার টানে মূর্ত প্রকৃতি। এই প্রথিতযশা সাহিত্যিক 2021 সালের 29শে অগস্ট প্রয়াত হন। আজ তাঁর জন্মদিনে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।

হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করেন ভ্রমণ পরদেশে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালের 25শে জানুয়ারি যশোহরের সাগরদাঁড়ি গ্রামে। মধুসূদনের পিতা ছিলেন সদর দেওয়ানি আদালতের প্রতিষ্ঠিত উকিল রাজনারায়ণ দত্ত, আর তাঁর মা জাহ্নবী দেবী। মধুসূদন 7 বছর বয়সে কলকাতায় আসেন। এখানে প্রথম 2 বছর খিদিরপুর স্কুলে পড়বার পর 1833 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে তাঁর সহপাঠী বন্ধুদের মধ্যে ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, রাজনারায়ণ বসু প্রমুখ। তবে তাঁদের মধ্যেও মাইকেল উজ্জ্বলতম জ্যোতিষ্ক বলে গণ্য ছিলেন। কবির গ্রন্থাকারে প্রকাশিত বাংলা রচনার সংখ্যা 12 এবং ইংরেজি গ্রন্থের সংখ্যা 5। মধুসূদন তৎকালীন বাংলা সাহিত্যকে তাঁর রচনাশৈলীর মাধ্যমে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন। তাঁর সাধনায় বাংলা কাব্যসাহিত্যে নবযুগ প্রতিষ্ঠিত হয়। 1873 সালের আজকের দিনে 29শে জুন মাইকেল মধুসূদন প্রয়াত হন।

0: দেশবন্দনা শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম প্রাত্যহিক গীতে। চিঠির ঝাঁপি খুলব, তবে তার আগে জানিয়ে দিই জুলাই মাসে প্রথম পক্ষে চিঠি লেখার বিষয়ে। জুলাই মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে মন খারাপের মহৌষধ। মন খারাপ বলে কয়ে আসে না সবসময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়ারা যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না ছাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কি? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আরও একবার বলি, জুলাই মাসের প্রথম পক্ষে চিঠি লেখার বিষয় মন খারাপের মহৌষধ।

এবার পৌঁছব চিঠির ছাপিতে। জ্বরের নাম বিশ্বকাপ, এ বিষয়ে আপনাদের চিঠি। আজকের প্রথম চিঠি তৃণাঞ্জন দত্ত লিখেছেন আন্দুল রোড বকুলতলা হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, ফুটবল আমার খুব প্রিয় খেলা, কিন্তু কৈশোরে আমি খুব বেশি ফুটবল খেলতে পারিনি। প্রথমত আমাদের গ্রামে দিগন্ত প্রসারিত মাঠ ছিল, কিন্তু তেমন ফুটবল খেলার উপযুক্ত মাঠের অভাব ছিল। দ্বিতীয়ত 2 কিলোমিটার দূরে পায়ে হেঁটে স্কুল গিয়ে 5টায় ছুটি হলে অভুক্ত অবস্থায় স্কুলের মাঠে খেলা প্রায় অসম্ভব ছিল, কারণ তখনকার দিনে 91 পরিবারে বাড়ি থেকে কিংবা স্কুল থেকে টিফিন দেওয়ার ব্যবস্থা ছিল না। কোনো প্রদর্শনী ফুটবল

0: খেলা দেখতে গিয়ে সাইড লাইনে দাঁড়িয়ে যখন দেখছি বল গোলপোস্টের কাছাকাছি চলে এসেছে, কোনো খেলোয়াড়ের গোলমুখী শটের পূর্ব মুহূর্তে উত্তেজনায় আমার পা নিষ্পিষ করে উঠত। নিজের অজান্তেই বল কিক করার ভঙ্গিমায় ডান পাটা ছুঁড়ে দিতাম, আর তাই নিয়ে বন্ধুরা কি হাসাহাসি না করত। সালটা 1977। পেলে কলকাতায় কসমস ক্লাবের হয়ে খেলতে এসেছেন। তখন সদ্য টিভি চালু হয়েছে, আমি কলেজে পড়ি, হস্টেলে থাকি। টিভিতে পেলেকে দেখতে শহরের মার্কেটে গেলাম, দেখি লোকে লোকারণ্য। শামিয়ানা টাঙিয়ে একটা 14 ইঞ্চি সাদা কালো টিভি লাগানো হয়েছে, ছবি ঝিরঝির করছে, একটা না গো গো শব্দ, মাঝে মধ্যে কালো কালো মাথা ছুটে যাচ্ছিল। তখনই বারে বারে হই হই শব্দ উঠছে, পেলে, ওই তো পেলে, ওই ওই যে, দূর কোথায় পেলে। হস্টেলে এসে রেডিওতে ভালো করে খেলার ধারা বিবরণী শুনলাম। গত ফুটবল বিশ্বকাপের সময় আমি ব্যাংকের চাকরিতে আছি, আমার দুজন অফিস কলিগ মেসে থাকতেন, আমাকে বলে রেখেছিলেন রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে আমার বাসায় এসে উৎপাত করবেন। সেই মতো ওরা এলেন, খেলা দেখছিলেন। আমার স্ত্রী অতিথিদের জন্য চা নিয়ে ড্রয়িং রুমে ঢুকছেন, এমন সময় গোল পোস্টের কাছে বল নিয়ে কাড়াকাড়ি চলছে। আমি উত্তেজনায় বসে থাকতে পারলাম না, মাথাটা হেড করার ভঙ্গিমায় উঁচুতে তুলতে গিয়ে ধাক্কায় গিন্নির হাতে ট্রের সব চা উপচে পড়ল বন্ধুদের পোশাকে, কাপ ডিশ মেঝেতে ঝনঝন করে পড়ে ভাঙল। প্রাত্যহিক কি সম্প্রতি ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে আর আমি ভয় কাঁটা হয়ে থাকছি, আবার কোনো কুকর্ম করে ফেলব কি না। লিখলেন তৃণাঞ্জন দত্ত, আন্দুল রোড, বকুলতলা, হাওড়া থেকে।
1: জ্বরের নাম বিশ্বকাপ, এই বিষয়ে এবারের চিঠি ছন্দে ছন্দে লিখেছেন সুখময় মিশ্র, রঘুরামপুর কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। কানাডায় আর মেক্সিকো মার্কিনে বিশ্বযুদ্ধ চলেছে জমজমাট, মেদিনী কাঁপছে নিদারুণ টেনশনে, উত্তেজনায় দ্রুত বেগে চলে হাট, স্কুলে মার্কেটে ফুটপাতে বাসে ট্রেনে বাকযুদ্ধেতে হারাতে চায় না কেউ, ফুটবল জ্বরে স্বপনীয় জাগরণে ছড়ালো ধরায় উত্তেজনার ঢেউ। বলের লড়াই এর আগে 22 বার দেখেছে ধরণী অনন্ত আগ্রহে, খেলা পাগলের লেগেছে চমৎকার, এবারও মানুষ মেতে উঠেছে এগ্রহে। পেলে মারাদোনা লিখেছেন ইতিহাস, আজও স্মৃতিতে জলজল করে সব, আনে ফুটবল আনন্দ উচ্ছ্বাস, বিশ্বকাপ তো মিলনের উৎসব। আর্জেন্টিনা, ব্রাজিল না জার্মানি, জয়ের মুকুট কে পড়বে সংশয়, রাত জাগে চোখ উৎকণ্ঠায় জানি, মাঠের চিত্র করে নিতে সঞ্চয়। 4 বছরের অপেক্ষা করে পার ছোটে ফুটবল বিশ্ব রণাঙ্গনে, রেকর্ডের খাতা হয়ে যায় তোলপার, যেন জ্বর আসে জগতের জনমনে। 12টি বিভাগে 48 দেশ লড়ছে এবার বিশ্বকাপের আশে, মেতেছে মানুষ, আসর জমেছে বেশ, দোলে বসুমতি ফুটবল ভালোবেসে। ধনী দরিদ্র বয়সের সীমারেখা 1 মাস ব্যাপী মুছে ফেলে ফুটবল, মেসি নেমারের নিজ রূপে পেতে দেখা অনেক পরাণ হয়ে ওঠে চঞ্চল। জানি ফুটবল দূরকে নিকটে আনে, জানি ফুটবল হানাহানি করে দূর, বিশ্বকাপ যে কেবলই চমক জানে, কাজে ভোলাবার মন্ত্রে সে ভরপুর, নাইবা খেলুক ভারত বিশ্বকাপে, রুদ্ধশ্বাসে তবুও ভারতবাসী, প্রতিটি লড়াই উত্তেজনায় কাঁপে, পর্তুগাল বা ব্রাজিলকে ভালোবাসি, বেখ্যাম জিদান যেন আমাদেরই ছেলে, সাফল্য দেখে ভরে ওঠে এই বুক, মাতি ফুটবল বিশ্বকাপটা এলে, আবেগ জোয়ারে পাই খুঁজে কত সুখ। 23তম এ বিশ্বকাপের টানে হলো মাতোয়ারা 2026 104টা ফুটবল অভিযানে দেখি উজলায় দুনিয়ার 10 দেশ। ছন্দে ছন্দে গাঁথা এই চিঠিখানি পাঠিয়েছেন সুখময় মিশ্র, রঘুরামপুর কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

0: সত্যি আবেগ উচ্ছ্বাস এমন এক মাত্রায় পৌঁছয় সে আর বলার নয়, তেমন কথা এই চিঠিতে। লিখেছেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বন্ধু প্রাত্যহিকী, হ্যাঁ বন্ধু, জ্বরের নাম বিশ্বকাপ, বিশ্বজুড়ে তোলপাড়। এ এক এমনই জ্বর, তার না আছে ওষুধ না আছে টিকা, শুধুই সজাগ কান সদা জাগ্রত ধারা বিবরণীতে। স্কোরের ওঠানামা নিয়ে চায়ের আড্ডায় কি অফিসে বন্ধুদের সঙ্গে চলে রীতিমতো তর্কের ফোয়ারা। কেউ বা আবার মানত রাখে প্রিয় খেলোয়াড় কিংবা দেশের জয়ের আশায়। সকলেই যেন মেতে ওঠে প্রিয় দেশের জার্সির রঙে নিজেকে রাঙিয়ে তুলতে। জ্বরের তাপ এমনভাবে ছড়িয়ে পড়ে যে অজান্তেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ নিজেদের একই সূত্রে বেঁধে ফেলে। একেই তো বলে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এখন তো অঢেল ব্যবস্থাপনা, ঘরে ঘরে টিভি, ডিজিটাল দুনিয়ার দৌলতে ক্লাবে ক্লাবে খেলার মাঠ জুড়ে এলইডি স্ক্রিনে বিশ্বকাপ চলছে। কিন্তু একটা সময় ছিল যেখানে শুধুমাত্র বেতারে কান পেতে শুনতে হতো, তাতেই যা উন্মাদনা, পথে ঘাটে সকলেই একই ধারা বিবরণীর জোয়ারে ভাসমান। একবার হলো কি, মণিবাবু কানে পকেট রেডিও ধরে পথে হেঁটে চলেছেন, হঠাৎ এক পথচারীর সঙ্গে ধাক্কা। পথচারী মণিবাবুকে তুলে ধরে জিজ্ঞাসা করেন, আপনার লাগেনি তো? মণিবাবু রেগে আগুন, ধুর মশাই, দিলেন তো দফা রফা করে, রেডিওটা যে কোথায় গেল, গোল হয়ে গেল কটা কে জানে। পথচারী রেডিওটা তুলে দিতেই মণিবাবু চত্তসব বলে এগিয়ে গেলেন। পথচারী বেচারা কিছুই বুঝতে না পেরে ভাবে উন্মাদ নাকি, পড়ে গেছে বলে এগিয়ে দিলাম, তাই বলে ধন্যবাদ না জানিয়ে উল্টে গালমন্দ করে মাথাটাই খারাপ করে দিল। হ্যাঁ বন্ধু, এই হলো বিশ্বকাপ উন্মাদনা, যার প্রভাব শয়নে স্বপনেও পড়ে। সারা বিছানা জুড়ে ফুটবলের মারে পাশে শুয়ে থাকা মানুষটা তখন গোল। বুঝতেই পারছ এবার বরাতে কি আছে, চলো ভালোই ভালোই কেটে পড়ি। লিখলেন সুষমা বন্দ্যোপাধ্যায়, হিজলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে।
1: স্বপন কুমার ঘোষ আপনার লেখা পড়ি পাঠিয়েছেন মধ্য ঝোরহাট পাটনিঘাটা হাওড়া থেকে। প্রাণের বন্ধু প্রাত্যহিকী, সকাল সকাল ঘুম ভেঙেই ছোটন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে নালিশ জানায়, মা দাদা রাত্রিরে আমাকে লাথি মেরেছে। লাথিটা যত না লেগেছে, মারার পর দাদা চিৎকার করে আনন্দ প্রকাশ করেছিল বলেই ছোটনের ঘুম ভেঙে ভেতরের ব্যথাটা জেগে উঠেছিল। মা কিন্তু সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছিল এটা নির্ঘাত বিশ্বকাপ জ্বরের জন্য পাগলামি। আগের দিন রাত জেগে খেলা দেখেছে, তাই পরের রাতে ভাইকে বল ভেবে লাথি মেরে গোল দেওয়ার আনন্দে নিজেকে মেসি কিংবা রোনাল্ডোর সঙ্গে মিলিয়ে ফেলেছিল। রাত জেগে বিশ্বকাপ দেখার এমন নিদারুণ প্রতিফলন বোধ করি আমাদের জীবনেই ঘটেছে। আমাদের অনেকের জীবনেই এই ঘটনা ঘটেছে, তবু এই বিশ্বকাপ জ্বরের কিন্তু কোনো প্রতিষেধক নেই। হাটে বাজারে স্কুলে কলেজে অফিসে আদালতে মায়ের হেসেল থেকে হসপিটাল সর্বত্র ছড়িয়ে পড়েছে এই জ্বরের ভাইরাস। মজার ব্যাপার হল সংক্রামক জেনেও বিশ্বকাপ জ্বরে আক্রান্ত কোনো মানুষকে কেউই এড়িয়ে যান না। এই তো পাশের বাড়ির মিহিরদা, 2022 বিশ্বকাপের প্রতিদিন সকালে বাজারে দেখা হলেই, আরে দেখেন তো ঘোষবাবু, সোনাগুলা রাতভর হল্লা কইরা ঘুমের দফা রফা কইরা দেয়, কাঁতক টলারেট করা যায় কয়েন তো। সেই মিহিরদা সেদিন গলির মুখে দেখা হতেই বলেন, কলম্বিয়ার গোলখান কাল দেখছেন? আসলে বিশ্বকাপের জ্বর সবাইকেই কাবু করেছে, দুদিন আগে নয়তো দুদিন পরে। যার যেমন ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ এখানে আস্বাদন ক্ষমতা আর কি। আসলে বিশ্বকাপ তো কেবল খেলা নয়, বরং এর পরতে পরতে রয়েছে রহস্য, রোমাঞ্চ আর সীমাহীন উত্তেজনা, যা কোনো বয়স মানে না, ধর্ম বর্ণ জাতীয় মানে না, এমনকি দেশ মহাদেশ সব সীমারেখা এক লহমায় লঙ্ঘন করে যায়। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল দুনিয়ার মানুষের কাছে যেমন ভীষণ প্রতীক্ষিত, তেমনি প্রশংসিতও বটে। যে কোনো খেলাই আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। তাছাড়া খেলা আমাদের মানবিক বোধের উন্মেষ ঘটায়, যেমন শৃঙ্খলা, অধ্যবসায়, একাগ্রতা, সর্বোপরি সংহতির বোধ তৈরি করে। তাই তো এই একটা মাস আমাদের টিভির ঘরগুলো হয়ে ওঠে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, নয়তো ব্রাজিলের গ্যালারি। পরিশেষে এই আকাঙ্ক্ষা জানাই, বিশ্বকাপের উচ্ছ্বাসের জ্বর মানবিকতা আর মৈত্রীর রাখিবন্ধন ঘটাক যুদ্ধরত দেশগুলোর মধ্যে। আর আমার দেশ ভারতবর্ষ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করুক অদূর ভবিষ্যতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন স্বপন কুমার ঘোষ, মধ্য ঝোরহাট, পাটনিঘাটা, হাওড়া থেকে।
0: চলে যাব পরের চিঠিতে। সঙ্গীতা মাইতি পাঠিয়েছেন ব্রজনাথ চক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রিয় প্রাত্যহিকী, আমি তখন খুবই ছোট, ফুটবল খেলা বলতে বুঝতাম একটা বড় বল নিয়ে দুই দলের লড়াই, তবে সেই লড়াই দেখার নেশা ছিল খুব। বাড়ি থেকে একটু দূরে বড় মাঠ ছিল, আমাদের গ্রামের ছেলেদের স্কুলের মাঠ। প্রতি বছর বর্ষার সময় বিভিন্ন জায়গা থেকে ফুটবল টিম আসত, খেলা জমত খুব। একদিন আকাশের মুখ ভার, সৌদামিনী মনের আনন্দে সারা আকাশ ছুটে বেড়াচ্ছে আর মাঠে চলছে খেলা। একদল গোল দিলে আবার বিপরীত দল সমানে লড়ছে, তাই দেখে আকাশের কি আনন্দ। তারপর দিল ঝর্ণা ঝরিয়ে, মাঠ হলো পিচ্ছিল। একদল পরপর দুটো গোল দিল, কিন্তু প্লেয়াররা পা পিছলে দুম দাম করে পড়ে যাচ্ছে। সেটা আমাদের মতো যারা ছোট তারা দেখে খুব মজা পাচ্ছিল। তারপর চিৎকার শোনা গেল গোল, তাতেই বোঝা যাচ্ছিল বাঙালির ফুটবলের আবেগ। আমার এক মামার শয়নে স্বপনে জাগরণে ছিল পেলে, মারাদোনা। তখন রেডিও ছাড়া কিছু ছিল না, তাও সবার বাড়িতে নয়, আমাদের ঘরে একটা পুরনো রেডিও ছিল। পাড়ার সবাই এসে বিভিন্ন সময়ে ভিড় জমাত। ফুটবল খেলা হলে সেই মামার পাশে কেউ বসত না। যখন ধারাভাষ্য চলত, গোল শোনা মাত্র মামার পাশে যে থাকত তার পিঠের চামড়া আস্ত থাকত না, আনন্দে মামা খুব পিটত। একদিন বিশ্বকাপের ধারাভাষ্য শুনতে শুনতে সেই মামার শ্বশুর মশাই পাশে বসে পড়েছেন। ক্রমাগত চলছে ধারাভাষ্য, মারাদোনা বল নিয়ে দৌড়চ্ছে দৌড়চ্ছে, গোল! মামার আনন্দ দেখে কে, শ্বশুর মশাইয়ের পিঠে দিল দুমাদুম দুমাদুম বসিয়ে। যখন সম্বিত ফিরল, উনি তখন বাবা গো মা গো করছেন। মামা থতমত খেয়ে বলছে, বাবা জল খাবেন? মা দৌড়ে এসে বলছে, তুই কি পাগল হলি? সবাই অবাক, এই হল বিশ্বকাপ জ্বর। এখন আমার ভাইপোর ঘরে মেসি, মারাদোনা, রোনাল্ডো, পেলে কে নেই। আবার সবার ছবির সঙ্গে সেলফি তুলে ছবিগুলো দেওয়ালে আটকেছে। একদিন

0: ভোরবেলা গোল বলে পা ছুঁড়ে দিল। ভাগ্যিস পাশে কেউ ছিল না। মা বলছে, কি হলো দাদু ভাই? বৌদি বলছে, বিশ্বকাপ জ্বর। সব সময় বিশ্বকাপ বিশ্বকাপ নিয়ে থাকলে হবে না। শুভেচ্ছান্তে সঙ্গীতা মাইতি, ব্রজনাথ চক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর।
1: হ্যাঁ, বিশ্বকাপে বিশ্ব কাঁপে, তাই তো সেই কম্পন ধরা পড়ছে আপনাদের চিঠিতে এবং ইমেলে। আসলে চিঠি মানে তো শুধুমাত্র সাদা কাগজের বুকে কালির আঁচড় নয়, সেখানে লেগে থাকে অনেক অনুভব, অনেক অনুভূতি এবং অনেকটা ভালো লাগা। এই সব কিছু নিয়েই জ্বরের নাম বিশ্বকাপ। যে জ্বরে 8 থেকে 80 আবাল বৃদ্ধ পণিতা সবাই আক্রান্ত, তবে এই জ্বর কোনোভাবেই ক্ষতিকারক নয়। যাই হোক, আবহাওয়ার খবর তো আপনাদের জানাবই, তবে তার আগে ছোট্ট করে জানিয়ে দিই, যারা প্রাত্যহিকীতে চিঠি অথবা ইমেল পাঠাতে চান তারা চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। ইমেলে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবি তুলেও পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন, একাধিক ইমেল কিন্তু পাঠাবেন না। হয় চিঠি না হয় ইমেল, দুটো কিন্তু একসঙ্গে একেবারেই নয়। আর চিঠিতে নাম, ঠিকানা, ফোন নম্বর অবশ্যই লিখুন। মাসের প্রথম পক্ষে আপনার চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না। কেমন? এবার তাহলে চোখ রাখা যাক আকাশ বাতাসের খবরে।
0: হ্যাঁ, জেনে নি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ প্রধানত মেঘলা থাকবে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 93% এবং 62%। বৃষ্টি হয়নি, তবে হ্যাঁ, হতে তো পারে যে কোনো মুহূর্তে, তবে সেই মুহূর্তগুলোকেই আমাদের মিলিয়ে নিতে হবে কোথাও এই মরশুমের ফুটবল খেলার সঙ্গে।
1: হ্যাঁ, তা তো বটেই, যেহেতু জ্বরের নাম বিশ্বকাপ। আর আরেকটা কথা ছোট্ট করে জানিয়ে দিই এই আবহাওয়ার প্রসঙ্গেই, মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই, সেটা তো আপনারা শুনলেনই। এর পাশাপাশি কিন্তু ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির একটা সতর্কবার্তাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমাদের জানানো হয়েছে। আজ রাত 11:30 পর্যন্ত 0.9 মিটার থেকে 1.1 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ থাকতে পারে, যার স্থায়িত্ব হতে পারে 19 সেকেন্ড থেকে 22 সেকেন্ডের মধ্যে। যেহেতু জলস্ফীতির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, সেই জন্য নৌ চলাচল এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যাবলীর ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কেমন?
0: হ্যাঁ, একটু সতর্ক থেকে আমাদের এগিয়ে চলতে হবে। জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে সঙ্গী করে, ভালো লাগাটুকুকে সঙ্গী করে।
1: অবশ্যই ভালো লাগা থাকুক, মন খারাপ যেন না থাকে। আর এই প্রসঙ্গেই আরও একবার ছোট্ট করে বলে দিই, জুলাই মাসে প্রথম পক্ষে কিন্তু প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় এই মন খারাপ নিয়েই। মন খারাপের মহ ঔষধ আমাদের ইমেল আইডি chithirjhampi.aiar@gmail.com, chithirjhampi.aiar@gmail.com। চিঠি পাঠানোর ঠিকানা প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের প্রথম পক্ষে চিঠি লেখার বিষয় মন খারাপের মহ ঔষধ। চিঠি অথবা ইমেল অবশ্যই পাঠাবেন, না হলে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যাবে।
0: অবশ্যই অপেক্ষা রইল। আজ সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
1: অমরেশ মুখোপাধ্যায়।
0: ভালো থাকবেন সকলে।

শুনলেন প্রাত্যহিকী আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন সফরে পৌঁছেছেন। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা ऐसे ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল অপনি স্বতন্ত্রতা কে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায় অর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হমনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে অর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত অর সেসেল কে সম্বন্ধো কো সিঞ্চা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রাহা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয় পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত।

থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রিসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামোর ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং দিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এ উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনি জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এই বিলে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি তদন্তে কমিশন প্রয়োজনে মূল্য নির্ধারক, বিশেষজ্ঞ বা সরকারি আধিকারিকদের সাহায্য নিতে পারবে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন,
1: এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিক, পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না।
0: এদিকে রাজ্য সরকার আজ অভিন্ন দেওয়ানি বিধি UCC সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা নিয়েও জল্পনা তুঙ্গে। রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি বা UCC বিল আনা হলে তাতে সমর্থনের কথা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি বা UCC নিয়ে বিজেপির অবস্থান অত্যন্ত স্পষ্ট, এই বিষয়টি দলের নির্বাচনী ইস্তাহার এবং রাজনৈতিক প্রতিশ্রুতির অঙ্গ। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও কর্তব্য সুনিশ্চিত হওয়া প্রয়োজন, তবে সংবিধান অনুযায়ী স্বীকৃত তপশিলি উপজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি এবং বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে বলে রাজ্য সভাপতি জানিয়েছেন। UCC নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। UCC বিল নিয়ে আরও আলাপ আলোচনার প্রয়োজন বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত বহুত্ববাদের দেশ, কাজেই বিলটি নিয়ে সরকারের মানুষের কাছে যাওয়া উচিত। দেশের ফৌজদারি ব্যবস্থার কাঠামোর মধ্যে থেকে বিলের প্রয়োগ করা উচিত বলে CPIM নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন।
2: মানুষের নিরাপত্তা, এই ক্ষেত্রে এই সরকারের কোনো ভূমিকা নেই। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা রাস্তায় অন্যত্র দোকান বাজার, সাধারণ মানুষ, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অথচ সরকার নাকি এখন নতুন করে সেফটি বিল আনবে, হঠাৎ করে অভিন্ন দেওয়ানি বিধি, তার ব্যবস্থা দরকারটা কেন হচ্ছে? এ নিয়ে কোর্টের একাধিক পর্যবেক্ষণ আছে। ফলে সে সমস্তগুলো বাদ দিয়ে মানুষকে বিভাজিত করার জন্য এরকমের ব্যবস্থা হওয়াটা সমীচীন না। আমি শুধু মনে করিয়ে দেবো, নানা ভাষা

0: নানা মত নানা পরিধান।
1: রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা এবং জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট বা হাইস্পিড ডিজেল বিক্রির নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতে এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য, মৎস্যচাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। এদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গেছে। রাজ্যে সরকার বদলের পর কলকাতায় জিএসটি পরিষদের বৈঠক বসবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বাংলা যাতে তার পুরনো গুরুত্ব আবার ফিরে পায় তা নিশ্চিত করা হবে।
2: সারা ভারতবর্ষ আমাদের দিকে দেখছে, তারা দেখছে যে পশ্চিমবঙ্গ এখন একটা নতুন অধ্যায় আরম্ভ করেছে, তো তারা কিরমভাবে করবে, সবাই সহযোগিতা করতে চায়। আর জিএসটি কাউন্সিলের এটা একটা, আমি বলবো যে আমার ব্যক্তিগতভাবে একটা বিরাট সৌভাগ্য, কেন আমার অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার আই উইল বি দ্য হোস্ট, তো আমি ওনাদের সবাইকে আনতে চাই আর সেই সময় দেখাতে চাই, চলো পশ্চিমবঙ্গ ভুলে যান, ইতিহাসটা যাই হয়েছিল, এখন একটা আবার আমরা যেন আমাদের পুরনো গুরুত্বটা ফেরত পাই। এটা একটা বড়, এটা প্রথম বড় কনফারেন্স হবে সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গে। আশা করি আমরা উই উইল বি এবল টু ইমপ্রেস।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে গতকাল মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে।
3: হাল হি মে মুঝে কলকাতা মে নৌসেনা সে জুড়ে এক কার্যক্রম মে শামিল হোনে কা অবসর মিলা। ওয়াহাঁ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক আর আইএনএস অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়।
1: তারাতলায় নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়া নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওয়েস্টি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারে জেরায় সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। গতকাল কালীচরণের চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালিয়েছে। তারাতলার ঘটনায় প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা উচিত বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
4: জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো আপনার পুলিশ, আপনাদের প্রশাসন, আপনার অফিসার্স, তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল 1 বছরের মধ্যে, এটা হতে পারে না, আপনাকে জবাব দিতে হবে। এবং আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক।
1: আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রা স্নান যাত্রাও সম্পন্ন হবে। এ উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই বহু ভক্তের সমাগম হয়েছে। স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। আজ অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মহাভিষেক ও স্নান যাত্রা উৎসব। হুগলির মাহেশ্বর স্নান যাত্রা উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়েছে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং 5টি জেলাতেই রয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল আজ রাজ্য বিধানসভায় পেশ করা হবে। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর এবং জনগণের সুবিধার্থে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ঋতপা মুখোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন রীতাপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: শুরু হচ্ছে বিজ্ঞানের খবর। সংকলক মৌসুমী সোম মজুমদার। প্রায় সমগ্র ভূপৃষ্ঠের নিচে আরবাসকিউলার মাইকোরাইজাল ছত্রাকের বা AM ছত্রাকের বিশাল কলোনি আছে। এই ছত্রাক মাটির নিচে জালের মতো বিস্তৃত থেকে পরিবেশকে নিয়ন্ত্রণ করে, কারণ তা অধিকাংশ উদ্ভিদের সঙ্গে এক মিথজীবী সম্পর্কে থাকে। উদ্ভিদ ছত্রাককে কার্বন সরবরাহ করে আর ছত্রাক উদ্ভিদকে ফসফরাস সহ অন্যান্য পুষ্টিদ্রব্য আর জল সরবরাহ করে। বিজ্ঞানীরা দেখেছেন যে ভূপৃষ্ঠের নিচে প্রায় 700 লক্ষ কোটি মাইল অঞ্চলে AM ছত্রাকের হাইফি বিস্তৃত আছে। প্রতি বছর এই ছত্রাকের মাধ্যমেই প্রায় 400 কোটি টন কার্বন ডাইঅক্সাইড মাটিতে আবদ্ধ হয়। বলতে গেলে সমগ্র পৃথিবীর বাস্তুতন্ত্রকে অনেকটাই নিয়ন্ত্রণ করে এই বিশাল ছত্রাকের জাল বা নেটওয়ার্ক। সম্প্রতি বিজ্ঞানীরা এই ছত্রাক কলোনির সম্পূর্ণ মানচিত্র তৈরি করতে পেরেছেন বলে জানিয়েছেন। সায়েন্স জার্নালে তাঁদের এই সাফল্যের কথা জানা গেছে। এজন্য তারা বিভিন্ন অঞ্চলের মাটির নমুনা সংগ্রহ করেছেন এবং পরিবেশ সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করেছেন। এছাড়া তাঁরা AM ছত্রাকের হাইফির বৃদ্ধির গ্রাফও প্রস্তুত করেছেন। তারা বলছেন যে এক চা চামচ মাটিতে প্রায় 10 মিটার লম্বা হাইফির নেটওয়ার্ক থাকে। একে পৃথিবীর সংবহন তন্ত্র বলা হয়, কারণ লক্ষ লক্ষ বছর ধরে এই ছত্রাকের মাধ্যমেই সারা পৃথিবীর মাটি ও গাছপালার মধ্যে পুষ্টিদ্রব্য, জল, কার্বন ইত্যাদি বাহিত হয়ে আসছে। এই মানচিত্র তৈরির ফলে এই সংবহন পথের কোথাও কোনো সমস্যা হলেও তা জানা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। এই বিষয়ে আরও গবেষণা চলছে। দাঁতের মাড়ির অসুখ বা পেরিওডন্টাইটিস বা পাইওরিয়া খুব ক্ষতিকর। এই অসুখে দাঁত ও মাড়ির ফাঁকে খাবার জমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। মাড়ি লাল হয়ে ফুলে যায়, আশেপাশের কোষ কলা নষ্ট হয়ে যায়, দাঁত মাড়ি থেকে আলগা হয়ে যায়, ব্যথা হয়, শেষে হাড়ও ক্ষয়ে যায়। এক্ষেত্রে সংক্রমণ আর ফোলা কমানোর ওষুধ দেওয়া হয়, কিন্তু নষ্ট হয়ে যাওয়া কোষ কলা আর নতুন করে তৈরি করা যায় না। কখনো কখনো কোষ কলা আর হাড়ের গ্রাফটিং করা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সফল হয় না। সম্প্রতি পলিমার বুলেটিন জার্নালে প্রকাশিত এক গবেষণামূলক প্রবন্ধে এই বিষয়ে কিছু আশার আলো দেখা গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে তারা একটা জৈব পদার্থ তৈরি করেছেন যা এই অসুখে খুব উপকারী হতে পারে। তারা টাটকা কাঁঠালের আঠা সংগ্রহ করে তা পরিশোধন করেছেন, তারপর তাতে ডালিমের খোসার নির্যাস মিশিয়েছেন। এতে আরও মিশিয়েছেন সিম্বাস্ট্যাটিন, এটা ফোলা কমায় এবং হাড় তৈরিতে সাহায্য করে। এই মিশ্রণ সরাসরি ক্ষতিগ্রস্ত মাড়িতে লাগানো সম্ভব। একটু আঠালো এই মিশ্রণ নির্দিষ্ট জায়গা থেকে সহজে সরে যায় না। ব্যবহার শুরু করার 14 দিনের মধ্যে নতুন হাড় ও কোষ কলা তৈরির কাজ শুরু হয়ে যায়। গবেষণাগারে সাফল্য পেয়ে বিজ্ঞানীরা এই জৈব পদার্থকে আরও উন্নত করার চেষ্টা করছেন। আশা করা যায় ভবিষ্যৎ চিকিৎসা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই পদ্ধতি এবং অনেকেই দাঁতের ও মাড়ির এই অসুখ থেকে রক্ষা পাবেন। প্রজাপতিরা পরিণত অবস্থায় সাধারণত মাত্র কয়েক সপ্তাহ বাঁচে। সম্প্রতি দেখা গেছে যে গ্রীষ্মপ্রধান অঞ্চলে হেলিকর্নিয়া শ্রেণীর প্রজাপতিরা পরিণত অবস্থায় অনেক দিন বাঁচে। এদের কোনো কোনো প্রজাতি প্রায় এক বছরও বেঁচে থাকে। এদের মধ্যে মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য অঞ্চল বেশি দেখা যায়। বিজ্ঞানীরা এও লক্ষ্য করেছেন হেলিকর্নিয়াস হিকল নামে এক প্রজাতির মধ্যে কোনো রকম বার্ধক্যজনিত শারীরিক সমস্যা দেখা যায় না। তারা এই প্রজাতির বিভিন্ন বয়সের প্রজাপতিদের পেশির ক্ষমতা যাচাই করে দেখেছেন। দেখা গেছে বয়স বাড়া সত্ত্বেও প্রজাপতিদের শারীরিক ক্ষমতা কমে না, পেশির পরিমাণও কমে না। বিজ্ঞানীরা দেখেছেন যে এদের খাবারে পরাগরেণু না থাকলেও বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকতে এদের কোনো সমস্যাই হয় না। তাই তারা বলছেন যে এই প্রজাপতিরা অভিব্যক্তির পথে তাদের দীর্ঘ ও সুস্থ জীবন অর্জন করেছে। বিজ্ঞানীদের মতে এই কারণেই এই হেলিকর্নিয়াস প্রজাপতিরা প্রাণীদের বার্ধক্য ও দীর্ঘ জীবনের সম্পর্কে আমাদের অনেক তথ্য জানাতে পারবে। নেচার কমিউনিকেশনস জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানের খবর আজ এই পর্যন্তই। সংকলক মৌসুমি সোম মজুমদার।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি শুনবেন শ্রুতি মেধা দাসের কণ্ঠে।

0: নজরুল গীতি শুনলেন শ্রুতি মেধা দাসের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা আমার বাবা সুধীন দাশগুপ্ত, বলছেন সৌম্য দাশগুপ্ত।
1: যে কোনো বাবা ছেলের সম্পর্কে সর্বাগ্রে যা আসে তা শাসন। আমার বাবার ক্ষেত্রে এই শব্দটা একেবারেই বেমানান। বাবার দার্জিলিং থেকে কলকাতা আসা অবশ্য খেলতে, বাবা এসেছিলেন মূলত হকি আর ব্যাডমিন্টন খেলতে। তৎকালীন কলকাতার ভবানীপুর ক্লাব আর মোহনবাগান ক্লাব দুটোই খুব বড় ক্লাব। বাবা এসে যোগ দিলেন ভবানীপুর ক্লাবে হকি খেলবার জন্য। শুধু দীর্ঘদিন খেলেছেন তাই নয়, বাবা যে কোনো পজিশনে খেলতে পারতেন। এদিকে ব্যাডমিন্টন চলছে সঙ্গে। একবার হলো কি, বাবার উল্টো দিকে ভারত বিখ্যাত একজন শাটলার, কলকাতাতেই খেলা। বাবার খুব পছন্দের মুভ ছিল থার্ড কোর্ট থেকে ব্যাকহ্যান্ড ওভারহেড ড্রপ শট। বাবা সেটা প্রথমে মিস করলেন। উল্টো দিকে ভারত বিখ্যাত একজন মানুষ, সেটা তার চোখ এড়াল না যথারীতি। উনি বারবার বাবাকে শাটলটা ঠিক ওই পজিশনেই দিতে থাকেন। বাবা সব কটা শট নয় মিস করেন বা ভুল মারেন। বাবা হেরে যান সেই দিন। কোর্ট থেকে বেরোনোর পর বাবার কোচ বাবাকে চোখ দেখাতে বলেন। তারপরই ধরা পড়ল হাই পাওয়ার এবং তার ফলে চশমা। ধীরে ধীরে খেলা ছাড়তে বাধ্য হলেন বাবা, সম্পূর্ণ ডুবে গেলেন গান বাজনায়। গান বাজনা অবশ্য আগেও চলছিল, তবে এইবার সেদিকে মন দিলেন। ভাবলে অদ্ভুত লাগে, কোথাও কোনো হেরে যাওয়ার গ্লানিত নয়, বরং এরপরেই একই রকম আনন্দে বাঁচা। একবার মনে পড়ে বাবার সঙ্গে আমি ব্যাডমিন্টন খেলছি, আমাকে গোটা কোর্ট দৌড় করিয়েছিল। এমন একদিন নয়, বাবা প্রায়শই এমন করে থাকতেন। ব্যাডমিন্টন খেলছি আমরা, আমি পুরো কোর্টে দৌড়ে কাহিল, আর বাবা সমানে টুকটুক করে থ্রি স্টেপ রুল নাকি বলে তাতে খেলে যাচ্ছেন। বাবার তখন আমার থেকে আড়াই গুণ বেশি বয়স। আমি দৌড়ে ক্লান্ত, বাবার কোনো ক্লান্তি নেই। তবে বাবা আমাকে একবার খানিকটা বক্সিং শেখাবার চেষ্টা করেছিলেন, সে ভারী মজার। বাবা অবশ্য তার ছেলেবেলায় দার্জিলিংয়ে ক্যারম চ্যাম্পিয়ন হয়েছিলেন, কিন্তু বড়দের সঙ্গে খেলে, তখন ব্রিটিশ ইন্ডিয়া, কাজেই চ্যাম্পিয়ন হওয়ার অতটা সহজ ছিল না। নানান রকম খেলার মধ্যে ছিলেন বাবা। আউটডোর বা ইনডোর দুরকম খেলাতেই বাবা বেশ পারদর্শী ছিলেন, তবে মূলত হকি আর ব্যাডমিন্টন। আরেকটা অজানা বিষয় বাবা সম্পর্কে, তা হল বাবার আলপনা দেওয়া। বাবার যে পুজোতে কোনো রকম আগ্রহ তা একেবারেই নয়। বাবার মূল আগ্রহের বিষয় জোগাড় করে দেবেন, নিজের হাতে সাজাবেন, সব গুছিয়ে দেবেন এবং আলপনা দেবেন। সে যে কী চমৎকার আলপনা দিতেন তা না দেখলে বিশ্বাস করা যাবে না। তার প্রস্তুতি চলছে সকাল থেকে, চাল গুঁড়ো করে তাকে সেই ডেন্সিটিতে তৈরি করা। এমন নয় বাবাই শুধু আলপনা দিচ্ছেন, আমাদেরও দিতে হতো। বাবা হয়তো বড় আলপনাটা দিচ্ছেন, খুচরো আলপনা আমাদের দায়িত্ব। তবে আমরাও যে জোর করে আলপনা দিতাম তা নয়, বাবাকে দেখেই অনেকটা আগ্রহ তৈরি হতো। বাবা সেটা যে কথায় বলে তৈরি করতেন এমন নয়। আমাদের যাতে আগ্রহ তৈরি হয়, নিজের ভালো লাগার সঙ্গে সঙ্গে বাবা তেমনভাবেই আমাদের উৎসাহ দিতেন। তবে লক্ষ্মী পুজোর দিন বাঁধা ধরা আলপনা দেওয়ার কথা থাকলেও, বাড়িতে যে কোনো অনুষ্ঠান যাতে আলপনা দেওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা আছে, বাবা সুযোগের সদ্ব্যবহার করতেন। কি চমৎকার সেসব আলপনা! তবে ওই আনুষঙ্গিক জোগাড়ের মধ্যে আরেকটা বড় আগ্রহের বিষয় ছিল খাওয়া। এ কথা অবশ্য অনেকেই জানেন, বাবা অত্যন্ত খাদ্যরসিক এবং রান্না করতে ভালোবাসতেন। খাওয়া দাওয়া একটা ব্যাপার আমাদের বাড়িতে। বাবা আমার দুজনেই অত্যন্ত লোকজন ভালোবাসতেন। বাবা যেদিন বাজারে যেতেন, সেদিন যে কত বাজার আসবে তার হিসেব নেই, সাংঘাতিক ব্যাপার। আমরা তখন থাকি ডোভারকোটে, মূলত মা আর আমি যাই বাজারে, কিন্তু বাবা বাজারে গেলে যেতেন গড়িয়াহাট বাজারে, এবং ঝাঁকা মুটে সেসব

0: বাজার বয়ে নিয়ে আসছেন, আর তারপরে সে তরিবত করে রান্না। এত সুন্দর রান্না করতেন বাবা, আমরা সেদিনটার জন্য অপেক্ষা করে থাকতাম। সে নানা রকম অপূর্ব রান্না। বাবা যে খাদ্যরসিক, তার আরও মজার মজার নিদর্শন রয়েছে। বাবা যেতেন শ্যামবাজার বাণীচক্রে গান শেখাতে, তা ফেরবার সময় আয়রনসাইড রোডের ফ্রস্টিজ বলে একটা রোলের দোকান ছিল। প্রায় প্রত্যেক সপ্তাহে না হোক এক সপ্তাহ অন্তর সেখান থেকে নয় কাবাব নয় রোল আনতেন বাবা, আর সেটা আমরা খুব আনন্দ করে মজা করে খেতাম। বাবার একটা মুড়ি গরম করে সাংঘাতিক একটা মুড়ির প্রিপারেশন করতেন, সেটাও আমাদের খুব আগ্রহের বিষয় ছিল। তবে আমার সঙ্গে বাবার সবচাইতে বেশি ভালো লাগার সময়, যেটা আমি খুব মিস করি এবং আমি খুব এনজয় করতাম, তা অত্যন্ত অল্প সময়ের জন্য। আমি যখন শিবপুর বিই কলেজে ঢুকলাম ফার্স্ট ইয়ার, আমি প্রত্যেক শুক্রবার কলেজ করে বিকেল সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম। এসেই আমার তখন একটা ব্যান্ড ছিল, তার রিহার্সাল করতে আমি যেতাম যোধপুর পার্কে। বাড়ি ফিরে খাবার পর রাত্রির বেলায় ডোভারকোটের বারান্দায় বসে বাবা সেতার বাজাতেন আর আমি বাবার সঙ্গে গিটার বাজাতাম। বাবা হয়তো কোনো রাগ বাজাচ্ছেন, আমি সেটা একটা জানিও না, কিন্তু বাবার কাছ থেকে একটু শিখে কোথায় কি নোট লাগছে তার চলনটা বুঝে আমরা একসঙ্গে বাজাতাম। আমি তার সঙ্গে খানিকটা কর্ডাল অ্যাকম্প্যানিমেন্ট করবার চেষ্টা করছি, বাবা তখন একটু হয়তো ধরে রাখছেন, আমি কিছুটা ইম্প্রোভাইজ করার চেষ্টা করছি। আমার ইম্প্রোভাইজেশনটা ওয়েস্টার্নাইজড, সব সময় যে আমার একই চলন হচ্ছে এমনটা নয়, রাগের নোটগুলো ঠিক রেখে সেটার ওপর ইম্প্রোভাইজেশন চলছে। এদিকে বাবা যখন বাজাচ্ছেন আমি অ্যাকম্প্যানিমেন্ট করছি, এটা ঘন্টার পর ঘন্টা চলত। আর ওই ডোভারকোটের বারান্দার ঠিক নিচেই ধোপার মাঠ, তার পেছনে ম্যাডক স্কোয়ারের মাঠ, অন্যদিকে সেন্ট লরেন্স স্কুল, অনেকটা দূর পর্যন্ত দেখা যেত প্রায় খিদিরপুর, চারিদিকে সবুজ। আমরা দুজন মিলে ওইখানে বসে বাজাতাম, এইটা আমার জীবনে বাবার সঙ্গে সবচাইতে ইন্টারেস্টিং ইন্টারাকশন, এই সময়টাতে বাবাকে এতটা কাছ থেকে পাওয়া। এই সময়টার জন্য আমি খুব মুখিয়ে থাকতাম এবং আজও সেই সময়টা খুব মিস করি। বারবার মনে হয় ফুরিয়ে গেল দ্রুত, প্রতি সপ্তাহেই যে এমন হতো তা নয়, বাবার ব্যস্ততা থাকত, কিন্তু এই মিউজিক্যাল সম্পর্কটা জমতে জমতেই বাবা চলে গেলেন তার পরের বছর, আমি তখন বিই কলেজে সেকেন্ড ইয়ার। বাবাকে অবশ্য ছোটবেলাতে আমি একটু ভয়ই পেতাম, আমার অনেক দিন পর্যন্ত ধারণা ছিল বাবা খুব গম্ভীর মানুষ, একটু রাগী, কিন্তু আসলেই তা নয়। বাবা নিজেই একটু লাজুক প্রকৃতির, তাই বাড়ির বাইরে এবং ভেতরে এমন স্বল্পভাষী। ব্যস্ততার কারণে বাবা যে সবসময় কথাও বলতে পারতেন তাও অবশ্য নয়। যতদিন গেছে, যখন বুঝেছি বাবা খুব হুল্লোড় ভালোবাসা একজন মানুষ, বাবার সঙ্গে অন্যান্য বিষয়ে কথার আদান প্রদান বেড়েছে ততদিনে। যখন গল্প চলত তা খোলামেলা, তাতে নানা রকম বিষয়ের আসা যাওয়া। বড় হয়ে বাবা আর আমি যখন কাছাকাছি এসেছি সে সময়টা বড্ড কম। শেষের এক দেড় মাস বাবা বাবার ছোটবেলার গল্প করতেন, মা তখন অসুস্থ, ইসকেমিক হার্টের জেরে একটা ছোট অ্যাটাকও হয়ে গেছে, আমার মামস হয়েছে, কাজী বাবা আমাদের দেখাশোনা করছেন। সেই সময় খাবার টেবিলে বসে বাবা ছোটবেলার কতটা ডান পিটে ছিলেন সেসব গল্প করতেন। বাবার ছোটবেলার নানান গল্প, কত মজা, কত দুষ্টুমি, কত মারপিট, সেই কারণেই অবশ্য বাবার বক্সিং শেখা। মানুষ বোধহয় বুঝতে পারেন তার সময়ের হিসেব, কারণ তার আগে বাবাকে এতটা খোলামেলাভাবে নিজের গল্প বলতে দেখিনি। বাবার যা বয়স সেই সময় এই অনুভূতি আসবার কথাও নয়। তবে দিনের শেষে কোথাও গিয়ে আমার একটা গর্বের জায়গা, আমি বাবার ছেলে। শুধু বাবার প্রতিভার জন্য নয়, মানুষ হিসেবে এমন বাবা মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বাবার সঙ্গে আরও বন্ধুত্ব এবং আরও বাজাবার আকাঙ্ক্ষা নিয়েই আমার না ফুরোনো বাবা।
1: শুনলেন কথিকা আমার বাবা সুধীন দাশগুপ্ত, বললেন সৌম্য দাশগুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ভৈরব রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভৈরব রাগে খেয়াল। শিল্পী অরিন্দম ভট্টাচার্য, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের?
0: গুড্ডির ফিজের।
1: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তেই। জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই এ কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে শুনবেন রাজপুরুষ ছবির গান, প্রথম গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনলেন রাজপুরুষ ছবির গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। স্থায়ী শান্তির লক্ষ্যে কাতারের দোহায় আগামীকাল ফের আলোচনায় বসছে আমেরিকা ও ইরান। আবহাওয়া দপ্তর হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। এফআইএইচ হকি প্রতিযোগিতায় ভারত ইংল্যান্ডকে পেনাল্টি শুট আউটে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

0: তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকশাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের ভিক্টোরিয়ায় সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সেসেলসের প্রতিরক্ষা ও নিরাপত্তা একে অপরের পরিপূরক। ভারত মহাসাগরকে অংশীদারিত্বের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর নিরাপত্তা, স্থায়িত্ব, সমৃদ্ধি সকলের যৌথ দায়িত্ব, যা ভারতের মহাসাগর দূরদর্শিতার মূল ভিত্তি।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল আপনি স্বতন্ত্রতা কে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায় আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে ইন 50 বর্ষো কি যাত্রা মে হামনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে আর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধো কো সিঞ্চা হ্যায়।
0: এই সফরে কৃষি, অর্থ, মহাকাশ গবেষণা এবং স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেসেলসে ভারতের ইউপিআই ব্যবস্থা চালুর বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে গতকাল তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
2: किसी भी राष्ट्र की आत्मा उसके लोग होते हैं और जब उस देश के लोग कोई संकल्प लेते हैं तो कोई भी शक्ति उन्हें अपने लक्ष्य से डिगा नहीं पाती। राष्ट्र निर्माण में जन भागीदारी की यह ताकत भारत की बहुत बड़ी पूंजी है और इस जन भागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের 8 তারিখ রাষ্ট্রপতি ভবনে প্রথম পর্বের অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি। গুজরাটের ভাদোদরায় জিএসএফসি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চতুর্থ ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলন শুরু হচ্ছে। আঞ্চলিক আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা শীর্ষক এই দুদিনের সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মনোহরলাল খট্টর, মনসুখ মান্ডাভিয়া, পাশাপাশি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাশোয়ান বলেছেন, ভারতের সামগ্রিক উন্নয়নের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা। এর মাধ্যমে কৃষক, গ্রামীণ অর্থনীতি এবং যুব সমাজের জন্য সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন। শ্রী পাশোয়ান বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য ছাত্র, কৃষক ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের করাচিতে সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত থাকার পাকিস্তানের তোলা অভিযোগ ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্যদিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত আত্মসমালোচনা করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে আজ রাজ্য বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা এবং অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল নিয়ে আজ আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি ও বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এতে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। বিল দুটি সম্পর্কে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন,
3: এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকার বলতে তো পাবলিক, পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো চলতে পারে না।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যে এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হোরহে রড্রিগেস এই তথ্য জানিয়েছেন। তিনি জানান 7.2 এবং 7.5 মাত্রার এই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টির বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। সরকারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে রড্রিগেস বলেন, এই বিপর্যয়ে এ পর্যন্ত 3,238 জন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত 3,000-এর বেশি পরিবার। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অসমে বড় ধরনের বন্যার আশঙ্কায় ধেমাজি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশের পাহাড়ে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিশাল ভূমিধসে গাই নদীর উজানে অস্থায়ী কৃত্রিম বাঁধ তৈরি হয়েছে। সেখানে জমে থাকা জল যেকোনো মুহূর্তে তীব্র গতিতে পাহাড় বেয়ে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। নদী তীরবর্তী এলাকা, বাঁধ ও নিচু অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি, চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রা নতুন রেকর্ড তৈরি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 জনের মানুষের মৃত্যু হয়েছে সেখানে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। আজ শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার স্নানযাত্রা আজ সম্পন্ন হবে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে পেনাল্টি শুটআউটে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুই দলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। বেলফাস্টে গতকাল দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আয়ারল্যান্ডের কাছে 1 রানে পরাজিত হয়েছে। এর ফলে আয়ারল্যান্ড সিরিজ 2-0 জিতে নিল। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসে এই ম্যাচে একমাত্র গোলটি করেন স্টিফেন ইউস্তাকুলিও। খবর এখনকার মতো শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম প্রান্তিকতার উপাখ্যান বনাম আইন, লিখেছেন অনুপম কাঞ্জিলাল। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আইন তৈরি হয় নাগরিকদেরই স্বার্থে। নাগরিক জীবনযাপনকে শৃঙ্খলা ও নিয়মের আওতায় বেঁধে সামগ্রিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করাই তো আইনের লক্ষ্য। কিন্তু সমস্যা হচ্ছে, আইন প্রযুক্ত করার দায়িত্ব যাঁদের, সেই আমলা ও সরকারি আধিকারিকদের একাংশ হয়তো মনে রাখেন না আইন নিছকই কিছু নির্দেশ বাক্য নয়, আইন আসলে সাধারণ নাগরিককে তাঁর অধিকার তুলে দেওয়ার অঙ্গীকারও। আর এই অঙ্গীকার বাস্তবায়িত করতে সরকারি নির্দেশনামার শর্তগুলি যান্ত্রিকভাবে অনুসরণ করলে হয় না, আমাদের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তা কিভাবে প্রযুক্ত হতে পারে তার অনুশীলন ও শিক্ষাটাও দরকার। অথচ কখনো দেখা যায় সরকারি আদেশনামা সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করার পরিবর্তে হয়ে ওঠে তাদেরই নিপীড়নের অস্ত্র। এ যেমন কিছুদিন আগের একটা খবরে গোটা দেশ তোলপাড় হয়ে গেল। ওড়িশার কেওনঝাড়ের এক জনজাতি সম্প্রদায়ের মানুষ জিতু মুন্ডা তাঁর দিদির বস্তাবন্দি কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন দিদির গচ্ছিত টাকা উদ্ধার করতে। জিতু মুন্ডার অভিযোগ, তিনি বারবার ব্যাংক আধিকারিকদের বলেছিলেন তাঁর দিদির সন্তান ও স্বামী দুজনই মৃত। এখন তার জমা রাখা ১৯,৪০২ টাকার উত্তরাধিকারী সে নিজে। কিন্তু ব্যাংক জানায় দিদির মৃত্যুর ও তার উত্তরাধিকারের প্রমাণপত্র না হলে টাকা ফেরত দেওয়া যাবে না। জিতু মুন্ডা জনজাতি গোষ্ঠীর প্রান্তিক মানুষ, তিনি কাগজপত্র পাবেন কোথায়? মুন্ডা সম্প্রদায়ের মধ্যে যেহেতু মৃতদেহ মাটি খুঁড়ে চাপা দেওয়াই রীতি, তাই কোনো উপায় না পেয়ে জিতু মুন্ডা কবর খুঁড়ে বের করেন মাস তিনেক আগে মারা যাওয়া দিদির কঙ্কাল। তারপর সেই পচা দেহ বস্তাবন্দি করে সটান ব্যাংকে হাজির হন। টনক নড়ে ব্যাংক আধিকারিকদের। উচ্চ আধিকারিকের নির্দেশে জিতু মুন্ডার বাড়িতে যান এক ব্যাংক কর্মী, সরজমিনে রিপোর্ট জমা পড়ে। অবশেষে গচ্ছিত টাকা ফেরত পান জিতু মুন্ডা। প্রশ্ন হল, এই কাজটাই তো আগে করা যেত, করা হলো না কেন? আধিকারিকরা কেউ আইনকে যান্ত্রিকভাবে অনুসরণ করলে তো এমনই হওয়ার কথা। এদেশের প্রান্তিক মানুষজনদের মর্মান্তিক জীবন উপাখ্যান পড়তে না শিখলে আইনের নির্দেশ শোনানোর ক্ষেত্রে মানবিক হওয়া যাবে কি করে? সর্বত্র প্রতিযোগিতার রেশ ছিনিয়ে নিয়েছে আমাদের সংবেদনশীলতা। তাই তো জিতু মুন্ডার কাহিনীতেই আধিকারিকদের হৃদয়হীনতার গল্প শেষ হয় না। মুহূর্তেই আবার সমাজমাধ্যমে ভাইরাল আরেক কাহিনী। দেখা যায় ৯০ বছরের এক অথর্ব বৃদ্ধাকে কাঁধে চাপিয়ে মাইলের পর মাইল হেঁটে সরকারি ব্যাংকে হাজির হচ্ছেন এক মধ্যবয়সী মহিলা। এই মধ্যবয়সী মানুষটিও আদিবাসী সম্প্রদায়ের, বাস ছত্তিশগড়ের এক প্রত্যন্ত গ্রামে, নাম সুখমনিয়া রায়। বৃদ্ধা সম্পর্কে সুখমনিয়া রায়ের শাশুড়ি, সরকারি পেনশন পান তিনি। আর সেই পেনশনের টাকা আদায় করতেই সুখমনিয়া তার বৃদ্ধা শাশুড়িকে প্রতি মাসে কাঁধে চাপিয়ে মাইলের পর মাইল কাঁকুড়ে পথ হেঁটে হাজির হন ব্যাংক আধিকারিকদের সামনে। এদের তো কাগজপত্র থাকে না, তাই কখনো মৃতের কঙ্কাল, কখনো অথর্ব অশক্ত শরীরের উপস্থিতিকেই এরা প্রমাণ হিসেবে সামনে আনেন। আমাদের আইন এসব ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রেখেছে, কিন্তু আইনের প্রয়োগকারী হিসেবে আধিকারিকদের কেউ কেউ সেই বিকল্প প্রয়োগ করতে পিছপা হন। হয়তো তাতে অনেক হ্যাপা, কাজের পরিধি বাড়ে, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু সাম্প্রতিক এই ঘটনাগুলি যেন আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। শুধু আমলা আধিকারিকরাই নয়, সমাজের সর্বস্তরের মানুষকেই ভাবতে হবে। দিদির কঙ্কাল নিয়ে জিতু মুন্ডা, শাশুড়ির অশক্ত দেহ নিয়ে সুখমনিয়া রায়, কিংবা স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে দিনমাঝিরা যেভাবে হাঁটতে থাকেন, তা কি মানবিকতা, মনুষ্যত্বের খুব ভালো বিজ্ঞাপন? ভাবুন, অন্তত ভাবা প্র্যাকটিস করুন। হ্যাঁ, সমাজের ছবি ফুটে উঠেছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে। এই যে সমাজের মানবিকতার ঘাটতি আজকাল বারবার আমাদের চোখে পড়ে, স্বভাবতই প্রশ্ন ওঠে, আমাদের মানবিকতা আজ কোথায়? আমলা আধিকারিক এরা সমাজেরই অঙ্গ, তাই সার্বিকভাবে মানুষের এবং সমাজের সুস্থ সংবেদনশীল মন ফিরুক, এটাই চাওয়া। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের পরবর্তী অংশ। এই পর্বে প্রথমে শুনবেন মণিহার ছায়াছবির গান, প্রথম গান দুটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

অমরকণ্টক ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারে প্রতিদান ছায়াছবির গান, প্রথম গানটি বাপ্পী লাহিড়ীর কণ্ঠে।

0: প্রতিদান ছায়াছবির আরও একখানি গান কিশোর কুমারের কণ্ঠে।
1: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার ইয়া বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁফ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

0: বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

0: শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এখন গানের ভেলা। আজ গানের ভেলায় শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব, উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়।
1: আজকে মাসের পঞ্চম সোমবার, তার মানেই গানের ভেলার শাস্ত্রীয় সঙ্গীতের পর্বের দিন। আমাদের যারা নিয়মিত শ্রোতা তারা সকলেই জানেন যে মাসের প্রথম এবং পঞ্চম সোমবার এই দুটো দিন গানের ভেলা আমি করে থাকি, আপনাদের সঙ্গে বসি, কথা বলি, গল্প করি, আমার নিজের অনুভূতি সেগুলোকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই। দিনটা আজকে আষাঢ় মাসের 15 তারিখ, প্রায় অর্ধেক হয়ে গেল, কিন্তু মানে সেই দিক দিয়ে বড় হতাশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে এই বছরটাতে যে আমরা এখনও পশ্চিমবঙ্গই বলবো যথেষ্ট পরিমাণে বৃষ্টি আমরা পাইনি, ফলে বর্ষার যে আবহ, বর্ষার যে অনুষঙ্গ সেটা মানে বেঁধে মানে জমে উঠতে উঠতেও হচ্ছে না। আজকে দিনটা খুব পূর্ণ দিন, আজকে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো হঠাৎই মনে পড়ে

এবং চোখে পড়ে গেল বহুদিন আগে লেখা কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এই স্নানযাত্রা নিয়ে একটি কবিতা লিখেছিলেন। আপনাদের দুটো চারটে লাইন একটু আমি পড়ে শোনাই। গুণে বলিহারি যাই সাধু সাধু সাধু ভাই, ধরাবাসী যত ধুতি পড়া, আমাদের এই বঙ্গ কোনো ক্রমে নাহি ভঙ্গ, নানা রাগ রঙ্গ রস ভরা। বৃষ পূর্ণিমার দিবা অপার আনন্দ কিবা, মাহেশে সুখের মহামেলা, স্নানযাত্রা প্রতি বর্ষে, এই দিন মহা হর্ষে, মেলা পেয়ে করে সবে খেলা। কিবা ধনী কিবা দিন, সবার সুখের দিন, আয়োজন কত দিন আগে, সবিশেষ দেখি বেশ, ইচ্ছা মতো করো বেশ, যাহার যেমন মনে লাগে। আরও বড় কবিতা, তো সেটা বলে আর ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না, আজকের অনুষ্ঠান শুরু করব। মূলত আজকে মল্লার শোনাব, কারণ আপনারা জানেনই আমার যারা শ্রুধি শ্রোতামণ্ডলী আছেন, অনুভবী শ্রোতামণ্ডলী, তারা জানেনই যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে কতগুলো রাগ আছে, বেশ কিছু রাগ আছে যেগুলো ঋতুভিত্তিক, সেগুলো আমরা সাধারণত এবং অসাধারণত কখনোই সেই ঋতু ছাড়া আমরা কিন্তু সেই রাগ বাজাই না। তো মল্লার শোনানোর জন্যে কিন্তু এই দুটি মাস আমাদের ভরসা। অনেক সময় বৃষ্টিটা অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলে গেলে পরে তখনও শোনানো যায়। আজকে শুরু করছি, প্রতিবারই শোনাই, এর আগে অনেকবার শুনিয়েছি, গানটি বড় ভালো লাগে, গৌর মল্লারের উপর আধারিত পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে একটি রাগ প্রধান দিয়ে, শ্রাবণ ও মেঘমায়া ছাইছে। পণ্ডিত অজয় চক্রবর্তী, ছোট করেই বলি, প্রাথমিক শিক্ষা ওনার পিতা শ্রী অজয় অজিত কুমার চক্রবর্তীর কাছে, পরে শ্রী পানালাল সামন্ত এবং নৈহাটি নিবাসী শ্রী কানাইদাস বৈরাগীর কাছে, এরপর পদ্মভূষণ পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এবং ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ সাহেবের সুযোগ্য পুত্র ওস্তাদ মুনাব্বের আলী খাঁ সাহেবের কাছে দীর্ঘদিন প্রথাগত তালিম নিয়েছেন, বাংলা গান, বাংলা রাগ প্রধান গান, খেয়াল গান এবং নানা ঘরানা, যতগুলো সম্ভাব্য গানের ঘরানা হয়, টপ্পা ঠুংরি এমনকি ধ্রুপদ, এই সমস্ত ঘরানাতে ওনার স্বচ্ছন্দ চলন আমাদের বাংলার গর্ব, যিনি নিজেও পদ্মভূষণ পেয়েছেন কিছুদিন আগে। তো এই সমস্ত নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছেন তার বুদ্ধদীপ্ত গায়কির মাধ্যমে। এই গানটি আমরা শুনি, শ্রাবণ মেঘমায়া ছাইল গগনে, এর শুরুতেই কিন্তু বড় সুন্দর করে উনি ওই রাগটির চলনটা বলেছেন, শুনেনি।

অনুষ্ঠান শুরু হলো পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে, গৌড় মল্লারের উপরে আধারিত এই রাগ প্রধানটি দিয়ে শ্রাবণ মেঘময়া ছাইল গগনে। এই রাগ প্রধানটি জ্ঞানপ্রকাশ ঘোষ, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের রচনা, এবং এটাতে কিন্তু খুব সুন্দর সেই আমরা মেঘদূতের একটা অনুষঙ্গ পাই, যেখানে বিরহী যক্ষ তিনি নির্বাসিত এবং অলকাপুরীতে তার প্রিয়া বসে আছেন। তিনি মেঘকে দিয়ে প্রিয়ার কাছে বার্তা পাঠাতে চাইছেন, এবং ভেতরে একটু বর্ণনা রয়েছে একটা জায়গায় যে ওই বিজলি রেখা যে জায়গাটায় বলছেন সেটা আবার অনেকটা সঞ্চারিতে, মানে শ্রীরাধার অভিসারের কথাও কিন্তু বয়ে আনে অনেকটাই, যে আকাশে মেঘ করেছে ঘন মেঘ, রাস্তাঘাট কর্দমাক্ত, শ্রীকৃষ্ণের বাঁশি বাজছে কিন্তু শ্রীরাধা যেতে পারছেন না, বলছেন কি করে যাব। মল্লার এই মল্লার পর্বভুক্ত রাগ তো মোটামুটি মল্লার অঙ্গের প্রায় ১২ প্রকার মল্লারের নাম কিন্তু শাস্ত্রীয় গ্রন্থে পাওয়া যায়, আরও দু এক প্রকার পরবর্তীকালে অনেকে তৈরি করেছেন, যেমন স্বর্গীয় পণ্ডিত চিন্ময় লাহিড়ী বানিয়েছিলেন আহিরি মল্লার, তারপরে জয়ন্ত মল্লার জয় জয়ন্তীর সঙ্গে মল্লার জুড়ে, আহিরি মল্লার হচ্ছে আহির ভৈরবের সঙ্গে মল্লার জুড়ে। কি কি পাই, মোটামুটি মেঘ সবচেয়ে সরল মল্লার, সারে মাপা নিসা নিপা মারেসা, পাঁচটা মাত্র নোট মেঘ। তারপরে শুদ্ধ মল্লার, শুদ্ধ মল্লারের রূপটি কিন্তু অনেকটাই দুর্গার মতো, সারে মাপা ধাসা সাধা নি কোমল নিপা মারেসা, এই নিপা স্বরসঙ্গতি আর রে পা স্বরসঙ্গতি এইটা কিন্তু মল্লারে ফিরে ফিরে আসে। তারপরে মেঘ মল্লার, যাতে একটু মেঘে কোমল গান্ধারের ছোঁয়া। তারপরে রয়েছে ধুলিয়া মল্লার, তাছাড়া হরিদাসী মল্লার, রামদাসী মল্লার, এই গৌড় মল্লার যেটা আপনারা শুনলেন, যার আরোহণ হচ্ছে সা রে মা পা দা সা সা দা নি পা মা পা গা মা রে সা। তারপরে রয়েছে মল্লারে রাজা মিয়াকি মল্লার, সুরদাসী মল্লার রয়েছে, জয়ন্ত মল্লার রয়েছে, মীরাবাই কি মল্লার রয়েছে, যে মল্লারে দুটো গান্ধার এবং দুটো নিষাদি ব্যবহার হয়, কখনো আরোহণে কখনো অবরোহণে, এবং রয়েছে চর্যুকি মল্লার। আজকে মূলত বিভিন্ন ঘরানার কতগুলো মল্লার আপনাদের শোনানোর ইচ্ছে করছে, চেষ্টা করছি। গৌড় মল্লার, গৌড় মল্লারের এবার শাস্ত্রীয় যে ফর্মটি, সেই শাস্ত্রীয় সঙ্গীতের আধার

তো যে ব্যাপারটা সেইটা আপনাদেরকে শোনাচ্ছি, শোনাচ্ছি পণ্ডিত মানস চক্রবর্তীর কণ্ঠে। পণ্ডিত মানস চক্রবর্তী, তিনি সঙ্গীতার্য তারাপদ চক্রবর্তীর সুযোগ্য পুত্র, কোটালি ঘরানার সার্থক উত্তরসূরি। বহুবার দেখেছি এনাকে, বহুবার গান শুনেছি। প্রথম জীবনে সেতার, তবলা ইত্যাদি বিভিন্ন জিনিসের চর্চা করেছেন, পরবর্তীকালে কণ্ঠসঙ্গীতেই নিজের সুরের আশ্রয় খুঁজে পান। এবং তারাপদ চক্রবর্তী তো মানে লেজেন্ড ছিলেন, ওনার গান শোনার জন্য বহু শিল্পী বসে থাকতেন। পণ্ডিত রবিশঙ্কর নাকি তার ট্রেন না প্লেন মিস করেছিলেন একবার তারাপদবাবুর গান শুনে যাবেন বলে। আর তারাপদবাবুর মেয়ে সুযোগ্য কন্যা শ্রীলেখা ব্যানার্জি, তিনিও একজন প্রথিতযশা সঙ্গীতজ্ঞ, এবং ওনাদের শ্রীলেখা ব্যানার্জির সুযোগ্য পুত্র শ্রীজাত, ইনি হচ্ছেন একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক। এবার পণ্ডিত মানস চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনে নেব গৌড়মল্লার, সম্ভবত বন্দিশটি হচ্ছে বলমা বাহার আই। দেখি, শুনে দেখি, অনেক বছরে একবার করে শোনানো হয় তো সেই জন্য অতটা মনে থাকে না, শুনে নিই আমরা।

শোনালাম পণ্ডিত মানস চক্রবর্তীর কণ্ঠে গৌড় মল্লার রাগটির ছায়া। জানা গেল, মোটামুটি বোঝা গেল। মল্লারের আরেকটি প্রকার শোনাচ্ছি আপনাদের, এটি ওস্তাদ রশিদ খানের কণ্ঠে। কি আর বলি, রশিদ খানের কথা বললে পরে খুব খুব দুঃখ হয়, কারণ ওই বলি না যে ভগবান খুব ভালো ভালো লোকদের খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে সরিয়ে নেন। তো সেই লিস্টে ওস্তাদ রশিদ খান, আমাদের খুব পরম সুহৃদ পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, আমার আর এক বন্ধু ছিল পণ্ডিত সারথী চ্যাটার্জি, সেও খুব অল্প বয়সে প্রয়াত হয়, দিল্লি রেডিওতে কাজ করত। রশিদের কণ্ঠে রামদাসী মল্লার এই এই রশিদের এই পারফরমেন্সটি, এটা দূরদর্শন থেকে সংগৃহীত। কারণ রশিদ চলে যাওয়ার পরে ওরা ইউটিউবে কতগুলোর পারফরমেন্স দিয়েছিল, তারপরে আমার বন্ধু এবং সহকর্মী যিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন, আমাদের লাইব্রেরিয়ান মুখলেসুর রহমান আর আমি, আমরা দুজন বসে বসে এই রশিদের এই ছোটো ছোটো পারফরমেন্স এগুলোকে সমস্ত আমরা সংগ্রহে রেখেছি, আপনাদের শোনাচ্ছি রাগ রামদাসী মল্লার। রামদাসী মল্লারের বৈশিষ্ট্যই হচ্ছে এর মূল রূপটি অনেকটাই মিয়াকি মল্লারের মতো, শুধু দুটো গান্ধার লাগে অবরোহণের সময়, শুদ্ধ গান্ধার কোমল গান্ধার দুটি লাগে, ঠাট কাফি, জাতি সারব সম্পূর্ণ, প্রকৃতি গম্ভীর, অবশ্যই বাদী মা সমবাদী সা, সময় এটা গাওয়া হয় রাত্রি দ্বিতীয় প্রহরে, এবং এই রাগে ওপরের দিকটাতে সাহানা এবং গৌরের কিছুটা ছায়া দেখা যায়। সেই জন্যে গায়ক নিজস্ব গায়ন শৈলীর দ্বারা রাগের স্বতন্ত্র রূপ প্রকাশ করে থাকেন। তো আমরা শুনে নিই ওস্তাদ রশিদ খানের কণ্ঠে রামদাসী মল্লার। তবলা সহযোগিতা করেছেন আরেকজন গুণী শিল্পী পণ্ডিত সমর সাহা। হারমোনিয়ামে ছিলেন সম্ভবত শ্রীমতী রাজশ্রী ঘোষ, যদি ভুল না বলে থাকি।

একদম বাদলের মেঘ জমিয়ে দিলেন ওস্তাদ রশিদ খান, মেঘই জমল। দুটো নিষাদ মিয়াকি মল্লার কিংবা বিভিন্ন মল্লারেই ব্যবহার হয়, মিয়াকি মল্লারে হয়, বৃন্দাবনী মল্লার যেটাকে বলে সুরদাসী মল্লারে হয়, মনে হয় যেন স্তরে স্তরে মেঘ জমছে। এই যে পারফরমেন্সটা শুনলাম, এটাতে মেঘ জমল, কিন্তু ওই বৃষ্টিধারার মতো রশিদের যে তান সেটা কিন্তু উনি করেননি, হয়তো মুড আসেনি সেই সময় করার। এটা ছোট একটি পারফরমেন্স, 5 মিনিটের, বড় সুন্দর। এবং রশিদের গলাটা এত এত সুন্দর যে কণ্ঠটি, মানে কণ্ঠ মাধুর্য এত সুন্দর ছিল, সেই কে একটা কার গলা শুনে বলেছিলেন না যে ওর গলা শুনে মনে হতো যে বোধহয় একটা নিস্তব্ধ দিনে একটা ঠান্ডা জলের পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা অদ্ভুত ডেসক্রিপশন, কে দিয়েছিলেন আমি জানি না। তো বর্ষা মানেই, কিন্তু বর্ষা মানেই জল না দিয়ে বৃষ্টি দেখা, বর্ষা মানেই একগুচ্ছ মন পাগল করা আধুনিক গান, বর্ষা মানে রবি ঠাকুর, বর্ষা মানে কবি নজরুল ইসলামের অজস্র গান, এবং তার সঙ্গে অবশ্যই আসবেন আমাদের কবি জীবনানন্দ, সুনীল গাঙ্গুলী, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামীর কবিতা, শ্রীজাতর কবিতা, এবং অবশ্যই কবির সুমনের গান, এবং অবধারিতভাবে রাগ মল্লার। এবং এই বর্ষার অনুষঙ্গে আরও একটি জিনিস আসে, সেটি হচ্ছে

উপশাস্ত্রীয় সঙ্গীতের ধারার, যেটিকে কাজরি বলে, কাজরি বর্ষার সঙ্গীত। নজরুল যেটাকে বলেছেন কাজরি গাহিয়া এসো, কথাটা কাজরি নয়, কাজরি উত্তরপ্রদেশের দিকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, উত্তরপ্রদেশে, বিহারে, মির্জাপুরে, বেনারসে, বিভিন্ন জায়গায় এই বর্ষার সময় কিছু বিশেষ গান গাওয়া হয়, সেগুলোকে কাজরি বলে। তো আপনাদেরকে কয়েকটি কাজরিও শোনাবো, শাস্ত্রীয় উপশাস্ত্রীয় এই দুটো ধারার মধ্যেই ঘোরাঘুরি। আজকে অনুষ্ঠানটা করতে বসে একটুখানি কেন জানি না মানে অনেক স্মৃতি চলে আসছে, কারণ মানে আপনারা আমাদের শ্রোতারা তারা আর মাত্র দুটি গানের ভেলা আমার কাছ থেকে শুনতে পাবেন, এই আজকে যেটি শুনছেন আর সামনের সোমবারে, কারণ কালের অমোঘ নিয়মে এবং আমাদের আমাদের কর্মজীবনে অবসর বলে একটি বস্তু থাকে, তো সেই অবসরটি আমাকে নিতে হচ্ছে আমার সামনের মাসের শেষে, আমার কর্মজীবনের অবসর, তো ফলে এই দুটো দিনই আপনাদের সঙ্গে আমি সময় কাটাতে পারবো। কিন্তু এই যে যাত্রাটা, এটা সবাইকে নিয়ে শুরু হয়েছিল 2013 সালের ডিসেম্বর মাসে, আমার খুব ভালো মনে আছে। আমাদের একজন এখানে প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন গৌতম কারার, শিলিগুড়ি থেকে এসেছিলেন, তো দেবব্রত মুখোপাধ্যায় যিনি শ্রদ্ধেয় দেবুদা, যিনি এর আগে অনুষ্ঠানটি করতেন, তো দেবুদা যখন অবসর নিলেন তখন খুব স্বাভাবিকভাবেই ডাক পড়ল যে কে এই শাস্ত্রীয় সঙ্গীতের গানে ভেলাটি করতে পারে। তো গৌতমদা আমাকে চিনতেন শিলিগুড়ি থেকে, গৌতমদা তখন বললেন যে এটা একবার সুদীপকে দায়িত্ব দিয়ে দেখা হোক। তো যাই হোক, আমার আকাশবাণী কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে তারা আমাকে দীর্ঘদিন এই অনুষ্ঠানটি করার সুযোগ দিয়েছেন, এবং অবশ্যই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আপনাদের, আমার শ্রোতাদের, যারা এতদিন ধরে ধৈর্য ধরে আমার এই অনুষ্ঠানটি শুনছেন, কারণ আমি তো ঘোষক নই, আমি ঘোষকদের মতো অত সুন্দর করে গুছিয়ে বলতেও পারি না কথা, আমি বলি মাঝে মাঝে গানের সাহারা নিয়ে, আমি গানের অবলম্বন নিই। তো শুনতে থাকি আজকের অনুষ্ঠানে, এবারে আমরা শুনব বিদুষী গিরিজা দেবীর কণ্ঠে একটি কাজরি, বেনারসের গায়কি, পুরাবাং গায়কি বলে যেটাকে, পুরাবাং গায়কির একজন অন্যতম স্থপতিকার তিনি হচ্ছেন বিদুষী গিরিজা দেবী, আরও ছিলেন, আরও অনেকেই ছিলেন, তার আগে সিদ্ধেশ্বরী দেবী গিয়েছেন, দুর্গেশ নন্দিনী বাই গিয়েছেন, আরও আগে চলে গেলে পরে আরও অনেক গুণী শিল্পীকে পাওয়া যাবে, বর্তমান সময়ের ছনুলাল মিশ্র তিনি গিয়েছেন, ওদিকে রয়েছেন বিদুষী পূর্ণিমা চৌধুরী। আজকে আমরা বিদুষী গিরিজা দেবীর কণ্ঠে আমরা শুনে নিই একটি কাজরি।

বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, কিন্তু শ্রাবণ তো অনেক রকমের হয়, মেঘ থেকে ঝরে, লোকের চোখ থেকে ঝরে, লোকের হৃদয় দ্রবীভূত হয়, সেখানেও শ্রাবণ বয়ে যায়। তো এত সুন্দর ওনার কণ্ঠ এবং এত সুন্দর গায়কী, এটা অন্তত 30 বছর আগের রেকর্ডিং হবে, কারণ এর আগেও আপনাদের আমার সৌভাগ্য হয়েছে ওনার একটা টপ্পা শোনানোর। আশা করি আমাদের যারা নিয়মিত শ্রোতা, এই সায়ন ফোন করেছিল মালদা থেকে, ও গত বছর আমি কি শুনিয়েছি এই অনুষ্ঠানে সেটা ওর মনে আছে, কত ভালো লাগে। তো তারা হয়তো শুনেছেন গিরিজাদেবীর সেই টপ্পাটি, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আমরা আবার ফিরি অনুষ্ঠানে। এই মল্লারের ব্যাপারে যে বলছিলাম যে অনেকগুলো মল্লারের অনেকগুলো বৈচিত্র্য পাওয়া যায়, বিভিন্ন রকমের মল্লার,

আমাদের এখন আপনাদের একটু শোনাবো পণ্ডিত যশরাজের কণ্ঠে একটি মল্লার, একটু অপ্রচলিত, এটার নাম চরজু কি মল্লার। চরজু মিয়া কি মল্লার আপনারা জানেন, মিয়া তানসেনের রচনা, উনি করেছেন মিয়া কি মল্লার, মিয়া কি সারং, মিয়া কি টোড়ি। সেই রকম মানসিং তোমরের সময়, এটা সালটা হবে 1543 থেকে 1576, মানসিংহের রাজত্বকালে। তার সভায় কিন্তু অনেক সঙ্গীত গুণী তাদের সমাবেশ হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন ছিলেন বিখ্যাত, যেমন নায়ক চরজু এবং নায়ক বক্সু। নায়কটা হচ্ছে ওনাদের পদবী, এরা সভাগায়ক ছিলেন। তো আবুল ফজলের কিন্তু আইনি আকবরী আর ফকিরুল্লাহ রাগ দর্পণ গ্রন্থে এনাদের বিষয়ে উল্লেখ পাওয়া যায়। সেই চরজুই রচনা করেছিলেন চরজু কি মল্লার, গাইছেন পণ্ডিত যশরাজ। একটু হালকা চালে একটি গল্প বলি, ওনার বায়োডাটা অনেক বলা হয়েছে, এই করেছেন ওই করেছেন, সেটা নয়, একটু অন্য রকমের গল্প, আশা করি শ্রোতারা কিছু মনে করবেন না এটাতে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি যখন আকাশবাণী শিলিগুড়িতে কাজ করেছি 90-এর দশকটাতে, তখন আমার সহকর্মী ছিলেন শ্রী আনন্দ বোর্ডাস, একজন বিখ্যাত তবলিয়া এবং এ গ্রেড মিউজিক কম্পোজার, বেহালা বাজাতেন, গান জানতেন, কত কী যে জানতেন। ওদের বোডাস ফ্যামিলি কিন্তু খুব বিখ্যাত, ওদের ফ্যামিলিতেই নারায়ণ রাও বোডাস ছিলেন, কেদার নারায়ণ বোডাস ছিলেন। ও আনন্দ বোডাসেরই বোন হচ্ছেন বীণা সহস্রবুধে, এদের মহারাষ্ট্রে ব্যাকগ্রাউন্ডটা মহারাষ্ট্রে, কিন্তু কাকুই বলি আমি, আনন্দ কাকু চলে এসেছিলেন শিলিগুড়িতে, ছিলেন ওখানে। তো উনি আমাদের গল্প করেছিলেন যে রেডিওতে মানে যোগদান করার আগে শ্রী আনন্দ বোডাস এবং শ্রী যশরাজ, তখন পণ্ডিত হননি, তারা দুজনে এই নর্থ ক্যালকাটায় একটা জায়গাতে একটা বাড়ি ভাড়া নিয়ে দুজনে থাকতেন। তখন কিন্তু যশরাজজি তবলা বাজাতেন, সেই সময় ইনি তবলিয়া ছিলেন, উনিও তবলিয়া ছিলেন, দুজনের মধ্যে বেশ ভাব বিনিময় হতো। তারপরে কোনো একটা সূত্রে ওনারা দুজনই মুম্বাই যান, গিয়ে সেখানে বেশ কিছুদিন থাকেন। তো আনন্দ কাকুর সঙ্গে তখন ভি শান্তারামের পরিবারের খুব ভালো যোগাযোগ ছিল, চিত্র পরিচালক ভি শান্তারাম। তো তাদের বাড়িতে দুজনের যাওয়া আসা শুরু হলো। আনন্দ কাকু শান্তশিষ্ট মানুষ, ঠিক আছেন তিনি। পণ্ডিত যশরাজ তখন ওনাকে অসাধারণ সুন্দর দেখতে, তার ব্যাপার স্যাপার ক্যারিশমা সব অন্য রকমেরই। ভি শান্তারামের এক মেয়ে, তিনি যশরাজজির প্রেমে পড়ে গেলেন, একদম হিল টু হেড প্রেম যাকে বলে, এবং কিছুদিন বাদে তারা দুজনেই ওখান থেকে গায়েব হয়ে গেলেন পুরো, গিয়ে বাইরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন যশরাজজির প্রথম স্ত্রী, তিনি কিন্তু ভি শান্তারামের কন্যা, নাম আমার এখন মনে পড়ছে না। তো এই গল্প আমি আনন্দ কাকুর কাছে শুনেছি, কাকু হাসতে হাসতে বলেছিলেন। তো পণ্ডিত যশরাজের কণ্ঠে আমরা শুনে নিই, ওনার গান প্রচুর শুনেছি একটা সময়, সামনে বসে শুনেছি, বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি, কলকাতাতে আসতেন, কলকাতার বাইরে শুনেছি, এবং আমার একবার সৌভাগ্য হয়েছে একই স্টেজে ওনার আগে পারফর্ম করার, আমি ভীমপলাশি বাজিয়েছিলাম, পরে উনি কেদার গিয়েছিলেন, আমার মনে আছে, সে অসাধারণ কেদার, তবলাতে ছিলেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। শুনে নিই চরজু কি মল্লার। এটার মা পা দা নি সা নি পা প গা মা রে সা রে সা, তারপরে যথারীতি নি ধা নি সা রে পা গা মা রে সা, যথারীতি বাদী সমবাদী মধ্যম এবং সরজ, শুনি আমরা।

ছিলেন পণ্ডিত যশরাজ, সঙ্গীত মার্তণ্ড পণ্ডিত যশরাজের কণ্ঠে চেরজুকি মল্লার, সঙ্গে বেহালা বাজিয়েছেন আর একজন গুণী শিল্পী বিদুষী কলারাম নাথ, উনি ওনার ছাত্রী ছিলেন, দীর্ঘদিন তালিম নিয়েছেন যশরাজজির কাছে। মানে ওনার বেহালাটা একদম ওনার গানের মতোই, একেবারে গানটাকে জাস্ট শ্যাডো করে করে যায়। বর্ষা নিয়ে যে কত বন্দিশ, কত সাহিত্য, কত কাব্য, কত কী রচনা হয়েছে। মূলত রাধাকৃষ্ণকে নিয়ে তো অগণিত বন্দিশ আছে, মানে যাতে বলছে যে এরকম নদিয়া বৈরী ভাই, গত বছর যেটা শুনিয়েছিলাম, মোরা সৈয়া বুলাবে আধি রাত, গহরি নদিয়া নাও পুরানি, কে বটবা মতবাড়া, নদিয়া বৈরী ভাই, আমি কি করে এপার থেকে ওপারে যাব। আবার এরকমও বর্ণনা আছে যে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বর্ষার রাতে, বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাঘাট কর্দমাক্ত, নদী উছলে পড়েছে, ওনার ঘুমুর আওয়াজ করছে পায়ের নূপুর। তো শ্রীরাধিকা কি করছেন, ওই নূপুরের মধ্যে কাদা ভরে দিচ্ছেন যাতে আওয়াজ না হয়। কি সুন্দর ডেসক্রিপশন! এটা আমাদের বৈষ্ণব সাহিত্যে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের

সঙ্গীত শিক্ষক হিসেবে যোগদান করেন, আদতে মুর্শিদাবাদে জন্ম। এবং অরুণবাবু কিন্তু বেশ কিছুদিন তালিম নিয়েছেন মহাদেব প্রসাদ মিশ্রর কাছে, না তাই কি? হ্যাঁ, কারণ আমাদের পূর্ণিমা পিসির সঙ্গে, পূর্ণিমা চৌধুরীর সঙ্গে কিন্তু ওনার একটা সখ্য ছিল। পিসি ওনার বাড়িতে ভাইফোঁটায় যেতেন, রাখিবন্ধনে যেতেন। আর অরুণবাবু পরবর্তীকালে দীর্ঘদিনই কলকাতায় থাকলেন এবং মোহাম্মদ সাগরুদ্দিন খান এবং পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের তালিমেও কিন্তু সমৃদ্ধ হয়েছেন। তো ওনার কণ্ঠে একটি আমরা কাজটি শুনে নিই, দেখি কি গেয়েছেন। আমার গানটা ঠিক মনে নেই, শুনি আমরা।

শোনালাম পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে একটি কাজরি, শ্রাবণ কি ঋতু, আইরে সাজানিয়া। আর শেষ করব আমাদের সকলের আশ্রয়, সকলের কবি, যাকে ছাড়া আমরা ভাবতেই পারি না, রবীন্দ্রনাথের একটি গান দিয়ে, মেঘের পরে মেঘ জমেছে। এই গানটি মিশ্র সাহানায় আশ্রিত, ত্রিতাল। রবীন্দ্রনাথ এটি লিখেছিলেন যখন ওনার বয়স 48 বছর, আষাঢ় 1316 শান্তিনিকেতনে। আমরা এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার আরও কিছু বর্ষার গান শোনাব। মেঘের পরে মেঘ জমেছে গাইছেন সুবিনয় রায়।

0: শুনলেন গানের ভেলা। আজ গানের ভেলায় শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব, উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও পৌলমী বাগ।

আচ্ছা, রোজকার সেই একঘেয়ে লাইফ, সকালে ওঠা, জ্যাম ঠেলে অফিস বা কলেজ যাওয়া, তারপর রাতে বাড়ি ফেরা, এই চেনা রুটিন থেকে মনটা কি মাঝে মাঝে খাঁচায় বন্ধি পাখির মতন লাগে না? ছটপট করে না মনটা? ইচ্ছে করে না সব কিছু ছেড়ে ছুড়ে এমন কোথাও চলে যেতে যেখানে মাথার ওপর থাকবে নীল আকাশ

0: আর চোখের সামনে থাকবে একটা বরফে মোড়া পাহাড়, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো একটা রূপলি পাহাড়ের ওপরে।
1: একেবারেই। আর এই যে স্বপ্নটা, এটা কিন্তু প্রায় আমরা প্রত্যেক দিনই এই যে রোজকার যানজটময় জীবন তার মধ্যে কিন্তু দেখেই থাকি। হ্যাঁ, অনেকে সেটা দেখে অ্যাডভেঞ্চারের রূপে, অনেকে দেখে ঘুরতে যাওয়ার জন্য, অনেকে শুধুমাত্র রিফ্রেশমেন্ট, আবার অনেকে অক্সিজেনের মতো।
0: একেবারেই তাই। আজকের এই যে অপরাজিতর পর্বটা, আজকে তাদের জন্যই এটা যাদের রক্তে বইছে অ্যাডভেঞ্চারের নেশা। আজ আমরা ঘরের কোণে বসেই পাড়ি দেব মেঘেদের দেশে, বরফে ঢাকা, বরফে ঢাকা সেই সমস্ত শৃঙ্গে যেখানে প্রতিটা পদে লুকিয়ে আছে থ্রিল। সো সিট বেল্ট বেঁধে নিন, তার কারণ আজকের জার্নিটা হতে যাচ্ছে দারুণ দারুণ রোমাঞ্চকর।
1: একেবারেই। আর সেই জার্নিতে তোমরা তো আমাদের সঙ্গে থাকবে, কিন্তু তোমরা কিভাবে থাকবে? তোমরা থাকবে আমাদের ফোন লাইনে আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে আমাদের ফেসবুক পেজ, আমাদের ফোন নাম্বার 0332213142, এবং আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়। আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে কিন্তু তোমরাও কমেন্ট করতে পারো।
0: একেবারেই। আজকে অপরাজিত নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পৌলমী। আর তোমরা যারা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করো, তারা কিন্তু মোটামুটি জানোই যে আজকে কিছু স্পেশাল সারপ্রাইজ তোমাদের জন্য থাকবে। সেটা তো থাকবেই, তবে তার আগে কিছুক্ষণ আড্ডায় আমরা দুজন থাকবো, এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক অনেক গল্প শেয়ার করব পাহাড় নিয়ে, পাহাড়ে এই সমস্ত অভিযান নিয়ে, এবং কিছু গানও তোমাদের শোনাবো। সো পৌলমী, এই একটা সুন্দর জার্নি তো প্রথমে শুরু করতে হবে,
1: মানে
0: অ্যাডভেঞ্চারের জার্নিটা শুরু করার আগে পাহাড় পর্যন্ত পৌঁছানোর যে জার্নি, সেই জার্নিটাতে থ্রিল ভরিয়ে না রাখলে কি চলে?
1: নিশ্চয়ই। আর সেই জার্নিতে আমাদের সঙ্গে আপাতত একটুখানি সঙ্গ দিক বরং অরিজিৎ সিং নাকি?
0: ওকে, সো অরিজিৎ সিং এর সঙ্গ পেলে আর কি চাই বস, মনটা হোক ভালো আর এই জার্নিটাও হোক ভালো। সেই জার্নির সঙ্গে হবে অরিজিৎ সিং আর তার কণ্ঠে চাঁদের পাহাড়।

0: ফিরে এলাম অপরাজিত আড্ডায়, তোমাদের সঙ্গে রয়েছে আজকে অর্ণব আর পৌলমী। আর যেমনটা তোমাদের বলে গিয়েছিলাম, আজকে কথা হবে মাউন্টেনিয়ারিং নিয়ে, পাহাড় চড়ার গল্প নিয়ে। সে গল্প অবশ্যই আমরা করব, কিন্তু আমাদের সঙ্গে নিশ্চয়ই কিছু স্পেশাল উপহার তোমাদের জন্য থাকবে, সেটা রিভিল করব, তবে একটু ধীরে, সবুর করলে মেওয়া ফলে, তোমরা জানো। তার আগে তোমাদেরকে জানিয়ে গিয়েছিলাম 0332131342 নম্বরে তোমরা কল করতে পারো, আর অবশ্যই সেই ফোন কলে কিন্তু তোমরা শেয়ার করতে পারো তোমাদের জীবনের বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের কথা। যদি এরকম কোনো অ্যাডভেঞ্চার জার্নি বা অ্যাডভেঞ্চার স্পোর্ট তোমরা কখনো এনজয় করে থাকো বা সেটা উপভোগ করে থাকো, সেটা কিন্তু শেয়ার করতে পারো আমাদের সঙ্গে, কিংবা আমাদের কমেন্ট বক্সে।
1: নিশ্চয়ই। আর একটা ব্যাপার সত্যি যে পাহাড়ের মতো অ্যাডভেঞ্চার বোধহয় কোথাও পাওয়া যায় না,
0: কোথাও নয়।
1: মানে পাহাড় চড়া থেকে শুরু করে, প্রথম কথা, পাহাড়কে দূর থেকে দেখাটাই একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার। আর তার মধ্যে যারা সত্যি পর্বত আরোহী, দিনের পর দিন ট্রেনিং করে, তারপর এত পরিশ্রম, এত কিছুর মধ্যে, এত ঝড় ঝাপটা, ঠিক আছে, বরফের ভেঙে পড়া, সমস্ত কিছুকে সঙ্গী করে একেবারে পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা হয়তো আমরা এখন এখানে বসে ওইভাবে কল্পনা করতে পারবো না,
0: একেবারেই পারবো না। কিন্তু মানে কি বলতো, পাহাড়ে এই যে ওঠাটা, পাহাড়ে চড়া, মানে এই মাউন্টেনিয়ারিং, সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যে যাওয়া, এটা শুধুমাত্র একটা পাহাড় জয় করা নয়, এটা আসলে নিজের যে সীমাবদ্ধতা, নিজের যে সমস্ত লিমিটেশনস, সেগুলোকে জয় করা। তা না হলে কি বলতো, একজন পর্বতারোহী যখন তার পিঠে 20-25 কেজির একটা ব্যাকপ্যাক নিয়ে, জুতোর নিচে ক্র্যাম্পন লাগিয়ে বরফ কেটে কেটে ওপরে ওঠেন, তখন তার প্রতিটা নিঃশ্বাসে থাকে বেঁচে থাকার চরম আনন্দ। আইস অ্যাক্সের প্রত্যেকটা কোপ যেন জীবনের সমস্ত হতাশার এক একটা আঘাত, কিন্তু তারপরও সেগুলো পেরিয়ে কিন্তু আমাদের উঠে যেতে হয়। পাহাড়ে যেমন উঠতে হয়, তেমনি আমাদের জীবনের সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে চলতে হয়,
1: একেবারেই। আর এই লেসনগুলো, মানে জীবনের এই লেসনগুলো পাহাড় কিন্তু খুব ভালো করে শেখায়, এবং সেই জন্যই তোমরা দেখবে যে কখনো যে কোনো ইন্টারভিউতে বিভিন্ন লোকজন এটা কিন্তু বলেছেন যে বেরিয়ে পড়লে যে লাইফের লেসনগুলো পাওয়া যায় সেগুলো ঘরে বসে কোনো দিন পাওয়া যায় না,
0: কখনো পাওয়া সম্ভব নয়, তার জন্য বেরিয়ে পড়তে হবে। মানে নিজের যে সমস্ত বাধা যেগুলো মানে আমাদের পারিপার্শ্বিকতা আমাদের দেয়, আবার কখনো আমরা নিজেরাই নিজেদের জন্য বাধা তৈরি করি, নিজেদের লিমিটেশনগুলোকে খুব বড় করে দেখি, সেগুলো বড় করে দেখলে চলবে না।
1: হ্যাঁ, একেবারেই। আর পাহাড়ের সামনে দাঁড়ালে পাহাড়কে এতটা বড় মনে হয়, তখন নিজেকে অনেকটা ছোট মনে হয়,
0: একেবারেই তাই,
1: সীমাবদ্ধতাগুলোকে অনেক ছোট মনে হয়, একেবারেই। পাহাড়ে ওঠার যে জার্নিটা, সেই জার্নিটাকে সেলিব্রেট করতেই হবে,
0: একেবারেই, মানে সেলিব্রেট করতে হবে এবং বেরিয়ে পড়তে হবে। আর আরেকটা কথা তোমাদের বলি, কিংবদন্তি পর্বতারোহী জর্জ ম্যালোরিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন এভারেস্ট চড়তে চান, তিনি স্রেফ 3টি শব্দে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন বিকজ ইটস দেয়ার, কারণ ওটা ওখানে আছে,
1: একদম,
0: আমাকে যেতে হবে, আমাকে পৌঁছতে হবে, আমাকে পারতে হবে। এই যে না

হেরে লড়ে যাওয়ার চেষ্টা, এই লড়াইটা, এটাই আমাদের জীবনের পাথেয় হওয়া উচিত। ফিরবে এক্ষুনি, আরো অনেক গল্প রয়েছে তোমাদের সঙ্গে করার মতন, আর অবশ্যই একটা বিশেষ উপহার, একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য, যেটা রিভিল করব খুব শিগগিরই এক্ষুনি। তবে তার আগে এই আড্ডায় থাকবে একটা দারুণ গান, আরও একটা গান অরিজিৎ সিং এর কণ্ঠে, যেখানে ওই বেরিয়ে পড়ার কথাই কিন্তু বলছে অরিজিৎ সিং। ফিরছি এক্ষুনি অর্ণব পৌলমী, সঙ্গে রয়েছি অপরাজিত নিয়ে।

0: ফিরে এলাম অপরাজিতর আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর পৌলমী। একথা অনেকক্ষণ বলেছি যে অর্ণব আর পৌলমী সঙ্গে রয়েছি, আর আমাদের সঙ্গে একটা বিশেষ উপহার যেটা তোমাদের জন্য আমরা ভেবেছি সেটাও রয়েছে, একটা সারপ্রাইজ। এবার সেটা রিভিল করার পালা।
1: নিশ্চয়ই, কারণ এতক্ষণ ধরে আমরা অনেকবার বলেছি যে একটা সারপ্রাইজ আছে। হয়তো তোমরা খানিকটা জানো সেই সারপ্রাইজটা কি। আজকে আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন বিশেষ অতিথি, আমাদের মাউন্ট আরোহী পিয়ালি বসা।
0: একেবারে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন তিনি, এছাড়াও বিশ্বের সর্বোচ্চ যে 10টা শৃঙ্গ তার মধ্যে ছটি শৃঙ্গ তিনি কিন্তু অলরেডি আরোহণ করে ফেলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত বিশিষ্ট পর্বতারোহী পিয়ালি বসাক। পিয়ালি দিকে স্বাগত স্টুডিওতে।
2: সবাইকে প্রণাম জানাচ্ছি।
0: একেবারেই, এবং আমরাও ভীষণ থ্যাঙ্কফুল তোমার কাছে। জানি তোমার এই মুহূর্তে ব্যস্ততা অনেক, তুমি কর্মজীবনে তো বোধহয় শিক্ষক।
2: হ্যাঁ।
0: এবং ফলত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছো, এর জন্য থ্যাংক ইউ। আর আমাদের বন্ধুদের আরেকবার মনে করাই, পিয়ালি দি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি দি থেকে অনেক অনেক অ্যাডভেঞ্চারের গল্প আমরা শুনবো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা কিছু থাকে, তোমরা কিন্তু সরাসরি পিয়ালি দিকে সেটা করতে পারো। আমাদের ফোন নাম্বার 0332231342, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায় দেওয়া আজকের পোস্টারে কমেন্ট বক্সে।
1: একেবারেই, তো তোমরা চলে এসো চটপট, আর ততক্ষণ পিয়ালি দির সঙ্গে আমরা একটুখানি গল্প করি।
0: একেবারেই।
1: আচ্ছা, তুমি তো পেশায় শিক্ষক, এবং তার সঙ্গে এইটা পর্বত আরোহণের যে বিষয়টা, সেটা কি মানে ছোটবেলা থেকে ইচ্ছে নাকি বড় হয়ে শখে, কিভাবে শুরু?
2: না, এইটা আমার ক্ষেত্রে কিন্তু একদম ছোটবেলা থেকে, কারণ আমার যখন 5 বছর বয়স তখন মা বাবার পড়াশোনার প্রতি আগ্রহটা ছিল। এবার পাড়া প্রতিবেশীর থেকে উঁচু ক্লাসের পুরনো বইগুলো জোগাড় করে এনে এনে পড়াতো। তো তখনই ওই যে কিশোরলয় বইতে এভারেস্ট বিজয় বলে গল্পটা আছে, তেনজিং নর্গে এডমন হিলারি, সবাই পড়েছে, আমার মা বাবার টাইমেও ছিল, আমাদের সময় এখনো বাচ্চারা পড়ছে, কিন্তু ওটা আমার মনে এত দাগ কাটে, মানে মনে হচ্ছে যেন ওদের সাথে সাথে আমিও এভারেস্টে উঠছি, আমার চোখের সামনে যেন সব ভাসছে এভারেস্ট ওই 5 বছর। এবার তখন মনে হচ্ছে আমি এভারেস্ট ছাড়া, মানে হিমালয় ছাড়া, পাহাড়ে ওঠা ছাড়া বাঁচবই না, আমাকে পাহাড়ে উঠতে যেতেই হবে, না হলে মা বাবা না নিয়ে গেলে আমি একে একে বাড়ি থেকে চলে গিয়ে পাহাড়ে উঠতে চলে যাবো, এইরকম আর কি তখনই ফিলিংসটা হয়। দিয়ে সেই বায়না, তারপর তীর্থযাত্রা, কেদার, গঙ্গোত্রী, গম্মু, কাশ্মীর, অমরনাথ, জম্মুতে বৈষ্ণোদেবী, রোটাং পাস, সান্দাকফু, ফালুট, সব ওই হিমালয়ের সেই, ওগুলোর তো অনেক উচ্চতা বেশি, অনেক 14-15 কিলোমিটার করে ট্রেকিং, সেই ওখানে দৌড়ানো,
0: মানে এই যে ট্রেকগুলো আমরা শুনে থাকি, যেগুলো ইউজুয়াল ট্রেক আমরা করে থাকি অনেকে, সেগুলো তোমার করা প্রথম দিকে?
2: আমার ওই 5-6 বছর বয়স থেকে ওগুলো সব করেছি,
0: মানে ওগুলোকে আমি ধরে নিতে পারি তোমার ট্রেনিং এর একটা প্রসেস।
2: একদমই তাই, না জানতেই হয়ে গেছে, আসলে ভালোবাসা থেকেই জিনিসটা হয়ে গেছে।
1: কিন্তু ট্রেনিং কি তুমি প্রপার ট্রেনিং নিয়েছো?
2: প্রপার ট্রেনিং তো নিতেই হবে, না তো টেকনিক্যাল ব্যাপার জানা যাবে না। আমরা যেগুলো উঠি ওখানে লাইব্রেরিজ, কত সেরা সেরা পৃথিবীর পর্বতারোহী ট্রেনিং নিয়েছে, অনেক অভিজ্ঞতা, গিয়েও মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম। হ্যাঁ, প্রচুর।
1: তুমি মোটামুটি কত বছর বয়স থেকে ট্রেনিং নিয়েছো, মানে ট্রেনিং শুরু হয়েছে কবে থেকে?
2: হ্যাঁ, আমি প্রথমে হচ্ছে যে রক ক্লাইম্বিং এর যে ট্রেনিং গুলো, ওগুলো 8 বছর বয়স থেকে শুরু করি। এই পুরুলিয়া বাঁকুড়ায় যে পাহাড় গুলো আছে না, জয়চন্ডী, বেড়ো, শুশুনিয়া, তিলাবনি, অনেক আছে, এইগুলোতে ওই ডিসেম্বর জানুয়ারি মাস ওরকম শীতকাল করে যাওয়া হয়, ছোটদের ট্রেনিং দেওয়া হয়। এই যে খাড়াই পাথরের যে দেওয়ালগুলো, চিমনি বলে পাথরের মাঝখানে ফাটল, সেই ফাঁক ফাটল দিয়ে দিয়ে চিমনি দিয়ে কিভাবে উঠতে হবে, খাড়াই পাথরের দেওয়াল, নাবা, র্যাপলিং, হ্যাঁ, তারপরে দড়ির ব্যবহার, ফাটলে, পাথরের ফাটলে পিটন লাগানো, রক পিটন লাগানো, বিভিন্ন রকম, বা কেউ অসুস্থ হয়ে পড়লো তাকে কি করে রেস্কিউ, এইগুলো ছোট থেকে। তারপর হচ্ছে HMI, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেটা দার্জিলিং এ, ওখানে ইনস্টিটিউটটা ট্রেনিংটা দেয় আমাদের সিকিমে গিয়ে, তারপর ইয়াকসাম থেকে ট্রেকিং করে গিয়ে, তারপর আমরা যাই চৌরিখিয়াং, ওখানে বেস ক্যাম্প, ওখান থেকে আবার রাটং গ্লেসিয়ার, সেই কাঞ্চনজঙ্ঘার কাছে।

0: পাথর ভরে দিত বড় বড় স্যার। আমি তো প্রি এভারেস্ট ট্রেনিং করেছি HMI থেকে, আমি ওখানে এভারেস্টের জন্য সিলেকশন পেয়ে গিয়েছিলাম সরকারি ভাবে, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। একমাত্র আমি সিভিলিয়ান বাঙালি যারা মানে যে আমি আর কি আর্মি এবং শেরপা ছাড়া একমাত্র আমি সরকারিভাবে এভারেস্ট অভিযানে সিলেকশন পেয়েছি।
1: বাহ বাহ বাহ, দারুণ।
2: মানে তোমার ট্রেনিং এর প্রসেসটা আমরা জানতে পারলাম যে মাউন্টেনিং ইনস্টিটিউট গুলোতে তুমি কিন্তু ট্রেনিং নিয়েছো।
0: এখানে ধাপে ধাপে হয় আর প্রতিটাতে এ গ্রেড পেতে হবে, এ গ্রেড পেয়ে পেয়ে তবে হায়ার লেভেলের মাউন্টেনিং এর ট্রেনিংটা পাওয়া যাবে। এবং এখানে ট্রেনিং এ আরো একটা বড় বিষয় পর্বতারোহণে যেটা দরকার, শুধু কে কত ভালো পাহাড়ে উঠতে পারছে, অ্যাথলেটিক্সে কে কত ভালো সেটা না, কি মানুষ হিসেবে কে কতটা ভালো এখানে, এইটা কিন্তু এই ইনস্টিটিউট গুলোতে স্যার ম্যাডামরা খুব লক্ষ্য করেন। এবং এই যে গ্রেড হয় সেইটার উপরে, শুধু ভালো পাহাড়ে উঠতে পারলেই এ গ্রেড হবে না, সেটা তো করতেই হবে ট্রেনিং, পাহাড়ে যা যা ওরা শেখাচ্ছে প্রতিটা কিছু কমপ্লিট করতে হবে, কিন্তু তার সাথে মানুষ হিসেবে ভালো হতে হবে, সেই কোয়ালিটিটা থাকতে হবে। এবং এইগুলো করলে আবার ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, যেটা ভারতের অ্যাপেক্স বডি, ওখান থেকে আবার আলপাইন লিডারশিপ ট্রেনিং, এগুলোতে এ গ্রেড থাকলে তাহলে ওইটা আবার করা যাবে, আলপাইন লিডারশিপ।
2: মানে এই জার্নি শুরুর কথাটা আমরা মোটামুটি শুনলাম, এবং শুরুর কথাটা শুনে তোমরা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবে আর তোমাদের মনে আরেকটু খুশি তৈরি হবে এটা শুনলে, যে আমরা এই মুহূর্তে কিন্তু যেমন অন এয়ার রয়েছি লাইভ, সেই সঙ্গে কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা থেকেও রয়েছি সরাসরি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ফেসবুক লাইভে। সো তোমরা সেখানেও জয়েন করতে পারো, বন্ধুরা জয়েন করছে,
1: তোমরা জিজ্ঞেস করতে পারো, যদি তোমাদের পিয়ালিদের কাছে কিছু জানার থাকে তোমরা সেখানেও কিন্তু জিজ্ঞেস করতে পারো ফোন লাইনে আসার সঙ্গে সঙ্গে।
2: আচ্ছা,
1: ফোন লাইনে কিন্তু বন্ধু চলে এসেছে, একবার দেখে নি বন্ধু কি বলছে,
2: শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। না, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তোমাদের ফোন নাম্বারটা একবার মনে করাই, 03322131342 নম্বরে তোমরা কিন্তু কল করতে পারো আমাদেরকে, আর অবশ্যই তোমার প্রশ্ন রাখতে পারো সরাসরি পিয়ালিদির কাছে। ফোন লাইন আরও একবার লিঙ্ক করছে, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার।
0: নমস্কার
1: নমস্কার, হ্যালো।
2: হ্যাঁ, কে বলছো, কোথা থেকে বলছো? আচ্ছা বেশ, আমি খুব অল্প করে বোধহয় শুনতে বুঝতে পেরেছি, মানে আওয়াজটা একটু কম আসছে, হতে পারে নেটওয়ার্কে কোনো গন্ডগোল। খাদ্যাভ্যাসের কথা কিন্তু জিজ্ঞেস করেছে সায়ন, আমি যতটুকু বুঝতে পারলাম, খাদ্যাভ্যাসের কথা নিশ্চয়ই পিয়ালিদি আসবে।
0: আমরা যেখানে যাই ওই উচ্চতায় তো জল ফুটতেই অনেক সময় লাগে, জানেন সেদ্ধ হতে চায় না কোনো কিছু, যেহেতু বাতাসের চাপ কম। তো সেখানে আমাদের বেস ক্যাম্প যেটা হয় মানে 16,000 ফুট উচ্চতাতে, ওই অবধি রান্না হয়, আমাদের কিচেন টেন্ট করা হয়, সমস্ত ভাত ডাল সবজি মাংস, আর ওখানে তো বরফ, ওখানে আমরা বরফের নিচেই সব রাখি তাহলে নষ্ট হয় না, তো ওখান থেকে নিয়ে নিয়ে রান্না বান্না হয়। আর আমরা যখন ওপরে যাই ওই রান্না করা খাবারটা আমরা ওপরে নিয়ে যাই, এমনিতে তো বাদাম আছে, বাদাম অনেকে খায়, নুডলস স্যুপ, কারণ ওপরে গেলে দেখবেন হাই অল্টিচুড সিকনেস, মানুষ খেতে পারে না, বমি বমি পাচ্ছে, তো ওইটা একটা মুখের স্বাদ, ম্যাগি ট্যাগি খেলে
2: একটু গরম
0: গরম ওটা খায়, কিন্তু কথা হচ্ছে এগুলোতে কিন্তু পুষ্টি নেই বা শরীরে যে এনার্জিটা দরকার এটা পুরোটা দিতে পারে না। এবার যেটা অন্যরা পারে না, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়, আমি সমতলের থেকে পাহাড়ে গিয়ে বেশি খেতে পারি, আমার ওই হাই অল্টিচুড সিকনেসটা হয় না, প্রচুর খিদে পায়, যে কারণে আমি বেস ক্যাম্প থেকে চিকেন রোস্ট, ফ্রাইড রাইস, ওখানে আবার ইয়াক মিট খাওয়া যায়, পাহাড়ি যে চমড়ি গাই বলেন না ওখানকার শেরপাড়া, তো ওগুলোই খায়, তো ওই চমড়ি গাই ওই দিয়ে ফ্রাইড রাইস, হ্যাঁ, তারপর সবজি টবজি নানা রকম, আমি সবই কিন্তু রান্না করে নিয়ে যাই। এবং ওপরে খেজুর বাদাম তো খাচ্ছি, তার সাথে সাথে ওগুলো ছাতু, ওটা আবার পাহাড়ি ছাতু মানে চাম্পা বলে, ওটা ওখানে, এখানে যেমন ছোলা দিয়ে বা অন্য কিছু দিয়ে তৈরি হচ্ছে, ওখানে আবার পাহাড়ি যে সমস্ত বিভিন্ন শস্য আছে, বার্লি আছে, সেই দিয়ে ছাতু হয়, ওটা আরো ভারী আরো শক্তি দেয়, এইগুলো খাই, যে কারণে যত খাবো তবে তো রিকভার হবে। ওখানে এই যে ওভার এক্সোশনেই তো বেশিরভাগ পর্বতারোহী মারা যায়, কারণ ওটা তো বিশাল পরিশ্রম, ওই পরিশ্রমে তো তুলনা হয় না। এখানে সমতলে যে খেলা দৌড়ানো বা ফুটবল খেলা বা কিছু, এটা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার হচ্ছে, তাই না? ম্যাক্সিমাম দেড় দু ঘন্টা, বা ক্রিকেট হলো তিন চার ঘন্টা। ওখানে তো আমাদের 11-12 ঘন্টা কন্টিনিউ খাড়াই পাহাড় বেয়ে আরোহণ করছি, পিঠে ভারী ব্যাগ, দুটো পায়ে ভারী ভারী জুতো।

0: জামা কাপড় পাঁচ ছটা লেয়ার পরতে হয় -50-60 ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা, যে কারণে খেতে হবে। এবার ওইটা বেশিরভাগ পর্বতারোহী পারে না বলে ওভার এক্সোশনে হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে। জল বেশি বেশি করে খেতে হবে, এবং যারা ট্রেকিংয়েও যাও মানে জলটা বেশি বেশি, এবং ওআরএস দেওয়া জল, যেটা ইলেকট্রল দেওয়া জল যেটা ইলেকট্রোলাইটটা ব্যালেন্স করবে, এগুলো খেতে হবে। কাছে সবসময় খাবার রাখতে হবে, হ্যাঁ, তা তবে ঠান্ডা, আবার ঠান্ডা তো ওখানে শরীর থেকে তো আরো বেশি মানে শক্তিটা বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছে। যেন খাওয়া দাওয়া প্রথম থেকে ঠিক করতে হবে, অ্যাক্লেমাটাইজেশন, বারে বারে ওপর নিচ করা, বেশিক্ষণ ওপরে থাকা, ওপরে গিয়েই তাবুর ভেতরে ঢুকে শুয়ে পড়লাম সেটা নয়, ওই উচ্চতায় একটু হাঁটাচলা করতে হবে। আবার বেশি খুব বেশি করাও নয়, হাঁটাচলা হালকা এক্সারসাইজ, যাতে ওটার সাথে শরীরটা মানিয়ে
1: নিতে পারে, ওই আবহাওয়া, ওই ওয়েদার, ওই অলটিটিউড সবটার সঙ্গে যাতে আমাদের শরীর মানিয়ে নিতে পারে। আচ্ছা পিয়ালিদি, এখানে একটা কথা বললে যে ওই ঠান্ডার কথাটা, আমরা জানি যে এই রকম অলটিটিউডে প্রচন্ড ঠান্ডা থাকে, সেখানে -30-35 পৌঁছে যায়, নিশ্চয়ই তোমার সেগুলোতে সার্ভাইভ করার অভিজ্ঞতা রয়েছে আমরা জানি। এই এই ক্ষেত্রে যে সমস্ত মানে জিনিসপত্রগুলো আমাদের থাকা প্রয়োজন এই জায়গায় সার্ভাইভ করার জন্য, যে সমস্ত সার্ভাইভাল কিটগুলো আমরা বলি, সেখানে কস্টিউম থেকে শুরু করে আমাদের যেগুলো প্রয়োজন পর্বতারোহণের জন্য, সেগুলো সম্পর্কে একটু আমাদের যদি ধারণা দাও আমাদের বন্ধুদেরও, তাহলে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে যে কত কিছু ক্যারি করতে হয় একজন পর্বতারোহীকে।
0: ওই রকম ঠান্ডায় যেতে গেলে আমাদের যে জ্যাকেটগুলো লাগে সেগুলো পাখির পালক দিয়ে তৈরি হয়, খুবই মোটা মোটা, প্রচুর পরিমাণে পাখির পালক থাকে,
1: মানে যেগুলোকে ডাউন জ্যাকেট বলে,
0: ডাউন জ্যাকেট বলে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো ওগুলো ওই একরকম মানে নর্থ পোল বা সাউথ পোলের কাছাকাছি যে সমস্ত পাখিগুলো থাকে ঠান্ডার জায়গায়, তাদের ওই গলার কাছের পালকটা, নরম পালকটা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তো সেই রকম ধরনের আমাদের চার, তারপর হয় ফ্লিজ, ফ্লিজের জ্যাকেট, তারপর থার্মাল, একদম ভেতরে পড়তে হবে থার্মাল, আপার লোয়ার, তারপরে ফ্লিজের আপার লোয়ার, তারপর ডাউন জ্যাকেটেরও দুটো তিনটে লেয়ার আপার লোয়ার পড়তে হবে।
1: আচ্ছা, ডাউন জ্যাকেটেরও দুটো তিনটে লেয়ার,
0: না হলে ওই ঠান্ডা
2: সামলাতে করা যাবে না একদম।
0: তার উপরে আবার ওই বরফের জন্য মানে ওয়াটারপ্রুফ টাইপের একটা লেয়ার উপরে পড়তে হবে, যাতে, কারণ আইস জমে যায় তো পুরো, বা যেখানে বৃষ্টি হয় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ওয়াটারপ্রুফ আপার লোয়ার বা পঞ্চু এগুলো রাখতে হয়। হ্যাঁ, ব্যাগেরও স্যাক কভার রাখতে হয়, ওয়াটারপ্রুফ ব্যাগের, যাতে কাপড়টা, ব্যাগের কাপড়টা ওয়াটারপ্রুফ ভাবে তৈরি এগুলো। তারপর পায়ে থাকে গেটার, হাঁটু অবধি পুরো আমাদের একটা জুতোর মানে এক্সটেনশনটা থাকে, যাতে বরফটা জুতোর ভেতরে না ঢুকে যায়, ওটাকে বলে গেটার। আর আমাদের কিছু কিছু ক্লাইম্বিং বুটে তো এখন গেটার মানে
1: সমেত জুতো হয়,
0: হ্যাঁ, জুতোর সমেত এই রকম। আর যাদের জুতোতে গেটার নেই তাদের আলাদা করে গেটার কিনতেও পাওয়া যায়, আলাদা করে ওটা অ্যাটাচ করতে হবে।
1: আর আরেকটা জিনিসের কথা আমরা দেখছিলাম, ক্র্যাম্পন, মানে জুতোর নিচের যে ওই ওটার একটু প্রয়োজনীয়তা একটু আমাদের বলো।
0: ক্র্যাম্পন তো প্রচন্ড প্রয়োজন, ওটাও দু রকম হয়। আমরা যারা ক্লাইম্বিং করি তার তো দাঁতগুলো অনেকটা বড় বড় হয়,
2: মানে পাহাড়ে উঠতে পারে,
0: হ্যাঁ, 2-3 সেন্টিমিটার মতো বড় বড়। আর একটা ট্রেকিং এরও ক্র্যাম্পন হয়,
1: ওগুলো ছোট ছোট
0: ছোট ছোট, ওটাও আমি বলবো সবাইকে কাছে রাখতে। কখন ধরো মানে প্যাক স্নো হয়ে গেল, স্নো ফলস হয়ে গেল বা ভারগ্লাস হয়ে গেল, ওয়েদার চেঞ্জে তো বরফের চরিত্র বদলে যায় না, আইস যদি স্লিপারি হয়ে যায় তখন কিন্তু প্রাণ চলে যেতে পারে স্লিপ করে, তখন তো ওই জুতোতে কিছু সে করতে পারবে না, ঢাল দিয়ে নাপতে গেলে তখন ওই ক্র্যাম্পনটা লাগে। ওগুলো একদম বেশি দামও হয় না, ছোট ছোট স্পাইক দেওয়া ক্র্যাম্পন থাকে, রবারের ইয়ে দেওয়া থাকে, বেল্ট মতো থাকে, জুতো দুটোই লাগিয়ে নিলে একদম সেফ হয়ে গেল। আর আমাদের যেগুলো থাকে ওগুলো তো অনেক ভারী ভারী হয়, বড় বড় লোহার কাঁটা লাগানো ক্র্যাম্পন হয়।
2: আর তোমাদেরকে ক্যারি কি করতে হয়, রুকস্যাক ছাড়া আর কি থাকে?
0: রুকস্যাক, রুকস্যাকের মধ্যেই তো সবকিছু থাকবে, ওর মধ্যে আবার আমাদের গ্যাসও বয়ে বয়ে নিয়ে যেতে হয়, বিউটেন গ্যাস, বার্নার, কারণ উপরে বরফ গলিয়ে জল করে খেতে হয়, আইস তো ওখানে লোহার মতো কঠিন, ওই বরফের চাই ভেঙে ভেঙে জল করে খাওয়া, সেই সব বয়ে নিয়ে যেতে হবে, গ্যাস প্রচুর পরিমাণে নিয়ে যেতে হয়, কারণ ওখানে বলছি না বরফ গলিয়ে জল করতে 1 ঘন্টা লেগে যাবে, তাহলে কত গ্যাস খরচ হবে একটা খাবার গরম করতে গেলে। তারপরে তো এই যে তাঁবু নিয়ে যেতে হবে, তারপরে তো আমাদের যে গিয়ারগুলো আছে, হারনেস, দড়ি, ক্যারাবিনার, ডিসেন্ডার, হ্যাঁ, এইগুলো থাকবে, হেলমেট থাকবে মাথাতে, গ্লাভস, মোটা মোটা গ্লাভস, ওই পাখির পালক দিয়ে তৈরি গ্লাভস থাকবে, হ্যাঁ, তারপরে এইগুলো তাঁবু, স্লিপিং ব্যাগ, ঘুমোতে হয় স্লিপিং ব্যাগের মধ্যে, কারণ তো বরফের ওপরেই ঘুমোচ্ছি আমরা, স্লিপিং ব্যাগও সেই ঠান্ডা আটকায় না, নিচে থেকে প্রচন্ড ঠান্ডা ওঠে,
2: খুব স্বাভাবিক,
0: হ্যাঁ, আমাদের শ্বাস প্রশ্বাসটা যে বেরোচ্ছে নাক দিয়ে বেরিয়ে তাঁবুর গায়ে জমে বরফ হয়ে যায়, এরকমই ঠান্ডা। থার্মাসের ভেতর মানে জলের যে ফ্লাস্ক, গরম জল, ফোটানো জল রাখলাম, ফ্লাস্ক

0: ভেতরে জল জমে বরফ হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: এইরকম আমি তো শীতকালেও গেছি না, শীতকালে মাকালু পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ অভিযানে গিয়েছিলাম। শীতকালে তো মানে সাংঘাতিক ব্যাপার, বেস ক্যাম্পে ফ্লাস্কের ভেতর জল জমে বরফ হয়ে যাচ্ছে, তার নিচে থেকেই মানে আমরা যে বেস ক্যাম্প মাকালু বেস ক্যাম্প ট্রেকিং করে যাচ্ছি, মানে 3-4 হাজার ফুট থেকে ভারগ্লাস মানে কি পাথরের ওপর পুরো কাঁচের মতো স্বচ্ছ বরফের আস্তরণ পড়ে যায়, বুঝতেই পারবে না যে বরফ, মনে হবে যে পাথর, পা দেবে একবারে স্লিপ কেটে ছিটকে চলে যাবে।
2: আচ্ছা, এটার অলটিটিউড কত মোটামুটি, মানে যে জায়গাটা তুমি কথা বলছো,
0: মানে চূড়াটা
2: না বেস ক্যাম্পের,
0: বেস ক্যাম্পটা হচ্ছে এরকম 16,000 ফুট মতো।
2: 16,000 ফুটে বেস ক্যাম্প, মানে যারা ট্রেক করে আমাদের মতন তারা অনেকে ভাবে যে একটা 14,000 ফুটের একটা ট্রেক মানে সেটা বেশ হায়ার অল্টিটিউড, কিন্তু সেক্ষেত্রে 16,000 ফুটে বুঝতে হবে বেস ক্যাম্প। সেখানে টেম্পারেচার কত মোটামুটি থাকে
0: ওখানে? এবারে শীতকালে তো ওখানেই -50 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল শীতকালের মাকালুতে,
1: তাহলে একেবারে উপরে কত থাকবে?
0: হ্যাঁ, এবারে তো শীতকালে মাকালুতে 150 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ চলে যাচ্ছিল।
2: আচ্ছা আচ্ছা, মাকালু তোমার কোন সালে করা?
0: আমি তো 2023 সামিট করেছি, কিন্তু ওটা হচ্ছে মানে গরমকাল এপ্রিল মে মাসে
2: 17 মে,
0: আবার উইন্টারেও গিয়েছিলাম।
1: আচ্ছা, তোমার তোমার তো বেশ 6টা পর্বতশৃঙ্গ মোটামুটি বিশ্বের সবচেয়ে উচ্চতম করা হয়ে গেছে, এর মধ্যে প্রথম কোনটা করা?
0: প্রথম করেছি মানাসলু, পৃথিবীর 8ম উচ্চতম।
2: আচ্ছা,
1: সেই এক্সপেরিয়েন্সটা কেমন?
2: হ্যাঁ, প্রথম যে উচ্চতম শৃঙ্গগুলোর মধ্যে একটা ক্লাইম করা,
0: হ্যাঁ
2: সেটা এক্সপেরিয়েন্সটা
0: কেমন? প্রথমটা তো হবেই, প্রথমটাতে একটা ভয়েরও ব্যাপার, তার আগে কোনো অভিজ্ঞতা নেই, তার উপর আবার কি মানে একটু ভয় দেখানো হচ্ছে যাতে না আমি যাই অভিযানটা ক্যান্সেল করে দিই একটু।
2: কি রকম কি রকম
0: মানে কি বলতো, মানে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যাতে না ওঠে, মানে একটু বাধা দেওয়া, এরকম চলে তো সব খেলাতেই, পলিটিক্স আছে এতেও চলে, কিন্তু আমি তো আলাদা ধাতুতে গড়া না, 5-6 বছর বয়স থেকে পাহাড়ে চলে যাচ্ছি, একা একাও চলে গেছি, সেইও আছে নিরুদ্দেশ বলে খবরে কাগজে বেরিয়ে গিয়েছিল, তো আমার সাহস বা প্র্যাকটিসটা আলাদাই, আমার কনফিডেন্ট আলাদা ধরনেরই, আমাকে তো আর ভয় দেখিয়ে আটকানো যাবে না। তারপর বলছে যে ওখানে যখন যাচ্ছি বেস ক্যাম্প ট্রেকিং করে, বলছে যে ওখানে খুব বিপদ আছে, যেও না চলে এসো, তোমার জন্য আমরা রেস্কিউ পাঠাচ্ছি। আর ওখানে আমি তখন পাহাড়ি গ্রামের ভেতরে, গ্রামের লোকজন রয়েছে, আমি ভাবছি এত ভালো মানুষ, পাহাড়ি মানুষরা তো ভীষণ ভালো হয়, এখানে কোনো বিপদই নেই, এত মানুষজন এত ভালো ব্যবহার করছে, সেখানে আবার কি বিপদ, ওরা রেস্কিউয়ের জন্য একটা পাহাড়ি গ্রামেই বা কেন হেলিকপ্টার পাঠাবে, এরকম ভাবে মানে আমাকে নিয়ে ওখান থেকে চলে আসতে চাইছে, ফেরত চলে আসতে চাইছে, নানাভাবে ফোন করে বলছে আমরা এমব্যাসি থেকে ফোন করছি, পরে বুঝেছিলাম আদৌ এমব্যাসি থেকে নয়।
2: হ্যাঁ,
0: কারণ ওখানেও তো এমবাসিকে, নেপাল তো প্রতিবেশী দেশ, আমাদের পাসপোর্টও লাগে না নেপালে যেতে, অন্যান্য দেশে গেলে এমবাসির সাথে যেমন কানেকশন রাখতে হবে, বেশি কিছু মানে ফর্মালিটি করতে এখানে কোনো কিছু নেই নেপালে, নিজেরা গেলাম ওবি, কিন্তু আমাকে ওইভাবে করছে দিয়ে
2: মানে ডিমোটিভেট করার ক্রমাগত চেষ্টা করেছে,
0: একটা রং নাম্বার থেকে উল্টো পাল্টা নাম্বার থেকে ফোন করে আর কি ভয়।
2: এইখানে একটা জিনিস আমার জানার আছে তোমার থেকে, সেটা এটা আমি শুনেছি যে এই যে রেস্কিউ করা অনেক ক্ষেত্রে, বিশেষ করে এভারেস্টের ক্ষেত্রে নাকি, এই রেস্কিউ করাটা একরকম মানে স্ক্যামে পরিণত হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, সেই বিষয়টা কি সত্যি?
0: হ্যাঁ একদমই, মানে রেস্কিউটা এখন ব্যবসা মতো, ইচ্ছে করেও অনেক সময় অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে বা অসুস্থ করিয়ে দিয়ে, এবার রেস্কিউ
2: এটা কারা করছে?
0: এটা নেপালের কিছু অসৎ মানুষ, বেশিরভাগই ভালো মানুষ হয়, কিছু কিছু তো তার মধ্যে অসৎ থাকে, তারাই করছে আর কি এরকম।
1: আচ্ছা
2: আচ্ছা, তো মানে আমরা শুনেছি পাহাড়ি মানুষরা ভালো হয়, কিন্তু তো সে তবুও সেখানেও যেন কোথাও গিয়ে ওই সংকীর্ণতার বিষ গিয়ে পৌঁছেছে।
0: এটা আসলে সমতল থেকেই, ওরা ভালো ছিলই, কিন্তু সমতল থেকে মানুষজন গিয়ে বা বিদেশি মানুষজন গিয়ে গিয়ে ওরা ওদের সাথে চিটিং করছে, বিদেশিরা গিয়ে, তখন শেরপারাও এইগুলো শিখে গেছে, এইবার সেই শেরপার এবার ওদের সাথে না পেরে উঠে সরল সাদা সিধে মানুষের সাথে চিটিংটা করে ফেলছে।
2: আচ্ছা, এইখানে আরেকটা জিনিস সত্যি তাই, আরেকটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, তুমি একটু আগে বললে 100 কিলোমিটারের বেশি বেগে ওই তুষার ঝড়ের কথা, আমি তোমার কিছু মানে ইন্টারভিউ এবং তোমার কিছু লেখা যে তোমার বিষয় এগুলো পড়ে জানতে পেরেছি যে তুমি তুষার ঝড়ের মধ্যে এভারেস্ট ক্লাইম করেছো, সেই এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই অত্যন্ত রোমাঞ্চকর, আমি চাইবো এটা আমাদের সঙ্গে সেটা একটু যদি ভাগ করো খুব ছোট করে, আর বন্ধুদের জন্য যদি একটু ভাগ করো, মানে এভারেস্ট ক্লাইম অবশ্যই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, হায়েস্ট পয়েন্ট অফ আর্থ, তার সঙ্গে সেটা সেই তুষার ঝড়ের মধ্যে,
1: তুষার ঝড়ের মধ্যে একেবারে, মানে এই রোমাঞ্চটা একটুখানি,
2: এবং এটা কেনই বা ওই সময় তোমায় ক্লাইম করতে হলো যদি সেটাও বলো?
0: এটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে, এবং পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ এই সাহস করেনি যে তুষার ঝড়ে আরোহণ করবে, হ্যাঁ এরকম সিদ্ধান্ত নেবে, তো আমার ক্ষেত্রে যেটা হলো একটু ওই ফান্ডের সমস্যা, আমরা যেমন

সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে আসা, মফস্বলে থাকি, তার উপর মেয়ে, স্পন্সর যোগায়, এইগুলো অনেকটা সমস্যা হয়ে যায়। ক্রাউড ফান্ডিংও হচ্ছে, আমিও ব্যাংক থেকে লোন নিচ্ছি এইসব, কিন্তু এইগুলো করতে করতে কি টাইমটা লেগে যায়। ওখানে হচ্ছে ওয়েদার উইন্ডো বলে, মানে একটা নির্দিষ্ট সময় আছে, ওই এক দুই দিনের মধ্যে, মানে আমরা তো যেখানে যাই জেট স্ট্রিম, মানে 29,000 ফুটের ওপরে, সেখানে হচ্ছে যে জেট স্ট্রিম চলে, প্রচন্ড গতিবেগে হাওয়া চলে এবং তুষার ঝড় ধস সব দেখে শুনে ওয়েদার ফোর্সকার যেদিনকে একদিন একটু কম হাওয়ার বেগ থাকবে, আমাদের সামিট করেই নিচে চলে আসতে হবে। এইবার আমার যেহেতু এই যে আর টাকা হচ্ছে পুরো অভিযানের টাকা নেপালের নিয়ম, এখন সব জায়গাতেই এজেন্সি সিস্টেম ভারতেও করে দিয়েছে, কোথাও ট্রেকিংয়ে গেলে সেইখানকার লোকাল এজেন্সি লোকাল গাইডকে নিতেই হবে, মানে লোকাল মানুষের রোজগারের জন্য, যেটা নেপালেও আছে। এইবারে যে কারণে আমাদের অভিযানের সমস্ত টাকা ওই এজেন্সিকে জমা করে দিতে হয়, নেপালের সরকারের নিয়মটা। এইবার আমি তো সেই টাকা জমা করতে পারছি না, যেহেতু পারমিশন আমাকে দিচ্ছে না, পারমিট একটা দেবে ওরা, ওটাতেই 15 লক্ষ টাকা শুধু ওই পারমিট ওই কাগজটা নিতে লাগে, সেটাও আমি পাইনি। এবার আমাকে মানে ইয়ে দিচ্ছে, ধমক দিচ্ছে যে আমি যদি পারমিট ছাড়া সামিটা চলে যাই এভারেস্টের চূড়ায়, তাহলে আমার জেল হয়ে যাবে, হ্যাঁ, তারপরে ব্যান করে দেবে, আর কখনো অভিযানে আসতে পারবো না নেপালে, এইসব চলছে। তখন এবারে আমি কান্নাকাটি করে অনেক করে যখন ওদের রাজি করালাম, তখন যখন পারমিশন দিচ্ছে, খানিকটা টাকা আমি জমা করেছিলাম। এবার আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে তো আর টাকাও ফেরত পাবো না, কিন্তু টাকা সব চলে যাবে। তো যখন ওরা পারমিশন দিল, বললো যেতে, পারমিট এসে গেছে, তখন এবার রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়েদার ফোরকাস্ট আসছে যে তুষার ঝড় আসছে ভয়ঙ্কর, তাড়াতাড়ি নিচে নেমে যেতে। এবার আমি তো তাও অনেকটা টাকা পুরোটা না দিতে পারলে, অনেকটা তো জমা করে দিয়েছি, ক্যান্সেল করে দিলে তো সবই শেষ। আর 19-এও একবার এই সমস্ত কারণে আমাকে ক্যান্সেল করতে হয়েছিল, শেরপা সেই ধাক্কা মেরেছিল, মুখে ঘুষি মেরেছিল 2019-এও এভারেস্ট অভিযানে গিয়ে, চূড়ার একদম কাছাকাছি গিয়ে এইসব ঘটিয়েছিল, যেতে দেবে না আমাকে। তো সেইখানে 19.5 লক্ষ টাকা জমা করেছিলাম, টাকাটা পুরো চলে গেল ফেরত হয় না। আবার এইবারের অভিযানেও 35 লক্ষ টাকা খরচ ছিল, 22-এ গিয়েছিলাম, এভারেস্ট আর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লড়ছে। এইবারে যখন রেড অ্যালার্ট হলো, ভয়ঙ্কর তুষার ঝড় আসছে, সবাই সারা পৃথিবীর যত পর্বতারোহী সবাই নিচে চলে যাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিই যে ওপরে যাব। এবং এটাও আমি বলছি, 1996 সালে যে ঘটনাটা তুষার ঝড় আসে, সবাই একে একে সারা পৃথিবীর সেরা সেরা পর্বতারোহীরা মারা যায়, যেটা নিয়ে হলিউডে 3 বার সিনেমা হয়েছে। এবারে যেটা রিসেন্ট হয়েছে অ্যাঞ্জেলিনা জোলি আছে সেই সিনেমাটা, খুব বিখ্যাত, একই ঘটনা নিয়ে। কিন্তু ওরা হচ্ছে যে ওই সেরা পর্বতারোহীরা, ওরা ফোরকাস্ট দেখেই কিন্তু সামিটে গেছে, হ্যাঁ, এবার নাম্বার পথে তুষার ঝড় এসে যায়, তাইতে একে একে মারা যায়। তারপর নেপালের যিনি প্রথম মহিলা পর্বতারোহী পাসাং লামু শেরপা, উনিও কিন্তু ওয়েদার ফোরকাস্ট দেখে ভালো ওয়েদারে সামিটে গিয়েছিলেন, নাব্বার সময় তুষার ঝড় আসে, উনি তো নিজেও শেরপা, পাসাং লামু শেরপা মহিলা, ওর সাথে দুজন শেরপা, তিনজনে মারা যায় তুষার ঝড়ে। সেইখানে আমি কিন্তু ওঠা শুরু করেছি তুষার ঝড়ে, সবকিছু জানার পরেও, হ্যাঁ। তো আমরা যখন উঠছি, মানে আছাড় মেরে মেরে ফেলেছে, আমার সাথে শেরপা সাথে ছিল, আমাদের আছাড় মেরে মেরে ফেলছে, তারপর সবাই যেহেতু নেমে গেল, অন্য টিমের একজন শেরপা আমাদের সাথে ওপরে গেল, তিনজন যাচ্ছি, এবং সেই তুষার ঝড় এসে আমাদের চোখ মুখ পুরো খুবলে নিচ্ছে। আমি তো আবার অক্সিজেন ছাড়া আরোহণ করছিলাম, অক্সিজেন ছাড়া করার ইচ্ছে ছিল, তো পুরো চোখ মুখ পুরো খুবলে খুবলে নিয়েছিল মাংস। এবার ওই যে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, মানে 2 পা উঠতে যাচ্ছে তো 3 পা নেমে যাচ্ছে, কারণ তখন তো সব সদ্য তো তুষার ঝড়ে বরফটা পড়েছে ফসফসে। আমরা কি দেখি যে দুদিন একটু টাইম দিই যে বরফটা একটু প্যাক হয়ে যায়, মানে চাপ চাপ হয়ে যায়, তারপর উঠতে সুবিধা হয়, আমরা ক্লাইম করি। কিন্তু এক্ষেত্রে তো আমাদের তুষার ঝড়ের মধ্যে, যে কারণে ওপর থেকে বরফটা নামছে তো নিচে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, তার সাথে হাঁচর পাঁচর করে লড়াই করছি। এবার যেহেতু আমি অক্সিজেন ছাড়া, মাস্কটা নেই, পুরো হাঁ করে নিচ্ছি নিঃশ্বাস নাক মুখ সব দিয়ে, আর ওপর থেকে আবার ধস নামছে, যত তুষার ঝড় হবে আবার ধসও নামবে তত বেশি। এবার সেইটা এসে পুরো নাকে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি, হাঁ মুখের মধ্যে পুরো ঢুকে যাচ্ছে, চোখে ঢুকে যাচ্ছে, এই অবস্থা পুরো। তো সেই ধসের সাথে লড়াই করে করে উপরে যাচ্ছে, এভাবে সারা রাত লড়াই করে করে গেছি। তারপর ভোর হয়ে গেছে, ভোর হয়ে তখন আমরা হিলারি স্টেপ বলে জায়গা, ওইটা ভীষণ বিপজ্জনক খতরনাক জায়গা। একটা হচ্ছে খুম্বু আইস ফল, যেটা বেস ক্যাম্পের কাছে, এভারেস্ট বেস ক্যাম্প, আর একটা ওপরে ওই সামিটের কাছে হিলারি স্টেপ, মানে 5টা বিশাল বিশাল টাওয়ার, যেমন টেলিফোনের টাওয়ার বা ইলেকট্রিক টাওয়ার, তারও কয়েকশো গুণ এক একটা উঁচু টাওয়ার, এবং ওই পাথর।

0: পুরো কাঁচের তেলা হয় না, আয় না, যেমন কোনো খাজ নেই, ওই পাথরগুলো ওই রকম তেলা, মানে পায়ে বললাম না যে কাঁটা লাগায় ক্র্যাম্পন, একটা তো আইসে বরফে গেঁথাই আমরা, কয়েক মিলিমিটারই গেঁথে, বেশি গেঁথানো যায় না, এত হার্ড হয়। আর পাথরের যে খাঁজে একটু রাখি, ওই লোহার কাঁটার মুখটা কয়েক মিলিমিটারই রাখা যায়, আর ওখানে সেটাও রাখার জায়গা নেই, কোনো খাঁজ নেই, তো মানে সাপোর্টটা দেবো কোথায় লোহার কাঁটাটাকে। এইবারে সে খুব কষ্ট করে ওই টাওয়ার এক একটা ওই ক্রস করছি, এবার একটা বিশাল উঁচু উঠছি, ভাবছি এটাই তাহলে বোধ হয় চূড়া, পৌঁছে গেলাম,
1: একদম
0: ওটার উপরে উঠে দেখছি ও বাবু ওটার থেকে আরো একটা বিশাল উঁচু, আরো একটাতে উঠতে হবে।
2: এইটা একটা জিনিস, মানে পাহাড়কে বোঝা যায় না এইভাবে যে আদৌ কতটা উঁচু,
0: না মাপা যায় না ডিস্টেন্স। তো ওইরকম চার পাঁচটা টাওয়ার পেরিয়ে তারপর হচ্ছে চূড়াটা। তো হিলারি স্টেপ দিয়ে যখন যাচ্ছি, এত জোরে একটা তুষার ঝড়ের ধাক্কা এসে পুরো উড়িয়ে এমন আছাড় মেরে ফেলেছে, মানে আমি ওখানে তো হিলারি ওইটা বললাম না, মানে 20-22,000 ফিট খাড়াই পুরো নেমে গেছে, ওইরকম তেলা পাথরের দেওয়ালটা, আর ওখানে তো অনেক ডেড বডি আছে। আমি একটুর জন্য বেঁচে গেছি, কারণ আমি গিয়ে পড়েছি ওই ডেড বডিটার উপরে গিয়ে পড়ে, যখন বসে থাকে শুয়ে থাকে ডেড বডি এরকম থাকে।
1: আচ্ছা,
2: ওই মানে যারা ওই জার্নিতে কোলাপস করে গেছে,
0: হ্যাঁ আমি ওই ডেড বডিটা যদি না থাকতো পুরো অনেকটা নিচে গিয়ে পড়ে ওই পাথরে একদম দেওয়ালে ধাক্কা খেয়ে আমার হাড়গোড় মাথা টাথা সব ফেটে যেত।
1: আচ্ছা,
0: ওই ডেড বডিটার জন্য বেঁচে গেলে, এবার তখন তো শেরপা স্যারও খুব ভয় পাচ্ছে, আমি তো যেতে যেতে শেরপা স্যার বারবার বলছে আর নয় আর উপরে যেতে হবে না, এবার নিচে চলো নিচে চলে চলো, এবার স্যার একটু চেষ্টা করি, যদি না আর না পারি আমি নিচে চলে যাবো, চেষ্টা করি বলে আমি উঠতে থাকি,
2: কমপ্লিট করেছো সেখানে।
0: হ্যাঁ, কিন্তু শেরপা স্যারও খুব ভালো ছিল, ছেড়ে চলে যায়নি, অন্যান্য দুবার তো ছেড়ে চলে গিয়েছিল।
1: দরকার পড়ে প্রত্যেক বছর, ধরো ফান্ড আলাদা আলাদা হয়, এক একটা স্ট্রিংয়ের জন্য এক এক রকমের ফান্ড হয়, তো এই ফান্ডটা জোগাড় করাটা কতটা চাপে,
2: হ্যাঁ এবং কিভাবে সেটা করে
1: থাকো, কিভাবে সেটা হয়,
0: এইটা তো বিশাল চাপের, মানে এভারেস্টে আরোহণের থেকেও ফান্ড কালেকশন করা আরো বেশি চাপের।
1: তুমি বলে ক্রাউড ফান্ডিং হয়, সেটা একটা বিষয়,
0: সেইটা তো আমি নিজেও করিনি, মানে আমি চলে গেছি, টাকা পয়সা নেই, আমি এভারেস্টে উঠতে চলে গেছি, দিয়ে আমাকে যারা ভালোবাসে সব চন্দনয় কাকুরা, ওরা প্রথম নিজেরাই ক্রাউড ফান্ডিং স্টার্ট করে, ওরা খবরে কাগজে দেখেছে যে আমি এভারেস্ট আরোহণে গেছি, আমার কাছে কোনো টাকা নেই, সেইটা মিডিয়াতে বেরিয়েছে, সেইটা দেখে ওরা নিজেরা শুরু করে আমাকে নেপালে টাকা পাঠাচ্ছিল স্টেট ব্যাংকের মারফত, এইভাবেই ক্রাউড ফান্ডিং হয়, ওনারাই করেন। আর একটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই তো করি, কিন্তু ক্রিকেটে যেমন স্পন্সর আছে, পর্বতারোহণে নেই। আর পর্বতারোহণে আর একটা যেটা সমস্যা হচ্ছে যে ওখানে তো দর্শক পৌঁছতে পারে না, অন্যান্য খেলায় যেমন দর্শক উপস্থিত থাকে, ওখানে পৌঁছতে পারে না, চোখের সামনে দেখতে পায় না। আর কিছু আমি যেমন ইয়ে বন্ধন ব্যাংক থেকে পেয়েছিলাম, রোটারি ইন্টারন্যাশনাল থেকে পেয়েছিলাম স্পন্সর, তো তারা করেছিল, মানে এইটা ওদের একটা মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে,
1: একদম একদম
0: সেই ইয়ে থেকে করেছিল আর কি। তো
2: মানে বিভিন্ন জায়গা থেকে লোন করে এবং ওই যে সামান্য সাহায্যগুলো সেগুলো পেয়েছো,
0: এবং তো আমার সব মাইনে কেটে চলে যাচ্ছে, আমি যে স্কুল টিচারে চাকরি করি সবই মাইনে কেটে চলে যায়।
2: মানে স্বপ্ন পূরণের জন্য কতটা লড়াই করতে হয় সেটা তুমি দেখিয়েছো, এবং কোনো বাধা তোমাকে দমাতে পারেনি, এটা একটা ভীষণ বড় বিষয়। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের সময় একদম যেহেতু হাতে খুব কম, এই এক ঘন্টা মনে হয় যেন চট করে কেটে যায়, আর এইরকম অ্যাডভেঞ্চারের গল্প শুনতে বসলে আরও তাড়াতাড়ি কেটে যায়। খুব ছোট্ট করে জানতে চাইবো তোমার কাছে যে এই পর্বতারোহণ একজন মানুষ হিসেবে তোমাকে কি শিখিয়েছে, এবং আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা, মূলত যুব শ্রোতা বন্ধু, আমাদের যুববাণীর যারা শ্রোতা বন্ধুরা রয়েছে, তাদেরকে কি বলবে, যে শুধুমাত্র যারা পর্বতারোহণ করতে চায় তাদের জন্য নয়, যারা নিজেদের জীবন যুদ্ধে জিততে চায়, লড়াই করে জিততে চায়, তাদেরকে কি বলবে যে পর্বতারোহণ থেকে তোমার শেখা সেই শিক্ষাটার কথা?
0: প্রথমেই হচ্ছে যে মানুষ হিসেবে ভালো হওয়া, আমরা যখন পর্বতারোহণে যাই ওই যে প্রতি মুহূর্তে যে মৃত্যু মুখোমুখি হয় না, মনে হয় যেন এখানেই হয়তো জীবন শেষ, তারপর যখন ফিরে পাই জীবনটা যেন বেঁচে আছি, তখন মনে হয় যেন যে আরো ভালো মানুষ যেন হয়ে উঠতে পারি, কারণ এটাই কিন্তু থাকবে, টাকা পয়সা আসবে যাবে, আমরা মরে যাব, মানুষ ভুলে যাবে, কিন্তু আমাদের এই ভালো ব্যবহার, ভালো মানুষ হয়ে ওঠাটাই কিন্তু সারা জীবন মানুষ মনে রাখবে সেইটা। এবং আর একটা দেখেছি, বড় জায়গায় পৌঁছতে গেলে কিন্তু মানুষ হিসেবে ভালো না হলে বড় জায়গায় পৌঁছানো যাবে না, একটা জায়গায় গিয়ে ঠিক যারা উঁচু জায়গায় আছে তারা ঠিক কিন্তু মানুষ চেনে, তো সেইটা থাকতে হবে। এবং বিভিন্ন নানা রকম ক্ষেত্রে দেখে যায় যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে যে সঠিক ডিসিশন নিতে হবে এক মুহূর্তের মধ্যে,

0: এটা কিন্তু ভালো মানুষ না হলে সেই ডিসিশনটা নেওয়া যাবে না, এবং এই কোয়ালিটিটা সবাইকে এভারেস্টে উঠতে হবে না, কিন্তু প্রত্যেকের এই যে জীবন যুদ্ধে এই কোয়ালিটিটা কিন্তু কাজে লাগবে, তবেই তারা বড় জায়গায় পৌঁছতে পারবে।
1: মানে হেরে গেলে চলবে না,
0: হেরে গেলে চলবে না। আর একটা হচ্ছে যে এই যে আমি এত বাধা পেরি নিয়ে গেছি, আমি এমনও করেছি টাকা বাঁচানোর জন্য আমি ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে টয়লেটের পাশে খবরের কাগজ পেতে বসে চলে গেছি। হ্যাঁ, তারপরে বাসে সিট নিতে গেলে বেশি টাকা লাগবে, বাসের মেঝেতে বসে যাচ্ছি করোনার টাইম, বাসের মেঝেতে ঘুমোচ্ছি, অন্য লোকের জুতো আমার মুখের কাছে, তারা হয়তো রাত্রিরে তো অন্ধকার, বাসের আলো নিভিয়ে দিয়েছে, বাসের থেকে হয়তো বেরোচ্ছে বা টয়লেটে যাচ্ছে, আসা যাওয়া করছে, জুতো পরেই আমার গায়ের ওপর দিয়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এইরকম আমি সেরা সেরা আরোহণ করেছি, ন্যাশনাল রেকর্ড বা ইন্টারন্যাশনালিও আমাকে আন্তর্জাতিকভাবে চেনে মানুষজন, সেখানে কিন্তু নিচু থেকেই কিন্তু বড় হওয়া যায়, বড় হতে গেলে আগে ছোট হতে হবে।
1: একদম
0: এইটা
1: মানে তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নের জন্য তোমাকে লড়াই করতে হবে, এটা জেনেই তুমি স্বপ্ন দেখো। ওই যে বললো বড় হতে গেলে আগে মাথা নিচু করতে হবে, তবে সেই মাথা নিচু কিন্তু নিজের স্বপ্নের কাছে, অন্য কোথাও নয়, বাকি জায়গায় নিজের মাথা উঁচু করে স্বপ্নের পিছনে যে সমস্ত লড়াই, যে সমস্ত ত্যাগ তোমার করা প্রয়োজন সবটা করতে হবে। একথাই শিখলাম আজকে আমরা পিয়ালিদির থেকে। তবে এই আড্ডায় প্রত্যেক দিন এই 11টা থেকে 12টার আড্ডায় তোমরা কিন্তু আরো একটা স্পেশাল সেগমেন্ট পাচ্ছ আমাদের থেকে, অর্থাৎ যুববাণীর থেকে। আমরা জানি
2: এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড
1: একেবারে এই মুহূর্তে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তো ফিফা ওয়ার্ল্ড কাপের সমস্ত খবরাখবর নিয়ে থাকছে যুববাণী। আজকেও রয়েছে, আজকে আমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে রয়েছে সৌরিক। শুনবো সৌরিক কি শোনাচ্ছে আমাদেরকে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গেল ফিফা নকআউট পর্বের মহাযুদ্ধ, রাউন্ড অফ 32। অলরেডি একটা ম্যাচ মাঠে গড়িয়েছে এবং প্রথম ম্যাচেই যে হাই ভোল্টেজ ড্রামা আমরা দেখলাম তাতেই স্পষ্ট যে এই পর্বে কোনো দলই কাউকে এক ইঞ্চি জমি ছাড়বে না। গ্রুপ পর্বের হিসাব নিকাশ ভুলে এখন শুধুই ডু অর ডাই সিচুয়েশন। একদিকের ভুল মানেই সোজা টুর্নামেন্ট থেকে বিদায়, আর জয় মানেই ট্রফির দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। নকআউট 32 এর প্রথম ম্যাচে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে রয়েছি আজ আমি সৌরিক। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আজ ইতিহাস রচিত হলো। ফিফা বিশ্বকাপ 2026-এর নকআউট 32 পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা। হাই ভোল্টেজ এই থ্রিলারে শেষ মুহূর্তের নাটকে বাজিমাত করল ম্যাপেল লিসরা, এক কথায় ড্রামা ইন অ্যাডেড টাইম। ম্যাচের শুরু থেকেই দুই দলই অ্যাটাক ও ডিফেন্সের স্ট্র্যাটেজিতে প্রতিপক্ষকে চেপে ধরে রাখার চেষ্টা করে। ফার্স্ট হাফে সাউথ আফ্রিকার তিবহ মেকোয়েনের একটা লং গজ বুলেট শট দুর্দান্ত ডাইভে সেভ করে কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপো। অন্যদিকে কানাডার উইঙ্গার রিচি লারিয়া এবং তাজেন বুকানন বারবার বাফানা বাফানার ডিফেন্স ভেঙে ঢোকার চেষ্টা করে লেও নেটের দেখা পাচ্ছিল না কেউই। ফার্স্ট হাফ শেষ হয় গোল শূন্য ব্যবধানে। সেকেন্ড হাফে দুই দলই বেশ কিছু পরিবর্তন এনে আক্রমণ ধারালো করে। কানাডার তারকা আলফান্সো ডেভিসকে মাঠে নামালে সাউথ আফ্রিকার ডিফেন্সের চাপ আরো বেড়ে যায়, কিন্তু কাঙ্ক্ষিত সেই মুহূর্তটার জন্য গোটা ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হয় ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। যখন মনে হচ্ছিল ম্যাচটা অতিরিক্ত সময় গড়াবে, ঠিক তখনই স্টপেজ টাইমে সাউথ আফ্রিকার টিমে আঘাত আনে কানাডার মিডফিল্ডার স্টিফেন এস্তাকিও। ডি বক্সের ভেতরে দারুণ একটা ফিনিশিংয়ে সাউথ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করে বল নেটে জড়িয়ে দেয়। স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে, আর এই একটা গোলই বাফানা বাফানাকে বিদায় দিয়ে ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 16-এ জায়গা করে নেয় কানাডা। তবে এই রাউন্ড অফ 32 এর মহাসংগ্রাম শুরু হওয়ার আগে গতকাল গ্রুপ পর্বের শেষ লগ্নে ফুটবল বিশ্ব দেখল এক রুদ্ধশ্বাস ও ঐতিহাসিক রাত। ছটা টান টান রোমাঞ্চকর ম্যাচের রিভিউ তোমাদের জন্য। পানামা ভার্সেস ইংল্যান্ড। নিউ জার্সি স্টেডিয়াম দেখল এক দুর্ধর্ষ নাটক। হ্যারি কেনের থ্রি লায়ন্সরা শুরু থেকেই পানামাকে চাপে রাখে। ফার্স্ট হাফের দারুণ বিল্ড আপ থেকে ডেডলক ভাঙে ইংল্যান্ড। পানামা কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করলেও ইংলিশ ডিফেন্স ছিল নিরেট। ম্যাচের ঠিক 61 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দারুণ দক্ষতায় ডেডলক ভাঙে জুট বেলিংহ্যাম। এই গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের 66 মিনিটে বেলিংহ্যামের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডশটে গোল করে স্কোর দ্বিগুণ করে ক্যাপ্টেন।

এই গোলের মাধ্যমে হ্যারি কেন স্ট্রাইকার গ্যারি লিনেকারকে 10 গোল ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বকালে সর্বোচ্চ 11টা গোল করার অনন্য রেকর্ড গড়ে আর ইংল্যান্ড জায়গা করে নেয় রাউন্ড অফ 32-তে। অন্যদিকে একই সময়ে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে চলে এক অনন্য থ্রিলার, ক্রোয়েশিয়া ভার্সেস গানা। 39 মিনিটে বক্সের বাইরের থেকে পিটারের এক বুলেটের

0: মিনিটে লুকা মাদ্রিচের মাপা কর্নার থেকে কিক উড়ে এসে বুলেট হেডে গোল করে নিকোলা ভ্লাসিচ, আর তাতেই ঘানার প্রতিরোধ ভেঙে 2-1 ব্যবধানে শেষ করে রাউন্ড অফ 32 এর টিকিট কেটে নেয় ক্রোয়েশিয়া। অন্যদিকে পরের ম্যাচ পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। গ্রুপ কে এর শীর্ষস্থান দখলের এই হাই ভোল্টেজ ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণের কোনো কমতি ছিল না। পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্ডেজ ম্যাচের সহজতম সুযোগটা হাতছাড়া করে ভাগ্য পুরোপুরি ঘুরিয়ে দেয়। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পুরো ম্যাচ জুড়ে মিডফিল্ডে দমিয়ে রাখে, চেপে রাখে কলম্বিয়া ডিফেন্ডাররা। ফার্স্ট হাফে রোনাল্ডোর একটা ওভারহেড কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের একদম শেষ মুহূর্তে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ নেটে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায়। এই ড্রয়ের ফলে এডিশনাল পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যায় কলম্বিয়া, আর রানার্স আপ হয়ে পর্তুগাল। অ্যাটল্যান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে রূপকথার জন্ম দেয় ডিআর কঙ্গো ভার্সেস উজবেকিস্তান। ম্যাচের 10 মিনিটে এলডর সমরুদ্ভের চমৎকার লিড নেয়, উজবেকিস্তান 1-0 এগিয়ে থাকে। তবে সেকেন্ড হাফে খোলস ছেড়ে বের হয় আফ্রিকান চিতা উইনা উইসা। 68 মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় সে। এরপর 87 মিনিটে ফেস্টন মাইলের ডিফ্লেক্টিভ গোলে লিড নেয় কঙ্গো, আর ম্যাচের ইনজুরি টাইমে উইসার নিজের দ্বিতীয় গোল করে প্রথমবারের জন্য রাউন্ড অফ 32 এর ঐতিহাসিক টিকিট নিশ্চিত করে। আর ঠিক এর পরের ম্যাচ আলজেরিয়া ভার্সেস অস্ট্রিয়া, যাকে বলে বিশ্বকাপের ক্লাসিক। মুহূর্তে কে কাকে মেপে নিচ্ছে, কে কার জালে জড়িয়ে পড়ছে বোঝা দায়। 28 মিনিটে আর্নাউতোভিচের গোলে অস্ট্রিয়া এগিয়ে যায়, কিন্তু ফার্স্ট হাফের ঠিক শেষ মুহূর্তে সমতা ফেরায় বেলঘালি। 54 মিনিটে সাবিতাজির অস্ট্রিয়াকে আবার এগিয়ে দেয়, কিন্তু 60 মিনিটে রিয়াদ মাহরেজের সমতা ফেরায়। ম্যাচের আসল নাটক তোলা ছিল ইনজুরি টাইমের জন্য। 93 মিনিটে রিয়াদ মাহরেজের দ্বিতীয় গোলে আলজেরিয়া জয়ের সুবাস পাচ্ছিল, কিন্তু রেফারি শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে অস্ট্রিয়ার সাসা কালদাইজিচ হেদে 3-3 সমতায় ফিরিয়ে নাটকীয়ভাবে দুই দলকেই নিয়ে যায় শেষ 32-এ। আর ঠিক একই সময় ডালাস স্টেডিয়ামে চলে রুদ্ধশ্বাস ম্যাচ জর্ডান ভার্সেস আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দাপট। ম্যাচের 19 মিনিটে জোভানি লো সেলসোর ফ্রি কিক জর্ডানের জাল কাঁপিয়ে 1-0 দিয়ে শুরু হয়। 31 মিনিটে সফল স্পট কিক থেকে ব্যবধান 2-0 করে লাউতারো মার্টিনেজ। ডিফেন্সের এক অনবদ্য মায়া গোটা মাঠ জুড়ে দাবিয়ে রেখেছিল জর্ডানকে। তবে নাটকের আগে 55 মিনিটে জর্ডানের আল তামারি গোল করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল, কিন্তু ম্যাচের 60 মিনিটে বদলি হিসেবে মাঠে নামে দ্য গ্রেট দ্য লেজেন্ড লিওনেল আন্দ্রেস মেসি। 80 মিনিটে 25 গজ দূর থেকে ট্রেডমার্ক নিচু ফ্রি কিকে গোল করে জর্ডানের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেয় LM10। এই গোলের মাধ্যমে লিওনেল আন্দ্রেস মেসি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা 7টা বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য অল টাইম রেকর্ড গড়ে, এবং তার সঙ্গে বিশ্বকাপ ফুটবলে মোট 19টা গোল করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড করে শীর্ষস্থানে টিকে থাকে। সগৌরবে আর্জেন্টিনা গ্রুপ জে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে। আর ভারতীয় সময় আজ রাত ঠিক 10:30 নকআউট পর্বের এক ব্লকবাস্টার মহড়া। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অফ 32 এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার পাওয়ার হাউস জাপান। গ্রুপ সি চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রেখে নকআউটে পা রেখেছিল সেলেসাওরা। অন্যদিকে গ্রুপ এফ এ রানার্স আপ ব্লু সামুরাই জাপান তাদের নিখুঁত ট্যাকটিক্যাল ডিসিপ্লিন, কাউন্টার অ্যাটাকিং এবং লড়াকু মানসিকতা নিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত। এবার দেখার পালা কে মাঠ ছাড়ে আর কে এগিয়ে যায় বিশ্ব সেরার দিকে। একেবারে চূড়ার কিনারে দাঁড়িয়ে লড়াই কাকে বলে, তা রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচই আমাদের দেখিয়ে দিল। তবে এটা সবে শুরু। ফুটবল বিধাতা হয়তো পরের ম্যাচগুলোর জন্য আরও বড় কোনো চমক জমিয়ে রেখেছে। কে হাসবে শেষ হাসি, কোন জায়ান্টের বিদায় ঘটবে, আর কারা লিখবে রূপকথার নতুন ইতিহাস? আপডেট নিয়ে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে থাকছে যুববাণী। আজকের এপিসোডে ছিলাম আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ডার শুনে ফিরলাম, অনেক অনেক ধন্যবাদ সৌরিককে। সৌরিক ভীষণ গুছিয়ে অনেকগুলো ম্যাচের কথা বললো, তবে আমাদের হাতে সময় একেবারে কম।

0: একদম কম।
1: আজকে অপরাজিত নিয়ে তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম অর্ণব পৌলমি, আর আমাদের সঙ্গে বিশিষ্ট পর্বতারোহী আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্টুডিওতে, এখনো রয়েছেন পিয়ালিদি, পিয়ালি বসাক। পিয়ালিদিকে জানাবো আমরা অনেক অনেক ধন্যবাদ
0: নিশ্চয়ই আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এবং এত ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
1: এতগুলো এক্সপিরিয়েন্স আমরা এতক্ষণ ফেসবুক লাইভেও ছিলাম, এখনো রয়েছি, পিয়ালিদি সেখানেও তার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছেন, এগুলো আমাদের পাথেয় হয়ে থাকবে এবং পাথেয় হয়ে থাকবে তোমাদেরও, যারা শুধুমাত্র পর্বত আরোহণ নয়, নিজেদের জীবনের নানান রকম লড়াই তোমরা লড়ছো, নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে চলছো, সেই এগিয়ে যাওয়ার পথে নিশ্চয়ই এই লড়াইগুলোর কথা নিশ্চয়ই কোথাও গিয়ে তোমাদের নাড়া দেবে এবং শিখতে পারবে যে হাল ছেড়ে দেওয়া নয়, এগিয়ে যেতে হবে স্বপ্নের দিকে, সমস্ত ত্যাগ যেগুলো করার সেগুলো করতে হবে আর নিষ্ঠা ভরে নিজের স্বপ্নকে সত্যি হোক এই চাহিদাটা মনের মধ্যে রাখতে হবে
0: একেবারেই। আর পিয়ালিদি তুমি আমাদের সঙ্গে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো বলো?
2: আমার তো ভীষণই ভালো লাগলো এবং আরও এগুলো আমার ভালো লাগে যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সমস্ত মানুষের কাছে যে পৌঁছচ্ছে, আমি এটাই চাই যে সমস্ত মানুষ এই মানে এই দর্শনটা, পর্বতারোহণের দর্শনটাতে উদ্বুদ্ধ হোক, যাতে তারাও এইভাবে অনেক বড় জায়গায় পৌঁছতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে।
0: বেশ বেশ, আজকে তাহলে পিয়ালিদিকেও আমরা বিদায় জানাবো, আর তার সঙ্গে কিন্তু আজকে এতক্ষণ তোমাদের সঙ্গে আমরা আড্ডা দিলাম অর্ণব পৌলমি, আর আজকে যে সমস্ত কিছু কথা হলো আমি জানি সেইগুলো সবার তোমাদের মনে তো গেঁথে থাকবেই, তার সঙ্গে কিন্তু আমাদের মোটামুটি এক বছরের
1: রসদ একটা রসদ আমরা পেয়ে গেলাম, আমরাও ভীষণ থ্যাঙ্কফুল তোমার কাছে, আরো একবার থ্যাংক ইউ, আবার নিশ্চয়ই কথা হবে অন্য কোনো দিন, আর রেডিওর ওপারে যারা বসে রয়েছে তাদের সঙ্গে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। আজকে এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম অপরাজিত নিয়ে অর্ণব আর পৌলমি, সঙ্গে বিশেষ অতিথি পিয়ালিদি, আজকের মতো টাটা, সঙ্গে রেখো তোমার প্রিয় যুববাণীকে,
0: টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টস, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

Na komm schon, Ben. আধুনিক গান শিল্পী কৌশিক গোস্বামী।

আধুনিক গান শুনছেন কৌশিক গোস্বামীর কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন স্বর্ণকমল চট্টোপাধ্যায়। এবারে যে গানটি শুনবেন, গানটি লিখেছেন জ্ঞানপ্রকাশ ঘোষ।

0: আধুনিক গান শুনলেন কৌশিক গোস্বামীর কণ্ঠে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এবারে শুনবেন লোকগীতি, মানিক দাস বাউলের কণ্ঠে। প্রথম গানটি লিখেছেন প্রফুল্ল দাশ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। শ্রী জগন্নাথদেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথদেব বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্নান যাত্রার পর রীতি মেনে 15 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়, যদিও এ সময় নিয়ম মেনেই চলে নিত্য পুজো। হুগলির মাহেশে স্নানপীড়ির মাঠে আজ সকালে প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের মহা অভিষেক পর্ব সম্পন্ন হয়েছে। এরপরই গজবেশ ধারণ করেছেন প্রভু। বলাগড়ের জগন্নাথ মন্দিরে একইভাবে পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়েছে। স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। চলছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মহা অভিষেক এবং স্নান যাত্রা উৎসব। ভোরে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জল, চন্দন, সুগন্ধি ফুল, মধু, দই, ঘি, দুধ, ডাবের জল এবং 108টি মাটির ঘড়ার জল দিয়ে সম্পন্ন হচ্ছে দেবতাদের স্নান যাত্রা। এরপর জগন্নাথ দেব গজবেশে ভক্তদের দর্শন দেবেন। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজও ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং এর 5টি জেলাতেই রয়েছে লাল সতর্কতা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, এক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেন ওই ব্যক্তি। চাকরি না পেয়ে ওই যুবক লিখিত অভিযোগ দায়ের করেন। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

0: তোলাবাজি, হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি ও জমি দখলের মতো নটি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার ঘনিষ্ঠ মোহাম্মদ খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার বলরামপুর বাইপাস ক্রসিং থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার, কোথাও কোথাও 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং এবং কুচবিহার জেলাতে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

অনুজমির দোনো ফসলে সকলকে স্বাগত জানাই। আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আজকে যে অনুরোধগুলি আমি নিয়ে বসেছি, যে গানের অনুরোধগুলো নিয়ে বসেছি, সেগুলি কিন্তু মূলত একেবারেই চিঠির ছাপে খুলে, এবং সেই চিঠি থেকে সেই সমস্ত গানগুলো শুনিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে, যেগুলো বেশ কয়েকবার, একেবারে দু তিনবার করে চিঠিতে অনুরোধ এসেছিল, যে কোনো কারণে আমাদের চোখ এড়িয়ে গিয়েছে বা ইমেলের অনুরোধের গানগুলো বাজাতে গিয়ে এগুলো বাজানো হয়নি। বন্ধুরা কিন্তু একেবারেই অভিমান করবেন না, কারণ আমরা চেষ্টা করছি সববার অনুরোধ শোনাতে রাখতে। তাই আজকে যে অনুরোধটি রয়েছে সেটি হুগলি রাজবলহাট থেকে নিয়মিত শ্রোতা বন্ধু, আমাদের একেবারেই নিয়মিত চিঠি লেখেন বন্ধু আশিস ভর, অনুরোধ করেছিলেন শিল্পী ফিরোজা বেগমের যে কোনো একটি পছন্দের গান শুনিয়ে দেওয়ার জন্য। তাই বন্ধু, আপনার জন্য আজকে প্রথমেই এই গানটি।

নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে শুনিয়ে দিলাম আজকের প্রথম অনুরোধের গান হিসেবে। এরপর যে গানটির অনুরোধ রয়েছে সেটি অনুরোধ করেছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বন্ধু সুভাষ চক্রবর্তী। আপনার অনুরোধের শিল্পী শ্যামল মিত্র এবং পছন্দের গান শুনিয়ে দিই। হ্যাঁ,

সত্যি তো, ভালোবাসা থাকলে তো সত্যি সব সব সুন্দর হয়ে যায়, তাই না বন্ধুরা? সব সুন্দর থাকুক আর সকলের মনে ভালোবাসা থাকুক, এই কামনা নিয়ে পরের গানের অনুরোধে চলে যাচ্ছি। ইঁতপুর বাঁকুড়া থেকে বন্ধু প্রসেনজিৎ পাত্র ও শর্মা পাত্র অনুরোধ করেছেন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শোনার জন্য।

দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য একটি বিশেষ তথ্য। দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাঁদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী

এই যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বিশদে জানতে নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। এবার জানিয়ে দিই বন্ধুরা, যারা আমাদের নিয়মিত চিঠি লিখছেন তাদের জন্য তো বটেই, এবং নতুন বন্ধুদের জন্যেও আমাদের চিঠি লেখার ঠিকানা উনজমির দুনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন।

agri@gmail.com। তাহলে অবশ্যই আপনাদের পছন্দের গান বা শিল্পীর নাম লিখে আমাদের অনুরোধ পাঠান, আমরা নিশ্চয়ই সেই গান পৌঁছে দেব আপনাদের কাছে। সময় আজকে খুব তাড়াতাড়ি কেটে গেল, যেন কথা বলতে বলতে কোথায় সময় চলে যায় বোঝাই যায় না। পরের যে অনুরোধটি রয়েছে সেই গানটি শুনিয়ে দিই। মানিক বাঁধে সেলামপুর হুগলি থেকে সুদীপ, সুস্মিত, সৃজনী ও রীতা। বন্ধুরা মনে হচ্ছে একেবারেই নতুন বন্ধু আমাদের, অনুরোধ করেছেন শিল্পী গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে এই গানটি।

হ্যাঁ একদম, আজকের সময় শেষ হয়ে এসেছে প্রায়। হ্যাঁ, আর একটা গানই কিন্তু বন্ধুদের জন্য রয়েছে আমার ঝুলিতে আজকে, আর শেষ গানটা শুনিয়ে দেব, যারা অনুরোধ করেছে তাদের নামটা একটু জানিয়ে দিই। গ্রাম ও পোস্ট, পান্না, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানি মণ্ডল, মিঠাই, মৌসুমি, পূর্ণিমা ও ক্ষুদিরাম ভৌমিক। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে এই গানটি।

একেবারে বন্ধুদের অপেক্ষা থাকবেই, কিন্তু আবারও আসব আগামী সোমবার আপনাদের চিঠি আর গানের অনুরোধ নিয়ে। আর এই গানটি শুনতে শুনতেই বিদায় নেব আজকে। আমি আপনাদের বন্ধু স্বাগতা মন্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ।

0: শুনলেন উনো জমির দুনো ফসল।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: এখন নির্বাচিত লোকগীতি, প্রথম গানটি নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের তিন দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইক্সাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জেন অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
1: Seychelles is very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে

উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাঁদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হরহে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-ই বয়স 65 বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায়

জোনাই, সিমেনচাপুরি এবং দিমইয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আউনস্টেন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। কমিশন নাগরিকদের আবেদন ও আপত্তিও শুনবে এবং তাদের সুপারিশ রাজ্য সরকারের কাছে পাঠাবে। আলোচনা শেষে জবাবি ভাষণে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই বিল কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়নি, পূর্ববর্তী সরকার

0: অন্যদিকে বিলের বিরোধিতা করেন ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিলের ওপর ডিভিশন বা ভোটাভুটির দাবি জানান, যা অধ্যক্ষ রথীন্দ্র বসু মঞ্জুর করেন। ভোটাভুটিতে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। 6 জন বিধায়ক ভোটদানের বিরত থাকেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর মতো কোনো মন্তব্য সরকার বরদাস্ত করবে না। ইতোমধ্যেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআর দায়ের হয়েছে বলেও তিনি জানান। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একাধিক বিধায়ক বিষয়টি পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে তাঁর নজরে এনেছেন।
1: 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না।
0: শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের বিবাদের জেরে সাপুরজি থেকে বাবুঘাটের মধ্যে চলাচলকারী 239 রুটের সব বাস আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বোনাসের অর্থ নয়ছয়ের অভিযোগে শ্রমিক সংগঠনগুলি সরব হয়েছে। আজ সকাল থেকে কোনো বাস পথে না নামায় চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। 2024 সালের একটি মামলায় কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর রক্ষা কবচের মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন, জুলাই মাসে মূল মামলার সঙ্গেই তালিকা অনুযায়ী এই বিষয়ে শুনানি হবে। তৃণমূল কংগ্রেসের সিজ করা ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্য দলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আজকে এই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন। বিচারপতি মামলার সব পক্ষকে নোটিশ দিতে বলেছেন, দুপুর 2টায় এই মামলার শুনানি হতে পারে। শ্রীজগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নান যাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। হুগলির মাহেশে স্নানপীড়ির মাঠে আজ সকালে প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের মহা অভিষেক পর্ব সম্পন্ন হয়েছে। স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। চলছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মহা অভিষেক ও স্নান যাত্রা উৎসব। তোলাবাজি সহ একাধিক অভিযোগে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শামস ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে তোলাবাজি, হুমকি ও মারধরের অভিযোগে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি স্বপন ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তীব্র গরমের কারণে স্কুলগুলিতে সকালের পঠন পাঠনের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। 15 জুলাই পর্যন্ত সকালে ক্লাস নেওয়ার অনুমতি দিতে স্কুল পরিসর দর্শকদের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজকে চরিত্রবান, মানবিক ও সমাজসেবায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে গতকাল গোল পার্কে অনুষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরে মহিলা মহল।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব

0: স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: চাকরি পেয়ে গেছি।
2: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
1: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
1: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
2: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
1: কিন্তু দিদি,
2: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
3: আরবিআই এই কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: নমস্কার, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে রয়েছি ব্রততি। বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ জুন মাসের শেষের দিকে আমরা দাঁড়িয়ে। জুন মাস হল আন্তর্জাতিক প্রাইড মাস, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল প্রাইড মান্থ, যা প্রতি বছর সারা বিশ্বে LGBTQA সম্প্রদায়ের অধিকার, সাফল্য এবং আত্মপরিচয় উদযাপনের জন্য পালিত হয়। এই মাসে বিভিন্ন প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক ক্যাম্পেনের মাধ্যমে সমাজে সমতা ও অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। 2026 সালের কিছু গুরুত্বপূর্ণ দিক, মূল সময়কাল সবকিছুই আমরা জানি। এই প্রাইড মাস শুরু হয় 1 জুন থেকে 30 জুন পর্যন্ত, গোটা মাস জুড়ে চলে এই প্রাইড মান্থ। এবারের 2026-এও চলছে সেই উদযাপন। আমরা তো সমস্ত রকম উদযাপন থেকে মহিলা মহল পিছিয়ে থাকি না, আমরা সব জায়গাতে এগিয়ে যাই। এই সমস্ত মানুষগুলো নানা রকম সামাজিক সমস্যার মুখোমুখি হন, আমরা জানি। আজ সেরকমই একটি সমস্যার দিকে আলোকপাত করবেন এরকমই একজন মানুষ, যিনি অভিনেতা রঞ্জন বোস, এবং তাঁর সাক্ষাৎকার নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। আমরা চলে যাই সেই সাক্ষাৎকারে।
1: আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি, সেই বিষয়টার গুরুত্ব বা সেই বিষয়টার ব্যাপ্তি যথেষ্ট বড়, কিন্তু আমরা ফোকাস করব একটা নির্দিষ্ট পরিসর জুড়ে। আমরা ফোকাস করব সমস্যাটার একটা নির্দিষ্ট কোণে, যেখানে হয়তো সচরাচর আলো পড়ে না, বা আলো পড়লেও সেটা ট্রোল বা কমেন্টস, লাইকস বা ভাইরাল, এই যে সোশ্যাল মিডিয়ার শব্দগুলোর আড়ালে সমস্যাটা চাপা পড়ে যায়। আমরা আজকে আলোচনা করব কর্মক্ষেত্রে লিঙ্গ পরিচয় জনিত বিভিন্ন সমস্যা নিয়ে। এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন রঞ্জন বোস, থিয়েটার ও নাট্যকর্মী। আমরা তার পরিচয় তার কাছ থেকেই শুনব, তার কাছ থেকেই জানব, কিন্তু একটু বলে রাখি, তিনি নিজেকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে আইডেন্টিফাই করেন, বলেন। আমরা কর্মক্ষেত্রে যারা রয়েছি, নারী পুরুষ নির্বিশেষে, তাদের নিজস্ব একটা চলার পথ থাকে। সেই চলার পথ কতটা মসৃণ, কতটা কঠিন, কতটা সহজ হয়, নানান বিষয়ের উপর সেটা নির্ভরশীল। কিন্তু সমাজ যাদেরকে আদারাইজেশনের পথেই ঠেলে দিয়েছে, বা সমাজ যাদেরকে অপর এটার চোখে দেখে, তাদের ক্ষেত্রে পথটা কতটা সহজ বা কতটা কঠিন, এটা বোধহয় একটু আলাদা। তো আমরা আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কর্মক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়, বা তারা কর্মক্ষেত্রে যে সমস্যাগুলোর মুখোমুখি হন, এবং দিনের শেষে বা সময়ের শেষে তারা সেগুলোর সঙ্গে কিভাবে যুদ্ধ করেন। আশা করব রঞ্জন বাবুর থেকে আমরা একটা আলোর দিশাই পাব। প্রথমেই আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার, থ্যাংক ইউ পায়েল। আজকে আমি এখানে আসতে পেরে বা এই বিষয়ে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে।
1: প্রথমেই আমি বলি যে আপনি নিজেকে তৃতীয় লিঙ্গের মানুষ বলেই আইডেন্টিফাই করেন, এটা আপনি ঠিক কোন সময় থেকে নিজের ভেতর বুঝতে পেরেছিলেন?
2: আচ্ছা, আমার এই নিজেকে জানতে পারাটা না, আমার থিয়েটার যাপনের সাথেই, মানে একসাথেই চলেছে,
1: প্যারালালি চলেছে
2: রেলওয়ে ট্র্যাকের মতন। আমি 2010 থেকে থিয়েটারে জয়েন করি। 2013 আমি একটি নাটক করি, ঋতুপর্ণ ঘোষ, মানে সে বছরই ঋতুপর্ণ ঘোষ মারা গেলেন, মে মাসের 30th আমাদের অগস্টে একটা নাটক হলো ঋতুপর্ণ ঘোষ। সেই নাটকটাতে, একটা বায়োগ্রাফিক্যাল কাজ নয়, ঋতুপর্ণর মতন যে মানুষরা, মেটাফরিক ওয়েতে নামটা ইউজ করা নাটকে, সেটাতে আমি অভিনয় করি। সেই প্রোটাগনিস্টের চরিত্রটা করতে করতে অপ্রতিম আমি নিজেকে কোথাও খুঁজে পাই সেটার মধ্যে।
1: আচ্ছা,
2: ইন দ্য জার্নি। আর যেহেতু আমার ডিরেক্টর, আমার গ্রুপের, আমরা দুজনে একসাথে, রাকেশ আর আমার গ্রুপ দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র, তো নাটকটা লেখার সময় থেকে আমি যেহেতু প্রসেসটার মধ্যে ছিলাম, সেই ক্যারেক্টারটা আমিও, যেরকম যাদবপুর ইউনিভার্সিটি পাস আউট, ক্যারেক্টারটাও যাদবপুর ইউনিভার্সিটি পাস আউট, সেও একজন গ্রাফিক ডিজাইনার আমার মতো, আমার বয়সী একটা ছেলে কোথাও গিয়ে তার বাড়ির যে রিলেশনশিপস, মা বাবা ঠাকুমা পিসি, ফ্যামিলিতে পিস্তত দাদা কাজিনস, তাদের সঙ্গে যে লড়াইটা, তাদের সঙ্গে যে অ্যাকসেপ্টেন্স নিয়ে একটা প্রতিদিনের লড়াই, সেইটার মধ্যে দিয়ে যেতে যেতে না আমি নিজেকেও কোথাও ডিসকভার করি, আমার বাড়িতেও আমি সেটা নিয়ে ওপেন হই উইথ দ্য প্রসেস। নাটকটা চলতে চলতে, নাটকটা এখনো হয় 2013 থেকে, স্টিল এখনো আমি শো করতে যাচ্ছি বার্নপুরে, নাটকটা এখনো লোকেরা দেখে। ওটা না আমাকে খুব হেল্প করেছে নিজেকে বুঝতে, নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার থিয়েটারের যাপন তার সাথে আমার একটু একটু করে

0: অ্যাকসেপ্টেড, আমরা দুজন একসাথে এই থিয়েটার গ্রুপটা চালাই, আমরা দুজন একসাথে থিয়েটার তৈরি করি, সেটা না আমাদের সম্পর্ক, আমার ওরিয়েন্টেশন, আমার নিজেকে জানা, আমার থিয়েটার। এবার থিয়েটারের মধ্যে থেকে আমি ফিমেল ক্যারেক্টার্স করা, এই তৃতীয় লিঙ্গের চরিত্র করা, বা এমন চরিত্র যারা চপলদার লাইফ নিয়ে কোনো নাটক, ওয়াজিদ আলী শাহকে নিয়ে কোনো নাটক, যে যারা অ্যান্ড্রোজিনাস সাবজেক্ট নিয়ে কাজ করা। সুতরাং এই দুটো আমার প্যারালাল চলতে থাকে, চলবেও আমি জানি আমরণ।
1: বেশ, সাধারণত তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শৈশব থেকেই একটা লড়াই থাকে। লড়াইটা অনেক রকমের হয়, একটা হচ্ছে নিজের ভেতরের দ্বন্দ্ব, সমাজ আমাদের লিঙ্গ পরিচয়টাকে একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে আটকে রাখে দেয়। ছোটবেলা থেকে আমরা যখন বড় হই, আমাদেরকে বলে দেওয়া হয় তুমি মেয়ে, তুমি ছেলে, মেয়েদের এই এই কাজ করা উচিত, ছেলেদের এই এই কাজ করা উচিত, বা এই এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি অমুককে মেয়ে বলবো, এই এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমি অমুককে ছেলে বলবো। এবার কেউ যদি দেখে যে তার ভেতরটা, শরীরের খোলস যাই থাকুক না কেন, ভেতরটা ওই ঘেরাটোপে ফিট করছে না, ওই ঘেরাটোপের থেকে বাইরের কিছু ফিট করছে, বা সে হয়তো তাকে সমাজ যে পরিচয়টা দিয়ে আইডেন্টিফাই করছে বা করাচ্ছে, বা তার পরিবার তাকে যে পরিচয়টা দিয়ে আইডেন্টিফাই করাচ্ছে, সে সেই আইডেন্টিফিকেশনের সঙ্গে ফিট করছে না, তখন শৈশব থেকে একটা লড়াই, একটা দ্বন্দ্ব শুরু হয়। এবার বহু মানুষ হয়তো আজও এরকম রয়েছেন যারা হয়তো এই দ্বন্দ্বের সঙ্গে, এই লড়াইয়ের সঙ্গে আজও যুঝে চলেছেন, কিন্তু নিজেদের অরিজিনাল লিঙ্গ পরিচয় নিয়ে তারা হয়তো এখনো সামনে আসেননি। এই যে একটা ক্ষেত্র থাকে, তো এই জার্নিটা আপনার ক্ষেত্রে ছিল না?
0: না, আমি ফরচুনেট এনাফ যে আমার ছিল না সেটা, বিকজ আমার ফ্যামিলিতে সবাই দ্যাট মাচ এডুকেটেড, মানে এখানে পুঁথিগত বিদ্যাটা তো মেন নয়, মানে চেতনাটা আসল, সেখানে আমি লাকি, আমি এরকম একটা পরিবার পেয়েছি, বা আমার বন্ধু বান্ধব, আমার স্কুল লাইফের ফ্রেন্ডস, আমার এই পরিবর্তিত আমাকেও কিন্তু তারা মেনে নিয়েছে। এখনও তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়, বা আমার নাটক দেখতে আসে আমার বন্ধুরা, বা আমার কাজের জায়গায় যেখানে আমি ভীষণভাবে ওপেন আমার ওরিয়েন্টেশন নিয়ে, আমার জীবনযাপন নিয়ে, আমার পছন্দ অপছন্দ নিয়ে। কিন্তু ওই যে প্রথমেই তুমি একটা কথা বললে যে মিডল ক্লাস ফ্যামিলিতে না ছেলে মেয়ে নির্বিশেষে, এইটা না একটা ভীষণ একটা মানে বাউন্ডারিজ, তুমি ফাইন আর্টস প্র্যাকটিস করতে পারবে না সব কিছুতেই, তুমি একটা ছেলে তো তুমি কমার্স বা সায়েন্সই পড়ো, এগুলো ছোট ছোট ছোট ছোট জিনিস, তুমি গান আঁকা শিখছো একটা সময় পর্যন্ত, তারপরে তুমি এইটা নিয়েই তুমি পেশা বানাবে বা এটা করবে, সবকিছুতেই একটা ভীষণ অবস্ট্রাকশন আমাদের দেওয়া হয়। সেখানে তো নিজের মতো করে আমি আমার জন্মগত পরিচয়কেই আমি যদি নেগেট করি, সেখানে তো ভীষণভাবেই অবজেকশন আসাটাই স্বাভাবিকই বলবো আমি সে অর্থে, কারণ মানুষজন সেটাতেই হ্যাবিচুয়েটেড যে আমরা এই রুলস গুলো জানি, তো সেটাতেই আমাদের সারা জীবন বাঁচতে হবে, এটাই মেনে নিয়েছে মানুষ, খুব স্যাড সেটা। যতই মডার্নাইজেশন হোক, যতই আমরা স্মার্টফোনে অনলাইন সমস্ত কিছুতে চলে আসি, কিন্তু এই মানসিকতাটা আমি জানিও না কতদিনে পরিবর্তন হবে, এটা তো রয়েছেই এখনো। সুতরাং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বা যারা গ্রাম মফস্বল থেকে আসে, আমার থিয়েটার গ্রুপেই আমি দেখি, তাদের তো ভীষণ স্ট্রাগল এটা নিয়ে, তারা একটু নোখ বড় রাখলে প্রবলেম, তারা একটু হাত নাড়িয়ে কেন কথা বলছে, মানে হাত নাড়িয়ে কেন কথা বলছে বেশি, আই তুই এরকম মেয়েদের মতন হাত নাড়াচ্ছিস করে কথা বলছিস কেন, তুই এত মেয়েদের কাজ করতে পছন্দ, মেয়েদের কাজ, কিন্তু whereas আমরা এখন দেখি সবাই, এখন ছেলেরাও বাইরে চাকরি সূত্রে, পড়াশোনা সূত্রে বাইরে থাকে, তাদের একা থাকে, তাদের নিজেদের রান্না করে খেতে হয়, সমস্তটাই তাদের হাউসহোল্ড কাজ করতে হয়, সে অর্থে কিন্তু এখন আমাদের এটা বোধ হয় মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। কেন হয়নি সেটা আমি শিক্ষাকেই দোষ দেব, কেননা আমাদের এখনো সেই অ্যাওয়ারনেসটা নেই, আমাদের এলজিবিটি কমিউনিটির মধ্যেও কিন্তু কোথাও সেই ফলটা রয়েছে, কেননা হাততালি তো এক হাতে বাজে না, দু দিক থেকেই আসতে হয়। আমার মনে হয় এলজিবিটি কমিউনিটির মানুষরাও নিজেদের সম্পর্কে না ক্লিয়ার নয়, মানে এই যে ট্রান্সজেন্ডার, ট্রান্সসেক্সুয়াল, গে, ক্রস ড্রেসার, এই এত টার্মস চলে এসেছে মার্কেটে, নিজেরাও ডেফিনেশনসগুলো জানে না। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি নিজেকে ছেলে ভাবতে পছন্দ করো না মেয়ে ভাবতে, আমি বলবো আমি মানুষ আমাকে ভাবতে পছন্দ করি সবার আগে, কেননা একটা সিভিতে আমার ফার্স্টে আমার নাম থাকে, আমার অ্যাড্রেস থাকে, বাবার নাম থাকে, আমার কোয়ালিফিকেশনস থাকে, আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তার অনেক পরে জেন্ডার, ন্যাশনালিটি, কাস্ট, ক্রিড এগুলো থাকে, তাহলে এই ক্ষেত্রে কেন এটা প্রথম পরিচয় হয়ে যাবে যে আমি একজন গে ফিল্ম মেকার, আমি একজন ট্রান্সজেন্ডার প্রফেসর, আমি একজন ট্রান্সজেন্ডার লয়ার, রাইট? এটা

0: বোধ হয় কোথাও গিয়ে কমিউনিটির লোকেদের মানসিকতাও আমি বলবো চেঞ্জ হওয়া দরকার। আমরা যদি নিজেদেরকে স্বাভাবিক না ভাবি, উল্টো দিকের মানুষরা তো বসেই আছে না ভাবার জন্য, তারা একটা প্রি কনসিভ নোশন নিয়ে যে না আমরা মেনে নেব না, আমাদেরকে সহজ করে নিতে করে দিতে হবে তাদের কাছে। আমি যদি নিজেকে মার্জিনালাইজ করে রাখি, এমন করে একটা প্রেজেন্ট করি, তাহলে তো সেই লাইনটা সারা জীবন থাকবে, একটা বাউন্ডারি, সেটা উভয় দিক থেকেই না মোছার দায়িত্ব রয়েছে আমার মনে হয় কোথাও গিয়ে।
1: ঠিক আচ্ছা, এবার আমরা একটু আপনার কর্মক্ষেত্রের প্রসঙ্গে আসব। আপনি নাটক বা থিয়েটারের সঙ্গে যুক্ত হলেন কবে থেকে?
0: আমি 2010-এ থিয়েটার জয়েন করি। এখানে বলতে চাই যে আমি একদমই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলাম না, আমার কোনোদিন ইন্টারেস্টও ছিল না। স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফে আমি নাচতাম, আমি তনুশ্রী শঙ্করের স্টুডেন্ট।
1: আচ্ছা,
0: তো সেটাও তাও মানে সেটা 10-11-12 ওই পিরিয়ডের কথা। তার পরবর্তীকালে আমি ছোটবেলা থেকে গানটা গাইতে পারতাম, নাচটা শিখেছিলাম, তো ইন্টারেস্ট ছিল এই পর্যন্ত।
1: আচ্ছা, এই যে আপনি গান নাচ শিখেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করলাম, এই যে গান নাচ শিখেছিলেন, এটা বাড়ি থেকেই শেখানো হয়েছিল বা তারা আপনাকে পুরোটাই পাশে থেকেছে এই শেখার সময়?
0: হ্যাঁ, আমি গানটা শিখিনি সে অর্থে, আমার বাড়িতে যেরকম হারমোনিয়াম ছিল, মা গান জানতেন, আমার মাসিরা জানতেন, তো সেভাবে আমার বাড়িতেই একটা ট্রেনিং হয়, মানে ওরম ভাবে প্রথাগত ভাবে আমি শিখিনি নাচটা। হ্যাঁ হ্যাঁ, আমার মা বাবাই কিন্তু সেটাতে সাপোর্ট করেছিল, মানে আমার মনে আছে আমার মা আমাকে আনতে যেত অফিস থেকে আসার সময়, আমার বালিগঞ্জ প্লেসে তনুশ্রীদের বাড়িতেই, আন্তদার বাড়িতেই আমাদের ডান্স ইনস্টিটিউশন, সুতরাং সেই সাপোর্টটা কিন্তু ছিল। হ্যাঁ, যেটা বলে যে পড়াশোনাটা ঠিক যেন থাকে, ফাইন আর্টসটা তারপরে তুমি, সেটা আমার ছোটবেলা থেকে আঁকাও আমার বাড়িতে, আমার চিরদিন আমি 7th year অবধি কমপ্লিট করেছি, আমার ড্রয়িং টিচার্স ছিলেন, সেই জায়গায় আমাকে কোনোদিন অবজেকশন দেওয়া হয়নি। বা আমি যখন থিয়েটার করবো ঠিক করি 2010-এ, তখনও কিন্তু আমার মা বলেছিলেন হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, তখন আমি চাকরি করি, যে তুমি চাকরি করে যদি করতে পারো করো, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার মামার বাড়ির দিকে একটু থিয়েটারের সঙ্গে যুক্ত অনেকে ছিলেন, তো আমাদের ফ্যামিলিতে ওটা একটু রয়েছে, তো সেইটা আমি ফেস করিনি। এবার আমার থিয়েটারে আসাটা হচ্ছে অ্যাবসলিউটলি আমার মানে যে আমার লাইফ পার্টনার রাকেশ, হি ইজ আ রেনাউন্ড প্লে রাইট অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার অফ টেলিভিশন মেগা সিরিয়াল, ও একজন ডিরেক্টরও। সেই সময় 2010-এ আমার সাথে ওর আলাপ হয় সোশ্যাল মিডিয়ার, তখন আমাকে ও বলে ওর গ্রুপ জয়েন করতে, অ্যান্ড আই ওয়াজ লাইক ফ্রম নো ওয়ান টু সামওয়ান, লাইক মানে আমি কিছু জানি না থিয়েটারে, ABCD, মানে কোনোদিন ড্রামা নিয়ে পড়াশোনাও করিনি কিছু, আমি ইংলিশে মাস্টার্স, একদমই লিটারেচারের স্টুডেন্ট, বাট ড্রামা নিয়ে কোনোদিন কিছু করিনি, মানে স্কুলে কোনোদিন, স্কুল কলেজে আমি কোনো নাটকে অভিনয় করিনি। এবার সেখানে পুরোই হাতে ধরে আমি লিটারালি মারও খেয়েছি, আমার বলতে লজ্জা নেই, মানে হি ইজ মাই গুরু, এভরি ওয়ান থিং, মেন্টর, সমস্তটাই পুরোটা ওই আমাকে শিখিয়েছে, একদম একজন স্টুডেন্টকে যেরকম ভাবে শিষ্যকে গুরু ট্রেন করে, আমার ওইভাবে ওর হাত ধরেই থিয়েটারে আসা। আর সেই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া একটা সময় 2017-তে আমি ফাইনালি ডিসাইড করি যে না আমি চাকরি ছেড়ে দেবো, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ছিলাম, কেননা আমার কোথাও গিয়ে না থিয়েটারে পুরো খিদেটা মিটে যায়। এক তো আমি অভিনয় করতে পারছি, আমি সেই ফাইন আর্টস ক্রিয়েটিভিটি নিয়েই রয়েছি, এখানে আমার ডান্সটাও কাজে লাগছে, আমার গানটাও কাজে লাগছে, যেহেতু একটা কম্বিনেশন আর্ট, এটা কম্বাইন্ড আর্ট, তারপরে আমার গ্রাফিক ডিজাইনিংটাও কাজে লাগছে, আমি পোস্টার্স ডিজাইন করছি, আমার নাটকের ফ্লেক্সেস ডিজাইন করছি, আমি লোগো ডিজাইন করছি, সবটা মিলিয়ে। আর এই যে ওর সঙ্গে সম্পর্কটা, আমি প্রথমেও যেটা বললাম, ওই সবটা নিয়ে না আমার খুব একটা সাপোর্ট সিস্টেম, মানে
1: সবটা আপনাকে একটা কোথাও একটা কমপ্লিটনেস দেয়।
0: অ্যাবসলিউটলি,
1: সেই জন্যই আপনার অন্য কোনো কিছু করার আর মানে ইচ্ছে করেনি। তো এই আমি একটা প্রশ্নই করব যে তো থিয়েটার করে কি আর্থিক প্রয়োজনটা সবটা মেটে?
0: এটা যদি অন্য কারোর জন্য মেসেজ হয় এটা, তাহলে বলবো না, তাদের এই রিস্কটা নেওয়া উচিত না, অ্যাজ বিকজ আবারও বলছি আমি ফর্চুনেট এনাফ, লাখে হাজারে মানুষ একজন দুজন এরকম হয়, আমি ফ্যামিলি সেই সাপোর্ট পেয়েছি বা আমার ফ্যামিলি ফিনান্সিয়ালি সেটা সেই দিকটা স্ট্রং, আমি বাবা মার ওয়ান অ্যান্ড অনলি চাইল্ড, আমি খুব ইজিলি সিরিয়াল ফিল্মও পেয়েছি, মানে আমি কোনোদিন আজ পর্যন্ত অডিশন দিইনি, কোথাও স্ট্রাগল করতে হয়নি কোথাও, আমি না মানে ইট উইথ দ্য প্যাসেজ অফ টাইম, মানে একটা একটা করে কাজ আমার কাছে আসতে থেকেছে, সেই জন্য কোথাও গিয়ে আমি একটা সময় রিস্কটা নিতে পেরেছি যে 2017-এ আমি ডিসাইড করলাম যে আমি আর জব করব না, যেহেতু আমি একা, আমার কারোর রেসপন্সিবিলিটি, আমার মা বাবা দুজনেই মারা গেছেন 2019-এ, নাও আই এম অল অ্যালোন, আমি তো আমার ভাই বোন নেই, তো ন্যাচুরালি আই ক্যান টেক দ্যাট রিস্ক, বাট আমি এটা বলবো, আমি আমার দলের ছেলে মেয়েদেরও বলি যে একটা প্রফেশনাল দিক ঠিক রাখো, কারণ থিয়েটার

0: থিয়েটার তোমার মনের খিদে মেটাবে, থিয়েটার করে তুমি জীবন যাপন করতে পারবে না, ইটস নেক্সট টু ইম্পসিবল। কারণ থিয়েটার একটা মাইনরিটি আর্ট, একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন বলা হয় থিয়েটার গ্রুপগুলোকে। তোমায় কটা টাকা দিতে পারবে? স্যালারি গ্রান্টও যেটা আমাদের ছিল সেটা অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সবাই জানি থিয়েটারের এখন সিনারিও। সুতরাং থিয়েটার করে যদি কেউ ছেলেমেয়েরা ভাবে যে আমরা, অনেকে তো শুধু সোশ্যাল মিডিয়ায় ফটো দেখে গ্ল্যামারটার দিকে দৌড়ে আসে, এটা সিরিয়াল সিনেমার থ্রু, কিন্তু ওই পিছনের স্ট্রাগলটা খুব। কারণ সব লাখে হাজারে একজন দুজন হয় যারা ফর্চুনেট এনাফ কি ওটা করেই সার্ভাইভ করে থাকতে পারে, তাদের প্রচুর কাজ, তারা ঠিক আছে একটার পর একটা ঠিক পেয়ে যাচ্ছে, বা তাদের ফ্যামিলির সেই ফিনান্সিয়াল স্ট্রেংথটা আছে, সবার তো সেটা থাকে না। আমি বলবো যে সেই পড়াশোনাটা নিজেদের, অনেকে দেখি যে পড়াশোনাটা কমপ্লিট করে না, তাদের মিনিমাম ডিগ্রিজগুলো কমপ্লিট করে না, হঠাৎ করে আমি অভিনয় করব, একটু কদিন থিয়েটার করে একটু যদি সিরিয়াল সিনেমায় চান্স পাই, সেটা আমি বলবো যে না, তুমি নিজের ভিতটা শক্ত করে তারপরে তুমি থিয়েটার করো, তার পাশাপাশি করো তোমার মনের খিদেটা মেটানোর জন্য। বাট তোমার এটা আর্থিক সাহায্য যদি জীবনযাপন করার জন্য, সেটা কখনোই থিয়েটার হতে পারে না।
1: বেশ, আচ্ছা এবার আমরা আমাদের মূল জায়গায় একটু ফিরে আসি, যেটা হচ্ছে আপনি যখন এই থিয়েটারে জয়েন করলেন, কাজ শুরু করলেন, কখনো কি মনে হয়েছে যে আপনার লিঙ্গ পরিচয়টা অন্যদের থেকে যেহেতু একটু, মানে আমরা যে ওই ওই ঘেরাটোপ, আবার আমি ওই বলবো ওই ঘেরাটোপের বাইরের মানুষ আপনি, তৃতীয় লিঙ্গের মানুষ আপনি, সেটা কি কোথাও কখনো সমস্যার কারণ হয়েছে কাজ করার ক্ষেত্রে? কখনো কোনো টিজ শোনা বা কেউ হয়তো কোনোভাবে এমন কিছু বলেছে যেটা আপনাকে আঘাত করেছে, এমনটা হয়েছে?
0: ওই তোমার কথা সূত্র ধরেই বলি, বাইরের, আমি ওই বাইরের লোককে যেরকম বাইরেরই ভাবা হয় কোথাও গিয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঘরের বোধহয় আমরা আর হতে পারলাম না এখনো পর্যন্ত, হবে হয়তো কোনোদিন, আমি খুব পজিটিভ ভাবতে পছন্দ করি। হ্যাঁ, মানে আমি যখন শুরু করি 2013 আমার প্রথম নাটক এই ধরনের সাবজেক্টে, ঋতুপর্ণ ঘোষ সে বছর ঋতুদা মারা গেছিলেন, তখন আমি করতে গিয়ে দেখি যে আমি প্রথম বাংলা থিয়েটারে, আগেন মানে চপলদাদের একটা এরা ছিল, যাত্রার অভিনেতা যদিও, মানে ফিমেল ইম্পারসনেশন কিন্তু বা এই ধরনের চরিত্র, থার্ড জেন্ডার চরিত্র করতে কিন্তু আমি প্রথম বাংলা থিয়েটারে শুরু করি 2013, গৌতম দ্বারা একটা ফেস, গৌতম মুখোপাধ্যায়রা, সেটা শেষ হয়ে গেছিল একটা পর্যায়ে গিয়ে, কোথাও বিক্ষিপ্তভাবে হয়তো কোথাও একটা দুটো কাজ হচ্ছিল, কিন্তু আমি 2013 যখন শুরু করি মেন স্ট্রিমে, দ্যাট তো আমার কলকাতা বেস দল, আমি রীতিমতন একাডেমি, মধুসূদন, গিরিশ মঞ্চতে অভিনয় করছি, সেখানে কিন্তু প্রথম দিকে অফকোর্স আমি যদি বলি যে না আমার ভীষণ পথটা মসৃণ ছিল, একদমই নয়, অনেক হার্ডল আমাকে ক্রস করতে হয়েছে, এখনো হয় কিছু কিছু, এখন হয়তো আমার রঞ্জন বোস সেই নামটা হয়েছে আজকে যেই জন্য আমি এখানে এসে কথা বলতে পারছি, সেটার জন্য হয়তো, ওই যে বলে না যে পেজ থ্রিতে একটা ডায়লগ ছিল আমার মনে আছে, কঙ্কনা সেন শর্মার ফ্রেন্ড বলছিল যে জব দো কারোর কি ফরারি সে উতরুঙ্গি তব কিসি কি হিম্মত নেই হোগি, ওই তুমি নামটা ফেমটা যখন পেয়ে যাবে তখন পিপল ওয়ন্ট সে এনিথিং অ্যাবাউট ইউ, পিছনে বলবে হয়তো সামনে বলবে না, কিন্তু হ্যাঁ শুরুতে অফকোর্স মানে ভীষণ মেকআপ রুম থেকে শুরু করে আমাকে একটু আলাদা হয়ে থাকতে হতো, মানে এমা তোকে পুরো মেয়েদের মতন দেখতে লাগছে আমি যখন মেকআপ করে এলাম, মানে ডিমোরালাইজ কত রকম করে দেওয়া যায়, যে আমি যে একটা নিউ কামার, আমি একটা মঞ্চে উঠতে যাচ্ছি, আমি প্রথম একটা প্রোটাগনিস্টের ক্যারেক্টার পেয়েছি, পুরো নাটকটা পুল অফ করতে হবে আমাকে, সেখানে আমাকে বুস্ট করার রাদার আমাকে এই ধরনের ডিমোরালাইজ করা হচ্ছে,
1: খুব সুন্দর দেখতে লাগছে এই
0: কিন্তু তথাপি সেইখানে যে বললাম অপ্রতিম ওই চরিত্রটা করতে করতে না আমি আস্তে আস্তে নিজে রিয়েলাইজ করলাম না যে আমি যেরকম ভাবে সাজতে চাই, আমি যেরকম ভাবে আমি নিজেকে দেখতে চাই আয়নায়, কারণ মানুষ নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, আমি যদি নিজের কাছে সত্যি নাটা বলি তাহলে আমি লোকের কাছে কি করে সেটা এক্সপেক্ট করব? মানে
1: ওই চরিত্রটা করতে গিয়ে আপনি অনুভব করলেন যে এটাই আপনি,
0: এটাই আমি, সেই জন্য না খারাপ, আবার খারাপের পাশাপাশি বলবো যে প্রচুর সিনিয়র মানুষ, সেটা অরুণ মুখোপাধ্যায় থেকে বিভাস চক্রবর্তী, শমিক বন্দ্যোপাধ্যায়, মানে আমি অনেক নাম বলে যেতে পারি, পঙ্কজ মুন্সী, ওনাদের মতন সিনিয়র লোকেরা এসে যখন, সীমাদিরা এসে যখন জড়িয়ে ধরে শোয়ের পর বলে, ভালোবাসে বা বাড়িতে ডাকে, বা সেইটা ভীষণ একটা প্রাপ্তি, মানে আমার কাছে ঋতুপর্ণ

0: পুরনো ঘোষের ইউজ করা জামা আছে,
1: বাহ,
0: আমাকে গিফট করা হয়েছিল ওই নাটকটা করার সময়।
1: হুম,
0: আমি প্রচুর এই প্রাপ্তিগুলো পেয়েছি বলে না কোথাও গিয়ে ওটা ম্লান হয়ে যায়। আমি নিজে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তো গুরুদেবের একটা কথা আছে রামকৃষ্ণ পরমহংসের, যে দুধ আর জল মেশানো থাকে, তোমাকে দুধটা তার থেকে জলের থেকে আহরণ করে নিতে হবে। তো ওই মটোটা নিয়ে আমি খুব চলি লাইফে, যে খারাপ ভালো তো থাকবেই সব প্রত্যেকটা মানুষকে। বাড়ি থেকে যেই আমি বাইরে পা দিলাম, তো আমার একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, আমাকে স্ট্রাগল করতেই হবে,
1: কিন্তু সেখানে ওই দুধটা তুলে নিতে হবে,
0: দুধটা তুলে নিতে হবে, অ্যাবসলিউটলি, না হলে বাঁচতে পারা যাবে না। আমি যদি নেগেটিভটা নিয়েই বসে থাকি যে এই খারাপ হলো আমার সাথে, লোক তো খারাপ করার জন্য বসেই আছে। আমি দেখি না কতটা খারাপ লোকদের অ্যাভয়েড করে ভালো লোকদের সঙ্গে নিয়ে বাঁচা যায়।
1: ঠিক, আর আমার মনে হয় যেটা এই যে আপনি বলছিলেন যে একটা সকাল শুরু হলো আর আমি যখন বাড়ি থেকে বেরোলাম, আমি জানি আমার জন্য এই স্ট্রাগলসগুলো অপেক্ষা করতে পারে, বা হয়তো অপরিচিত কিছু স্ট্রাগলও অপেক্ষা করে রয়েছে। আমার মনে হয় এটা বোধ হয় লিঙ্গ পরিচয় নির্বিশেষে সকলের জন্যেই সত্যি, যে যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি বা হয়তো বাড়িতে থাকলেও, কারণ স্ট্রাগল সবটাই যে বাইরের তা তো নয়, ভেতরেরও অনেক স্ট্রাগল থাকে আমাদের, তো সেই জায়গা থেকে বোধ হয় ভাবলে এটা বোধ হয় এখানটা সকলেই আমরা সমান।
0: মানে এখানে আমি একটা অ্যাড করব, একটা মেয়েকে ধরো মানে কোথা থেকে শুরু হয়, আমরা জানি কাজলটা কালো রঙের, কেউ যদি একটা ব্লু বা গ্রিন যেরকম আজকাল বেরিয়েছে একটা পরে বেরোয়, তাহলে তোমার বাড়ি থেকে বেরোবে দেখবে পাঁচটা লোক কিরম ভাবে তোমার দিকে তাকিয়ে থাকবে, যে আউট অফ দ্য ট্র্যাক তুমি কিছু একটা পরেছ, একটা শর্ট ড্রেস কেউ পরেছে। তো দিস ইজ দ্য থিং, মানে এটা সোসাইটির একটা ইনহেরেন্ট একটা জিনিস হয়ে গেছে সহজাত মানুষের, ওটাই একটা মানে আমি জানি না মানে স্কুলিংটা কবে ঠিকঠাক
1: হবে। ঠিক, তবু আমরা আশা করতে পারি যে কখনো ঠিক হোক এটা। আচ্ছা, এটা তো আপনার কর্মক্ষেত্রে সমস্যার জায়গাটা নিয়ে আমরা কথা বললাম, কিন্তু সাধারণত তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মক্ষেত্রে কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় বলে আপনার অভিজ্ঞতা বলছে? কারণ আপনার থিয়েটারের আপনি অনেক মানুষদের ডিল করেন এবং যাদের হয়তো একটা অন্য কর্মক্ষেত্রও রয়েছে, তো আপনার কি মনে হয় কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং সেখান থেকে তারা কিভাবে এগিয়ে যেতে পারে সেটাকে, ওই জলটাকে আলাদা করে?
0: হ্যাঁ, সমস্যা ওই যে তোমাকে বলছিলাম যে তাদের ম্যানারিজম থেকে শুরু হয়, এক তো পোশাক আশাক, কেউ হয়তো সে একটা অন্য চাকরি করছে, সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি ধরো ব্যাংকে চাকরি করছে, এবার সে থিয়েটার করে, ব্যাংকে তার একরকম ক্যামোফ্লেজড একটা লাইফ নিয়ে যেতে হয়, শার্ট ইন করে, এবার সে যখন থিয়েটার করতে আসছে সন্ধ্যেবেলা রিহার্সালে বাড়ি থেকে চেঞ্জ টেঞ্জ করে, সে হয়তো একটা কুর্তা পরে একটা গায়ে একটা দুপাট্টা নিয়ে আসছে, সেখানে কিন্তু তাকে বলা হয় যে এমা তুই এরকম কেন সেজেছিস, বা তার পিছনে ডিসকাস করা হয় দিব্যি তো ভালো আছে, ব্যাংকে চাকরি করে, সমস্ত কিছু কি যে হয়, কেন এরকম সাজগোজ করে। আমি না এটা বুঝতে পারি না, এটা কি প্রবলেম, মানে সেই মানুষটা যদি নিজের মতো করে বাঁচতে চায়,
1: কারোর ক্ষতি না করে,
0: কারোর ক্ষতি না করে,
1: কাউকে সমস্যায় না ফেলে,
0: সমস্যায় না ফেলে, মানে এটা তো সে ওর না নিচ্ছে, আমার কি প্রবলেম? আমার যদি কোনো কিছু ভালো না লাগে, আমি বলছি না যে সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, যদি ভালো না লাগে আমি সেটা অ্যাভয়েড করবো, দ্যাটস ইট।
1: একদম,
0: আমি তাকে ক্রিটিসাইজ করে, তাকে ভীষণ ছোট করে, তাকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা, কিন্তু না আমরা বোধ হয় কোথাও ভালোবাসি সেই কারণেই রাস্তার কুকুরদেরকে এত হ্যারাস করা হয়।
1: এক্ষেত্রে আইন কিছুটা বোধ হয় এখন বদল হয়েছে, আইনের কিছুটা বদল হয়েছে, কিন্তু আইনের বদলটা বোধ হয় সমাজের মানসিকতার বদল ঘটাতে পারেনি।
0: না, একদমই ঘটাতে পারেনি, কেননা আইন নিয়ে আমরা কতটুকু বাঁচি, সব আইন কি মেনে চলি না আমরা? যেখানে থুতু ফেলা নিষেধ থাকে আমরা সেখানেই থুতু ফেলি, তো ওই রকমই, ওইটা কেউ মানে না। যতদিন না সেই সুশিক্ষিত হবে মানুষ, ততদিন অ্যাওয়ারনেসটা হবে, ততদিন মানুষ এটাই করতে থাকবে যে একজন মাইনরিটি, একজন উইক, তাকে আমার একটা বোধ হয় সেক্সুয়াল প্লেজার আছে এটার মধ্যে কোনো, আমার তো মনে হয় যে মানুষ তাকে আরও বেশি নিচুতে নামানো, তাকে চারটে কথা বলে নিজের আমার ফ্রাস্ট্রেশনটা বেরোচ্ছে, আমি তো হয়তো নিজের লাইফে ডমিনেটেড বাই সামওয়ান, এবার আমার থেকে যে নিচু তাকে আমি একটু ডমিনেট করে বোধ হয়, বা তাকে আমি হ্যারাস করে বোধ হয় কোথাও একটা প্লেজার পাচ্ছি।
1: ঠিক, কিন্তু আপনার মতো যদি সকলে পজিটিভলি সবটাকে পজিটিভলি নিতে

0: পারে বা স্ট্রাগল গুলোকে নিজের ভেতরে, স্ট্রাগল থেকেও তো আলো আসে, লড়াই থেকেও তো আলো আসে, সেই আলোর দিকটা বোধহয় যদি আলোর দিকে মুখ ফিরিয়ে সেটাকে আপন করা যায় তাহলে বোধহয় সহজ হয় একটু পথটা, আপনার কি মনে হয়?
1: একদমই তাই, কেননা আমি যদি জীবনে পজিটিভিটি নিয়ে না থাকি, অপটিমিস্টিক না হই, তাহলে খুব মুশকিল। মানে দশটা মানুষ আমাকে হয়তো ক্রিটিসাইজ করছে, কিন্তু দুটো মানুষ হলেও যদি আমায় অ্যাপ্রিসিয়েট করে, আমাকে সেইটা নিয়ে থাকতে হবে। আমার সাহসটা ওখানেই ছেড়ে দিতে পারি না, কেননা আমার যদি নিজেকে আমি বিলিভ করি যে হ্যাঁ আমি সৎভাবে, আমি কাউকে কোনো হার্ম না করে আমি আমার একটা নিজের লাইফ আমার মতন করে বাঁচছি, সেটা তো মধ্যে কোনো প্রবলেম নেই। আমার মনে হয় সেটাতে অ্যাশেমড হওয়ারও কিছু নেই, নিজেকে গুটিয়ে নেওয়ারও কিছু নেই, নিজেকে ভীষণ মার্জিনালাইজ করে নেওয়ার কিচ্ছু নেই। তাদের রাদার সেটাকেই শক্তি বানিয়ে নেওয়া উচিত।
0: ঠিক, আমরা সত্যিই আজকে কথা শেষ করব একটা আলোর দিশা নিয়ে, একটা আলোর বার্তা নিয়ে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে এই তৃতীয় লিঙ্কের মানুষদের কর্মক্ষেত্রে বা কাজের জগতে বিশেষ করে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় বা আমরা সেটা নিয়ে রঞ্জনবাবুর অভিজ্ঞতার কথা শুনলাম এবং দিনের শেষে উনি আমাদেরকে একটা আলোর বার্তাও দিয়ে গেলেন।
1: আমি আমার সাম্প্রতিক একটা নাটক বেলবাবু, তার একটা গান এই রেফারেন্সে গাইতে চাই।

0: অনেক ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য।
1: অনেক ধন্যবাদ তোমাকে।
2: এতক্ষণ শুনছিলাম অভিনেতা রঞ্জন বোসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন পায়েল চট্টোপাধ্যায়। জুন মাস প্রাইড মাস, সেই জন্য সেই গর্বের কথা, সেই সম্বন্ধের কথা, সেই সমস্যার কথা, সমাধানের কথা শুনলাম। এখন আপনাদের চিঠিপত্রের কথা একটু বলে দিই। আমার কলম, জীবনের সন্ধ্যা তারা, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যাতারা। এরকমই সন্ধ্যাতারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কে, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যাতারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যাতারা শিরোনামে 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com। আর চিঠি পাঠানোর জন্য ঠিকানাটা লিখে নিন, আমার কলম, মহিলামহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবার আসি এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র, নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.aircolkata@gmail.com, mahal.aircolkata@gmail.com। এক্ষেত্রেও চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দুই ক্ষেত্রে কিন্তু চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026।

কিন্তু প্রতীক্ষায় রইলাম। ঘড়ির কাঁটা দুটো কুড়ি ছুঁই ছুঁই, কাজেই আজকের মতো গোটাতে হবে মহিলাদের মহিলা মহল। আজ ছিলাম সঙ্গে ব্রততে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: along and off Andaman and Nicobar coast. Swell waves in the range of 17 to 18 seconds period with 1.5 to 2.2 meters height are forecasted up to 11:30 a.m. Indian Standard Time of 30th of June 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপরে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে অত্যন্ত। এছাড়া অন্যান্য জেলাগুলিতে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহার, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। উড়িষ্যার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হলেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমির বিহারের ভাবুয়ায় 40.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের সিকিমের তাডঙে 27.3 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ মায়াবন্দর 7 সেন্টিমিটার, লং আইল্যান্ড 4 সেন্টিমিটার, হাটবে 3 সেন্টিমিটার, মঙ্গলকুট 3 সেন্টিমিটার, ঘেরুপাড়া 2 সেন্টিমিটার, বর্ধমান পিটিও 2 সেন্টিমিটার, পানাগড় 2 সেন্টিমিটার, মোরারই 1 সেন্টিমিটার, সোনগাছি চা বাগান 19 সেন্টিমিটার, বড়ভিসা 14 সেন্টিমিটার, কুচবিহার 14 সেন্টিমিটার, ডিয়ানা চা বাগান 12 সেন্টিমিটার, ধূপগুড়ি 12 সেন্টিমিটার, ঘিস 5 সেন্টিমিটার, পিপড়া 14 সেন্টিমিটার, কিষানপুর 13 সেন্টিমিটার, মাধেপুর 6 সেন্টিমিটার, দ্বারভাঙা 5 সেন্টিমিটার, রাজঘাট 9 সেন্টিমিটার এবং লাঠিকাটায় 2 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এছাড়া আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ঝাড়খণ্ড ও সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার অধিকাংশ জায়গাতেই। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং সিকিমের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার দু একটি জায়গার ওপর দিয়ে, এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার ওপর দিয়ে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার ওপর দিয়ে এবং সিকিমের দু একটি জায়গার ওপর দিয়ে। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে উড়িষ্যার দু একটি জায়গায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ এবং আগামীকাল আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকার সম্ভাবনা। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ সঙ্গে মাঝারি বৃষ্টি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের আজকে থেকে আগামী 2 জুলাই

এই পর্যন্ত তাদেরকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে আজ কোনো সতর্কবার্তা না থাকলেও আগামীকাল থেকে দু তারিখ পর্যন্ত, 2রা জুলাই পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার কারণে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের ওপরে। সেই জন্যে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। তাই যারা ওই অঞ্চলে মাছ ধরতে যান তাদের আগামীকাল থেকে 2রা জুলাই পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 থেকে ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য রামধনু কলম। মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা নবম শ্রেণীর জন্য উপস্থিত থাকবেন সিউড়ি নেতাজি বিদ্যাভবনের শিক্ষক সব্যসাচী ধর ও বিজয়ী শিক্ষার্থীরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায় শুনবেন। 6:38 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা। রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় গল্প হলেও সত্যি, পায়ের শিরা মনের কথা বলে। অতিথি থাকবেন ডক্টর অভিক ভট্টাচার্য, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর। 10:00 ছায়াছবির গান। 10:30 ভজন শুনবেন কৌশিক গোস্বামীর কণ্ঠে। 10:45 নজরুল গীতি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী বিভাস সাংখাই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তবলা, শিল্পী বিভাস সংখ্যাই। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 আধুনিক গান। 6:30 হিন্দি অনুষ্ঠান। 7:10 শিল্প সংলাপ। 7:30 দর্পণ। রাত 8টায় ছায়াছবির গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই প্রাক্তন ছবি থেকে অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল।

শুনলেন ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠান একটু পরই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:25।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের তৃতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে

103.7 মেগাহার্টসে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বোধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব এক নজরে অর্থাৎ খেলাধুলোর হেডলাইন্সে। শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি এক নজরে। প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল অন্যতম আয়োজক দেশ কানাডা। রাউন্ড অফ 32 প্রথম টান উত্তেজনার ম্যাচে তারা 1-0 গোলে হারালো দক্ষিণ আফ্রিকাকে। গোল করেন স্টিফেন। বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ব্রাজিল ও জাপান। আজকের ম্যাচে শুরু থেকে খেলার সম্ভাবনা কম নেমারের। খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। রাউন্ড অফ 32 অন্য দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি জার্মানি বনাম প্যারাগুয়ে। খেলা শুরু আজ গভীর রাত ভারতীয় সময় 2:00 এবং আগামীকাল ভারতীয় সময় সকাল 7:00 মুখোমুখি নেদারল্যান্ডস ও মরক্কো। মহিলাদের টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে হেরে ছিটকে গেল ভারত। ম্যাচের সেরা হন অ্যালিসে পেরি। এই জয়ের ফলে সেমিফাইনালে গেল অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের কাছে দ্বিতীয় টি-20 ম্যাচে 1 রানে হারল ভারত, ফলে 3 ম্যাচে টি-20 সিরিজ হারল ভারত। টানা 16টি সিরিজ জয়ের পর এই ফরমাতে অর্থাৎ টি-20তে এটাই ভারতের প্রথম ব্যর্থতা। ভারত কিন্তু টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল। নর্থ সাউন্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ 217 রানে হারালো শ্রীলঙ্কাকে। অন্যদিকে টেন্ট ব্রিজে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের 5ম দিনে আজ ইংল্যান্ড শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে 171 রান করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। জেতার জন্য কিন্তু লড়াই করতে হচ্ছে রীতিমতো ইংল্যান্ডকে। হারাহারিতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনের খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে 5 উইকেটে 309 রান করেছে প্রথম ইনিংসে। আর প্রথম ইনিংস বাংলাদেশের 140 রানে শেষ হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। আজ থেকে শুরু হয়েছে উইম্বলডন টেনিসের প্রথম রাউন্ডের খেলা। মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বেলিন্দা বেনিসিচ। জাতীয় আন্তঃরাজ্য চ্যাম্পিয়নশিপ অ্যাথলেটিক্সে আজ পুরুষদের হাই জাম্পে 2.31 মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন সুরেশ। আর সার্ভেস নতুন জাতীয় রেকর্ড গড়লেন সার্ভেস কুশারে। এর আগে এই প্রতিযোগিতায় হাই জাম্পের ক্ষেত্রে কেউই এই উচ্চতা স্পর্শ করতে পারেননি। জ্যাভেলিনে 87.05 মিটার ছুঁড়ে শীর্ষস্থান দখল করেন রোহিত যাদব। ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত হেরে গেলেন চাইনিজ তাইপেইয়ের সু লি ইয়াংয়ের কাছে। খেলার ফল কিদাম্বি শ্রীকান্তের বিপক্ষে 15-21, 21-16, 9-21। আর এক নজরে আজকের মতো এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসছি বিশ্বকাপের রঙ্গমঞ্চে। আর আজকেও কিন্তু আমরা বিশ্বকাপের রঙ্গমঞ্চে একটি অভিনব বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। রঙ্গমঞ্চে আমরা শ্রোতা বন্ধুরা চলে এসেছি বিশ্বকাপের রঙ্গমঞ্চে। আর বিশ্বকাপের রঙ্গমঞ্চে কিন্তু আমরা প্রথমেই আজকে বলে দিচ্ছি যে আমাদের বিষয় হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত যা কিছু প্রথমবার ঘটেছে তাই নিয়েই আমাদের বিশ্বকাপের রঙ্গমঞ্চে আমরা প্রস্তুত করেছি আজকের বিশ্বকাপের রঙ্গমঞ্চের যে আমাদের বিষয়টি। বিশ্বকাপ ফুটবলের 23তম আসরটি অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেক্সিকো, কানাডা,
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে প্রথম ঘটে যাওয়া কিছু ঘটনার কথা আজ রয়েছে। একই সঙ্গে কিন্তু থাকবে যে বিখ্যাত কিছু ফুটবলারের বিশ্বকাপের ইতিহাসে করা প্রথম গোলগুলোর কথাই। প্রথমে চলে যাই, প্রথম বিশ্বকাপ, প্রথম ফুটবল বিশ্বকাপ সকলেই জানেন অনুষ্ঠিত হয় 1930 সালে। প্রথম স্বাগতিক দেশ হওয়ার গৌরব অর্জন করে উরুগুয়ে। মোট 13টি দেশ প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে। প্রথম খেলা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে, প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় ফ্রান্স ও মেক্সিকোর মধ্যে 13 জুলাই 1930 সালে। মেক্সিকো কিন্তু ওই ম্যাচে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় ফ্রান্স। ফ্রান্স মেক্সিকোকে 4-1 গোলে হারিয়েছিল প্রথম ম্যাচ 1930 সালের 13 জুলাই।

ফিরে এসেছি বিশ্বকাপের রঙ্গমঞ্চে, প্রথম খেলা এরপর প্রথম গোল, বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলদাতার নাম লুসিয়েন লরেন্ট, প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন এই ফরাসি ফুটবলার। ফ্রান্স বনাম মেক্সিকো ম্যাচেই কিন্তু লুসিয়েন লরেন্ট এই গোলটি করেছিলেন। প্রথম রেফারি, প্রথম বিশ্বকাপের উদ্বোধনী খেলার রেফারি ছিলেন বেলজিয়ামের জ্যাঁ ল্যাভেগনাস, ওই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও তিনি পরিচালনা করেছিলেন। চলে আসছি প্রথম হ্যাট্রিকে, প্রথম বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাট পেটেনাউদ প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাট্রিকটি করেন।

এবার চলে আসছি প্রথম পেনাল্টি, 1930 সালের প্রথম ফুটবল বিশ্বকাপে চিলির ভার্লোস ভিদাল প্রথম পেনাল্টি শট নেন। ওই শটটি বাঁচিয়ে দিয়ে প্রথম পেনাল্টি সেভ করা গোলকিপার হন ফ্রান্সের অ্যালেক্স থিওপট। এরপর আসি পেনাল্টিতে প্রথম গোল 1930 সালের, কিন্তু প্রথম ফুটবল বিশ্বকাপে মেক্সিকোর ম্যানুয়েল রোসাস পেনাল্টিতে প্রথম গোল করেন আর্জেন্টিনার বিপক্ষে। প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন অবশ্যই স্বাগতিক দেশ উরুগুয়ে আর্জেন্টিনাকে ফাইনালে 4-2 গোলে হারিয়ে এই গৌরব অর্জন করেছিল তারা। আর প্রথম জার্সি নম্বর 1954 সালে সুইজারল্যান্ডের বিশ্বকাপে আসরেই প্রথম প্রতিটি দলের জার্সিতে কিন্তু নম্বর লেখার প্রচলন হয় পদ্ধতিগতভাবে। তার আগের বিশ্বকাপগুলিতে সিস্টেমেটিক ওয়েতে বা পদ্ধতিগতভাবে জার্সি নম্বর লেখার প্রচলন ছিল না। বিশ্বকাপে জার্সির অবশ্যই প্রচলন ছিল পূর্বতন বিশ্বকাপগুলিতে, কিন্তু জার্সিতে কোনো নম্বরের প্রচলন ছিল না। চলে আসি প্রথম আত্মঘাতী গোল 1930 সালের বিশ্বকাপে, অর্থাৎ প্রথম বিশ্বকাপে মেক্সিকোর ম্যানুয়েল রোসাসই বিশ্বকাপের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোল করে নিজেদের জালেই বল জড়ান এবং বিপক্ষে ছিল চিলি দল। তিনি ছিলেন মেক্সিকোর ডিফেন্ডার ম্যানুয়েল রোসাস, তিনি প্রথম সেমসাইড গোল বা আত্মঘাতী গোল করেন। প্রথম ড্র ম্যাচ, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ড্র ম্যাচ হয় ইতালি ও স্পেনের মধ্যে 1934 সালে। সেটি ছিল কোয়ার্টার ফাইনাল খেলা, খেলার ফল ছিল 1-1। সংযোজিত সময়ও কিন্তু খেলার মীমাংসা না হয় তখনকার দিনে টাইব্রেকার ছিল না প্রথম 1934 সালের দ্বিতীয় বিশ্বকাপে, তাই রিপ্লে ম্যাচ হয়। আবারও পুনরায় ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেই ম্যাচে ইতালি 1-0 গোলে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠে। প্রথম গোল্ডেন বল ও বুটের প্রচলন 1982 সালের বিশ্বকাপ থেকে প্রথম সেরা খেলোয়াড়কে গোল্ডেন বুট ও সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন বল দেওয়ার প্রচলন শুরু হয়। প্রথম রেড কার্ড কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এই ঘটনাটি ঘটেছিল। কার্লোস গাজেলি, তিনি প্রথম রেড কার্ড দেখেছিলেন ওয়েস্ট জার্মানির বিপক্ষে, অর্থাৎ পশ্চিম জার্মানির বিপক্ষে 1974 সালের 14 জুন। কিন্তু তিনি এই রেড কার্ড দেখেছিলেন, প্রথম রেড কার্ড দেখেছিলেন কার্লোস গাজেলি 1974 সালের 14 জুন পশ্চিম জার্মানির বিপক্ষে এই ঘটনাটি ঘটেছিল। প্রথম টেলিভিশন সম্প্রচার, বিশ্বকাপের খেলা প্রথম টেলিভিশনে সম্প্রচার হয় 1954 সালে। এই সময় সারা বিশ্বে এটি ছিল সর্বাধিক প্রচারিত ক্রীড়া ইভেন্ট। ইউরোভিশন নেটওয়ার্কের পদ্ধতিতে ইউরোপের বিভিন্ন দেশগুলিতে এই মূলত এই সম্প্রচার সম্ভব হয়েছিল। প্রথম থিম সং এর প্রবর্তন হয়েছিল 1962 সালের চিলি বিশ্বকাপ থেকে, চিলির ব্যান্ড লস র্যাম্বলার্স কিন্তু তারা গান বেঁধেছিল থিম সং বিশ্বকাপের। 1966 সালের বিশ্বকাপে প্রথম ম্যাসকটের প্রচলন শুরু হয়, ম্যাসকটের নাম ছিল উইলি। এবার চলে আসি একদম সর্বশেষে, 4 কিংবদন্তি ফুটবলার, ফুটবল সম্রাট পেলে, ফুটবল রাজপুত্র মারাদোনা, ফুটবলের জাদুকর শিল্পী মেসি এবং অবশ্যই CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল বিশ্বকাপের ইতিহাসের প্রথম গোলগুলির মুহূর্তে। প্রথমে ফুটবল সম্রাট পেলে, 1958 সালের 19 জুন সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে পেলে মাত্র 17 বছর বয়সে কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে তার প্রথম গোলটি করেন বিশ্বকাপে। 1982 সালের 18 জুন হাঙ্গেরির বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচে 28 মিনিটে দিয়াগো মারাদোনা বিশ্বকাপের প্রথম গোলটি করেন হাঙ্গেরির বিপক্ষে 1982 সালের 18 জুন। মারাদোনা ওই ম্যাচে 57 মিনিটে আরও একটি গোল করেন। মারাদোনা ওই ম্যাচে দ্বিতীয় তৃতীয় গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে। আর্জেন্টিনা ওই ম্যাচে 4-1 গোলে জয়ী হয়েছিল হাঙ্গেরির বিপক্ষে। এরপরে চলে আসছি ফুটবলের শিল্পী ও জাদুকর লিওনেল মেসির প্রথম গোল 2000
1966 সালে 16 জুন সার্বিয়ার বিপক্ষে মাত্র 18 বছর 358 দিনের বয়সে জার্মানি বিশ্বকাপে, আর পরের দিন 17 জুন 2006 সালে পর্তুগাল বনাম ইরান ম্যাচে 80 মিনিটে পেনাল্টি থেকে বিশ্বকাপের প্রথম গোলটি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তথা CR7। পর্তুগাল ওই ম্যাচে 2-0 গোলে জয়ী হয়েছিল। বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আতশ কাছের তলায় অবশ্যই যাব, তবে তার আগে আমাদের কিন্তু নিয়ে নিতে হবে বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতি আর কিছুক্ষণের মধ্যেই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে এসেছি বিরতির পর।

0: বিজ্ঞাপন এই বিরতির পর এবার আমরা চলে যাচ্ছি আতস কাছের তলায়।
1: আতস কাছের তলায়,
0: শ্রোতা বন্ধুরা, আতস কাছের তলায় আজ আমাদের ফুটবল বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপের প্রথম রাউন্ড অফ 32 ম্যাচ যেটি অনুষ্ঠিত হয়েছিল আয়োজক দেশ কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে, আর প্রথম দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা। রবিবার রাতে রাউন্ড অফ 32 প্রথম ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে কানাডা 1-0 ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। নির্ধারিত সময় গোল শূন্য ছিল এই ম্যাচ। সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন কানাডার স্টিফেন। উল্লেখ্য, কাপ যুদ্ধের 96 বছরের ইতিহাসে এই প্রথম কোনো আয়োজক দেশ অন্য মুলুকে ম্যাচ খেলল। আমেরিকার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নেমে কানাডা তাই গড়ে নিল নজির। এদিকে গ্রুপের শীর্ষে থেকেই বিশ্বকাপের নকআউটে পৌঁছালো ইংল্যান্ড, তারা রবিবার পানামাকে 2-0 ব্যবধানে হারায়।

0: আবার চলে আসছি ফুটবল বিশ্বকাপের। আজ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচ কিন্তু ব্রাজিল বনাম জাপান। হলুদ রং আর সাম্বার তালে তালে বদলে গিয়েছে হিউস্টনের চেহারা। নেমার ভিনিসিয়াস লেখা জার্সি পরা মানুষের ঢল নেমেছে, কিন্তু রাস্তায় হোটেলের লবিতে সাম্বার ঢেউ, ফুটপাতে ব্রাজিল ব্রাজিল ধ্বনিতে স্বর গরম চত্বর। হিউস্টন যেন এক টুকরো রিও ডি জেনেরোতে পরিণত হয়েছে। আর আজ হিউস্টন স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে জাপানের বিরুদ্ধে নামছে ব্রাজিল, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ব্রাজিল মানে শুধু একটা দল নয়, অহংকার। আর এই অহংকারই কিন্তু বলতে হয় যে এই অহংকারই কিন্তু গর্ব। আর এই অহংকারের জন্যই তো ব্রাজিলিয়ানরা বেঁচে আছেন, ব্রাজিলের সমর্থকরা বেঁচে আছেন। তবে তৈরি সামুরাই ব্রিগেডও 8 মাস আগে, এই সামুরাই ব্রিগেড জাপানি হারিয়ে দিয়েছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে। 0-2 থেকে ঘুরে দাঁড়িয়ে তারা 3-2 ব্যবধানে জিতেছিল। মোট 14 বারের সাক্ষাতে প্রথমবার তারা জয় পেয়েছিল ব্রাজিলের বিরুদ্ধে। সেই আত্মবিশ্বাসী সম্পদ জাপানের। গ্রুপ সির চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পৌঁছে চনমনে রয়েছে সেলেকাও ব্রিগেডও। তবে জাপানের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন তা আজানা নয়, অজানা নয় আনসেলোত্তির। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ দত্তর সঙ্গে। আসুন শুনে নি পার্থ দা কী জানিয়েছেন এই ম্যাচ সম্পর্কে।
1: এই মুহূর্তে ক্রীড়াঙ্গনে আমরা পেয়ে গিয়েছি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থদা, আপনাকে স্বাগত আজকের ক্রীড়াঙ্গনে।
2: হ্যাঁ নমস্কার।
1: আজ রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউটের খেলায় গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিল বনাম জাপান, ভারতীয় সময় রাত 10:30। এই খেলায় দু দলের কোচেদের স্ট্র্যাটেজি কি হতে পারে?
2: দেখো, প্রথমেই বলে নিই, স্ট্র্যাটেজি বেসিক্যালি নকআউট স্টেজ, এখানে তো কোনো অঙ্ক কষার জায়গা নেই, এখানে একটাই লক্ষ্য, জিততে হবে। সুতরাং দুটো টিমই যে গোলের জন্য খেলতে হবে, গোল করতে হবে, এই লক্ষ্য নিয়েই নামবে। এশিয়ার দেশ হলেও জাপানকে আমরা জানি, এই মুহূর্তে মনে হয় বিশ্বে জাপানের জায়গাটা একটা অন্যরকম। কারণ জাপানের যে ধরনের ফুটবল, জাপান যে ফুটবলটা খেলে থাকে সেই ফুটবলটা যথেষ্ট সমীহ জ্বালানোর মতো ফুটবলার, এবং ওরা এই টিমটা, জাপান টিমটা তোমার জায়ান্ট কিলার বলতে যা বোঝায়, সেরকম জায়ান্ট কিলার, যারা জার্মানি, কখনো জার্মানিকে হারিয়েছে, কখনো স্পেনকে হারিয়েছে। এই কয়েক মাস আগে তোমার ব্রাজিলের সঙ্গে একটা ওদের যে ফিফা ফ্রেন্ডলি ছিল, সেখানেও তারা ব্রাজিলকে হারানোর তারা হারিয়েছে। তাদের যদিও ব্রাজিলের সঙ্গে 14 বার মুখোমুখিতে ব্রাজিলই 11 বার জিতে রয়েছে, 2 বার ড্র হয়েছে, 1 বার মাত্র জাপান জিতেছে। কিন্তু আমি বলছি, জাপান যে ধরনের ফুটবলটা খেলে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তাদের গতি

0: পূর্ণ ফুটবল, এবং সঙ্গে অবশ্যই ছোট ছোট পাস, বল পজিশন বেশি দেখা। মরিয়াসু ওদের কোচ, তিনি এখন নিশ্চয়ই সেই স্ট্র্যাটেজিতেই খেলবেন, এটাও সেই স্ট্র্যাটেজিতে খেলবেন। এবং জাপান কখনো ডিফেন্সিভ ফুটবল খেলবে না, সামনে ব্রাজিল, এই রকম ফুটবল আমরা মরিয়াসুর থেকে আশা করব না। এবং টিমে যথেষ্ট ভালো ভালো ফুটবলার রয়েছে, যারা ডাইচি কামাদা আছে, হিরোকি আছে, কুবো আছে, যারা কিন্তু জাপানের একটা সম্পদ, যারা জাপানকে খুব ভালো জায়গায় রেখেছে। এবং আমরা গ্রুপ লিগের ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দেখেছি, নেদারল্যান্ডস ইউরোপের বড় শক্তি, তার সঙ্গে 2-2 করেছে, সুইডেনের সঙ্গে 1-1 করেছে। সুতরাং জাপান এর জায়গা থেকে, জাপানের কাছ থেকে আমরা ভালো ফুটবল খেলবো। এবার যেটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে ব্রাজিল, ব্রাজিল হচ্ছে সবাই বিশ্বের সাম্বা ফুটবলের দিকে, একটা সাম্বা ঝড়ের দিকে তাকিয়ে আছে। ব্রাজিল গ্রুপ লিগে প্রথম ম্যাচটা মরক্কোর সঙ্গে 1-1 করার পর, তারপরে সবাই একটু আশাহত হয়েছিল ব্রাজিলের উপর, পরে দুটো ম্যাচ ব্রাজিল পুষিয়ে দিয়েছে। হাইতি এবং স্কটল্যান্ডের সঙ্গে 3-3 গোল করেছে তারা, তারা পুষিয়ে দিয়েছে। সুতরাং ব্রাজিলের দিকে আজ আমাদের তাকিয়ে থাকতে হবে। নক আউট ম্যাচ, এখানে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু ব্রাজিল অবশ্যই ফেভারিট। এই এই আজকের আজকের দিকে তাকিয়ে আমরা ব্রাজিলের দিকে, সেই আগের ব্রাজিল ঘরানার ফুটবল আমরা এবারে দেখছি না, কারণ আনসেলোত্তি ইটালিয়ান কোচ এবং বিশ্বের অন্যতম ধুরন্ধর কোচ বলেই তিনি পরিচিত। খুব অঙ্ক কষে ফুটবলটা খেলেন, এখানে তার টিমে যথেষ্ট ভালো ফুটবলাররা রয়েছেন, দারুণ ফর্মে আছেন। তার পুরনো ছাত্র ক্লাবে, ক্লাব ফুটবলে যখন আনসেলোত্তিকের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন রিয়াল মাদ্রিদে, সুতরাং ভিনিসিয়াস জুনিয়র 3 ম্যাচেই গোল করেছে এবং গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে। হ্যাঁ, সুতরাং আমরা একটা ভালো ফুটবল দেখবো বলেই আশা করছি ব্রাজিল জাপান ম্যাচে।
1: আচ্ছা, আজকের ম্যাচে ব্রাজিলের মহাতারকা ফুটবলার, যিনি গ্রুপ লিগের শেষ ম্যাচেও নেমেছিলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে, আজকের ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটা পার্থতা?
0: দেখো, নেইমারকে তো এই জন্যই আমার, যতই হোক চোট থাকুক যাই থাকুক, যখন তিনি স্কোয়াডে নেওয়া হয়েছে তখন তিনি খেলবেন, এই আশা করেই নেওয়া হয়েছে। এবং তাকে গ্রুপ লিগে খুব মেপে জুপে খেলানো হয়েছে, খুব অঙ্ক কষে খেলানো হয়েছে। এটা যদি কোনো ব্রাজিলের, যদি মানে ব্রাজিলিয়ান কোচ হতেন ব্রাজিল টিমের, তিনি হয়তো ওই মানে জনতার চাপে হয়তো বাধ্য হয়ে আগে থেকেই হয়তো খেলিয়ে দিতেন, অনেক বেশি খেলিয়ে দিতেন। কিন্তু আমাদের আনসেলোত্তি জানেন যে কোন সময় নেইমারকে দরকার, এই রকম নকআউট ফেজেই নেইমারকে দরকার, সেটা তিনি জানেন। নেইমার যে কোনো ম্যাচের রং একা ঘুরিয়ে দিতে পারেন, যদিও তিনি দীর্ঘদিন চোট অসুস্থতায় চোটাঘাতে ভুগছেন, তবুও নেইমার নেইমারই। সুতরাং নেইমারকে হয়তো যদি শুরু থেকে নাও যদি তিনি না পান, তাহলে কিন্তু পরে নিশ্চয়ই ব্যবহার করবেন, এবং উনি নিশ্চয়ই শেষ মানে শুধুমাত্র এটা রাউন্ড অফ 32 এর কথা উনি ভেবে এগোচ্ছেন না, তিনি অবশ্যই ফাইনাল এবং চ্যাম্পিয়নের কথা ভেবে এগোচ্ছেন। সুতরাং কিন্তু নেইমারকে এই ম্যাচেও কিছুটা মেপে খেলানো হবে, কিন্তু অবশ্যই খেলানো হবে, এটা নিশ্চিত।
1: অনেক ধন্যবাদ পার্থদা আপনাকে আপনার অমূল্য মতামত দেওয়ার জন্য।
0: ধন্যবাদ ভাই।

শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের খবর আপনাদের দিলাম। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত আপনাদের জানালেন যে আজকের ম্যাচের সম্ভাবনা, স্ট্র্যাটেজি এবং নেইমার কি খেলতে পারেন বা তার খেলার সম্ভাবনা সম্পর্কে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ রাউন্ড অফ 32 ব্রাজিল বনাম জাপান তো আছেই, এছাড়া কিন্তু ম্যাচ রয়েছে, আপনাদের এক নজরেতে জানিয়েছি যে জার্মানি খেলা রয়েছে, নেদারল্যান্ডসের খেলা রয়েছে, তাই অবশ্যই আপনারা চোখ রাখবেন। আর ক্রীড়াঙ্গন কেমন লাগছে তা জানিয়ে আমাদের মেল করুন, আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। নিজেদের ফেসবুক পেজে গিয়ে টাইপ করুন এআইআর কলকাতা স্পোর্টস, আর চটপট লিখে ফেলুন আপনাদের মতামত। বিশ্বকাপ তো চলছেই আর ক্রীড়াঙ্গনও চলছে, আপনারা কিন্তু রোজ কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে। এই আশা নিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী সোমনাথ দাম, সহকারী সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে শ্রী মোহাম্মদ ওয়াসিম আলম ওরফে আমন স্বাস্থ্যবান গড়ন, বয়স 21 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি, গত 3রা জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী অভিজিৎ যশ 44446/2 কালীঘাট রোড, থানা টালিগঞ্জ, কলকাতা 26 থেকে জানাচ্ছেন যে শ্রী মধুসূদন যশ মানসিকভাবে অসুস্থ, রোগাটে গড়ন, বয়স 76 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 7ই মে 2014 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। মৃতদেহ প্রাপ্তি সম্পর্কিত ঘোষণা। শ্রী সোমনাথ দাম, সহকারী সাব ইন্সপেক্টর, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে একজন অজ্ঞাত পরিচয় পুরুষ ব্যক্তির মৃতদেহ, যার বয়স আনুমানিক 60 বছর, রোগাটে গড়ন, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং কালো, পরনে ছিল সাদা রঙের ফুলহাতা জামা এবং কালো রঙের ফুল প্যান্ট। গত 22 মে 2026 তারিখ এই মৃতদেহটি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হেফাজতে রয়েছে। এই মৃতদেহটির অভিভাবক অথবা আগ্রহী ব্যক্তিদের অনুরোধ করা হচ্ছে যে তাঁরা যেন অফিসার ইনচার্জ, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, সিআইটি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 700001 এই ঠিকানায় যোগাযোগ করেন। ঘোষণাটি শেষ হলো।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

0: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন রামধনু কলম। জুন মাসে রামধনু কলমের বিষয় ছিল বৃষ্টি ভেজা স্মৃতি। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এই বিষয়ে প্রচুর প্রবন্ধ লেখা চিঠি আমরা ডাকযোগে ও মেইলে পেয়েছি। তার মধ্যে সেরা পাঁচজনকে নিয়ে আজ এই অনুষ্ঠান। এই পাঁচজন তাদের লেখা প্রবন্ধ এই অনুষ্ঠানে পড়ে শোনাবে এবং এই প্রবন্ধ পাঠের আলোচনায় আছেন সিউড়ি নেতাজি বিদ্যাভবন এর শিক্ষক সব্যসাচী ধর। নমস্কার স্যার।
1: আমরা সেরার সেরা হিসেবে সেই পাঁচজনকে এখন স্টুডিওতে পেয়ে

0: পেয়েছি, খুব ভালো লেগেছে যাদের লেখাগুলি। তাদের মধ্যে প্রথমেই আছে জিষ্ণু হালদার। জিষ্ণু, তুমি কোন স্কুলে পড়ো বা তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি বড়ানগরে, আমি বড়ানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ে পড়ি।
0: আচ্ছা, তো বৃষ্টি ভেজা স্মৃতি, তাহলে তোমার অনেক কিছু আছে, স্মৃতি এবং বর্তমান দুটোই আছে, আবার এখন বর্ষাকালও চলছে। তো তুমি কেমন লিখেছো আমাদের শ্রোতৃবৃন্দের শোনানো তো দরকার খুব, যে আমাদের কাছে কেমন লেখাগুলো এসেছে, তুমি তোমার লেখাটা পড়ো।
1: অঙ্কের খাতার সাদা পাতাটা শিক্ষকের লাল কালির নির্মম কাটাকুটিতে ক্ষতবিক্ষত হয়ে যখন আমার চোখের সামনে এসে পড়ল, ঠিক তখনই মনে হলো ক্লাসরুমের ছাদটা যেন মাথার ওপর ভেঙে পড়ছে। মাত্র কয়েকটা নম্বরের ব্যবধানে ফার্স্ট বয় অর্কোর হাসিমুখ আর আমার এক রাশ ব্যর্থতা যেন এক লহমায় চেনা জগৎটাকে ওলট পালট করে দিল। ছুটির ঘণ্টার সেই তীব্র আওয়াজটা কানে আসতেই মাথা নিচু করে ক্লাস থেকে প্রায় দৌড়ে বেরিয়ে এলাম। অপমানের সেই চরম ক্লাইম্যাক্সে যখন গলার কাছে একটা কান্নার দলা পাকিয়ে আসছিল, ঠিক তখনই স্কুলের মস্ত বড় বারান্দাটার বাইরে পা রাখতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস আর সোঁদা মাটির সুবাস এসে আমার বুকে ধাক্কা মারল। তাকিয়ে দেখি আকাশটা ঠিক যেন কোনো দক্ষ চিত্রকরের অবহেলায় ফেলে রাখা কালচে বেগুনি রঙের এক খামখেয়ালি ক্যানভাস। বাইরে তখন আকাশ ভাঙা অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে, চারপাশটা কেমন যেন এক মায়াবী কুয়াশার চাদরে ঢাকা। অদ্ভুত ব্যাপার, ওই প্রথম বৃষ্টির ফোঁটাগুলো গায়ে পড়তেই মনের ভিতরে সমস্ত গ্লানি আর না পাওয়ার যন্ত্রণাগুলো কেমন যেন কর্পূরের মতো উড়ে গেল। মাটির সোঁদা গন্ধটা বুক ভরে নিতে নিতে মনে হয়েছিল কিছু কিছু বৃষ্টির দিন আসলে আবহাওয়ার পূর্বাভাস মেনে আসে না, তারা আসে সরাসরি স্মৃতির অলিন্দ বেয়ে বুকের একদম গভীর থেকে। কাঁধের বাড়ি ভ্যাগটা কথা ভুলে গিয়ে আমি পা বাড়ালাম চেনা ফুটবল মাঠটার দিকে। মাঠের এক কোণে দাঁড়িয়ে তখন ক্লাস নাইনের বাকি বন্ধুরা মনের আনন্দে ভিজছে। একটু আগের সেই স্কুলের চার দেয়ালের দমবন্ধ করা পরিবেশ, নম্বরের ইঁদুর দৌড় আর শিক্ষকের বকুনি, সবকিছুই যেন এই শ্রাবণের ধারায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। পায়ের নিচের নরম কাদা আর কানের পাশে বৃষ্টির অবিরাম জলতরঙ্গ যেন এক আশ্চর্য মুক্তির গান শোনাচ্ছিল। জলকাদায় মাখামাখি হয়ে ফুটবলটা নিয়ে বন্ধুদের সঙ্গে যখন মরণপর দৌড় লাগালাম, তখন মনে হলো জীবনটা আসলে ওই অঙ্কের খাতার জটিল সমীকরণে বন্দী নয়, জীবন তো আসলে এই অবাধ্য বৃষ্টির মতোই স্বাধীন, বহমান। আমরা যারা সভ্যতার ছক্কাটা নিয়মে নিজেদের সঁপে দিয়ে সারাক্ষণ শুধু পাওয়ার লোভে ছুটে চলি, তারা বোধহয় জীবনের আসল আনন্দটাই হারিয়ে ফেলি। প্রকৃতির এই অকৃত্রিম জলরঙের ক্যানভাসে দাঁড়িয়ে সেদিন আমার এক অসম্ভব সুন্দর আত্মদর্শন হলো। বুঝলাম হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, বরং বৃষ্টির পর নতুন করে জেগে ওঠা গাছের পাতার মতো আবার বুক চিতিয়ে দাঁড়ানো। বাড়ি ফেরার পথে যখন মা দেখল আমি পুরো ভিজে ভূত হয়ে গেছি, তখন বকুনি দেওয়ার বদলে মায়ের চোখের কোণে একটা নরম চেনা হাসি দেখতে পেলাম। আসলে প্রকৃতি আমাদের বারে বারে সুযোগ দেয় নিজেকে নতুন করে চেনার। এই যে চেনা চতুষ্পাঠি, চেনা রাস্তাঘাট, আজ জলরঙের এক ধূসর মায়ায় ঢেকে গেছে, এটা যেন এক পরম শান্তি। এখানে কোনো পাওয়ার লোভ নেই, কোনো না পাওয়ার অন্তহীন হাহাকার নেই। জীবন কোনো জটিল সমীকরণ নয়, বরং বৃষ্টির জলে ভিজে যাওয়া এক টুকরো অবাধ্য মেঘের মতনই স্বাধীন। আমরা যদি সেই জীবনের জটলাগুলো সরিয়ে রেখে এই অকৃত্রিম বৃষ্টির সুরে নিজেদের ভাসিয়ে দিতে পারি, তবেই হয়তো খুঁজে পাবো সেই অন্তহীন আনন্দ। তাই অঙ্কের খাতার ব্যর্থতা ভুলে প্রকৃতির এই জলরঙের ক্যানভাসে আমি খুঁজে নিলাম আমার মুক্তির এক নতুন ব্যাকরণ।
0: বাহ, খুব সুন্দর। তাহলে সারা জীবন এই বৃষ্টি তোমাকে শিক্ষা দিয়ে যাবে, এটা আশা করাই যায়, যে হতাশ হওয়ার কিছু নেই, আমরা নিজেদেরকে বারবার ধুয়ে নেব এবং নতুন জীবন ধারাতে স্নাত হয়ে যাব। খুব সুন্দর লেগেছে তোমার লেখা। এরপর আমরা চলে যাচ্ছি সৃজনের কাছে। সৃজন মিশ্র, বৃষ্টি ভেজা স্মৃতি, আর তোমার নিশ্চয়ই অনেক স্মৃতি আছে এবং ছোট থেকে আমরা বৃষ্টির মধ্যে দিয়ে নিজেকে ধুয়ে নিই, পরিবেশকে ধোয়ার সঙ্গে সঙ্গে। তুমি কেমন লিখেছো একটু আমরা শুনে নিই।
2: বৃষ্টি ভেজা স্মৃতি। বৃষ্টি নামলে আমার মনে হয় আকাশ যেন তার গোপন ডায়েরির পাতা খুলে বসেছে। প্রতিটি ফোঁটা, এক একটি অক্ষর, এক একটি গল্প যা মাটির বুকে নেমে এসে হারিয়ে যাওয়া দিনগুলির কথা মনে করিয়ে দেয়। বৃষ্টি শুধু প্রকৃতিকে ভেজায় না, ভিজে দেয় মানুষের মন, স্মৃতি আর অনুভূতিকেও। আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর অনেকটাই জড়িয়ে আছে বৃষ্টির সঙ্গে। ছোটবেলায় বর্ষার দুপুর মানেই ছিল এক অন্যরকম উৎসব। স্কুল

0: থেকে ফিরে জানলার ধারে বসে বৃষ্টি নাচ দেখা, কাগজে নৌকা বানিয়ে জলের স্রোতে ভাসিয়ে দেওয়া, আর বন্ধুদের সঙ্গে কাদা মেখে হাসতে হাসতে বাড়ি ফেরা, সেই দিনগুলো আজ আমার মনের আকাশে রামধনুর মতো রং ছড়িয়ে আছে। তবে আমার সবচেয়ে প্রিয় বৃষ্টি ভেজা স্মৃতি একটি নিরিবিলি বিকেলের। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ ছিল না, চারিদিকে কেবল বৃষ্টির অবিরাম শব্দ। আমি দিদার পাশে বসেছিলাম, তিনি তার শৈশবের গল্প বলছিলেন, দেশভাগ, সংগ্রাম, স্বপ্ন আর ভালোবাসার গল্প। বাইরে ঝরে পড়ছিল বৃষ্টি আর ভেতরে জন্ম নিচ্ছিল এক অমূল্য স্মৃতি। আজ দিদা আর আমার কাছে নেই, কিন্তু যখনই বৃষ্টি নামে মনে হয় সেই গল্পগুলো আবার বাতাসে ভেসে আসে। বৃষ্টির শব্দের মধ্যে আমি যেন তার কণ্ঠস্বর শুনতে পাই। বৃষ্টি আমাকে একটি গভীর শিক্ষা দিয়েছে, জীবনে যেমন আনন্দ আছে তেমনি আছে দুঃখও। কিন্তু বৃষ্টির মতো এই দুঃখ কখনো স্থায়ী নয়, ঝড় থেমে যায়, মেঘ সরে যায়, আর আকাশে ফুটে ওঠে নূতন আলো। তাই বৃষ্টি আমার কাছে আশার প্রতীক, পুনর্জন্মের প্রতীক। আজ প্রযুক্তির ব্যস্ত পৃথিবীতে মানুষ ক্রমশ যন্ত্রের কাছে চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টির প্রথম গন্ধ এখনও আমাদের হৃদয়কে স্পর্শ করে। কারণ স্মৃতির কোনো প্রযুক্তি নেই, কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নেই, স্মৃতি বেঁচে থাকে হৃদয়ের গভীরে। তাই বৃষ্টি আমার কাছে কেবল ঋতুর নাম নয়, বৃষ্টি হলো সময়ের সেতু বন্ধন, যা অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে। বৃষ্টি হলো এক নিঃশব্দ কবিতা, যার প্রতিটি পংক্তিতে লেখা থাকে ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষদের মুখ, আর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর অমর গল্প।
1: সৃজন, তুমি কোথা থেকে এসেছো?
0: আমি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে এসেছি, আমি নবম শ্রেণীতে পড়ি।
1: আর তোমার বাড়ি কোথায়?
0: আমার বাড়ি পূর্ব বর্ধমানে।
1: বাহ, চমৎকার লিখেছো। তোমার লেখাটা শুনতে শুনতে মনে হচ্ছিল জগদীশচন্দ্র বসুর লেখা অব্যক্ত বলে একটা গ্রন্থ আছে, কখনো সময় হলে পড়বে, তাতে দেখবে যে এই যে বৃষ্টির একটা প্রবাহ চলছে, মেঘ হচ্ছে, আবার সমুদ্রে গলে পড়ছে, আবার বাষ্প হচ্ছে, এই ধরনের জীবনের যে আমাদের অনুপনিকতা সেটা কিন্তু তোমার লেখায় খুব ভালো ফুটে উঠেছে। এবং একই সঙ্গে দেশ ভাগ, সংগ্রাম, স্বপ্ন, যে তুমি দিদার কাছে যেসব গল্পগুলো শুনছো, এগুলো আমাদের মন ভরিয়ে দিয়েছে। লেখাটা চালাবে, লিখবে, যাই নিয়ে পরবর্তীকালে পড়ো না কেন, নিজের জীবনের অনুভূতিগুলো যেন বারবার ধরা পড়ে। খুব সুন্দর। আচ্ছা, আমরা এরপরে প্রিয়ব্রত মিত্র, তুমি কোথা থেকে এসছো?
2: স্যার, আমি রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্র এবং আমি হাওড়া জেলার বাগনান থেকে এসেছি।
1: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
2: আমি নবম শ্রেণীতে পড়ি।
1: বেশ, তোমার লেখাটিও আমাদের চমৎকার লেগেছে, তুমি তোমার লেখাটা একটু পড়ে শোনাও আমাদেরকে।
2: বৃষ্টি ভেজা স্মৃতি। বর্ষার আকাশ সেদিন সকাল থেকেই কাঁদছিল, থেমে থেমে নামা বৃষ্টির ফোঁটাগুলি যেন পুরনো কোনো এক অজানা গল্প লিখে দিয়ে যাচ্ছিল মাটি বুকে। আমি জানলার পাশে দাঁড়িয়ে সেই বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল বহু বছর আগের একটি দিন, যে দিনটি আমার জীবনের সবচেয়ে গভীর বৃষ্টি ভেজা স্মৃতি হয়ে রয়ে আছে। আমি তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। গ্রাম্য স্কুল থেকে ফেরার পথে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে। আমার সাথে ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু অরূপ। আমাদের হাতে কোনো ছাতা ছিল না, আমরা ভিজতে ভিজতেই হেসে হেসে দৌড়াচ্ছিলাম। রাস্তার ধারে কাদা জমে গেছে আর ছোট ছোট জলধারা যেন নতুন নদী হয়ে গেছে। আমরা সেই জলের কাগজের নৌকা ভাসাচ্ছিলাম আর ভাবছিলাম এই নৌকাগুলি হয়তো অনেক দূর কোনো এক অজেনা দেশে চলে যাবে। সেদিন অরূপ হঠাৎ বলেছিল, জানিস বৃষ্টি নাকি সব দুঃখ ধুয়ে দেয়। আমি হেসে বলেছিলাম, তাহলে তো আমরা একদম নতুন হয়ে যাব রে। আমরা দুজনেই হেসে উঠেছিলাম, কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়েছিল এক অজানা সত্য, যা তখন আমরা বুঝিনি। বছর ঘুরে গেছে, অরূপ আজ অনেক দূরে শহরে এক বড় স্কুলে পড়ে। আমি আর তার সাথে আগের মতো কাদামাখা বৃষ্টিতে ভিজি না, কিন্তু আজও যখন আকাশে মেঘ জমে সেই দিনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় সেই বৃষ্টির ফোঁটাগুলো এখনও আমাদের বন্ধুত্বের গল্প লিখে চলেছে। বর্ষা শুধু প্রকৃতিকে নয়, মানুষের হৃদয়কেও জাগিয়ে তোলে। বৃষ্টির শব্দ যেন এক নিঃশব্দ সঙ্গীত, যা স্মৃতির দরজায় ধাক্কা দেয়, কখনো তা আনন্দের, কখনো তা বেদনার। আমার জীবনের সেই বৃষ্টি ভেজা দিন আজও আমাকে শিখিয়ে দেয়, সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভূতি কখনো মরে না। আজ আমি বড় হয়েছি, কিন্তু জানলার পাশে সেই বৃষ্টি দেখলে আবার সেই ছোট ছেলেটি হয়ে যাই। মনে হয় যদি সময়কে একটু থামানো যেত, আবার যদি একবার অরূপের সাথে সেই বৃষ্টিতে ভিজতে পারতাম, কাগজের নৌকা বানাতে পারতাম আর বলতাম আমরা সত্যিই নতুন হয়ে যাচ্ছি। তাই বৃষ্টি শুধু জল না, এটি স্মৃতির এক জীবন্ত অধ্যায়, যে অধ্যায় কখনো শেষ হয় না, শুধু হৃদয়ের পাতায় পাতায় বেঁচে থাকে।
1: বাহ, আমরা অনেকগুলো পাঠ শুনলাম। আমি একটা জিনিস দেখছি যে তোমরা

0: না, ছোট্ট ছোট্ট ছেলে, কিন্তু তোমাদের মধ্যে কিছু কিছু জায়গাতে দুঃখ কিন্তু জমে আছে, এবং এখনো পর্যন্ত পড়া চিঠিগুলোতে বা লেখাগুলোতে দেখছি প্রত্যেকের মধ্যে দুঃখের জগৎ একটা আছে। ঠিক আছে, সে দুঃখ থাক, কিন্তু দুঃখটাই শেষ কথা নয়, তারও আরো আরো অনেক পজিটিভ দিক আছে জীবনে, সেগুলো স্মৃতিতে যেন তোমাদের থাকে, সেগুলোকে ভাববে যে আমাদের সুখস্মৃতি না থাকলে কিন্তু খুব মুশকিল, সেগুলোকে আছে, প্রচুর আছে, কিন্তু সেগুলো খুঁজে খুঁজে বার করতে হবে, পজিটিভ হতে হবে। খুব ভালো লেগেছে। এরপরে আমরা অদ্রিজার কাছে যাব। অদ্রিজার চিঠিটি এদের দুঃখের থেকে অতটা দুঃখের নয়, আর একটু ভালো রকমের আনন্দ আছে আর কি। আমার বেশ ভালো লেগেছে। তা অদ্রিজা, তুমি কোথেকে এসছো?
1: আমি হুগলি জেলার দীপশ্রী গ্রাম থেকে আসছি।
0: আচ্ছা, কোন স্কুলে পড়ো?
1: দীপশ্রী সাধনা বঙ্গ বিদ্যালয়।
0: কোন ক্লাসে?
1: নবম শ্রেণীতে পড়ো।
0: বেশ, তুমি খুব সুন্দর সুন্দর কবিতা ব্যবহার করেছো তোমার লেখাতে, একটু পড়ে শোনাও।
1: মেঘ নৈয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়, বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে। কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথায় বৃষ্টি যেমন আপাত মস্তক ভিজিয়ে দিয়ে অন্যান্য বৃষ্টি বাদলের সঙ্গে খরস্রোতায় মিলিয়ে গিয়েছিল দূরে, তেমনি সেদিনে বৃষ্টি ভেজা দুপুর ভাই বোনকে ভিজিয়ে দিয়ে কোথায় যেন হারিয়ে গেছিল, ফেলে রেখে গেছে শুধু স্মৃতিটুকু। কাগজে নৌকা করে ছেড়ে দিলাম জলের ধারায়, নৌকা পাক খেতে খেতে চলে গেল আমাদের বাগানের দিকটায়। আমি ছুটলাম তার পিছনে। ভাই বলল, দিদি ছাতা। আমি বললাম, তোর মাথা। ভাই ও আমি ভিজতে ভিজতে ছুটলাম বাগানের দিকে নৌকার পিছু পিছু। বাগানের আম গাছটার তলায় যেদিকে কেমন একটা কিচকিচ আওয়াজ শুনতে পেলাম, চেয়ে দেখি বৃষ্টি আর জলের তোরে একটি ছোট্ট কাঠবেড়ালির ছানা নিচে পড়ে গেছে। মা কাঠবেড়ালিটা তাকে মুখে করে গাছে তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি আর ভাই দুজন মিলে ওই বাচ্চাটিকে গাছের একটু নিচু ডালে তুলে দিলাম। তখন ওই মা কাঠবেড়ালিটা তাকে নিয়ে উঁচু ডালে চলে গেল। এই কাজ করতে গিয়ে আমরা নৌকার কথা ভুলেই গিয়েছিলাম। ভাই বলল, দিদি নৌকা। দেখলাম নৌকা ভিজে এক জায়গায় পড়ে আছে। আমার এখন ওই কাঠবেড়ালির সুন্দর লেজ নাড়া দৃশ্যটা খালি মনে পড়ছে। ওর মা যেন তার লেজ নেড়ে আমাদেরকে ধন্যবাদ বলল। বসে পড়লাম গাছের তলায়, অপূর্ব এক মানসিক প্রশান্তি নিয়ে। এদিকে বৃষ্টি পাইছে, বৃষ্টি প্রায় ছেড়ে গেছে। মনে পড়ল কবিতার ওই কথাগুলো, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একশা কাপড় জামায় গাছের তলায়।
0: বাহ, তোমরা একটা জিনিস দেখলে যে মেয়েদের মধ্যে মায়েরা থাকে, তোমাদের থেকে কত লেখাটা একটু আলাদা, কত স্নেহ, কত অন্য একটা জগতে গেছে, লেখাটা চালাবে, লিখবে, তোমার মধ্যে দেখার এবং অন্যভাবে দেখার কিন্তু একটা সুন্দর মন আছে, এবং কলম যেন সেটাকে সারা জীবন প্রকাশ করতে থাকে। লেখা একটা বড় অভ্যাস, আর যত লিখবে দেখবে মনের মুক্তি ঘটবে, যেগুলো ভিতরে জমে আছে সব অস্থায়ী সেগুলো স্থায়ী হয়ে যায়। সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, অস্থায়ীকে স্থায়ী করার জন্য লেখার দরকার, সেই জন্য তোমরা সেই প্রয়াসটা চালাবে। এরপরে আমরা আর একজন সেরা ছাত্রকে পেয়েছি, অনিশ খাটুয়া। অনিশ খাটুয়া, তুমি কোত্থেকে এসছো, কোন ক্লাসে পড়ো একটু বলো।
2: আমি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে এসেছি, আর আমি নবম শ্রেণীতে পড়ি।
0: আচ্ছা, তোমার বাড়ি কোথায়?
2: আমি কলকাতা জেলার বাসিন্দা।
0: আচ্ছা, কিন্তু পড়াশোনার জন্য তুমি পুরুলিয়াতে আছো, অনেক দূর থেকে এসেছো। এসে কেমন লাগছে এখানে?
2: ভালোই লাগছে।
0: প্রথমবার এলে?
2: হ্যাঁ,
0: একটা আলাদা অনুভূতি, আকাশবাণী একটা ঐতিহাসিক জায়গা তো। হ্যাঁ, আমরা সেই ছোট থেকে শুনে আসছি যেটা, সেখানে ঢুকেছো। বেশ, তোমার বৃষ্টি ভেজা স্মৃতিটা একটু তাহলে পড়ে শোনাও আমাদেরকে।
2: বৃষ্টি ভেজা স্মৃতি। বৃষ্টির কথা মনে হলেই সবার আগে মনের ক্যানভাসে ভেসে ওঠে শৈশবের দিনগুলি। তখন বৃষ্টি মানেই ছিল এক অন্যরকম উৎসব। সকালের ক্লাসের চলাকালীন হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকার সেই আনন্দ আজও মনে দোলা দেয়। বৃষ্টি শুরু হওয়া মাত্রই খাতাপত্র ছিঁড়ে কাগজের নৌকা বানানোর ধুম পড়ে যেত। বাড়ির সামনের জমে থাকা জলে সেই নৌকো ভাসিয়ে দেওয়া, আর তা কার আগে ডুবে গেল বা কারটা কতদূর গেল তা নিয়ে চলত তুমুল প্রতিযোগিতা। মাথায় ছাতা না মেনে বড়দের বারণ অগ্রাহ্য করে উঠোনে দাঁড়িয়ে হাত পা ছড়িয়ে বৃষ্টিতে ভেজার সেই নিখাদ আনন্দ আজ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি হয় এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিশায়। রবীন্দ্রনাথের এই গান যেন প্রতিটি বৃষ্টি ভেজা দিনের চিরন্তন ব্যাকুলতাকে প্রকাশ করে। বৃষ্টি আমাদের আবেগ প্রবণ করে তোলে, মনের কোনো এক কোণে লুকিয়ে থাকা প্রিয় কোনো মানুষের মুখচ্ছবিকে হঠাৎ করে সামনে এনে দাঁড় করায়। সময় বয়ে যায়, মানুষ বদলে যায়, বদলে যায় জীবনের ব্যস্ততা, কিন্তু বৃষ্টির রূপ আর তার ভেজানোর ক্ষমতা একই থেকে যায়। আজ হয়তো শৈশবের মতো বৃষ্টিতে ভিজে কাগজ

0: ভাসানোর সময় বা সুযোগ কোনোটাই নেই। কিন্তু যান্ত্রিক শহরে কংক্রিটের দেওয়ালে বন্দি থেকেও যখনই মেঘের ডাক শুনি, মনটা এক নিমেষে ছুটে চলে সেই চেনা দিনগুলোয়। ভেজা স্মৃতিগুলো আসলে আমাদের মনের ক্লান্তি দূর করার এক পরম ঔষধ, যা প্রতিবার বর্ষায় নতুন করে প্রাণ ফিরে পায়।
1: বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এই পাঁচজনের লেখাগুলো বা শুনলাম, এবার তোমরা একটু বলো তো যে তোমরা এই লেখাগুলোর জন্য কি অনেকদিন ধরে প্রিপারেশন নিয়েছিলে না হট করে লিখে ফেলেছিলে টপিকটা পাওয়া মাত্র? সৃজন?
2: হ্যাঁ স্যার। স্যার, আমি এর আগে সাধারণত রেডিওতে শুনেছিলাম যে এরকম প্রতিযোগিতাগুলি হয়, তো আমরা যেহেতু মিশনে থাকি তো সব সময় আমাদের পক্ষে সম্ভবপর হয় না এভাবে লেখা পাঠানোর।
1: আচ্ছা,
2: ছুটিতে গেলে আমরা সময় পাই এবং এইবারের ছুটিতে আমি আশা করেছিলাম যে এরকম কিছু একটা প্রতিযোগিতা বেরোতে পারে, তাই আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম।
1: আচ্ছা,
2: তারপরে যখন এইটির বিজ্ঞাপনটি বেরোয় তখন আমি সেটিকে লিখেছিলাম।
1: আচ্ছা, এরপরে কি তোমার আবার যদি এখানে সেরকম সুযোগ ঘটে তুমি আসবে তো?
2: অবশ্যই স্যার।
1: এবং এখানে আমাদের নিত্য নতুন কিন্তু খুব ভালো বিষয় দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা যেন খুব উৎসাহের সঙ্গে লিখতে পারে এরকম ব্যাপারগুলো ভাবনা চিন্তা করে দেওয়া হয়। তোমরা যখন এত ভালো লিখছো তখন তোমরা আবার নিশ্চয়ই আসবে, এই আশাটা করাই যায়। আচ্ছা, অনিশ খাটুয়া, তুমি কি মাঝে মাঝে এরকম লেখো, ডায়েরি লেখো?
0: ডায়েরি তো লিখতাম, কিন্তু কোনোদিন অত সিরিয়াসলি ব্যাপারটা ভাবিনি। বাস,
1: আচ্ছা,
0: আমাদের হেডমাস্টার মহারাজ বলেছিলেন লিখতে, আর খুবই অল্প সময় ব্যবধানে লেখার ছিল, তো লিখলাম, দিয়ে এমনি পাঠানোর মতোই পাঠিয়ে দিলাম। কিন্তু অত ভাবিনি যে এরকম এখানে আসতে পারবো, এসে খুবই ভালো লাগছে।
1: আসলে জানো, আমরা নিজেরাই জানি না যে আমাদের মধ্যে কি আত্মশক্তি আছে। এই আত্মশক্তিকে জাগ্রত করাই দেখবে তোমাদের, যে তোমরা যেখানে পড়াশোনা করছো সেখানে দেখবে সবসময় আত্মশক্তি জাগ্রতের কথা বলা হচ্ছে। মহারাজীরা দেখবেন বলেন, স্বামী বিবেকানন্দের কথাটাই বলেছেন যে নিজের মধ্যে যেটা আছে না সেইটাকে আরও বড় করে প্রকাশ করতে হবে। তুমি এত অল্প প্রিপারেশনের মধ্যেই যখন তুমি এত সুন্দর লিখতে পারো, আমি মনে করি যে তুমি আর একটু যদি সচেতন হও তুমি আরও ভালো লিখবে। এবং এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘর বরিশাই। রবীন্দ্রনাথের কথা তো তুমি এখানে ঢুকিয়েছ, রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমার কেমন লাগে, কেমন তার সাহিত্য কেমন লাগে?
0: যা রবীন্দ্রনাথের লেখা পড়েছি কিছু কিছু, যেমন ছেলেবেলা বা কাবুলিওয়ালা গল্পগুলো,
1: আচ্ছা,
0: আমার মতে রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক বাংলা জগতে আর নেই।
1: একদম একদম। তোমরা এক কাজ করবে, ওর লেখা একটা মেঘদূত বলে একটা কবিতা আছে মানসিক কাব্যগ্রন্থে, ওখানে উনি বলছেন যে আমি এই বঙ্গদেশের এক প্রান্তভূমিতে পড়ে আছি এবং সেখান থেকে বর্ষাকে দেখছি। তো উনি সম্ভবত সেই সময় উনি শান্তিনিকেতনে থেকে বর্ষাকে দেখে দেখে চমৎকার বর্ষার ছবি এঁকেছেন। মানে কালিদাসের মেঘদূত অবলম্বনেই তিনি কবিতাটা লিখছেন, কিন্তু আর একটা নতুন মেঘদূত হয়ে উঠছে, যে কালিদাসের মেঘদূত আর রবীন্দ্রনাথের মেঘদূত, দুই মহাকবির মেঘদূত। হ্যাঁ, পড়বে ওটা, দেখবে যে বৃষ্টির স্মৃতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত কি চমৎকারভাবে মিলে যায়। পড়ে নিও, ঠিক আছে? আমরা এরপর জিষ্ণুর সঙ্গে কথা বলি। জিষ্ণু, তুমি তো চমৎকার লিখেছো এবং তুমি প্রথমেই পাঠ করেছো। জিষ্ণু তো বরানগর রামকৃষ্ণ মিশন থেকে এসছো, মানে আজকে আমাদের প্রায় সবাই রামকৃষ্ণ মিশনেরই ছাত্র। আর ছাত্রী আমাদের অদ্রিজা একটু অন্য স্কুলে পড়ে, যাই হোক, তোমাদের মধ্যে দেখা যাচ্ছে একটা অদ্ভুত মনোজগতের মিল আছে লেখাগুলোর মধ্যে। তোমার দুঃখে এবং আনন্দে আমাদের যে জগৎগুলো আছে, তোমার দুঃখ ভালো লাগে না আনন্দ ভালো লাগে? আমার অনেক সময় দুঃখ বিলাসী হয়, কোনটা বেশি ভালো লাগে?
3: না, আনন্দ তো ভালো লাগে।
1: হ্যাঁ,
3: দুঃখটা অনেক সময় স্মৃতিতে থেকে যায়, কারণ
1: আচ্ছা
3: সুখ দুঃখ দুটোই মানে পরস্পরের পরিপূরক। সুখ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না, আবার দুঃখের অস্তিত্ব না থাকলে তো সুখও উপভোগ্য হবে না।
1: একদম, চক্রবত পরিবর্তন্তে দুখানি চ সুখানি চ বলাই হয়েছে আমাদের শাস্ত্রে। না, আমি কেন দুঃখ ভালো লাগে কেন বললাম? ধরো ট্র্যাজেডি একটা সিনেমা দেখছো, ট্র্যাজিক সিনেমা, তোমার সেইটা বেশি ভালো লাগছে নাকি যেটা কমেডি হচ্ছে সেটা বেশি ভালো লাগছে? ভ্যারি করছে তার কাহিনীর উপরে, ভ্যারি করছে। আচ্ছা, তোমার লেখাটার মধ্যে আসলে দুটো দিকই এত সুন্দর মিলেমিশে আছে, এই জন্যই প্রশ্নগুলো তোমাকে করলাম। আর আমি খুঁজে নিলাম আমার মুক্তির এক নতুন ব্যাকরণ, এই কথাটা তুমি লিখেছ। তো তুমি হঠাৎ করে কথাটা লিখে ফেললে না ভেবে ভেবে লিখেছিলে?
3: হঠাৎ করেই, মানে লেখার প্রবাহতেই এসে গেছে।
1: লেখার প্রবাহতে এসে গেছে, এই লেখাটা যে কত ভাস্ট, এর ইয়ে আছে না, মানে বক্তব্যটা অনেক, সে ভাব সম্প্রসারণ যেমন হয় না, সেরকম তুমি একটা বাক্য তুলে নিয়েছো এখানটাতে, যে আমাদের

0: ব্যাকরণটা হচ্ছে জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকরণ আমাদের কী করে পারে সব ঠিকঠাকভাবে চালানোর শিক্ষা দেয় এবং যেটুকু ভুল আছে সেটুকু ঠিক করার শিক্ষা দেয়। বৃষ্টি ভেজার স্মৃতি ভালো হয়েছে, তবে তুমি এখানে স্মৃতির থেকে দেখছি বর্তমানটাকে বেশি প্রাধান্য দিয়েছ। হ্যাঁ, তো যাই হোক, বর্তমান তো কিছুক্ষণ পরে স্মৃতি হয়ে যেতে পারে, বর্তমান খুব ক্ষণিক জিনিস আর কি, স্মৃতি আর ভবিষ্যৎটাই মনে হয় বড় নাকি, বর্তমান খানিক্ষণ পরেই দেখা যাবে স্মৃতির পাতায় চলে যেতে পারে। আচ্ছা, এবার প্রিয়ব্রত, প্রিয়ব্রত চিঠি অসামান্য লেগেছে আমাদের, প্রত্যেকেই অসামান্য বলেই তো অবশ্য সিলেকশনে এসেছো তোমরা। জানিস বৃষ্টি নাকি সব দুঃখ ধুয়ে দেয়, তোমার বন্ধু অরূপ, সত্যি কি অরূপ আছে নাকি?
1: অরূপ বলে আসলে মানে সেরকমভাবে কেউ এখানে নেই, কিন্তু এই ঘটনাটা আমার লেখা মানে সত্যি এরকম একটা ছোটোবেলায় আমি যেহেতু হোস্টেলে এখন পড়ি তো আমার আগে অনেক বন্ধু ছিল।
0: আচ্ছা,
1: মানে আমি ছোট ছিলাম যখন তখন অনেক রকম বন্ধু ছিল, তো বাড়ির থাকার কারণে তাদের সঙ্গে মিশতাম। তো এখানে আমি গল্পটাতে এটাই দেখাতে চাইছি যে আমি অরূপের জায়গাটা রোলটা আছি।
0: আচ্ছা,
1: আর আমার বন্ধু তারা যারা এখনো আমার সেই জায়গাতেই স্টেবল আছে মানে পার্মানেন্ট ওখানে, আর আমি চলে গেছি তাদের থেকে দূরে।
0: আচ্ছা,
1: তো মনোভাবটা কেমন হতে পারে যে নিজের এতদিনের বন্ধুকে ছেড়ে থাকা, ওইটা হচ্ছে আমার গল্পের ক্যারেক্টার।
0: হ্যাঁ, তোমার লেখার আছে।
1: এই যে বলছি না বৃষ্টি নাকি সব দুঃখ ধুয়ে দেয়, তো বৃষ্টি একটা দুঃখ আমাদের ধুয়ে দেয়, যেমন জল কি এসে গোটা আমাদের পৃথিবীতে যে ঘাস বা এখানে ধুলো
0: আমাদেরকে নির্মল করে, প্রাণ শক্তি দেয়,
1: মনে যে বিষাদ অনেক সময় আমরা দেখি প্রকৃতিকে দেখে বা এই বৃষ্টি হোক ফুল গাছপালা এসব দেখে আমাদের প্রকৃতি অনেক আমাদের মনের যে শান্ত হয়ে যায়।
0: একদম, তোমাদের কথাবার্তা শুনে মনেই হয় না যে তোমরা ক্লাস 9-10 পড়ো, আমার তো অনেক ম্যাচিও লাগছে তোমাদের কথাবার্তা, এত তোমরা এই বয়সের মধ্যেই, আমরা ছোটোবেলাতে এতটা ম্যাচিওর ছিলাম না বলতে একটু দ্বিধা নেই। খুব সুন্দর করে তোমরা সব কিছু গুছিয়ে বলছো, খুব সুন্দর বুঝছো, এবং অরূপ শুধু অরূপ নয়, অরূপ রতন, আমাদের প্রত্যেকের মধ্যে অরূপ রতনটা থেকে যায়, তাকে খুঁজে খুঁজে আমরা কিন্তু বের করি, যখনই প্রয়োজন পড়ে আমরা রূপের মাঝে অরূপ রতনকে খুঁজে বার করি, খুব ভালো। তবে একটা জিনিস দেখা যাচ্ছে যে কাগজের নৌকা প্রায় সবাই বানিয়েছে, অদ্রিজাও বানিয়েছে, প্রত্যেকেই বানিয়েছে আর কি কাগজের নৌকা, কেউ ছাড়েনি। মানে বৃষ্টি আসলে কাগজের নৌকাটা একটা মানে খুব রিলেটেড আর কি ব্যাপার, মানে বাজ পড়ে যেমন মেঘ ডাকে, তার সঙ্গে কাগজের নৌকা প্রত্যেকটা ছেলেমেয়েরাই আর কি এটাকে ব্যবহার করে। বেশ, আমরা তাহলে অদ্রিজার কথাই যখন বলছিলাম তখন একটু অদ্রিজার কাছে যাই। অদ্রিজা, তুমি কবিতা পড়তে খুব ভালোবাসো মনে হচ্ছে।
2: হ্যাঁ, কবিতা আমার ভালোই লাগে পড়তে। হ্যাঁ,
0: তুমি কার কবিতা একটু বেশি পড়ো, এরকম আছে কিছু
2: কবিতা? আমি
0: না, যা সামনে পাই তাই পড়ে নাও।
2: না, সেই রকম নয়, আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব ভালো লাগে।
0: বাহ,
2: তো যেহেতু প্রকৃতির দিকে এসছে সেই জন্য আমি জয় গোস্বামীর এই কবিতাটাকে আমি এর মধ্যে তুলে ধরেছি।
0: একদম ঠিক, কারণ বাংলা কবিতার যে ধারা তাতে কিন্তু প্রকৃতির, রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের পরে জয় গোস্বামী। আমি তোমার লেখাগুলো পড়তে পড়তে তাই ভাবছিলাম যে তুমি এত স্পেসিফিক লাইনগুলোকে এত সুন্দরভাবে পুট করেছো, এটা খুব খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার মধ্যে কি প্রকৃতি প্রেমও আছে একটুকু, সত্যি করে বাগানটাকে নিয়ে ঘোরো নাকি?
2: হ্যাঁ, আমি যেহেতু আমি গ্রাম থেকে আসছি,
0: আচ্ছা,
2: আমার কাছে এটাই আমার কাছে সবকিছু।
0: আচ্ছা,
2: আমার কাছে, আমি শহরে হয়তো এরকম থাকি না, আমার শহরের জিনিসটা অতটা আমার কাছে পরিচিত না।
0: তোমার লেখাতে বাগান পেলাম, ভাই বোন পেলাম, এবং গ্রামীণ ছেলেরা যেমন তোর মাথা দিদি ছাতা তোর মাথা এগুলো লিখেছে, এগুলো কিন্তু সত্যি, আমিও গ্রামে বড় হয়েছি, আমরা এগুলো করেই দেখেছি। তুমি রবীন্দ্রনাথের গল্পেও কিন্তু খুব ভালো প্রকৃতিকে পাবে, রবীন্দ্রনাথের সব লেখাতেই কিন্তু প্রকৃতি ঢুকে আছে। মানে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহ সাজাদপুরে খুব ছোটোবেলায় জমিদারির কাজে যাচ্ছেন, ওইখান থেকে তার কিন্তু ছোট গল্পগুলো লেখা শুরু হয়ে যাচ্ছে, এবং প্রথম দিকের যে চিত্রা মানসী সোনাআর্তরী সে বিখ্যাত যে কবিতা বা কাব্যগ্রন্থগুলো, ওগুলো কিন্তু রবীন্দ্রনাথের প্রকৃতির দান। তুমি কবিতা লেখো?
2: না, আমি সেরকম লিখি না, পড়তে ভালো লাগে।
0: কেন লেখো না? কেন
2: লিখি না অতটা, কিন্তু পড়তে, পড়ে যে মানে সঞ্চয় করা, এই যে জিনিসগুলো শব্দগুলো সঞ্চয় করে রাখা আমার ভালো লাগে।
0: আচ্ছা, লিখবে তাহলে কি গদ্য মাঝে মাঝে লেখো তো, কথা সাহিত্যের ধারায় ছোট ছোট
2: গল্প? গল্প পড়তে, গল্প লিখতে ভালো লাগে।
0: আচ্ছা, গল্প কি রবীন্দ্রনাথের গল্প বেশি ভালো লাগে?
2: হ্যাঁ, এমনি গল্প পড়তে, সব রকম গল্প পড়তেই ভালো লাগে।
0: হ্যাঁ, সবই পড়তে হবে,
2: সব, যেহেতু আমাদের সবই জানতে হবে।
0: রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ধ্রুব তারা, কিন্তু অন্য তারাগুলোকেও আমাদেরকে নজর রাখতেই হবে, আমাদের ধ্রুব তারার দিকেই তাকিয়ে তাকিয়ে চলবে। তার সঙ্গে সঙ্গে মহাকাশে যে এত এত কিছু আছে, এত বিশ্বে এত কিছু, সব দিকে নজর রাখতে হবে। বেশ, তোমরা এখানে এসেছিলে, নিশ্চয়ই তোমাদের একটা দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে, তোমরা আবার আসবে, তোমাদের সঙ্গে আবার বসতে পারলে আমরাই নিজেরা অনেকটা বেশি পূর্ণ হব বলে মনে হচ্ছে অরূপ রতনের সাক্ষাৎ।

0: পাওয়া যায়। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং আশীর্বাদ। সবাই ভালো থেকো।
1: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন রামধনু কলম। জুন মাসের বিষয় ছিল বৃষ্টি ভেজা স্মৃতি। নবম শ্রেণীর সেরা পাঁচজন প্রবন্ধ রচয়িতাকে নিয়ে অনুষ্ঠানটি হল। আর এই প্রবন্ধের আলোচনায় আজ আমরা স্টুডিওতে পেয়েছিলাম

এই একই স্কুল থেকে নুরজান খাতুন, ফারহানা পারভিন, সহেলি ঘোষ, সোহা ফারজানা, সোহানা খাতুন, অহনা পারভিন, রুকসানা খাতুন, সাদিকা খাতুন, সীমাত টাকিয়া। বীরা বল্লভপাড়া হাইস্কুল থেকে রমিত পাইক, আবির নন্দী। আনন্দপুর সন্তোষকুমারী গার্লস হাইস্কুল থেকে বর্ষা সাউ, ইপসা কুণ্ডু। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে কিঞ্জল কুণ্ডু, অর্পণ ঘোষ, সায়নদীপ পাণ্ডা। জামালপুর হাইস্কুল থেকে শঙ্খদীপ পাল, স্নেহা দত্ত, আরাত্রিকা ঘোষ, তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন, বিপ্রজিৎ মণ্ডল, ফুলিয়া শিক্ষানিকেতন, সমৃদ্ধ মাইতি, কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন, সৃষ্টি চক্রবর্তী, ডিবিএসএস স্কুল, আহিলিকর, রামচন্দ্রপুর হাইস্কুল এবং সায়নী সর্দার। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সকলে ভালো থেকো, লেখার চর্চার মধ্যে থেকো। কথা হবে আবারও।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 72%। গত 24 ঘন্টায় 26.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে আজ এবং আগামীকাল কোনো সতর্কতা নেই। তবে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের উপরে।

আগামী 3রা জুলাইয়ের। তাই ওই সময় ওই অঞ্চলে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে একটু পরেই 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতে গোবিন্দ মুর্মু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, খরিফ ভুট্টাচ্চা সে বিষয়ে সঞ্জয় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমাদের রাজ্যে সুস্থায়ী ঔষধি গাছপালা চাষ, সুযোগ ও সম্ভাবনা এ বিষয়ে ডক্টর সুনীল কোঠারির সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সমীক্ষা 7:30, রাত 8 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় গল্প হলেও সত্যি, পায়ের শিরা মনের কথা বলে। অতিথি থাকবেন ডক্টর অভিক ভট্টাচার্য, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, ছায়াছবির গান রাত 10, 10:30 ভজন, শিল্পী কৌশিক গোস্বামী। 10:45 নজরুল গীতি শুনবেন শ্রুতি মেধা দাসের কণ্ঠে। রাত 11 লোকগীতি, শিল্পী মানিক দাস বাউল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন বিভাস সাংখাই। সঞ্চিত প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 6:30 গুলগুলশন, 7:10 শিল্প সংলাপ, বর্তমানে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে ডক্টর কিংসুক সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। দর্পণ 7:30, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। রাত 8 ছায়াছবির গান নানা রঙের গান, 8:15, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: ᱟᱨ ᱟᱯᱚᱛᱛᱤ ᱦᱚᱸ ᱟᱸᱡᱚᱢᱟ ᱟᱨ ᱟᱠᱚᱣᱟᱜ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱴᱷᱮᱡ ᱮ ᱵᱷᱮᱡᱟᱭᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱴᱷᱮᱡ ᱵᱷᱮᱡᱟ ᱠᱟᱛᱮᱫ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱟᱯᱚᱛᱛᱤ ᱮᱢ ᱠᱟᱛᱮᱫ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱛᱮᱞᱟᱱᱟ ᱮᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱥᱩᱯᱟᱨᱤᱥ ᱨᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ কোলাঘাট রিয়া অফিস রে তলাশ জারপা নেল কাতে পুলিশা দায়ের আকান এফআইআর খারিজ রিয়া নেহর কাতে মেন আকানা হাইকোর্ট রে মামলা আকাত তাহেনে উন যখনই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অনা মামলা রে নোয়া লাহা বাগে পুন মে রক্ষা কোচ রিয়া মেয়াদ বাড়াও আকান তাহেন। ইউরোপ মহাদিশম রিয়া ইতালি খন পুইলো ধা সান্তাড়ি পার্সি আর সাহেদ রে ও সাম্ভেড় এনএম খাতির সিদো কানহু বিরসা জেগেত বিরদগাড় রেন মাচেত ডাক্তার শ্রীপতি টুডু দো প্রেমিও জিওভানি সে জুয়ন শিরফা তেকো মন সারহাও কে দেয়া নোয়া শিরফা দো যাও সেরমা ধরতি রিয়া জুদো জুদো দিশম রে পার্সি উতনাও রেকো কামিয়েত ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিস্ট কোকো এমা হাকোয়া অস্তানা রিয়া চামড়া ডক এসোসিয়েশন আক সাপড়াও তে নোয়া দো গে ইরেল আনা সারহাও আখড়া কানা নোয়া শিরফা চাপাল সারহাও আখড়া রেগে শ্রীপতি টুডুয়া সাংঘার কাহানি পতব সান্তাড়ি পার্সি লাগিন ইউরোপ সাংঘার হো উছান আকানা একেন ইনা সুমুং দো বাং খবর রে বাড়াই নাম আকানা নোয়া আখড়া রে কবিগুরু সাধু রামচাঁদ মুর্মুয়া দেবন তিঙ্গুন আদিবাসী বীর হো দেবন তিঙ্গুন আদিবাসী বীর সেরেং আনতি আকাদাকো ইতালি রেন সেরেং রুসিকা আর সানাম কো আখড়া মুচাদ রে লাগণে হকো এনেজ কেদা সান্তাড়ি সাহেদ রেয়া নাগাম রে বাগে ইরেল জুন বার হাজার বাগে তুরুই দো সোনা আখরতে খোদা আমেনতে ডাক্তার শ্রীপতি টুডু দোয় মেন আকাদা। জেগেদ কাপ ফুটবল রে তেহেন রাউন্ড অফ 32 রেয়া ম্যাচ ব্রাজিল দো জাপান বিরুদ্ধ রে খেলা হাউস্টন স্টেডিয়াম রে ম্যাচ দো এহবোয়া ভারত রেয়া অক্ত লেকাতে নিদে গেল টাড়াং পেগে টিড়িজ রে 2011 সালে তায়াম পনত রে তপসিলি জাতি উপজাতি আর এটা লাতার গাঁতাক থক রেয়া যাহা সার্টিফিকেট এম আকানা ওনা দোহড়াতে নেল আরু লাগিদ হুকুম চ্যালেঞ্জ কাতে কলকাতা হাইকোর্ট রে জনস্বার্থ মামলা দায়ের আকানা মামলাকারী সিপিআই এমএল লিবারেশন দো লাতার গাঁতাক উপকার দপ্তর রেয়া পারমেন গেপুন মে রেয়া ঢারুয়া খারিজ রেয়া এ নেহর আকাদা। তেহেঞা খবর পাহাড়া দো নোডেগে মুচাদ এনা।
1: আখড়া দো ছেনক কানা আকাশবাণী কলকাতা রেয়া গীতাঞ্জলি উছান তালমা খন নিত আজম তো আবন পে ফিলিপ মার্ডিয়া লাগড়ে সেরেঞ্জ

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে কোন রকম সমীক্ষা ছাড়াই 2012 সালে এই 113টি জাতিগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করেছিল। 1993 সালে বিভিন্ন সমীক্ষার মধ্য দিয়ে যে 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল এই বিলে সেটিই বহাল থাকছে। যদিও তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত সংরক্ষণ তালিকায় কোনো পরিবর্তন করা হচ্ছে না। অন্যদিকে বিলের বিরোধিতা করে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বিলের উপর ভোটাভুটির দাবি জানালে তা মঞ্জুর হয়। ভোটাভুটিতে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। 6 জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। পুরুলিয়ার ঐতিহ্যপূর্ণ লাক্ষা শিল্প জিআই স্বীকৃতি পেয়েছে। দীর্ঘদিন ধরে কুসুম, পলাশ এবং কুল গাছে লাক্ষা চাষ করে আসছেন পুরুলিয়ার লাক্ষা চাষিরা। লাক্ষা কুঠিতে কাঁচা লাক্ষাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়। পুরুলিয়া জেলায় এরকম 100 লাক্ষা কুঠি রয়েছে। এই জেলাতেই লাক্ষা নির্মিত হয়। বিভিন্ন গয়না ও হাতের কাজ করা হয়। এখানকার উৎপাদিত লাক্ষা রপ্তানি হয় বিদেশেও। গত কয়েক বছরে অবশ্য ব্যবসা মন্দা। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে যথোচিত ধর্মীয় আচার রীতি মেনে জগন্নাথ দেব, বলরাম ও দেবী সুভদ্রার স্নানযাত্রাও সম্পন্ন হচ্ছে। এই উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্নানযাত্রার পর রীতি মেনে 15 দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ রাখা হয়। যদিও এ সময় নিয়ম মেনেই চলে নিত্য পুজো। মহাভিষেকের মধ্য দিয়ে হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। হুগলির চন্দননগর জগন্নাথ বাড়িতে নির্ঘণ্ড আচার মেনে স্নানযাত্রায় বিশেষ পুজো হয়েছে। স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। বৃষ্টি হয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও। আগামীকালও বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্কুল ফাঁকি দিয়ে দামোদর নদী স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল 10শ্রেণীর 3 পড়ুয়ার। মৃতেরা হল পশ্চিম বর্ধমানের নিয়ামতপুর, নূরনগর ও কুলতোরার বাসিন্দা 15 বছরের অয়ন আখতার, 16 বছরের ফয়জান আনসারি এবং বছর 14 তার ব্রেজ আনসারি। এরা প্রত্যেকেই কুলটি থানা নিয়ামতপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। স্কুলে যাবার নাম করে বেরিয়েও ওই স্কুলের 8 জন পড়ুয়া দামোদরের চরে গিয়ে ক্রিকেট খেলে এবং তারপর নদীতে স্নান করতে নামে, কিন্তু সাঁতার না জানায় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায়। তাদের বাঁচানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় তাদের উদ্ধার করে আসানসোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গ্রামীণ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির অধিকাংশতেই। আগামী 48 ঘণ্টার জল হাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 7-20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার দু একটি জায়গার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। পরবর্তী দুদিনের জলহাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জলহাওয়ার পূর্বাভাস। একটু পরেই কৃষি কথার আসর।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw

0: www.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতায় শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, সচরাচর কৃষি কথার আসরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনে থাকেন, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত, কৃষিকাজে কীভাবে আপনারা উন্নতি করতে পারবেন সে ব্যাপারে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আজকে তেমনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা যদি দেখি, সেখানে কিন্তু এই ফসলটি খুব একটা চোখে পড়ে না, কিন্তু তার প্রয়োজনীয়তা রয়েছে, গুরুত্ব রয়েছে, সে চাষের ক্ষেত্রে হোক বা আমাদের খাদ্য তালিকার ক্ষেত্রে হোক। আমি কথা বলছি ভুট্টার। ভুট্টা চাষ যে আমাদের পশ্চিমবঙ্গে খুব হয় এমনটা কিন্তু দেখা যায় না, কিন্তু কেন হয় না নিশ্চয়ই তার কিছু প্রতিকূলতা রয়েছে, সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে বোধহয় কৃষিক্ষেত্রে একটা নতুন বিপ্লব আনতে পারে আমাদের রাজ্য। তাই আজকের আমরা আলোচনা করব খারিফ খন্দে ভুট্টা চাষ, আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উপ কৃষি অধিকর্তা কৃষি দপ্তর সঞ্জয় ভট্টাচার্যকে। সঞ্জয়বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার, সবাইকে ধন্যবাদ।
2: নমস্কার, আপনাকে স্বাগত জানাই আবার। আজকের আমাদের যেহেতু আলোচনার বিষয় খারিফ খন্দে ভুট্টা চাষ, এবং আমি শুরুতে বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে বা যদি গ্রাম বাংলার বুকে দেখা যায় ভুট্টা চাষ কিন্তু খুব একটা চোখে পড়ে না, তাহলে ভুট্টা চাষের উপরে আমরা জোর দেব কেন, বাড়ির গুরুত্ব প্রয়োজনীয়তা কি আছে?
3: প্রথমেই জানিয়ে রাখি, ধান বা গমের পরই দানাশস্য হিসাবে ভুট্টার একটা বড় স্থান রয়েছে, এবং ভুট্টাকে শস্যের রানীও বলা হয় এই কারণেই। এবং আমরা যদি দেখি দিনকে দিন ভুট্টার কিন্তু নানা রকম ব্যবহার এবং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পোলট্রি শিল্পে এবং গোখাদ্য হিসেবে, এবং বর্তমানে আমরা খাদ্য তালিকায় ভুট্টাকে একটা ভালো স্থান দিয়েছি। আপনারা জানেন যে পপকর্ন বা বেবিকর্ন বা সুইটকর্ন এগুলো সবই ভুট্টাজাত। এছাড়াও ভুট্টার যে বীজ, সেই বীজের নানা রকম শিল্পে ব্যবহার হয়, এবং গোখাদ্য হিসেবে তো ভুট্টার গুরুত্ব অনেক দিন আগেই আমরা জানি, এবং জৈব জ্বালানি হিসাবেও ভুট্টার বীজকে এখন ব্যবহার করা হচ্ছে। তবে আপনি যেটা প্রথমেই শুরু করলেন যে ভুট্টা চাষের এলাকা পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি, তাহলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভুট্টা চাষের এলাকা অনেকটাই বেশি, এবং উত্তরবঙ্গের দিনাজপুর, দুটো দিনাজপুরে, জলপাইগুড়িতে, মালদহ এই ধরনের জায়গা, জেলাগুলোতে ভুট্টা চাষের এলাকা কিন্তু অনেক বেশি বেড়েছে। এবং বিগত 4-5 বছরে যদি আমরা রাজ্যের ভুট্টা চাষের এলাকার কথা ভাবি, তাহলে এই এলাকাটা প্রায় 4-5 গুণ বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
2: মানে সেটা আমাদের দক্ষিণবঙ্গে নাকি উত্তরবঙ্গে?
3: এটা উত্তরবঙ্গে থেকেই মূলত বৃদ্ধিটা হচ্ছে। এবং এর এলাকা প্রায় 4 লক্ষ হেক্টরের মতন এখন আমাদের রাজ্যে রয়েছে, এবং আমরা যদি 10-12 বছর আগেও দেখি সেখানে 1 লক্ষ হেক্টরের কাছাকাছি এই এলাকাটা ছিল। কাজেই ভুট্টা চাষ যে খুবই জনপ্রিয় সেটা এতেই বোঝা যায়, এবং এই দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে ভুট্টা আমাদের শস্য পর্যায়ে একটা স্থান করে নিচ্ছে। ভুট্টার যে জনপ্রিয়তার কথা আমি বলছিলাম, এটা কিন্তু প্রাচীনকাল থেকেই আমরা এটা দেখি, যেমন হচ্ছে ভুট্টার আটার জনপ্রিয়তা, তারপরে কর্ন সিরাপ, মিষ্টি শরবত বিভিন্ন খাদ্যের সঙ্গে কিন্তু বহুকাল থেকেই ব্যবহার করা হয়। ভুট্টার তেলকে আবার এখন ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা আছে। শিল্পক্ষেত্রে ভুট্টাকে বর্তমানে কয়েকটা শিল্প, বিশেষ করে প্লাস্টিক শিল্প, আঠা তৈরি, অন্যান্য রাসায়নিক তৈরিতে এর কিন্তু ব্যাপক ব্যবহার শুরু হয়েছে।
2: আচ্ছা,
3: ভুট্টার যে ফল কপ, ভেতরে যেটা সাদা দণ্ডের মতন ফলের মধ্যে আমরা পাই, সেটা আবার ফিল্টার হিসাবে ব্যবহার করা হয়। বিয়ার, মদ, যেগুলো খুবই বাণিজ্যিকভাবে পানীয় হিসাবে ব্যবহার হয়, সেগুলো ভুট্টার একটা বড় ভূমিকা রয়েছে। ভুট্টাই একমাত্র ফসল যেটা বিভিন্ন জলবায়ুতে এবং কম বৃষ্টিপাতযুক্ত এলাকায় চাষ করা সম্ভব। আবার দেখুন, যারা সুগার রোগী, এখন যাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু বেবি কর্ন খেতে বলা হয়। এটাও একটা তার হচ্ছে ব্যবহারের দিক। এবং ভুট্টার যে পুষ্প মঞ্জুরি আছে, যেটা সিল্কের মতন আমরা দেখি ভুট্টা ফলের মধ্যে, সেটা কিডনি মূত্রনালীর নানা সমস্যায় ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও উচ্চ রক্তচাপ, লিভার, বাইলের সমস্যা, এগুলোতেও ভুট্টার ওষুধ হিসাবে ব্যবহার করতে আমরা দেখি। আবার ভুট্টার শেকড় থেকে নানা রকম ঔষধি তৈরি হয় যেগুলো রোগ প্রতিরোধ করতে পারে। দীর্ঘদিন ধরেই ভুট্টা ফসলের নির্যাস, পেটের ক্ষত, বমি, অন্যান্য ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়। তাহলে দেখুন, ভুট্টা যেমনি আমাদের খাদ্য হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রেও এর একটা বড় ভূমিকা, প্রতিরোধের বড় ভূমিকা পালন করে।
2: তার মানে আমরা যদি খুব চলতি কথায় বলি যে একই রঙে এত রূপ,
3: একদম,
2: মানে ভুট্টা শুধুমাত্র যে খাবার হিসেবে ব্যবহার করা যাবে তা নয়, তার মেডিসিনাল ভ্যালু প্রচুর,
3: একদম।
2: তাহলে কৃষক বন্ধুরা যারা আজকের আমাদের অনুষ্ঠান শুনছেন এবং যারা ভাবছেন যে ভুট্টা চাষ কিভাবে করব বা কেমন তার লাভজনক দিক রয়েছে, সঞ্জয়বাবু তো বললেন, আশা করছি আপনারা বুঝতে পারলেন ভুট্টার গুরুত্বটা কতটা অপরিসীম, আপনারা এগোতেই পারেন। এবার কিভাবে এগোবেন তার জন্য পরপর আমরা আসছি, সেটা আপনারা শুনতে থাকুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন আজকের অনুষ্ঠান থেকে। সঞ্জয়বাবু, তাহলে মোটামুটি গুরুত্ব অপরিসীম, তো এটা তো আমরা বুঝতেই পারলাম। এবারে যারা চাষ করবেন বা যে সমস্ত বন্ধুরা চাষ করছেন, তাদেরকে একটু আরও যদি উন্নতভাবে আমরা বলতে পারি যে কেমন করে মাটি তৈরি করবেন, তারপর কেমন আবহাওয়া, কী ধরনের পরিবেশ প্রয়োজন ভুট্টা চাষের ক্ষেত্রে, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করে।
3: ভুট্টা দেখুন মূলত গরমের ফসল এটা, তবে আমাদের রাজ্যে শীতকালেও ভুট্টা হয়। ভুট্টা তিনটে ঋতুতেই আমাদের রাজ্যে চাষ করতে পারি, একটা হচ্ছে প্রাক খরিফ, খরিফ এবং রবি। তবে বেশিরভাগটাই আমরা প্রাক খরিফেই আমাদের উত্তরবঙ্গেতে চাষ হয়ে থাকে। খরিফ খন্ডেও চাষ করা সম্ভব, যেখানে বৃষ্টিপাতটা একটু কম আছে, যে যে জায়গাগুলোতে পশ্চিমাঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে আমরা ভুট্টাকে আমাদের শস্য পর্যায়ে অন্যতম একটা খাদ্যশস্য হিসাবে সংযোজন করতে পারি। কাজেই ভুট্টার আবহাওয়ার জন্য মূলত 32-34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন। আর যদি মাটির কথা বলেন, তাহলে একটু জল দাঁড়ায় না এই ধরনের মাটি, উঁচু মাঝারি, বেলে দোআঁশ, এই ধরনের মাটি কিন্তু সবচেয়ে ভালো। আবার মাটির যে অম্লত্ব ক্ষারত্বের বিষয়টা রয়েছে, সেই দিক থেকে দেখলে ভুট্টা কিন্তু 5.5 থেকে 7.5, এই যে পিএইচ, এই পিএইচ মাত্রায় ভালো হতে পারে। এবং ভুট্টা সাধারণত বৃষ্টিহীন জায়গায়, যেখানে বাৎসরিক বৃষ্টিপাত এমন যে 250 মিলিমিটার থেকে 750 মিলিমিটার বৃষ্টি, মানে খুবই কম বৃষ্টিপাত, এই ধরনের জায়গাতেও ভুট্টা কিন্তু খুব ভালো হয়।
2: আচ্ছা, এই এই কারণে কি তাহলে আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে ভুট্টার পরিমাণটা বেশি ফলছে, সেটা কি তার অনুকূল পরিবেশ পাচ্ছে বলে?
3: হ্যাঁ, দেখুন, ভুট্টার ওখানে নানা ধরনের আর্থসামাজিক কারণও রয়েছে এবং পরিবেশ তো অবশ্যই সহায়ক। ওখানে প্রাক খরিফে বেশি ভুট্টা চাষ হয়ে থাকে, ওই সময় সাধারণত সেচের জলটা ভালো পায়। এবং উত্তরবঙ্গে যে জেলাগুলোতে ভুট্টা চাষ সবচেয়ে বেশি হয়, সেখানে মাটির ভূপ্রকৃতি অনুকূল এবং জল একদম ওখানে দাঁড়ায় না, কারণ ভুট্টা তো জল সহ্য করতে পারে না। জল যদি দাঁড়িয়ে যায় তাহলে ওখানে ভুট্টা ঠিক মতন চাষ হবে না। নিকাশি ব্যবস্থাটা ভুট্টার জমিতে কিন্তু ভালো থাকা দরকার,
2: মানে জলটা প্রয়োজন কিন্তু কোনোভাবে যেন গাছের গোড়াতে জল না দেয়।
3: হ্যাঁ, একদম একদম,
2: এই ব্যাপারটা খেয়াল
3: রাখতে হবে। এবং ভুট্টা চাষ দেখুন 21-30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রাটাই কিন্তু ভালো হবে, এটা খেয়াল রাখতে হবে। তবে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত যদি হয়, তাতেও কোনো অসুবিধে নেই। কাজেই ভুট্টা বৃদ্ধির জন্য এইটা, এই যেমন তাপমাত্রা এবং মাটির দরকারের কথা বললাম, তার সঙ্গে ভালো সূর্যালোক প্রয়োজন।
2: আচ্ছা,
3: ছায়ায় ভুট্টা কিন্তু ভালো হবে না। আবার যদি বরফ হয়, বৃষ্টিপাত বেশি হয়, হ্যাঁ, শিলাবৃষ্টি হয়, তাহলে ভুট্টার সমস্যা ক্ষতি হবে।
2: বেশ, আচ্ছা, মোটামুটি কেমন আবহাওয়া, মাটি প্রয়োজন, সেগুলো তো জানলাম। এবারে প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা ক্ষেত্রের আর কি শস্যের একটা উন্নত জাত যদি পাওয়া যায় তাহলে বোধহয়

0: ফলনের দিক থেকে কৃষক বন্ধু অনেকটা লাভবান হবে, এমন কিছু উন্নত জাত বা বিভিন্ন জাত যদি নির্বাচন করা যায়।
1: আচ্ছা, এখানে বলি যে ভুট্টা নানা জাত নানা কারণের জন্য উদ্ভাবন হয়েছে। সাধারণত ভুট্টা কয়েক রকমভাবে আমরা ভুট্টাকে ভাগ করি, যেমন ডেন ভুট্টা, তারপরে ফিল ভুট্টা, তারপর আটা তৈরি করার জন্য ভুট্টা, মিষ্টি ভুট্টার দানা যেটা আমরা সাধারণত তরকারিতে বা এমনি স্যালাড হিসাবে খেয়ে থাকি, পপকর্ন এটাও স্যালাড হিসাবে খেয়ে থাকি, হ্যাঁ ওয়াক্সি ভুট্টা, এই ধরনের কিছু ভুট্টা আমরা দেখতে পারি। কিন্তু জাত, উচ্চ ফলন, রোগ পোকা দমন সহনশীল, খাদ্যগুণ বৃদ্ধির উপযুক্ত করেও কিন্তু বিজ্ঞানীরা ভুট্টার নানা রকম জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে যেটা বলতেই হয় সেটা হচ্ছে কোয়ালিটি প্রোটিন মেজ, অর্থাৎ এই ভুট্টাতে প্রোটিনের মাত্রা বেশি থাকার জন্য এর কিন্তু বাজারে এবং মানুষের মধ্যে এর চাহিদা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার আমি বলি যে যে নির্দিষ্ট গুণের কতগুলো জাত যেটা খুব ফলন বেশি দেয়, মানে উচ্চ ফলনশীল যে জাতগুলো, তার মধ্যে কয়েকটা আমরা উল্লেখ করতে পারি, যেমন গঙ্গা হাইব্রিড 1, গঙ্গা হাইব্রিড 110, ডেকান হাইব্রিড, এগুলো খুব ফলন দেবে, আপনার ভালো ফলন দেবে। এগুলো বাজারে এই ধরনের বীজগুলো আপনি পেয়ে যাবেন, একে হাইব্রিড বা অতি উচ্চ ফলনশীল আমরা বলি। আরেকটা জাত হচ্ছে কম্পোজিট জাত। কম্পোজিট জাত মানে সাধারণ অবস্থায় যে ভুট্টা, সাধারণ ভুট্টা আমরা চাষ করি সেইগুলো, এগুলো কম্পোজিট আমরা বলি, যেমন কিষাণ কম্পোজিট, অম্বর, বিজয়, বিক্রম, এই নামে কিন্তু এগুলো পাওয়া যায়। আমি যেটা প্রথমে বললাম যে কোয়ালিটি প্রোটিন মেজ, অর্থাৎ যে ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছি, যেটা পশু খাদ্য হিসাবে বা মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, এর মধ্যে লাইসিন এবং ট্রিপটোফেন জাতীয় দুটো অ্যামিনো অ্যাসিড আছে, প্রোটিন আছে, যেগুলো খুব উপকারী, সেগুলো আমাদের খুব জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এবং এই জাতগুলোর মধ্যে আমরা দেখছি যে HQPM 145, বিবেক, QPM, এই জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। বেবিকর্নের কথা বলেছি, বেবিকর্ন খুব ছোট অবস্থায় কেটে নেওয়া হয়, কুচি থাকে, কাঁচা খাওয়া যায়। আর পশু খাদ্যের জন্য আবার আরেক ধরনের ভুট্টা চাষ করা হয়, যেমন গবাদি পশু গরু খাওয়ার জন্য এ হয়। এইবার আমি যদি দিনের কথা, কত দিনের ফলন সেটা যদি আমি ভাগ করি, তাহলে তিন ভাগে আমরা পাই, একটা হচ্ছে জলদি জাতের, একটা মাঝারি জাতের, একটা নাভি জাতের, যেগুলো ধরুন 78 দিন থেকে 85 দিনের যে জাতগুলো সেগুলো হচ্ছে জলদি জাত, যেমন ডেকান 109, প্রকাশ। আবার মাঝারি মেয়াদি যেগুলো 85 দিন থেকে 95 দিনের জাত, ডেকান 107, রঞ্জিত, গঙ্গা সফেদ, এই জাতগুলো। আবার একটু দীর্ঘমেয়াদি যে জাতগুলো আছে সেগুলো হচ্ছে 95 থেকে 125 দিনের, সেটা হচ্ছে প্যাক, PAC 740, ডি কোর্স 9018, এই ধরনের রাজকুমার কয়েকটি জাত আমরা খুব ভালো ফল পেয়েছি।
0: মানে মোটামুটি খাবারের ধরন অনুযায়ী, আবার তাদের ফলনের গড় আয়ু মানে কতদিনের সেই অনুযায়ী আপনি অনেকগুলো জাতের কথা বললেন।
1: হ্যাঁ,
0: এবারে আমাদের কৃষক বন্ধুদেরকে বাঁচতে হবে যে তিনি কি জাত চাষ করতে চলেছেন, সেইভাবে জাত নির্বাচন করতে
1: উপযুক্ত হবে, উনি বেছে নিতে পারবেন।
0: ঠিক ঠিক। আচ্ছা, মোটামুটি আমরা তো বীজ একটা নির্বাচন করে ফেললাম, জাত একটা নির্বাচন করলাম, এবারে এই যে জাতগুলো নির্বাচন করলেন বা চারাগুলো তিনি বসাবেন, তার আগে তো একটা বীজ শোধনের বড় ভূমিকা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, সে যাই চাষ করি না কেন, এক্ষেত্রে বীজ শোধন করবেন কীভাবে?
1: দেখুন, যে কোনো ফসলেরই যেমন বিশোধনের একটা দরকার হয়, ভুট্টারও বিশোধন অবশ্যই করতে হবে। এবং তার আগে বলে নিই যে ভুট্টা যে লাগানোর সময়টা, খারিফ খন্দে যেহেতু আমরা রয়েছি, এখন খারিফ খন্দে আমরা জুন মাসের প্রথম থেকে জুলাই মাসের প্রথম, এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো খুব জলদি জাত অল্প দিনে হয়ে যেতে পারে সেগুলো আগস্ট পর্যন্ত আমরা আমাদের এই দক্ষিণবঙ্গে লাগাতে পারি।
0: আচ্ছা,
1: কাজেই যে জমি যেখানে আপনার প্রচলিত ফসল হচ্ছে না, ধান হচ্ছে না বা অন্যান্য ফসল করতে পাচ্ছেন না, জমি ফাঁকা পড়ে রয়েছে, সেই জমিতে কিন্তু আপনি ভুট্টাকে অবশ্যই চাষ করতে পারেন। এবার বিশোধনের ক্ষেত্রে আমরা নানা ধরনের রাসায়নিক বিশোধনের জন্য রয়েছে, তার মধ্যে ক্যাপ্টেন 75%, 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে শোধন করতে হবে, অথবা ভিটাভেক্স 2.5 গ্রাম ব্যবহার করতে পারেন। আর জৈবিকভাবে আপনি ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে পারেন, এবং একটি হাড়ির মধ্যে, মাটির হাড়ির মধ্যে 1 কেজি বীজ নিয়ে সেই বীজের মধ্যে ওই পাউডার জাতীয় যে ছত্রাকনাশক এবং শোধনের জন্য আমরা বলছি যে ঔষধগুলোর কথা, সেইগুলো ব্যবহার করতে হবে। এইভাবে আপনি
0: বীজটা শোধন করা যেতে পারবেন। এবারে যখন বীজ জমিতে এবার বুন

0: জমি তৈরি করা কিভাবে, জমিতে প্রথমেই দেখতে হবে মাটি পরীক্ষা হয়েছে কিনা। যদি মাটি পরীক্ষা হয়ে থাকে তাহলে জমিতে কতটা সার দিতে হবে সেটা তার থেকে আপনি সয়েল
1: জানতে
0: হেলথ
1: পারবেন।
0: কার্ড যেটা আছে সেখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়া ভুট্টা জমি তৈরি করার সময় মাটির অম্লত্ব ক্ষারত্ব কী অবস্থা আছে জেনে নেবেন, কারণ ভুট্টা নোনা জমিতে একদম হতে পারে না।
1: আচ্ছা আচ্ছা,
0: কাজেই যেখানে লবণাক্ত জমি সেখানে কিন্তু ভুট্টা চাষ করা যাবে না। আবার যেখানে বেশি অম্লত্ব আছে সেই অম্লত্ব একটু শোধন করে নিতে হবে। বিঘে প্রতি 60 কেজি কলিচুন ভালো করে ফুটিয়ে গুঁড়ো করে সেই পাউডারের মতন পুরো জমিতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, কোনো জায়গায় যাতে বেশি চুন না পড়ে। তাহলে এর যে মাটির যে অম্লত্ব ভাবটা সেটা কেটে যাবে। মানে আমাদের অম্বল হলে যেমন খাদ্য হজম হয় না, গাছেরও মাটি যদি অম্বল হয় গাছ খাদ্য সেখান থেকে নিতে পারে না। কাজে অম্লত্বটা আপনাকে ঠিক করে নিতে হবে। তারপর গভীরভাবে লাঙল দিয়ে চাষ করতে হবে। যেহেতু ভুট্টার শেকড় প্রায় 6 ইঞ্চির নিচে যায়, সেই জন্য এটা গভীরভাবে চাষ করার দরকার আছে। শেকড়টা যাতে চারিদিকে ছড়াতে পারে, মাটি ঝুরঝুরে হতে হবে, লেভেল হতে হবে। কোনো জায়গায় যদি জল দাঁড়িয়ে যায় না তাহলে সেই জায়গায় ভুট্টা কিন্তু
1: হবে না,
0: মরে যাবে। এবং ভুট্টা চাষটা মূলত একটা আল তৈরি করে এবং ভ্যালি তৈরি করে এবং একটা নালা তৈরি করে, পরপর ভ্যালি নালা রিচ ফারো যেটা বলা হয় সেইভাবে তৈরি করে যদি জমি তৈরি করা যায়, তাহলে আপনার ভুট্টা গাছের যে জলে জমে যাওয়ার সমস্যা থেকে যে মৃত্যু সেটার হাত থেকে বাঁচবে আর কি।
1: এবং সারিতে সারিতেই বুনতে হবে।
0: হ্যাঁ, সারিতে বুনতে হবে। হ্যাঁ, সারিতে করে এটা ভুট্টা যদি আপনি ছিটিয়ে বোনেন তাহলে এক জায়গায় বেশি বীজ পড়ে গেলে সেটা আবার তুলে সেখানে আবার যেখানে ফাঁকা হয়ে গেছে সেখানে আবার বীজ বোনে, এটা অসমান গাছ হবে এবং ফলন ভালো আসবে না। তাহলে ভুট্টা চাষের মেন ব্যাপারই জমি তৈরি করার সময় হচ্ছে লাইনে বুনতে হবে এবং সেটা ভ্যালি করে উঁচু আল তৈরি করে সেই আলের মধ্যে দিয়ে বীজ পরপর লাগিয়ে যেতে হবে।
1: আর দূরত্ব কিরকম হওয়া দরকার?
0: হ্যাঁ, দূরত্ব এটা বিভিন্ন যে জাতগুলো বললাম সেই জাত অনুসারে দূরত্ব হয়। সাধারণত গাছ থেকে গাছের যে দূরত্ব সেই দূরত্ব 20 সেন্টিমিটার রাখতে হবে।
1: 20 সেন্টিমিটার?
0: হ্যাঁ। এবার ধরুন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব জাত অনুসারে পার্থক্য হয়, সেটা 45 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার বা 75 সেন্টিমিটার হয়। আবার অনেক সময় যেখানে ভালো কৃষক আছেন তারা ট্রাক্টর চালিয়ে ওই ক্ষেতের ভেতর দিয়ে ট্রাক্টর চালিয়ে ওষুধ দেন বা অন্যান্য পরিচর্যা করেন, সেক্ষেত্রে কিন্তু 75 সেন্টিমিটার করে গ্যাপটা রাখতে হবে। এইভাবে করতে হবে। এবং আপনার দেখতে হবে যে প্রতি একরে আপনার 33,333টি গাছ থাকতে হবে। এই সংখ্যায় যদি গাছ থাকে তাহলে আপনি
1: মানে প্রতি একরে 3 বিঘাতে 33,333টি
0: গাছ থাকতে হবে।
1: বাহ, এটা একটা দারুণ।
0: এইভাবে আপনার যদি করেন সেটা হচ্ছে আপনার ওই 20 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার গাছ থেকে গাছের আর 60 সেন্টিমিটার
1: সারি থেকে সারি,
0: 60-60।
1: খুব সুন্দর একটা পরিমাপ আপনি বললেন। যে সমস্ত কৃষক বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান বা যারা চাষ করছেন বা করবেন, এবার থেকে আপনারা একটু সচেতন হবেন এবং এই বিষয়গুলি মাথায় রাখবেন। আচ্ছা, মোটামুটি তো একটা বোনার পদ্ধতিটা বললেন, এক্ষেত্রে এবারে সার প্রয়োগের ব্যাপারটা কি হবে?
0: যেহেতু ভুট্টা দেখুন ভুট্টা একটু বেশি সার টানে, যে জমিতে নাইট্রোজেন সার বেশি রয়েছে, জৈব সার বেশি রয়েছে, সেখানে ভুট্টাটা অটোমেটিক্যালি ভালো হয়। এবং এই সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এই তিনটে সারই দিতে হবে। প্রতি একরে 19 কেজি নাইট্রোজেন মূল সার হিসাবে জমি তৈরি করার সময় দিতে হবে, 28 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ সার দিতে হবে। আবার চাপান হিসাবে 45 দিনের মাথায় এবং যেগুলো নাবিজাত সেগুলো একটু পরে 75 দিনের মাথায় একটু চাপান সার, নাইট্রোজেন মানে বিশেষ করে 19 কেজি আবার ইউরিয়া দিয়ে নাইট্রোজেন, 19 কেজি নাইট্রোজেন দেবেন যেটা ইউরিয়ার মাধ্যমে দিতে হবে, আবার 9 কেজি পটাশ যেটা আপনার মিউরেটা পটাশ হিসাবে দিতে হবে। এই দিলে মোটামুটি সারের ঘাটতি পূরণ হবে। এছাড়াও কতগুলো জৈব সার, যেটা জৈব সারটা জমি তৈরি করার সময় দিয়ে নিতে হবে। জৈব সার
1: সেটা যখন প্রথমে জমিটা তৈরি করছে,
0: হ্যাঁ, 2 টন মিনিমাম জৈব সার প্রতি একরে দিলে ভালো হয়। এতটা তো কৃষক জোগাড় করতে পারেন না, কিন্তু যতটা আপনি জোগাড় করতে পারবেন জৈব সার আপনাকে প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে যদি জীবাণু সার কিছু দেন, যেমন অ্যাজোস্পাইরিলাম একটা খুব গুরুত্বপূর্ণ জীবাণু সার, সেই জীবাণু সার যদি জৈব সারের সঙ্গে মিশিয়ে আপনি প্রয়োগ করেন তাহলে গাছ প্রাকৃতিকভাবে কিছু নাইট্রোজেন খাবার

0: হবে। এছাড়া ট্রাইক্লোনাভিরিডি যদি দেন তাহলে গোড়া পচা যে রোগ, সেই গোড়া পচা রোগের হাত থেকে কিন্তু আপনার ভুট্টাটা বাঁচবে। কাজে এই জৈব সারের সঙ্গে এগুলো মিশিয়ে যদি প্রয়োগ করেন তাহলে উপকার পাবেন। এছাড়া তরল সার হিসাবে যেটু গাছ বড় হলে তখন ব্যবহার করতে পারেন, এনপিকে 15-15 স্প্রে করতে পারেন, 2-5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি পায়।
1: আর অন্যান্য চাষের ক্ষেত্রে একটা অনুখাদ্যের কথা বলা হয়, এক্ষেত্রে অনুখাদ্যের গুরুত্বটা কত?
0: হ্যাঁ, অনুখাদ্য দেখুন, আজকাল তো একই জমিতে অনেক ফসল উৎপাদন হচ্ছে, ফলে জমির যে স্বাভাবিক যে খাবার এবং অনুখাবার এগুলো একটা ঘাটতি থাকেই। সেই জন্য আপনাকে এই অনুখাবার বিশেষ করে জিঙ্ক এবং বোরন, মানে দস্তা এবং জিঙ্ক, এই দস্তা যেটা আর হচ্ছে বোরন বা সোহাগা, এইটা দিতে হবে। এই দুটো যদি প্রয়োগ করেন, যে জমি তৈরি করার সময় প্রয়োগ করা যায়, তাহলে আপনার এই ঘাটতিটা পূরণ হবে। যেমন জমি তৈরি করার সময় 10 কেজি জিঙ্ক সালফেট এবং 6 কেজি মতন সোহাগা যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার ঘাটতিটা পূরণ হবে। আর কিছু মানে অপ্রধান খাবার যেমন সালফার বা গন্ধক, এটাও দিতে হবে। সালফারটা আমি সিঙ্গেল সুপার ফসফেট দিলে ওখান থেকে আপনি সালফার পেয়ে যাবেন। আর ম্যাগনেশিয়াম একটা ঘাটতি দেখা যায় বর্তমানে, সেই ম্যাগনেশিয়াম সালফেট 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে বৃদ্ধির দশায় স্প্রে করতে হবে। যখন
1: সেটা কি কোনো দিন রয়েছে এরকম যে এতদিন পরে নাকি কোনো লক্ষণ দেখে? তখন
0: যদি আপনার গাছের লক্ষণ একটা পাতা হলুদ হয়ে যাবে, পাতার শিরাগুলো হলুদ হয়ে যাবে, আবার পাতা কুঁকড়ে যাবে, গাছের বৃদ্ধি হবে না, গাছটা যখন হলদেটে ভাব হবে তখনই ভাবতে হবে আপনার সালফার ম্যাগনেশিয়াম এই ধরনের কিছু খাবারের ঘাটতি রয়েছে। কাজেই এখন যারা ভুট্টা চাষ করবেন সালফার বা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই অপ্রধান খাবারগুলো একটু ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
1: বেশ, আপনি তো শুরুর দিকেই বলেছেন, বারবার করে জোর দিয়েছেন যে সেচ ব্যবস্থাটা ভালো থাকতে হবে, নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে। সেই সঙ্গে আরেকটা যেটা দেখা যায় যে আগাছা ভুট্টা খেতে, এক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণে কোনো উপায় রয়েছে?
0: হ্যাঁ, আগাছা তো দুরকমভাবে আগাছা আমরা দেখি, একটা হচ্ছে আপনার চওড়া পাতা আর একটা হচ্ছে সরু ঘাস জাতীয় পাতা। তো দুটো আপনাকে দমন যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আগাছার সঙ্গে ভুট্টা গাছের যে একটা কম্পিটিশন হবে, যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাতে গাছের বৃদ্ধিটা কমে যাবে। আপনি যদি বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করেন তাহলে অ্যাট্রাজিন বলে একটা আগাছানাশক আছে, সেটা স্প্রে করতে পারেন, সেটা জমিতে প্রয়োগ করতে পারেন, লাগানোর আগেই এটা আপনাকে দিয়ে রাখতে হবে। অথবা 2,4-D বলে একটা আছে, 2,4-D সোডিয়াম লবণ, এটাও আপনি দিতে পারেন যাতে আপনার ওই আগাছাগুলো নিয়ন্ত্রণে থাকে। তবে আমার মতামত যেটা, সেটা আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ওই হাতে করলে ভালো, যেহেতু আপনি লাইনে বলছেন নিরানি দিয়ে করলে,
1: যেহেতু জায়গাটা থাকছে ভেতরে ক্ষেতের মধ্যে প্রবেশ করা যাবে,
0: খুব একটা অসুবিধা হবে না। আর যারা অ্যাট্রাজিন দিতে চান তাদের 800 গ্রাম লাগবে প্রতি একরে।
1: আচ্ছা,
0: আর ওই 2,4-D সোডিয়াম লবণ যেটা বললাম সেটা 500 গ্রাম প্রতি একরে লাগবে, 200 লিটার জলে মিশিয়ে ভালো করে পাতায় স্প্রে করতে হবে।
1: বেশ,
0: হ্যাঁ, মানে চওড়া পাতাযুক্ত ইয়েতে।
1: আচ্ছা, আর অন্যান্য ক্ষেত্রে তো প্রতিটা চাষের ক্ষেত্রে একটা রোগ পোকার আক্রমণ দেখা দেয়, এক্ষেত্রে কী ধরনের রোগ পোকা হয় আর তার নিয়ন্ত্রণ কীভাবে করবেন?
0: হ্যাঁ, দেখুন, ভুট্টা বিশেষ করে নর্থ বেঙ্গলে যেখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে বা এখনও আমাদের এখানে চাষ হচ্ছে, এখানে ল্যাদা পোকা একটা বড় সমস্যা। এবং বর্তমানে যে পোকাটা হচ্ছে ভয়ঙ্কর আকার ধারণ করছে সেটা হচ্ছে আর্মি ফল মর্ম, মানে একটা ল্যাদা জাতীয় পোকা, পাতা খেয়ে নিচ্ছে, কাণ্ড খেয়ে নিচ্ছে, এবং এরা একই সঙ্গে হাজার হাজার পোকা জমিতে আক্রমণ করে খুব তাড়াতাড়ি ফসলটা নষ্ট করে দেয়। এছাড়া ধরুন কাণ্ড ছিদ্রকারী পোকা আছে, কাটুই পোকা আছে, উই পোকা একটা বড় সমস্যা তৈরি করে ভুট্টা চাষে। তো এইগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে প্রথমেই আমি যেটা কৃষক বন্ধুদের বলবো, রাসায়নিকে না গিয়ে আপনারা নিম তেল যেটা 10,000 PPM এর আছে, 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করবেন। স্প্রে বিকেলের দিকে করবেন, স্প্রে দুপুরে করবেন না, বিকেলের দিকে করবেন। স্প্রের সঙ্গে একটা আঠা জাতীয় কিছু দেবেন, বর্ষাকালে স্টিকার দেবেন। আর হচ্ছে অনুখাদ্য স্প্রের সঙ্গে কোনো মেশাবেন না, এবং বিঘে অবশ্যই 100 লিটার দ্রবণ ব্যবহার করবেন। তাহলে আপনার পোকা এবং রোগ যেখানে আছে সেখানে নিয়ন্ত্রণ হবে। আর আমি বলছিলাম যেটা, এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু কতগুলো রোগ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পাতা ধসা একটা রোগ, মরচে রোগ একটা, তারপরে খোলা ধসা মানে খোলার মধ্যে পচে যায়, এই ধরনের ছত্রাকঘটিত রোগগুলো হলে প্রোপাকোনাজল এগুলো হচ্ছে 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে পারেন, অথবা টেট্রাকোনাজল স্প্রে করতে পারেন, ডাইথেনেম 45 স্প্রে করতে পারেন, অথবা ভ্যালিডামাইসিন স্প্রে করতে পারেন। হ্যাঁ, খোলা ধসা হলে ভ্যালিডামাইসিন খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যেভাবে বলা হলো সেইভাবে স্প্রে করবে।
1: বেশ, মোটামুটি এবং আশা করছি আমাদের কৃষক বন্ধুরা পরপর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করার চেষ্টা করলাম, রোগ পোকা থেকে শুরু করে একেবারে আপনার জমি পরীক্ষা থেকে শুরু করে আর রোগ পোকা পর্যন্ত। এবার জানতে চাইব যে কৃষক বন্ধু যারা চাষ করলেন সেক্ষেত্রে তাদের ফলন কেমন হবে আর কখন কাটবেন?
0: হ্যাঁ, ফলনটা এবং ভুট্টা গাছ যখন বড় হয়ে যায়, যে সময়ের ভুট্টা চাষটা যে যত দিনের সেইভাবেই কাটার নিয়ম। তবে একটা চেনার উপায় আছে, যে ভুট্টার স্ত্রী স্তবক বা সিল্ক যেগুলো হয় একদম সিল্কের মতন যে সুতো সুতো ঝুলতে থাকে, ওগুলো যখন হলুদ হয়ে যায় তখনই এটা কাটার উপযুক্ত হয়। আর ফলনের ক্ষেত্রে যদি বলেন, তাহলে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রতি বিঘেতে 10 থেকে 12 কুইন্টাল আমরা ফলন পেতে পারি,
1: 10 থেকে 12 কুইন্টাল
0: ফলন পেতে পারি, এবং যেটা বাজারে ভালোই দাম আছে। এবং ভুট্টার একটাই সুবিধে যে এটা আপনার কেটেই যে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করতে হবে তা নয়, কিছুদিন সংরক্ষণ করে ভালো করে শুকিয়ে যদি রাখা যায় এবং উপযুক্তভাবে ঘরের মধ্যে যদি ভালো করে ঝুলিয়ে আলো বাতাসযুক্ত জায়গায় রাখা যায়, তাহলে আমরা অনেক দিন ভুট্টাকে রাখতে পারি, বাজার যখন উঠবে তখন আমরা সেটাকে বিপণনে নিয়ে যেতে পারি।
1: এখন সত্যি বলতে যে ভুট্টার কিন্তু বাজারে বের হলে, বিশেষ করে এখন এই বিভিন্ন মলের দৌলতে ভুট্টার কিন্তু প্রচুর ডিমান্ড, আপনার সেই ছোটো থেকে শুরু করে আর একদম বড় ভুট্টা পর্যন্ত ভালোই ডিমান্ড রয়েছে এবং দামও যথেষ্ট। আপনার কাঁচা ভুট্টা হয়তো খুব একটা দাম না থাকলেও যখন ভুট্টাটাকে সেই পুড়িয়ে যিনি দোকানদার দিচ্ছেন, এক একটা প্রায় 10-15 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা তো বেবি কর্ন পপকর্ন তো রয়েছে।
0: হ্যাঁ, এখন আমরা কাঁচা ভুট্টা এবং বেবি কর্ন প্যাকেটে যে বিক্রি হচ্ছে, পপকর্ন, এগুলো তো পপকর্ন তো খুবই জনপ্রিয়
1: একদম। তাহলে আমাদের কৃষক বন্ধুরা আপনারা ভুট্টার গুণাগুণ, তার গুরুত্ব এবং কতটা কি হতে পারে, ভুট্টা চাষ করে আপনি কতটা লাভবান হতে পারেন, কিভাবে চাষ করলে লাভবান হবেন, সে ব্যাপারে বিস্তারিতভাবে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন উপকৃষি অধিকর্তা সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে ভুট্টা চাষ সম্পর্কে আমাদের কৃষক বন্ধুদের, আমাদের শ্রোতা বন্ধুদেরকেও বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা আবারও উপস্থিত হয়ে গিয়েছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে। কী বিষয়, সে বিষয়ে যাওয়ার আগে দু চার কথা। আসলে আমরা সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ ধারাবাহিক চাষ বা প্রথাগত চাষেই বিশ্বাসী, আর সেই জায়গা থেকে এখনও বোধহয় আমরা খুব একটা সরে আসতে পারিনি। কিন্তু সময় তো ক্রমশ বদল হচ্ছে এবং এই সময় বদলের সঙ্গে সঙ্গে অন্যান্য যে চাষের জিনিসপত্রগুলো রয়েছে বা যে সমস্ত অর্থকরী দিক এই চাষের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে, সেই দিকগুলো কিন্তু আমরা একটু ভেবে দেখতে পারি এবং তার কতটা কার্যকারিতা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা একটু নতুন করে দিশা তৈরি করতে পারি। এই কথা ভেবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ঠিক করলাম, এবং সেই কারণে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোম্যাটিক প্লান্টসের পূর্বতন বৈজ্ঞানিক, এবং সেই সঙ্গে বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন হিসাবে নিযুক্ত। আর কি নিয়ে কথা বলবো আমরা? আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষ, তার সুযোগ এবং

0: সম্ভাবনা। তো প্রথমেই বন্ধুরা আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই ডক্টর সুশীল কুমার কোঠারিকে। ডক্টর কোঠারি, আসলে আমাদের যে চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা রয়েছেন, তারা সাধারণত আমাদের যে প্রথাগত চাষবাস সেগুলো নিয়ে এখনো পর্যন্ত চাষাবাদ করতে অভ্যস্ত। তার বাইরে এই যে চারপাশের পরিমণ্ডলটা অনেক পরিবর্তিত হচ্ছে বিশ্বের নিরিখে বা ভারতবর্ষের নিরিখে, সেটা নিয়ে এখনো পর্যন্ত হয়তো জল্পনা কল্পনা ততটা মনে হয় না তারা করে উঠতে পারছেন। তো সেই কারণেই আজকে আমাদের এই বিষয় চয়ন। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, এই যে ঔষধি এবং সুগন্ধি গাছ সেগুলো কি কি, এবং এই যে এই চাষের কথা আমরা বলছি, ঔষধি বা সুগন্ধি গাছ চাষের কথা বলছি, তার তাৎপর্য কতটা সেটা একটু বলেন যদি।
1: ঔষধি ও সুগন্ধি গাছ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গাছপালাগুলি তাদের ওষুধ গুণাবলী এবং সুগন্ধির জন্য বিস্তৃতভাবে ব্যবহৃত হয়। ঔষধি গাছগুলি থেকে প্রাপ্ত সক্রিয় যৌগ সমূহ, যেগুলোকে আমরা বায়োঅ্যাক্টিভ মলিকিউলস বলি, আধুনিক ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ যেমন অশ্বগন্ধা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গাছ, যার শিকড় থেকে আমরা উইথানোলাইড নামক একটা উপাদান পাই, যেটা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দ্বিতীয় উদাহরণ হিসাবে আমি তুলসীর কথা বলতে পারি, যেটা ঘরে ঘরে আমরা লাগাই, অসিমাম স্যাংটাম, যার কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে, এবং শ্বাসতন্ত্রে বিভিন্ন সমস্যা সমাধানে এটা আমরা ব্যবহার করি অনেক পুরাতন কাল থেকে। সুগন্ধি গাছগুলো থেকে প্রাপ্ত অপরিহার্য তেল, যেটাকে আমরা এসেনশিয়াল অয়েল বলি ইংরেজিতে, সেটি পারফিউম, সাবান, কসমেটিক্স, খাদ্যশিল্পে ব্যবহৃত হয়। যার উদাহরণস্বরূপ সিটোনেল্লা, সিটোনেল্লা ঘাস থেকে আমরা যে তেলটা পাই সেটা মসকুইটো রেপেলেন্ট হিসাবে, মশা মাখির নিধনে ব্যবহৃত হয়। ঠিক তেমনি আরেকটা উদাহরণ হচ্ছে ভেটিভার। ভেটিভার গাছের শিকড় থেকে প্রাপ্ত তেল উচ্চমানের পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে এর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। এই গাছগুলি অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওদের মতে এখনো 80% লোক মানুষ প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য এই গাছগুলির উপরে নির্ভর। এবং ভারতবর্ষে আমাদের আয়ুর্বেদ, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই সিস্টেম অফ মেডিসিন যেগুলো রয়েছে, এগুলোতে প্রায় 8,000-এর বেশি মেডিসিনাল অ্যারোম্যাটিক বা ঔষধি সুগন্ধি গাছের আমরা ব্যবহার করে থাকি।
0: আচ্ছা,
1: এছাড়া পরিবেশগত দিক থেকে বিবেচনা করলে এই গাছগুলো মাটির ক্ষয় রোধ করে, জীব বৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: অর্থাৎ এই গাছগুলি চাষের সঙ্গে কিন্তু আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি, সেটা অনেক যুগ আগে থেকেই হচ্ছে, আমাদের মধ্যে হয়তো সেই অবগতির অভাব রয়েছে, তাই তো? তাহলে আমি পরের প্রশ্নে এটাই আপনার কাছে জানতে চাইব যে এই যে ভেষজ এবং সুগন্ধি চাষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তার যে ইতিহাস, সেই সম্পর্কে যদি একটু বলেন।
1: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গে ঔষধি ও সুগন্ধি গাছের চাষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। কারণ হচ্ছে এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। 1860 সালে আমাদের কলকাতাতে যে বটানিক্যাল গার্ডেন আছে, সেখানে কার্যরত বৈজ্ঞানিক ছিলেন ডক্টর থমসন অ্যান্ডারসন। উনি অফিসিয়ালি উনি এখানে রিসার্চ কার্য শুরু করেন মেডিসিনাল প্ল্যান্টসের উপরে ভারতবর্ষে। এটা হচ্ছে ভারতবর্ষে আধুনিক কালে একটা প্রথম আমরা প্রমাণ পাই যে আমরা অনেক আগে এই মেডিসিনাল প্ল্যান্টসের উপরে রিসার্চ কার্য এখানে পশ্চিমবঙ্গলতে আমরা শুরু করেছি,
0: মানে ভাবনা চিন্তাটা অনেক দিন শুরু হয়েছে।
1: এবং শুধু ভাবনা চিন্তা নয়, তার ইমিডিয়েটলি পরে 1861 সালে আমরা সিঙ্কোনা চাষও শুরু করে দিয়েছিলাম দার্জিলিং পাহাড়ে।
0: আচ্ছা,
1: এবং ওটা কেন করা হয়েছিল সিঙ্কোনা চাষ, কারণ তখন মানুষ ম্যালেরিয়া সংক্রান্ত প্রবলেম নিয়ে প্রচুর সাফার করছিলেন, এবং ওষুধের জন্য তখন কোনো বিকল্প আমাদের সামনে ছিল না, যার জন্য এই যে প্ল্যান্টার আমরা চাষ করলাম সিঙ্কোনা, ওর বাকল থেকে আমরা কুইননাইন একটা উপাদান পেতাম যেটা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করবার ক্ষমতা যেটাতে রয়েছে।
0: ঠিক।
1: এবং যেহেতু চাষ শুরু হয়েছে, তার ইমিডিয়েটলি পরে 1874 সালে আমরা কুইননাইন ফ্যাক্টরিও ওখানে এস্টাবলিশ করি মুংপু দার্জিলিংয়ে। তাহলে এই ইতিহাসটা অনেক পুরনো পশ্চিমবঙ্গের জন্য, যে অনেক আগে আমরা শুরু করেছি। ওর পরে আরও অনেক গাছ আমরা ওখানে লাগানো শুরু করি, তার মধ্যে ইপিক্যাক প্রধান হচ্ছে। ইপিক্যাক গাছের যে রসায়নটা পাওয়া যায় তার নাম এমিটিন, যেটি আমাশা রোগকে দূর করার জন্য আমরা ইউজ করে থাকি। এছাড়া আমরা ওখানে ট্যাক্সাস একটা বৃক্ষ আছে, যেটার চাষও আমরা ওখানে শুরু করেছি, এবং এটাও অনেক আগে শুরু হয়েছে। এটা অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড এখান থেকে পাওয়া যায়।
0: আচ্ছা,
1: তো অ্যান্টি ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এই ট্যাক্সাস থেকে আমরা লাভবান হচ্ছি। বিংশ শতাব্দীতে ভেষজ ও সুগন্ধি ফসল চাষের গবেষণা উৎপাদন আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, কারণ 1976 সালে আমরা কার্সিয়াংয়ে একটা রিসার্চ সেন্টার আমরা অফিসিয়ালি শুরু করি গবেষণার জন্য।
0: আচ্ছা,
1: ওখানে ডায়াসজনিন নামক একটা প্ল্যান্ট, সেটাও আমরা ওখানে কালটিভেশন শুরু করেছি, যেটি ইউজ হয় গর্ভ নিরোধক বড়ি তৈরি করবার জন্য।
0: গাছও বেড়ে উঠছে, তার সাথে কিন্তু তার পাশাপাশি আগাছাও বেড়ে উঠছে, এবং কীট পতঙ্গের আক্রমণও কিন্তু বাড়ছে, তো সেইটাকেও তো রোধ করা খুব দরকার।
1: আগাছা ভেষজ ও সুগন্ধি ফসল চাষের একটা খুবই বড় সমস্যা। এই সমস্যাটা খালি আমাদের সুগন্ধি এবং ওষুধি ফসলের জন্য নয়, এটা সব ফসলের জন্য, এবং চাষি ভাইয়েরা এটার এই সম্বন্ধে অলরেডি ওনারা জানেন যে এটা একটা বড় সমস্যা। কিন্তু ওটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তার মধ্যে কিছু জিনিস আমি চাষি ভাইদের বলতে চাই যেটা আপনারা করতে পারেন। এক হচ্ছে গ্রীষ্মকালীন জমি চাষ, যেটাকে আমরা সামার টিলেজ বলে থাকি, যা আগাছার বীজ ও কন্দ ধ্বংস করতে সাহায্য করে মাটির মধ্যে যেগুলো থাকে। মালচিং আরেকটা পদ্ধতি আছে, যেখানে খড় বা প্লাস্টিক বা জৈব পদার্থ দিয়ে মাটিকে ঢেকে দেওয়া হয়, যা আগাছা বৃদ্ধি রোধ করে এবং মাটির আর্দ্রতা সংরক্ষণ করে। এটা ছাড়া হ্যান্ড উইটিং, হাত দিয়ে আগাছা পরিষ্কার করা, এটা আমাদের চাষি ভাইরা খুবই ভালো করে জানেন, ওটা আরেকটা প্রসেস আছে যেটা আমরা করে থাকি। আর বড় চাষিদের জন্য আমি বলবো হার্বিসাইড, যেটা প্রি ইমার্জেন্স পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড যেগুলো বাজারে অ্যাভেলেবেল আছে, এগুলো আমাদের অ্যাগ্রোটেকনোলজি প্যাকেজে আমরা সমস্ত প্রত্যেক ক্রপের জন্য, ফসলের জন্য কোন হার্বিসাইড দিতে হবে, কি মাত্রাতে দিতে হবে, কখন দিতে হবে, এগুলো সবই আমরা অলরেডি ওখানে লিখে রেখেছি। তো সেগুলো নিয়ে আপনারা হার্বিসাইডকেও ইউজ করতে পারেন আগাছা নিয়ন্ত্রণের জন্য। এখন পোকামাকড়ের যে নিয়ন্ত্রণের আরেকটা আপনি যে কথা বললেন, ওটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে আমি সর্বপ্রথমে এটা বলতে চাই যে সাধারণ ফসলে পোকামাকড়ের যে উপদ্রব আমরা দেখতে পাই, তার তুলনায় ঔষধি এবং সুগন্ধি ফসলে উপদ্রবটা অনেক কম।
0: তো এটা তো খুব আশার খবর।
1: খুব, হ্যাঁ, একদম আশার খবর। তার কারণ হচ্ছে এই গাছগুলিতে যে উপাদানগুলো রয়েছে সেগুলো একভাবে এই পোকামাকড়কে গাছের কাছে আসতে দেয় না।
0: বাহ।
1: ওটা ছাড়া কিছু জিনিস আমরা কিছু গাছে আমরা দেখেছি, যেমন হচ্ছে ছত্রাকজনিত রোগ, পাউডারি মিলডিউ যেটাকে বলে, বা হচ্ছে অ্যাফিড মাইট লিফহপার, এই ধরনের ইনসেক্টস মানে পোকা, সেগুলোকেও আমরা কিছু জায়গাতে আমরা দেখতে পাই। তো তাদের নাশ আমরা করতে পারি যে রেকমেন্ডেড আমাদের যে পেস্টিসাইডগুলো রয়েছে সেগুলোকে ইউজ করে। কিন্তু আমরা এই মেডিসিনাল অ্যারোম্যাটিক প্ল্যান্টস বা সুগন্ধি ফসলের জন্য আমরা কিন্তু এটাকে রেকমেন্ড করি না, যে এই ধরনের ওষুধগুলোকে ইউজ করা হোক। তার কারণ হচ্ছে এগুলো আমরা ওষুধ হিসাবে ইউজ করি এবং ওটাতে হয়তো

0: কেমিক্যাল রেসিডিউ থাকতে পারে। তো সেই জন্য আমরা অর্গানিক কাল্টিভেশনের প্রসেসের হিসাবে আমরা চাষি ভাইদেরকে আমরা বলবো যে যত কম সম্ভব ওটাকে আপনারা ইউজ করুন, ওটা ছাড়া কিছু কিছু
1: দূরে থাকতে হবে।
0: হ্যাঁ, রাসায়নিক থেকে দূরে থাকতে হবে, এবং কিছু এমন জিনিস আমি বলছি যেগুলোকে প্রয়োগ করুন, করলে পারে আপনি ওর থেকে গাছপালাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন হচ্ছে নিম তেল, নিমের তেল আমরা জলের সঙ্গে মিশ্রণ করে আমরা স্প্রে করতে পারি ছত্রাকজনিত রোগ থেকে প্রতিরোধ করার জন্য। ঠিক তেমনি কিছু উপকারী পোকা আছে যেটা আমরা লেডিবার্ড বিটল হিসাবে বলা হয়, সেইগুলোকে আমরা স্প্রে করে গাছের মধ্যে আমরা ছড়াতে পারি। তো সেগুলো কি করবে, সেগুলো যে পোকামাকড় যেগুলো আমাদেরকে নোকসান করছে বা গাছের ফলনটাকে কম করে দেয় তাদের নিয়ন্ত্রণের জন্য সাহায্য করবে। এই ধরনের জিনিসগুলোকে আমরা করতে পারি। এছাড়া কিছু আরও আছে, যেমন মরিচ, মরিচের স্প্রে, ওটাও কিন্তু একটা কীটনাশক, ওটাকেও আমরা করতে পারি। তো এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা যদি ইউজ করি তাহলে পারে আমরা উচ্চ মূল্য পাবো আমাদের ঔষধি বা আমরা সুগন্ধি ফসলটা যেটা আমরা বিক্রি করতে যাব।
1: তো বিক্রির কথাতেই এবার সরাসরি আসি, কারণ সময়টাও একদমই কমে এসেছে। আমাদের তো আসল উদ্দেশ্য থাকবে যে আমাদের চাষি ভাইরাও যাতে লাভবান হন, দিনের শেষে তাদের মুখে হাসি ফোটে। তো এই চাষ থেকে কতটা লাভবান তারা হতে পারবেন বা কি করে তারা বিপণনের সঙ্গে যুক্ত হতে পারবেন, সেটা যদি একটু সংক্ষেপে বলেন।
0: এটা একটা বিপণন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট চাষি ভাইদের জন্য। ভেষজ সুগন্ধি ফসলের বিপণন ব্যবস্থা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্গানাইজড আর একটা হচ্ছে আনঅর্গানাইজড। আনঅর্গানাইজড সেক্টরটা আগে বলি আমি। আনঅর্গানাইজড সেক্টর হচ্ছে মানে ভেষজ সংগ্রাহক কিছু আছে বা গাছপালা যারা বিক্রি করেন বা লোকাল ডিলার আছেন, লোকাল মান্ডি আছে যেগুলোকে হাটও আমরা বলি। হ্যাঁ, সেখানে গিয়ে কৃষকরা সরাসরি উৎপাদনগুলো বিক্রি করেন, এটাকে আমরা বলি আনঅর্গানাইজড সেক্টর। এটা ছোট চাষিদের জন্য এটা উপযুক্ত এবং ওখানে গিয়ে ওরা এই জিনিসগুলোকে যেগুলো উৎপাদন করেছেন সেগুলোকে বিক্রি করতে পারেন। আর অর্গানাইজড সেক্টর, বড় যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে বা আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন প্রস্তুতকারক এবং সুগন্ধি তেল প্রস্তুতকারক, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু অর্গানাইজড কাল্টিভেশনের হিসাবে যারা চাষ করেন তাদের থেকে ডাইরেক্টলি ওরা কিনে নেন ফসলটাকে, একটা নির্দিষ্ট মূল্য আগে থেকে নির্ধারণ করা হয় যেটাকে আমরা কন্ট্রাক্ট কাল্টিভেশন বলি। তো সেখানে চাষি ভাইদের মার্কেটিং সম্বন্ধে, বিপণন সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না, কারণ আগে থেকেই চাষি ভাইরা জানবেন যে কি দামে আমি ফসলটা কাকে বিক্রি করব। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
1: এক্ষেত্রে সরকারি সহযোগিতা কিছু পাওয়া যাচ্ছে?
0: আপনি খুবই ভালো কথা বললেন। এখানে আমাদের CSIR এর একটা অ্যারোমা মিশন চলছে যেটা পশ্চিমবঙ্গেতেও চলছে, হ্যাঁ পুরো দেশে চলছে, ওটা ন্যাশনাল অ্যারোমা মিশন পুরো দেশে চলছে। তো CSIR এর যে অ্যারোমা মিশন আছে ওখানে ওরা বিপণনের জন্য চাষি ভাই যারা এই ধরনের ফসল চাষ করতে চান তাদেরকে ডাইরেক্টলি সাহায্য করছেন। এবং আমি জানি যে ওরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ওনারা ঘুরছেন এবং ও জেলা অধিকারী থেকে ওনারা চাষি ভাইদের কন্ট্যাক্ট করছেন যে কারা এই চাষ করবার জন্য ইন্টারেস্টেড, এবং তাদেরকে খালি বিপণনের ব্যাপারটা নয় আরও দুটো জিনিস দিয়ে ওনারা হেল্প করছেন। এক হচ্ছে বীজ এবং টেকনোলজি, মানে কিভাবে চাষ করতে হবে সেই জিনিসটা ওনারা দিচ্ছেন। সাইড বাই সাইড ওনারা আরেকটা জিনিস যেটা দিচ্ছেন সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য, যেটা আমরা প্রসেসিং বলি। তো যেমন ফসল থেকে তেল বের করা, এটা একটা প্রসেসিং এর সাবজেক্ট। ওনারা কিন্তু আর্থিক ওর জন্য সহযোগিতা দিচ্ছেন যে যদি চাষি ভাইরা চাষটা করতে চান তাহলে পারে ওই ন্যাশনাল অ্যারোমা মিশনের তরফ থেকে আমরা ওই প্রক্রিয়াকরণের জন্য যে সংসাধনটা দরকার সেটা আমরা উপলব্ধি করা যায়।
1: আচ্ছা, আমি শেষে শুধু আপনার কাছে এইটুকু একটা জানতে চাইছি যে এই যে উৎসাহী হবে চাষিরা সেটা কেন, সেটুকু যদি একটু।
0: এটা খুবই ভালো প্রশ্ন। উৎসাহী চাষিদের এই জন্য হবেন, সাধারণ যে ফসলগুলো আমরা লাগাচ্ছি তার থেকে যে লাভ পাচ্ছি চাষি ভাইরা খুব একটা খুশি নন, কারণ লাভের মাত্রাটা আমরা জানি যে অনেক কম বা অনেক ক্ষেত্রে লাভ থাকেও না। ঔষধ বা সুগন্ধি ফসলের চাষ করে কিন্তু ভালো লাভ পাওয়া যেতে পারে।

0: এটা সম্ভব এই কারণে যে আমরা যদি উচ্চমানের বীজ, উচ্চমানের টেকনোলজি নিয়ে বড় ওষুধ কোম্পানিকে আমরা যদি এই যে ফসলগুলো আমরা উৎপাদন করছি সেগুলো যদি বিক্রি করতে পারি। আপনাকে উদাহরণস্বরূপ একটুখানি বলবো যে ঔষধি গাছ লাগিয়ে আমরা 10-50 হাজার টাকা প্রতি হেক্টারে একটা চাষি 4-5 মাসের ফসল থেকে ইনকাম করতে পারে বছরে। আর প্যারালাল আমরা যদি সুগন্ধি ফসলের কথা বলি তাহলে পারে কিন্তু ওই লাভের মাত্রাটা অনেক বেশি, 50,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত প্রতি হেক্টর থেকে চাষি ভাইরা পেতে পারে।
1: অর্থাৎ যে বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান আজকে শুনলেন তারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু এই চাষের কথা পশ্চিমবঙ্গে, অর্থাৎ সুগন্ধি বা ঔষধি গাছপালার যে চাষের কথা জানি আমরা, এত কথা আজকে বললাম, তার কথা কিন্তু আপনারা নিঃসন্দেহে ভাবতে পারেন। এবং সেই জন্য আপনাদের যা যা সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সহযোগিতা করার জন্য সরকার তো রয়েইছেন। আজকে আর বেশি একদম কথা বলা সম্ভব নয়, সময় একেবারে বলছে যে না, এবার বন্ধ করতে হবে। বন্ধুরা, আমরা কথা বললাম পশ্চিমবঙ্গের সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা সমৃদ্ধ করলেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টসের পূর্বতন বৈজ্ঞানিক এবং সেই সঙ্গে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন হিসেবে নিযুক্ত রয়েছেন। ডক্টর সুশীল কুমার কোঠারিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টি বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চাষী ভাইদের।
1: নমস্কার বন্ধুরা, আমিও সেই সঙ্গে বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, সাঁওতাল বিদ্রোহের এক বিস্তৃত গৌরবগাথা। লিখেছেন শম্ভুনাথ সেন। 1857 সালে সিপাহি বিদ্রোহের ঠিক দুবছর আগেই 1855 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও সামন্ততান্ত্রিক শোষণের ভিত কাঁপিয়ে দিয়েছিল ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ বা হুল। সাঁওতালি ভাষায় হুল মানে মুক্তির লড়াই। সামন্ততান্ত্রিক অত্যাচারের বিরুদ্ধে জল, জঙ্গল আর জমির অধিকার রক্ষায় এটি ছিল ঔপনিবেশিক শাসক অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে শোষিত আদিবাসীদের এক বজ্র নিনাদ। এই ঐতিহাসিক বিদ্রোহের এক বীরত্বপূর্ণ অথচ বিষাদময় অধ্যায় জড়িয়ে আছে বীরভূমের রাঙামাটিতে। শান্ত সরল সাঁওতাল সমাজকে বিদ্রোহের পথে ঠেলে দিয়েছিল তৎকালীন ব্রিটিশ প্রশাসন এবং তাদের মদতপুষ্ট জমিদার ও মহাজন গোষ্ঠী। তারা সাঁওতালদের চড়া সুদের জালে জড়িয়ে ফেলত। একবার সেই ঋণের জালে পা দিলে তা বংশানুক্রমিকভাবেও শোধ হতো না। ঋণ শোধের নামে কেড়ে নেওয়া হতো জমি, গবাদি পশু এবং অনেক সময় তাদের ক্রীতদাসে পরিণত করা হতো। ভাগলপুর থেকে বর্ধমান পর্যন্ত রেলপথ তৈরির কাজে সাঁওতালদের বিনা মজুরিতে বেগার খাটানো হতো। একই সঙ্গে আদিবাসী নারীদের ওপর চলত চরম নির্যাতন। ফলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আদিবাসীদের সামনে লড়াই ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। ক্রমে আসে সেই দিন, 1855 সালের 30 জুন তৎকালীন সাঁওতাল পরগনা জেলার ভগ্নাডিহির মাঠে সিধু, কানু, চাঁদ ও ভৈরবের ডাকে সমবেত হন 10,000-এরও বেশি সাঁওতাল। সেখান থেকেই শুরু হয় প্রত্যক্ষ সংগ্রাম। শুরুতে সাঁওতালদের সেই তীর, ধনুক, টাঙ্গি আর বল্লমের সামনে আধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত ব্রিটিশ

0: ফৌজও কোণঠাসা হয়ে পড়েছিল। 7 জুলাই অত্যাচারী দারোগা মহেশলাল দত্তকে হত্যার মাধ্যমে বিদ্রোহের প্রথম বহিঃপ্রকাশ ঘটে। এরপর 17 জুলাই পিয়ালপুরের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সঙ্গে এক তীব্র সংঘর্ষ হয়। দেখতে দেখতে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং ভাগলপুরের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ শাসন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। বীরভূমের সদর সিউড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত দিনডুলি গ্রাম ও লাঙ্গুলিয়া এলাকায় সিধু কানুর নেতৃত্বে নিজেদের স্বাধীন শাসন কায়েম করার লক্ষ্যে হাজার হাজার আদিবাসী বীর কলকাতার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। কিন্তু পথিমধ্যে বীরভূমের আমজোড়া গ্রামের কাছে আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনী তাদের ওপর অতর্কিতে গুলি বর্ষণ করে। কামানের গোলা আর বন্দুকের বুলেটের সামনে লাঠি, বল্লম আর তীরধনুকের এই অসম লড়াইয়ে শত সহস্র আদিবাসী যোদ্ধা প্রাণ বিসর্জন দেন। শহীদদের রক্তে লাল হয়ে উঠেছিল ময়ূরাক্ষী নদী ও সংলগ্ন পুকুরের জল। যেখানে এই বীর যোদ্ধাদের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল, নথিপত্রে আজও তা দিগুলি সাঁওতাল কাটা পুকুর নামে পরিচিত। পরবর্তীতে প্রধান নেতা সিধু ও কানুকেও নৃশংসভাবে ফাঁসি দেওয়া হয়। নিহত হন অন্তত 10,000 সংগ্রামী সাঁওতাল। যুদ্ধে সাঁওতালরা সামরিকভাবে পরাজিত হলেও তাদের এই ঐতিহাসিক আত্মত্যাগ সম্পূর্ণ ব্যর্থ হয়নি। ব্রিটিশ সরকার বাধ্য হয়ে সাঁওতালদের সুরক্ষায় এবং তাদের নিজস্ব সংস্কৃতি বজায় রাখতে একটি পৃথক অঞ্চলের স্বীকৃতি দেয়, যার নাম রাখা হয় সাঁওতাল পরগনা। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর বর্তমানে সরকারি ও স্থানীয় উদ্যোগে বীরভূমের সেই রক্তস্নাত স্মৃতিবিজড়িত স্থানটি জাতীয় পর্যটন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। পুকুরটিকে প্রাচীর দিয়ে ঘিরে সেখানে শহীদদের স্মরণে মূর্তি স্থাপন ও সুন্দর পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মশানজোর ড্যামের পথে যাতায়াতকারী পর্যটকদের কাছে এটি এখন অন্যতম প্রধান আকর্ষণ। 1855 সালে সাঁওতাল হুল কেবল একটি আঞ্চলিক আদিবাসী বিদ্রোহ ছিল না, এটি ছিল ভারতের মাটিতে সাম্রাজ্যবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত গণসংগ্রাম। 171 বছর পরেও সিধু কানুর বীরত্ব এবং সাঁওতাল কাটার পুকুরের মতো ঐতিহাসিক স্থানগুলি আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা জুগিয়ে চলেছে। 30শে জুন হুল দিবস তাই কেবল অতীতের স্মৃতিচারণ নয়, এটি শোষণের বিরুদ্ধে লড়াইয়ের এক চিরন্তন প্রতীক। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। তিন দিনের সেশেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্ড্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র

0: বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties, there is nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who is participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চৌগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন।

0: সালে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না, রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার মুখ ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। এটা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানিয়ে দিই, এরপর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যে অনুষ্ঠানগুলি রয়েছে সে সম্পর্কে একটু পরে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় গল্প হলেও সত্যি, পায়ের শিরা মনের কথা বলে। অতিথি থাকবেন ডক্টর অভিক ভট্টাচার্য, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, 10টায় ছায়াছবির গান, 10:30 ভজন, শিল্পী কৌশিক গোস্বামী। ১০:৪৫ নজরুল গীতি শুনবেন শ্রুতি মেধা দাসের কণ্ঠে। রাত 11টায় লোকগীতি, শিল্পী মানিক দাস বাউল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা, শিল্পী বিভাস সাংঘাই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত 11:10 থেকে হিন্দি ছায়াছবির গান শুনবেন। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
3: আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ।
4: এই দাঁড়া, আসল নোট কি খেলছিস কেন?
5: ব্রো, এটা তো ছেঁড়া।
4: শোন, ভাটা ছেঁড়া বা পুরনো নোট গুলো
6: ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
5: ওয়াও, নতুন নোট পেয়ে যাবো।
4: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
6: আরবিআই কথা বলে স্মার্ট হন।
7: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণের আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। দীঘার জগন্নাথ মন্দির ও হুগলির মাহির সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পূজা পাঠ। আজ যথাযোগ্য মর্যাদায় আশুতোষ মুখোপাধ্যায় এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনটি উদযাপন করা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আইন শৃঙ্খলার প্রশ্নে সমঝোতা ও ভোট ব্যাংকের রাজনীতির কারণে বহু অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সিএএ বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনসহ রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একাধিক

0: ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কোনো কার্যকর পৃথক ব্যবস্থা এতদিন ছিল না।
1: দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুন, যা হয়ে গেছে অতীত। এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
0: অন্যদিকে বিরোধী তৃণমূল কংগ্রেস বিল দুটির একাধিক সংশোধনী প্রস্তাব জমা দেয়, তবে সরকার সেই সংশোধনীগুলি গ্রহণ না করায় বিষয়টি ভোটাভুটিতে যায়। পক্ষে 176টি এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন 20 জন বিধায়ক। এদিকে বিধানসভায় আজ বিরোধী শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একটি প্রতিবেদন,
2: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে চলতি পর্বের শেষ দিনে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের পারস্পরিক সংঘাত। গুন্ডা দমন বিল নিয়ে আলোচনার সময় কালীঘাটপন্থী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবিরের পারস্পরিক দ্বন্দ্ব বিধানসভার মধ্যে প্রকাশ্যে আসায় একসময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দলের কটাক্ষে ক্ষুব্ধ হয়ে প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত নিজের নির্ধারিত বক্তব্য পেশ না করেই বসে পড়েন। নির্ধারিত সময় অনুযায়ী বক্তব্য রাখতে উঠে তিনি বিলের ওপর আলোচনায় অংশ না নিয়ে একটি পয়েন্ট অফ অর্ডার তোলার অনুমতি চান। বক্তব্যের শুরুতেই তিনি নিজেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলে দাবি করেন। এই কথা উচ্চারণের পরেই শাসক দলের বেঞ্চ থেকে শুরু হয় প্রবল হইচই ও কটাক্ষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে হস্তক্ষেপ করেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, বিধানসভার বক্তাদের তালিকা বিরোধী দলের মুখ্য সচেতকের সুপারিশ অনুযায়ী অধ্যক্ষের দপ্তর থেকে নির্ধারিত হয়। সরকার এ বিষয়ে কোনো ভূমিকা নেয় না। দলের নাম বা বক্তার তালিকা নিয়ে আপত্তি থাকলে তা বিরোধী দলের মুখ্য সচেতকের সঙ্গেই আলোচনা করার পরামর্শ দেন তিনি। এরপরে অধ্যক্ষ রথীন্দ্র বসু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও শোভনদেব চট্টোপাধ্যায় আর বক্তব্য রাখেননি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন এসসি অ্যান্ড এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে।
3: 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায়, সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে।
0: তবে মন্ত্রী জানান, বাতিল হওয়া কোনো জাতিগোষ্ঠী যদি পুনরায় ওবিসি তালিকাভুক্ত হওয়ার আবেদন জানায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশন বিষয়টি সমীক্ষা করে দেখবে। যদিও তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত সংরক্ষণ তালিকায় কোনো পরিবর্তন করা হচ্ছে না। বিলের বিরোধিতা করে ভাঙড়ে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী অভিযোগ করেন, প্রস্তাবিত সংশোধনীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভোটাভুটিতে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা অংশ নিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিধায়করা কক্ষ ত্যাগ করেন। শেষ পর্যন্ত বিলের পক্ষে 186টি এবং বিপক্ষে 17টি ভোট পড়ে। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে।
1: উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে।
0: মুসলিম মহিলাদের সমানাধিকারের প্রশ্নে অভিন্ন দেওয়ানি বিধি গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেছেন রাজ্যে দীর্ঘদিন ধরে এই আইনের প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা আইনজীবী ওসমান মল্লিক। আজ কলকাতা প্রেস ক্লাবে প্রগতিশীল মুসলিম সমাজ, জাতীয়তাবাদী মুসলিম সমাজ, সংস্কারবাদী মুসলিম সমাজ এবং সেকুলার মিশন সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই আইনের সমর্থনে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে যত দ্রুত সম্ভব ইউসিসি চালু করার দাবি জানানো হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিতর্কিত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভা

0: কলকাতাতে শ্রী জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরের রীতিনীতি ও নির্ঘণ্ট মেনে আজ স্নান যাত্রা হয় দীঘা জগন্নাথ মন্দিরে। স্নান যাত্রা উপলক্ষে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মূল মন্দির থেকে বের করে আনা হয়। স্নান করানো হয় দুধ, ডাব ও ঘি দিয়ে। স্নান শেষে আবার মন্দিরে ফিরে যান তাঁরা। ঐতিহ্য অনুসারে মহাস্নানের পর ভগবান শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও দেবী সুভদ্রা নির্জনে বিশ্রাম নেন 15 দিন। জনসাধারণের দর্শন থেকে অন্তরালে থাকেন, তাই আগামী 14 জুলাই পর্যন্ত ভগবানের দর্শন পাওয়া যাবে না। এদিকে মহাঅভিষেকের মধ্যে দিয়ে হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে আজ পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছিল নদিয়ার মায়াপুরের ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বাংলার বাঘ আশুতোষ মুখার্জির জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে সকালে মধ্য কলকাতার ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের কাছে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভায় এবং নবান্নে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনটি পরিসংখ্যান দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অধীন জাতীয় পরিসংখ্যান অফিসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা বিমল রায় জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই প্রতিষ্ঠানে এসে দেশের উন্নতিতে প্রশান্ত চন্দ্র মহলানবিশের অবদানকে সম্মান জানাতে তাঁর জন্মদিনটি জাতীয় স্তরে পালন করার কথা ঘোষণা করেছিলেন। জাতীয় পরিসংখ্যান অফিসের কলকাতা শাখার ডেপুটি ডাইরেক্টর সঞ্জীব বসু জানিয়েছেন, এবারের পরিসংখ্যান দিবসের মূল ভাবনা আনলকিং দ্য পোটেনশিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা। তীব্র গরম ও আবহাওয়াজনিত অস্বস্তি বজায় থাকা স্কুলের সময় সকালে করে দেওয়ার সিদ্ধান্ত আরও 15 দিন বাড়ানো হয়েছে বলে যে মেসেজ সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে তা ভুয়ো বলে সরকার জানিয়েছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেছেন, সমাজ মাধ্যমে ভুয়ো বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। শ্রী জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা, দীঘার জগন্নাথ মন্দির ও হুগলির মাহির সহ বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বিশেষ পূজা পাঠে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো?
2: না, আগে বাঁচাবো,
1: আগে ঝুমকো নেব।
2: শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
1: কিন্তু এই ঝুমকোটা
2: এবার যাবে না, দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে,
4: আর্থিক বুদ্ধিজারি সেই সমৃদ্ধ নারী।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইফ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

সোমবার, ক্যালেন্ডারের পাতা বলছে, ঘড়ির কাঁটা বলছে রাত 8টা বেজে 1 মিনিট হয়ে 10 সেকেন্ড। আর ঠিক এই সময়টাই যদি আপনি টিউন করে থাকেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি চ্যানেল, তার মানে অবশ্যই সময়টা স্বাস্থ্য জিজ্ঞাসার। এই সময়টুকু আকাশবাণী কলকাতার উদ্যোগ, বিশেষ উদ্যোগ, যাতে করে আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের পরিবার পরিজন, পারিপার্শ্ব সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে সুস্থ থাকাটা সম্পূর্ণটা আমাদের হাতে না থাকলেও খানিকটা কিন্তু আছেই। একটু সচেতনতার প্রয়োজন, তথ্যটা জানার প্রয়োজন, একটু সদিচ্ছার প্রয়োজন, তাই না? আমাদের নানান দিনের নানান বিষয় নিয়েই আলোচনা স্বাস্থ্য জিজ্ঞাসায়। আজ আমরা যে বিষয়টিতে কথা বলবো, অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু এই ক্ষেত্রে ওই সচেতনতার অভাবটুকুর জন্য অনেক বড় সমস্যা ঘটে যায়, ঠিকঠাক জানা যায় না বলে দেরি হয়ে যায় অনেকটা। পায়ের ব্যথা, সে তো অনেকেরই হয়। আমরা ভাবি পায়ের ব্যথা মানেই বোধহয় বাত, অস্টিওআর্থারাইটিস বা বাতের নানান ধরনের কোনো একটি, কিন্তু পায়ের ব্যথার সঙ্গে পায়ের শিরার এক গহীন যোগ রয়েছে। আবার

0: তার সঙ্গে যোগ রয়েছে মনেরও। তাই আমাদের আজকের বিষয় গল্প হলেও সত্যি পায়ের শিরা মনের কথা বলে। কিভাবে বলে, আমরা কিভাবে বুঝব এই পায়ের শিরার নানান সমস্যার কথা, কারণ না বুঝলে সমাধানটা হবে কী করে, সে সব কিছু আজ আমরা জেনে নেব। আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ডাক্তার অভিক ভট্টাচার্য, কথা বলবো তাঁর সঙ্গে। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার আপনাকেও।
0: নমস্কার।
1: আর আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণীকে কি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা, আমাদের এই সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। এবং আমি চাইব এই এক ঘন্টার আলোচনার শেষে মানুষের কাছে যেন এই খবরগুলো পৌঁছাতে পারে, যেগুলো নিয়ে আমাদের মধ্যে এখনও অনেক সন্দেহ রয়েছে, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা মিথ, কোনটা ফ্যাক্ট, সেটা নিয়ে যেন আমরা একটা বোঝার জায়গায় পৌঁছাতে পারি এই আলোচনার শেষে, সেটি আশা রাখবো।
0: নিশ্চয়ই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ডাক্তারবাবু আমাদেরকে অনেক কিছু জানাবেন, আর সে কথা শুনতে শুনতে যদি আপনি নিজের সঙ্গে রিলেট করতে পারেন বা আপনার পরিবারের কারোর সঙ্গে কোনো জিজ্ঞাসা আসে মনে, নির্দ্বিধায় ফোন করুন 2213134212। এই আমাদের ফোন নাম্বার, আর জানিনি শুরুতে কোড দিতে হয় 033, আবারও বলি 033-2213-1342। আপনাদের সঙ্গে রয়েছি আজ শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, পায়ের শিরার কথায় যাওয়ার আগে একবার একটু জেনে নেব যে আপনার পরিচয় করালাম আমরা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট হিসেবে। আমরা হার্টের ডাক্তারবাবুর কথা জানি, আমরা মনের ডাক্তারবাবুদের কথা জানি, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট বিষয়টার সঙ্গে খুব একটা নামের সঙ্গে আমরা পরিচিত নই, একটু যদি আমাদের জানিয়ে দেন।
1: নিশ্চয়ই। ইন্টারভেনশনাল রেডিওলজি এটি চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় আমরা অনেক অপারেশন করি কাটাছেঁড়া ছাড়া। আমরা অপারেশন বলতে কী বুঝি, আমরা রোগীকে অজ্ঞান করি, আমরা ছুরি কাঁচি নিয়ে পেটের বা পায়ের বা বুকের কোনো অংশ আমরা ওপেন করি, ভেতরে ঢুকে অপারেশন করে আবার সেলাই করে বেরিয়ে আসি। কিন্তু এই পুরো অপারেশনের ব্যবস্থাই যদি আমরা বাইরের থেকে ছবির সাহায্যে শরীরের মধ্যে ভেতরে কী চলছে আগের থেকেই বুঝতে পেরে যাই, তাহলে একটা ছোট্ট নিডল প্রিকের মাধ্যমে আমরা ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি এবং আমরা যেটা চাই সেটা করতে পারি।
0: মানে একটা সূঁচ ফুটিয়েই আপনি এই অপারেশনটা করে ফেলতে পারবেন।
1: একদমই তাই। এই অপারেশনে, মূলত এই অপারেশনে বেশিরভাগ ক্ষেত্রেই অজ্ঞান করা দরকার হয় না পেশেন্টকে, লোকাল অ্যানেস্থেশিয়া অপারেশনটা হয়। দু নম্বর হচ্ছে, আমরা যখন বাইরের থেকে একটা ছুঁচ শরীরের মধ্যে প্রবেশ করি, আমরা তখন জানি যে কোনটা সেফ রুট, এক নম্বর। দু নম্বর হচ্ছে, এই নিডলের মাধ্যমে আমরা ঠিক কী করতে চলেছি। অনেক ক্ষেত্রে শরীরের মধ্যে রক্তক্ষরণ হয়, যেটা আমরা চাই না। অনেকের কাশির সঙ্গে রক্ত বেরোয়, অনেকের বমির সঙ্গে রক্ত বেরোয় এবং কালো পায়খানা হয়, যেটা পায়খানার সঙ্গে রক্ত বেরোয়। অনেক সময় মহিলাদের হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় এবং এছাড়াও আরও অনেক সময় ইউরিনের সঙ্গেও ব্লিডিং হয়ে থাকে। শরীরের মধ্যে বিভিন্ন রক্তক্ষরণ, নাকের থেকেও অনেক সময় রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণগুলি আমরা যদি জানতে পারি প্রথমে যে কোন রক্তনালী থেকে সেই রক্তক্ষরণটা হচ্ছে, আমরা ঠিক সেখানে পৌঁছে যেতে পারি এবং একটি বিশেষ ওষুধের মাধ্যমে সেই রাস্তাটাকে আমরা বন্ধ করে দিতে পারি। ফলে চিরতরে সেই জায়গা থেকে যে, মানে যে রক্তক্ষরণটা আমরা চাই না, সেই রক্তক্ষরণটা আমরা বন্ধ করতে পারছি। ঠিক তেমনভাবেই শরীরে কিছু কিছু অর্গানের রক্ত সাপ্লাইয়ের জন্য তো আমাদের রক্তনালী লাগে, সেগুলি বিভিন্ন কারণে ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়। যেমন হার্টের রক্তনালী যদি সরু হয়ে যায় তাহলে আমাদের চেস্ট পেন হয়, বুকে ব্যথা হলে আমরা বলি হার্ট অ্যাটাক করেছে। তেমন যদি গলার রক্তনালী সরু হয়ে যায়, রক্ত সাপ্লাই যদি মাথায় কমে যায়, তাহলে সেটাকে আমরা বলি স্ট্রোক হয়েছে, রক্ত চলাচল কমে যাচ্ছে। ঠিক তেমনভাবে পায়ে, কিডনিতেও যদি রক্ত চলাচল ব্যাহত হয়, রক্ত চলাচল ঠিক মতো না হয়, তাহলে কী হবে, সেই সব জায়গাতেও একই রকম সমস্যা তৈরি হবে, গ্যাংগ্রিন হবে, আঙুলগুলো কালো হয়ে যাবে, আস্তে আস্তে পচন ধরবে। সেই সমস্ত রাস্তাকেও আমরা রক্তনালীর মধ্যে দিয়ে ঢুকে বেলুন দিয়ে রাস্তা খুলে দিতে পারি, স্টেন বসাতে পারি, ঠিক যেভাবে হাটে হয়ে থাকে। সেই জন্য যে কোনো, শুধু রক্তনালীও নয়, এছাড়াও পিত্তনালী, মূত্রনালীর মধ্যে, যে এই সমস্ত অর্গানের মধ্যে ঢুকেও আমরা এই অপারেশনগুলো করতে পারি ইমেজিংয়ের সাহায্যে। এবার ইমেজিং বলতে আমরা কী বুঝি, অনেক সময় আলট্রাসোনোগ্রাফি, অনেক সময় সিটি স্ক্যান, অনেক সময় ফ্লুরোস্কোপি, অনেক

0: সময় সবকটা একসঙ্গে নিয়ে আমরা কাজ করি। তো বাইরের থেকে ছবির সাহায্যে ভেতরের আমাদের পরিবর্তিত পরিস্থিতি বা রোগ নির্ধারণ করে একটা নিডল প্রিকের মাধ্যমে সেই রোগটা যখন সারানো যায় লোকাল অ্যানেস্থেশিয়াকে, এই যাবতীয় যে অপারেশনগুলো আমরা করে থাকি, যেমনভাবে জরায়ুতে যে টিউমার হয় যেটাকে আমরা বলি ফাইব্রয়েড, সেগুলোকে আমরা এই পদ্ধতির মাধ্যমে বিন অস্ত্রোপচার করে ছোট করে দিতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। বয়স্ক পুরুষদের প্রস্টেট গ্রন্থি যখন বড় হয়ে যায় তখন আমরা তার সমস্যা, পেশেন্টরা তার সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে আমরা একই রকম প্রসিডিওর করে প্রস্টেট গ্রন্থিটাকে ছোট করে আমরা সমস্যার সমাধান করতে পারি। এছাড়াও আরও অনেক বিষয় আছে যেখানে আমরা আলোকপাত করতে পারি, তবে আজকের যেটা নিয়ে আমাদের আলোচনা সেটা হচ্ছে ভ্যারিকোজ ভেইন, সেটা হচ্ছে পায়ের শিরার মধ্যে রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে না, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো।
1: একদম। সুতরাং বোঝা গেল শ্রোতা বন্ধুরা যে বেশ বড় সড় বিষয়টা কিন্তু, মানে ওপেন সার্জারিকে একটা ছোট্ট সূঁচের মাধ্যমে ফুটো করে বাকিটা ডাক্তারবাবু যা যা বললেন এটুকু আমরা বুঝলাম যে ব্যাপারটা মোটেও সহজ নয়। এর সঙ্গে তাহলে ভেরিকোজ ভেনের সম্পর্ক আছে কি না, তার জন্য অপারেশন হয় কি না? আপনারা অনেকেই এত অবধি ভেবে ফেলেছেন যে ডাক্তারবাবু এসেছেন যখন তার মানে ভেরিকোজ ভেনের সঙ্গে অপারেশনেরও সমস্যা থাকতে পারে। আমরা একদম শুরু থেকে আসি ডাক্তারবাবু, ভেরিকোজ ভেন পায়ের শিরার যে নানান সমস্যাগুলো, এটা বলতে আমরা ঠিক কি বুঝি?
0: যখন আমাদের হার্ট কন্ট্রাক্ট করে সেই চাপে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে, যেভাবে আমাদের মাথায় রক্ত যাচ্ছে, হাতে রক্ত যাচ্ছে, পায়েও রক্ত যাচ্ছে, সেই রক্তটা শরীরে যেখানে যাচ্ছে সেখান থেকে তো আবার ফিরেও আসতে হবে তাকে হাটে,
1: নিশ্চয়ই।
0: কিন্তু এবার পায়ের কথা ভাবুন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, একজন গৃহিণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করছেন, কিন্তু পায়ের থেকে রক্তটা প্রতিনিয়ত আবার হার্টে এসে পৌঁছচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণের বিপরীতে। এটা কি করে সম্ভব? আমরা তো জানি জল ওপর থেকে নিচে বয়, তো রক্তর তো ওপর থেকে নিচে বওয়ার কথা, অপোজিটটা হচ্ছে কি করে? এবং পায়েও তো কোনো হার্ট নামক কোনো এমন কোনো আমাদের অর্গ্যান নেই যে চাপ দিয়ে রক্তটাকে তুলে দিচ্ছে। এই যে ইম্পর্টেন্ট কাজটা, সেটা করে আমাদের রক্তনালীর মধ্যে এক ধরনের ভ্যালভ থাকে, সেই ভ্যালভের দ্বারাই এটা চালিত হয়। তারা ধাক্কা দিয়ে রক্তটাকে হার্টের দিকে পাঠিয়ে দেয় এবং দরজাটা বন্ধ করে দেয়, ইউনিডিরেকশনাল ভ্যালভ, যাতে রক্তটা আবার নিচে না পড়তে পারে। এইবারে দীর্ঘদিন ধরে একটানা কাজ করে, মানে একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য, যেমন ধরুন শিক্ষক, ট্রাফিক পুলিশ, নার্স, সার্জন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশন করেন, গৃহিণী যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন, বিউটিশিয়ান, এই সমস্ত যারা গার্ড, যারা সিকিউরিটি স্টাফ বা যারা কারখানায় কাজ করেন তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন,
1: শপিং মলে যারা
0: দাঁড়িয়ে থাকেন, এক্স্যাক্টলি, এবং তাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এই প্রতিনিয়ত শরীরের যে চাপটা পায়ের ওপর পড়ছে এবং তার বিপরীতে এই রক্তটা প্রতিনিয়ত পায়ের থেকে যখন ওপরে হার্টের দিকে পাঠাতে হচ্ছে পায়ের রক্তনালীগুলোকে তার ভালভের সাহায্যে, সেই ভ্যালভগুলো আস্তে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং তারপর একসময় তারা কাজ করা বন্ধ করে দেয়। অনেক ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, জিনগতভাবে এইটা আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের মধ্যে ট্রান্সমিটেড হয়, সেক্ষেত্রে ভ্যালভগুলো এমনি দুর্বল থাকে, তারপরে আমরা দাঁড়িয়ে থাকছি আরও বেশি প্রেশার পড়ছে, এবং তারও পরে আসছে আমাদের ওভারওয়েট, ওবেসিটি। যদি ওবেসিটি থাকে সেক্ষেত্রে আরও চান্স বেশি থাকে
1: ওজনাধিক্য,
0: এই ধরনের ওজনাধিক্য, সেক্ষেত্রে রক্ত চলাচল পায়ের মধ্যে বিঘ্নিত হয়, ঠিকমতো রক্ত পায়ের থেকে হার্টে আসতে পারে না, সেখানে জমে যায়, যখনই রক্ত ওখানে জমে যাচ্ছে যতটা পরিমাণ আসার কথা হার্টে আসতে পারছে না, তখন সেখানে রক্তের প্রেশার খুব বেড়ে যায়। যেই রক্তের প্রেশার বেড়ে গেল, আমরা যেমন বেলুন ফোলালে বেলুন ফুলে ওঠে, আস্তে আস্তে প্রথমে শিরা ফুলতে শুরু করে, তখন আমাদের চামড়ার তলে নীল সবুজ রঙের শিরাগুলো ফোলা ফোলা বেঁকা শিরা দেখতে পাওয়া যায়, এবং সেই বাঁকা শিরাগুলো থেকে একসময় অতিরিক্ত প্রেশারের ফলে রক্তের যে জলীয় অংশটা, যেটাকে আমরা সেরাম বা প্লাজমা বলি, সেটা রক্তনালীর বাইরে চলে আসে, তারপরে সেটা পাটাকে ফোলাতে শুরু করে। এইভাবেই ভ্যারিকোজ ভেনের সমস্যা শুরু হয় এক এক করে।
1: আচ্ছা, সুতরাং এটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সঙ্গে সম্পর্কিত তো বুঝলাম, এর সঙ্গে জানতে চাইবো যারা দীর্ঘক্ষণ ধরে, তার মানে দাঁড়িয়ে থাকতে হয় না যাদের কখনো পেশাগত কারণে বা অন্য কোনো কারণে, তাদের তাহলে আর ভ্যারিকোজ ভেনের কোনো রকম আশঙ্কা থাকছে না?
0: না, আশঙ্কা তাদের ক্ষেত্রেও আছে, এই কারণে, কারণ সমাজ যত উন্নত হচ্ছে আমাদের তত আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা আয়েশি হয়ে পড়ছি, আমরা এক্সারসাইজ করছি না, ব্যায়াম করছি না, আমাদের হ্যাবিটটা খুব সিডেন্টারি হ্যাবিট হয়ে পড়ছে, ফলে আমরা ওভারওয়েট মাত্রাতিরিক্ত আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মহিলাদের গর্ভবতী অবস্থার পরে ভ্যারিকোজ ভেনের প্রকোপ বৃদ্ধি পায়,
1: ওজনটা বেড়ে যায়,
0: ওজন বেড়ে যায় বলে, এবং এছাড়াও যখন আমাদের জরায়ুটা খুব বড় হয়ে যায় তখন সে তলপেটের সেই রক্তনালীগুলোর উপর প্রেশার দেয়, যে পরবর্তীকালে পায়ের যে ভ্যালভগুলো সেগুলোকে ক্ষতি করে।

0: হরমোনাল কারণও আছে। ওভারঅল বলতে পারি যে আজকাল, আগে যেমন আমরা দেখতাম যে শুধু বয়স্ক মানুষদেরই ভ্যারিকোস ভেনের সমস্যা তারা ভুগছেন, এখন অনেক অল্প বয়সী আমি রোগী দেখি যাদের ভ্যারিকোস ভেনের সমস্যা আছে, বিশেষ করে তাদের লাইফস্টাইল চেঞ্জেসের জন্য।
1: মোটামুটি কীরকম বয়স থেকে এই সমস্যাটা আসতে পারে?
0: ভ্যারিকোস ভেন অ্যাকচুয়ালি আমরা 60s and 70s সব থেকে বেশি পেশেন্ট পাই।
1: আচ্ছা,
0: রোগীরা 60s and 70s, কিন্তু 35 বছর, 40 বছর, 35 বছর বয়সেও ভ্যারিকোস ভেন এবং তৎসহ সমস্যা নিয়ে আমরা রোগীকে পাই, যাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে বা পায়ে থেকে ব্লিডিং হচ্ছে, সেরকম আমরা দেখতে পাই।
1: এইটাতেই এবারে আসবো যে লক্ষণগুলি কি কি, কী হলে, পায়ে ব্যথা তো নানান কারণেই হতে পারে, কী হলে আমি বুঝবো যে আমার ভ্যারিকোস ভেন সংক্রান্ত কোনো একটা সমস্যা হয়েছে?
0: ঠিক, তো ভ্যারিকোস ভেন একটা খুব বড় স্পেকট্রাম, যেটা আমি বললাম আস্তে আস্তে এই ভ্যারিকোস ভেনে কোনো কিছুই রাতারাতি হয় না, সেই জন্য আমরা নেগলেক্ট করে ফেলি অ্যাকচুয়ালি, যে না এখন কী হচ্ছে, কালকেও তো এরকম ছিল বা পরশু এরকম ছিল, আরও দুদিন যাক বা 10 দিন যাক, সেভাবে আস্তে আস্তে আমরা নেগলেক্ট করে ফেলি। তো ভ্যারিকোস ভেনের শুরু হয় সমস্যাটা সন্ধ্যার দিকে পাটা ফোলা, পায়ে একটু ব্যথা হওয়া এবং পায়ে চুলকানি হওয়া, এই সমস্যা থেকে ভ্যারিকোস ভেনের ব্যথা শুরু হয়। তার সঙ্গে দেখা যায় পায়ে চামড়ার তলায় শিরাগুলো একটু প্রমিনেন্ট হয়ে উঠেছে, ফুলে উঠেছে, নীল শিরা দেখা যায় চামড়ার তলায়, যেগুলো চামড়াকে একটু ফুলে বাইরে বার করে দিয়েছে। তারপর আস্তে আস্তে শুরু হয় খিঁচুনি, পায়ের কাফ মাসলে ক্র্যাম্পস হয়, যে ক্র্যাম্পসটা মেনলি রাত্রের দিকে হয়। তারপরে পা চামড়ার ত্বকের, মানে আমাদের ত্বকের রং পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে, সেটা কালচে হয়ে যায়, স্পট বাদামি রঙের স্পটস পড়া হওয়া শুরু হয়, এবং তারও পরবর্তীকালে পায়ে ঘা হওয়া, স্টেসিস ডার্মাটাইটিস হওয়া এবং পা থেকে রক্তক্ষরণ হওয়া। এবং এই রক্তক্ষরণের সব থেকে ভয়ের ব্যাপার হলো এটা একদম পেনলেস, কোনো ব্যথা হয় না এটাতে। তো ব্যথাহীন রক্তক্ষরণ যতক্ষণ না পর্যন্ত আশেপাশের জায়গাটা ভিজে যাচ্ছে আমরা বুঝতেই পারি না রক্তক্ষরণ হচ্ছে, সেই জন্যই আমাদের খেয়াল রাখতে হয়। যখন আমাদের শিরাগুলো খুব বেশি ফুলে উঠেছে, যখন উপরের চামড়াটা খুব দুর্বল হয়েছে আমরা বুঝতে পারছি, একদম স্কেলি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তখন আমাদের চামড়ার খেয়াল রাখতে হয়, কারণ যে কোনো মুহূর্তে চামড়াটা রাপচার হয়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে।
1: অর্থাৎ রক্তক্ষরণ বা পায়ে ঘা হওয়া, এগুলো হলে আমরা সাধারণত ভাবি এটা স্কিন ডিজিজ, আমার ত্বকের সমস্যা, পায়ে ঘা হয়েছে বা রক্তক্ষরণ হচ্ছে। সুতরাং তার সঙ্গে, তার আগে থেকে পায়ের ব্যথাটা থাকলে নানানভাবে, তখন বুঝতে হবে যে পায়ের ব্যথার সঙ্গে যদি রক্তক্ষরণ এর পরে আসে, তার মানে ভেরিকোস ভেনের প্রবলেম রয়েছে।
0: হ্যাঁ, সেটাকে প্রথম থেকে আপনাকে বুঝতে হবে, প্রথমে পেশেন্টের রোগীর সমস্যা কী হচ্ছে সেটা জানাটা খুব জরুরি। তারপরে আমাদের দেখতে হয়, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, যে ঘা অনেক ধরনের হয়, অনেক কারণেই পা থেকে ব্লিডিং হতে পারে, চোট লেগে রক্তক্ষরণ হতে পারে, অন্য কারণেও রক্তক্ষরণ হতে পারে। তো সব কিছু যদি মিলে যায় ভ্যারিকোস ভেনের সঙ্গে, বা রক্ত চলাচল ঠিকমতো না হওয়ার জন্য যে অসুখটি হয় তার সঙ্গে, তখন আমরা একটা পরীক্ষা করি, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই পরীক্ষার নাম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি কালার ডপলার। সেই পরীক্ষার মাধ্যমে আমরা ভেতরে রক্তনালীর কোথায় সমস্যা আছে, কতটা সমস্যা আছে, সেটা একটা ডিটেল অ্যানালিসিস করতে পারি। যখন আমরা অ্যানালিসিস করতে পারি এবং যখন আমরা নিশ্চিন্ত হই যেটা ভ্যারিকোস ভেনের জন্যই এই ঘাটা হয়েছে বা রক্তক্ষরণ হয়েছে, তখন আমরা তার ট্রিটমেন্ট শুরু করি।
1: তাহলে ডাক্তারবাবু, আমাদের যদি এটুকু বলেন যে ঠিক কোন পর্যায়ে কি হলে আমি বুঝতে পারবো যে আমার ইমিডিয়েটলি, আমার কিন্তু আর দেরি করা উচিত নয়, আমায় ডাক্তারবাবুর কাছে যেতে হবে, পায়ের ব্যথা আর ফেলে রাখা যাবে না?
0: প্রথমেই বলি যে চামড়ার তলায় শিরা দেখা যাচ্ছে, সবুজ বা নীল রঙের শিরা দেখা যাচ্ছে, চামড়াটা ফুলে উঠেছে সে সমস্ত জায়গায়, এটা কিন্তু খুব অস্বাভাবিক জিনিস নয়, এটা হতে পারে। যেটা বললাম, জিনগতভাবেও আমরা এটা পেতে পারি পূর্বসূরীদের থেকে, বা যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদের মধ্যে অনেকের এই প্রবণতা দেখা যায় যে শিরাগুলো চামড়ার তলে ফুলে বেরিয়ে আছে কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না। সেই সময় অ্যাকচুয়ালি আমরা নেগলেক্ট করি, আমরা সেই সময় আমরা ভাবি না যে কী করতে হবে, ভাবি তো কোনো অসুবিধা তো আমায় করছে না, তাহলে কী আছে এটা নিয়ে, এত ভাবার কী আছে। তখনই অ্যাকচুয়াল একটা সময়, যে সময় আমরা এটাকে রিভার্স করতে পারি, সেই সময় যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে সেই জনিত যে পায়ের ক্ষতিগুলো হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। পরবর্তীকালে যখন সেইখানে রক্ত, সেই রক্তনালীর মধ্যে রক্তের প্রেশারটা খুব বেড়ে যায়, তখন আস্তে আস্তে সমস্যা শুরু হয়, সেখানে ত্বক তার রং চেঞ্জ হয়ে যাওয়াতে শুরু করে, ত্বক মোটা হয়ে যাওয়াতে শুরু করে, সেখানে ঘা হওয়া, শিরা ফেটে রক্তক্ষরণ, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই সমস্ত ফুলে যাওয়া শিরার মধ্যে রক্ত ক্লট করে যেতে পারে, সেই রক্ত ক্লট সেখান থেকে সরে গিয়ে অন্য

0: জায়গায় শরীরে চলে যেতে পারে, সেটা খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই সমস্ত কারণে যদি শিরা পায়ের মধ্যে কোনো কোনো রোগীর শিরা ফোলা থাকে এবং তিনি যদি দেখেন যে সন্ধ্যার দিকে আমার পাটাই পায়ের গোছটা একটু ফুলে যাচ্ছে বা খুব আমার ক্লান্ত লাগছে সন্ধ্যার দিকে, আমার পাটাকে আর চালাতে ইচ্ছা করছে না এবং পায়ের চামড়ায় ত্বকে চুলকানি হচ্ছে এবং মাঝে মাঝে পায়ের খিঁচুনি টান ধরছে, মাসেলগুলো হঠাৎ টেনে ধরছে রাত্রের দিকে, সেইগুলো হচ্ছে আর্লি সিমটমস, যেটা আমাকে বলবে যে না আমার একটা ভ্যারিকোস ভেইন আছে যেটা এবার আমাকে সমস্যায় ফেলছে, পরবর্তীকালে আরও বড় সমস্যায় ফেলতে পারে। ফলে এখন থেকে যদি আমি সচেতন হই, এখন থেকে যদি আমি কারোর পরামর্শ নিই, ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া মানেই যে কালকে অপারেশন হয়ে যাবে সেটা একেবারেই নয়, কিন্তু পরামর্শ নিয়ে একটা প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে জেনে নেওয়া যে কতটা আমার অভিঘাতটা কতটা সেই রোগের আমার শরীরের মধ্যে আছে, তার পরবর্তীতে এটা ওষুধের মাধ্যমে আমি দীর্ঘদিন এটাকে স্টেবল রাখতে পারি কি না, আমার জীবনশৈলীর কি পরিবর্তন করতে হবে, আমাকে অন্য কিছু সাপোর্ট নিতে হবে কি না, না কি আমাকে একটা ছুঁচপুটি অপারেশন করতে হবে, এই পুরোটাই ডিপেন্ড করছে সেই ইনভেস্টিগেশনটার উপরে।
1: সুতরাং যতটা সম্ভব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাওয়া, এটা খুব দরকার। আরও বাকি বিষয়গুলোতে আসি, তার আগে টেলিফোনে আসি। 2213134221342 আমাদের ফোন নাম্বার, কথা বলবো টেলিফোনে কে আছেন তার সঙ্গে। আর আরও একবার জানিয়ে দিই, যারা একটু দেরিতে রেডিও সেট টিউন করেছেন তাদের জন্য স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আজ বিষয়ে ভেরিকোজ ভেইন সেই সংক্রান্ত নানান সমস্যা, স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট প্রখ্যাত চিকিৎসক ডাক্তার অভিক ভট্টাচার্য, কে রয়েছেন টেলিফোনে। নমস্কার। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: আমি পাল বলছি, হুগলি থেকে।
1: বলুন।
2: আচ্ছা, আমি সম্প্রতি মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত। আমার পায়ের যেটা ডাক্তারবাবু বললেন, পায়ের রংটা কিরম বাদামি রঙের হয়ে গেছে, মানে ওই কাপ পর্যন্ত আর কি, মানে পায়ের টো থেকে কাপ পর্যন্ত, এবং শিরা ফুলে উঠেছে সেরকম বুঝতে পারি না। তবে মাঝে মাঝে এক একটা জায়গায় আপনার একটু ফোলা মতন থাকে, তারপরে একটু মালিশ করলে সেটা কিন্তু আবার সেরেও যায়। আর এছাড়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকার পর যখন আমি বসি বা পাটা ছড়িয়ে বসি, সেখানে এখানে ডাক্তারবাবু বলেছেন যে রাত্রিরে শোয়ার সময় আপনার পাটাকে একটা উঁচু বালিশের উপর রেখে শুলে নাকি রিলিফ পাওয়া যায়, এবং সেটা পাই। তাই এই ক্ষেত্রে আমার কি করণীয়, আমি তো এমনি মাল্টিপল মায়েলোমা প্রায় 3 বছরের উপর আমি আক্রান্ত,
0: আপনি যদি কাইন্ডলি একটু কিছু বলেন। হ্যাঁ, তো যদিও মাল্টিপল মায়েলোমা একটি সম্পূর্ণ অন্য ধরনের অসুখ এবং তার জন্য আপনার চিকিৎসা চলছে 3 বছর ধরে, তবু আপনি যে সমস্যার কথা বললেন যে দাঁড়িয়ে থাকলে আপনার একটু পাটা ফুলছে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে, পায়ের ত্বকের রং পরিবর্তন হচ্ছে, এবং তার থেকে মনে হয় যে হয়তো আপনার একটা ভ্যারিকোস ভেইন, অ্যাকচুয়ালি তো একটা টার্ম, একটা বড় টার্ম, এটাকে আমরা অন্য আরেকটা নামেও বলি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। এর মোদ্দা কথা হচ্ছে যে পায়ের মধ্যে রক্ত চলাচল সুষ্ঠুভাবে হচ্ছে না, এই সব কিছু ওই একই ছাতার তলায় আসে। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যেটা আপনার হচ্ছে সেটা হতে পারে, সেক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। প্রথমত, যদি আপনার পায়ে খিঁচ ধরে রাত্রিবেলায়, যদি পাটা পায়ের ত্বকে খুব চুলকানি হয়, প্রথম কাজ যেটা আপনাকে করতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। ব্যায়ামটা খুব ইম্পর্টেন্ট, ব্যায়াম মানেই যে আপনাকে জিমে গিয়ে ডাম্বেল বা বারবেল তুলতে হবে সেরকম নয়, আপনি যদি দিনে আধ ঘন্টা হাঁটতে পারেন সেটাও খুব ভালো ব্যায়াম। এছাড়া আমাদের কাফ মাসেলের আমাদের কিছু এক্সারসাইজ আমরা দেখাই, সেটা করাটাও খুব ইম্পর্টেন্ট। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে বা বসে না থাকা, সেটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ যতক্ষণ আপনি এক জায়গায় পা ঝুলিয়ে বসে থাকবেন, যদি ঘন্টার পর ঘন্টা আপনি ধরুন সন্ধ্যেবেলায় বাড়িতে বসে আছেন, গল্প করছেন বা টিভি দেখছেন, সেই সময় চেষ্টা করবেন একটা চেয়ারে বসলে সামনে চেয়ারে পাটা তুলে বসায়, বা ধরুন কোথাও কোনো কাজে আপনাকে অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাহলে চেষ্টা করবেন প্রত্যেক আধ ঘন্টা বা 35 মিনিটে 5 মিনিটের জন্য একটু হেঁটে আসা। এই কিছু কিছু প্রিকশনস আপনি যদি নেন, তাহলে দেখবেন এই সন্ধ্যেবেলায় যে আপনার কষ্ট হচ্ছে বা রাত্রিবেলায় পায়ের

0: পেশিতে খিজিত হচ্ছে সেটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। এছাড়াও যখন কোথাও বিশ্রাম নিচ্ছেন রাত্রিবেলায়, তখন হ্যাঁ একটা বালিশের ওপর পা তুলে বিশ্রাম নিতেই পারেন। আর যদি আর সবসময় এমন নয় যে ভ্যারিকোসবিন হলেই আপনার শিরা দেখা যাবে, অনেক সময় চামড়ার তলার চর্বির মধ্যে যে শিরাগুলো থাকে সেইগুলোকে অনেক সময় নাও দেখা যেতে পারে। কিন্তু যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই একজন ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, তার পরামর্শ নিতে পারেন। যদি একটা ইনভেস্টিগেশন করার দরকার হয় সেটা করে আদৌ আপনার কতটা সমস্যা এবং সেটা কী নিরাময় সম্ভব সেটা ওনার কাছ থেকে আপনি ডিটেইলস জানতে পারবেন।
1: বেশ, আমরা আরো একজনের টেলিফোনে আসি। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: আমি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে মোনালিসা কান্তি বলছি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ বলছি দিদি, আমার এজ 40। এবারে মানে আমি যে কাজের সঙ্গে যুক্ত ওখানে আমাকে মানে প্রতিদিন প্রায় মানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা হাঁটতে হয়। আর আমরা তো মানে গ্রামেই থাকি, একেবারে দাঁড়িয়ে রান্না না, আমরা মানে উনানে মানে রান্নাঘরের কাছে টিভিতে বসেই রান্না করি, এইরকম মানে পরিস্থিতি। এবারে আমি কিছুদিন দেখছি আমার মানে বাম পায়ের হাঁটুর পিছনটা একটু ফোলা লাগছে, এটা মানে কি হতে পারে যদি ডাক্তারবাবু একটু পরামর্শ দেন।
0: প্রথমতই আপনাকে বলি যে আপনি যে দুটি জীবনশৈলীর কথা বললেন সেটা শরীরের পক্ষে খুবই ভালো। যদি আপনি দিনে 2 ঘন্টা হাঁটেন সেটা অবশ্যই খুব ভালো, নিয়মিত হাঁটা নিয়মিত ব্যায়াম করাটা শরীরের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, আপনাকে দাঁড়িয়ে রান্না করতে হয় না, বসে রান্না করতে হয়, সেটাও খুব ভালো। মানে আপনার কোনোভাবেই আপনি ভ্যারিকোস ভেন হওয়ার বা পায়ের রক্ত চলাচল সমস্যা হওয়ার জন্য যে যে আমাদের রিস্কগুলো থাকে তাতে আপনি কোনোভাবেই এক্সপোজ নন। কিন্তু আপনি বলেন আপনার হাঁটুর পিছন দিকে একটু একটা জায়গায় ফোলা আছে, সেটা অনেক সময় হাঁটুতে যখন জল জমে তখন হাঁটুর পিছনের দিকটায় একটু ফোলা মতো ভাব দেখা যেতে পারে। অনেক সময় হাঁটুর পিছনের দিকে একটু ফ্যাট বা চর্বির ডিপোজিশন হয়, সেই জন্যও ফোলা হতে পারে। যদি ওটা ব্যথা না করে বা অন্য কোনো সমস্যা না হয় তাহলে এক্ষুনি সেটাকে কিছু চিন্তা করার মতো কিছু নেই। কিন্তু যদি সেটা ব্যথা দেয় তাহলে হয়তো একটা হাঁটুর এক্সরে করে সেই এক্সরেটা দেখা যেতে পারে যে হাঁটুতে কোনো জল জমছে কি না বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না। শিরার সমস্যায় বা এই ধরনের ভ্যারিকোস ভেন সমস্যায় হাঁটুর পিছন দিকটা শুধু ফুলবে না, ফুললে আপনার পায়ের গোছের মানে গোড়ালির আশেপাশটা ফুলবে।
1: বেশ ডাক্তারবাবু, এবারে ফিরে আসি আমরা আবার চিকিৎসার কথায়। যে ধরা যাক আমি আমার ব্যথা সবটাই বুঝতে পারলাম যে ডাক্তারবাবুর কাছে যাওয়া প্রয়োজন এবং তারপর ডিটেক্টেড হলো যে ভ্যারিকোস ভেন, এর পরবর্তীতে চিকিৎসা বলতে কী কী রয়েছে?
0: প্রথমেই বলি ভ্যারিকোস ভেনের যখন আমরা ভ্যারিকোস ভেন ডায়াগনোজ করি তখন আমরা দুটো কথা সবসময় বলে থাকি। প্রথমত যে আমরা যদি একমাত্র নিরাময় সম্ভব ভ্যারিকোস ভেনের অপারেশনের মাধ্যমে, সে অপারেশনটা হোক না নিডল প্রিক, কিন্তু নিডল প্রিক করতে হবে। ট্যাবলেট বা ক্যাপসুলকে ভ্যারিকোস ভেন ঠিক করা যাবে না,
1: অর্থাৎ ওষুধে সারবে না,
0: ভ্যারিকোস ভেন সারবে না। কিন্তু আমরা অবশ্যই ওষুধ দেবো ভ্যারিকোস ভেনের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য। সেক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, ক্র্যাম্পস হওয়া, পায়ে চুলকানি হওয়া, পা ফুলে যাওয়া, পায়ের ত্বকের রং পরিবর্তন হওয়া বা এই ধরনের কিছু, বা পরবর্তীকালে যখন ঘা হবে, এই সব কিছুর জন্য ওষুধের ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে এগুলোকে সারানো হবে। কিন্তু যে আসল কারণ যেটা ভ্যারিকোস ভেন, সেইটাকে ওষুধ দিয়ে সারানো সম্ভব নয়। তার জন্য আগে আজ থেকে ধরুন বেশ কিছু বছর আগে হয়তো কুচকি থেকে প্রায় গোড়ালি অবধি বেশ কয়েকটা জায়গায় আমাদের ত্বক কেটে ভেতরে ঢুকে কিছু কিছু রক্তনালীকে ছিঁড়ে বার করতে হতো। অপারেশনের নামই ছিল স্ট্রিপিং অ্যান্ড লাইগেশন, অনেক বড় অপারেশন। তো সেখানে একটা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য এসেছে, যেখানে শুধুমাত্র পায়ে কিছু অ্যানেস্থেশিয়ার মলম লাগিয়ে, লোকাল অ্যানেস্থেশিয়ার মলম লাগিয়ে আমরা কয়েকটা নিডল প্রিকের মাধ্যমে ভেতরে ঢুকে শিরাগুলোকে ঠিক করে আসতে পারি। যেমনভাবে ধরুন আগে আমাদের ওপেন হার্ট সার্জারি ছিল, সব কিছু আমাদের ওপেন হার্ট সার্জারি করতে হতো, এখন অ্যাঞ্জিওপ্লাস্টি আসার পরে একটা বিশাল পরিমাণের ওপেন হার্ট সার্জারি অ্যাঞ্জিওপ্লাস্টিতে কনভার্ট হয়ে গেছে, যেখানে আমরা পাঁজর না খুলেও হার্টের অপারেশন করতে পারি। ঠিক তেমনভাবে পায়ের চামড়া না কেটেও আমরা শিরার যে মানে পায়ের চামড়ার ভেতরে যে শিরার অবস্থান এবং তার যে অসুস্থতা সেটাকে আমরা সারিয়ে দিতে পারি একদম কাটাছেঁড়া ছাড়াই। সেটাই অ্যাবলেশন প্রসিডিউর যেটা আমরা করি। অ্যাবলেশন মানে হচ্ছে আমরা রক্তনালীর মধ্যে ঢুকে ভেতর থেকে রক্তনালীগুলোকে বার্ন করি, যেটাকে বলে থার্মাল বার্ন সেটাকে করে আমরা সেটাকে ঠিক করে দিয়ে আসি। যেগুলো খোলা আছে, যে রক্তনালীগুলো যেগুলো খোলা থাকার কথা নয়, সেগুলোকে আমরা বন্ধ করে

0: আসি, এক নম্বর। এছাড়াও ভেনাসিল গ্লুথেরাপি বলে একটা মেডিকেল আঠা যার ব্যবহার আমরা করে থাকি, আর একটা হচ্ছে স্ক্লেরোথেরাপি। এই সমস্ত কিছু একটা নিডল পিকের মধ্যে দিয়েই হয় এবং এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা পুরোপুরিভাবে ভ্যারিকোস ভেন থেকে রোগীকে নিরাময় করতে পারি।
1: আচ্ছা, তার মানে ওষুধ থাকবে সাপোর্টিভ হিসেবে, কিন্তু অপারেশনটা দরকার, একটা সুচ ফুটিয়ে কিন্তু দরকার অপারেশনটার। এই অপারেশনের পরে মানে অনেকেরই একটা অপারেশন নাম শুনলেই ভয় পেয়ে যান অনেকে, যে দীর্ঘ সময়ের জন্য তাহলে আমার সমস্যা হবে, ছুটি নিতে হবে, বাড়িতে থাকতে হবে। কতটা সময় সাপেক্ষ, কতটা কষ্ট সাপেক্ষ একটু যদি বলেন।
0: আমি আপনাকে বলি, একটা ভ্যারিকোস ভেনের অপারেশন করতে সময় লাগে 1 ঘন্টারও কম। সেই পুরো সময় রোগী বিছানা মানে টেবিলে শুয়ে থাকেন, পাশে গান চলে, ওনার পছন্দ মতো গান চলে এবং উনি গুনগুন করে সেই গানটা গান, বেশিরভাগ রোগী তাই করে থাকেন আমার ক্ষেত্রে। এবং প্রসিডিউর হওয়ার পরে রোগী টেবিল থেকে হেঁটে নামতে পারবেন সেটুকু সক্ষমতা তার আছে, এবং পায়ে কোনো রকম অবশ হওয়া বা পায়ে কোনো রকম দুর্বলতার কোনো প্রশ্নই আসছে না, সেক্ষেত্রে সেই দিনই রোগী বাড়ি চলে যেতে পারবেন এবং তিনি সিঁড়ি তিনতলা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন। উনি চাইলে সাইক্লিংও করতে পারবেন, পরের দিন সকালে উনি মর্নিং ওয়াকে যেতে পারবেন।
1: মানে তাৎক্ষণিকভাবে একদম নিরাময়,
0: একদম নিরাময় হবে ব্যথা ছাড়া। শুধু পায়ে একটা কাপড়ের ব্যান্ডেজ থাকবে 3 দিন, যে ব্যান্ডেজটা তো যে কোনো প্রসিডিউরের পর আমরা রাখি, এবং সেটার খুলে দেওয়ার পর আমরা ওনাকে মোজা পড়তে বলবো, যেটা আমরা গ্রেডেড কম্প্রেশন স্টকিংস বলি, সেই মোজাটা কয়েক সপ্তাহ পড়তে হবে এটাই।
1: বাহ, আমরা সত্যি শুনেও ভালো লাগলো যে এতটা বড় সমস্যার মুক্তিটা কিন্তু খুব ছোট একটা প্রসিডিউরের মাধ্যমে হয়ে যাচ্ছে, যেটা ডাক্তারবাবুদের কাছে খুব বড় ব্যাপার, তারা করে দিচ্ছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে খুব অল্প সময়ে এবং কম কষ্টে কিন্তু এই রোগ থেকে নিরাময়ের একটা জায়গা রয়েছে। কিন্তু সেই নিরাময়টা কতদিনের, আসবো সেই প্রশ্নেও, তার আগে টেলিফোনে আসি। নমস্কার, হ্যালো, 2213134221314 আমাদের ফোন নাম্বার, আর শুরুতে কোড দিতে ভুলবেন না, 033। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: বলছি আমার এই আমি পূর্ব বর্ধমান মঙ্গল থানার গ্রাম থেকে বলছি,
1: বলুন।
2: রঘুনাথ পরমানি
1: বলুন।
2: আমার আমার হ্যাঁ ডাক্তারবাবু, আমার পায়ে বুড়ো আঙুলটা ওই ওপরটা নখের কাছে ওখানটা রং কালো করা হয়ে গেছে, তা আর খুব যন্ত্রণা হতো, দিয়ে আমি বর্ধমানের ডাক্তার দেখাইলাম, তা ডাক্তারবাবু বললেন ভিতরে রক্ত কুঁজ এসব জেনেছে, দিয়ে বললে আমি ওষুধ দিয়ে সব ঠিক ভালো করবো, যে ওষুধ সবাই দিলেন খাওয়ার পরে সেরে গেছিল, কিন্তু গত বছরে, কিন্তু এই বছরে আবার দেখছি যে খুব জ্বালা করছে, আর রংটা ওইখানটা বুড়ো আঙুলের নখের নিচে কালো পাড়া হয়ে যাচ্ছে, আর ওই সন্ধ্যাবেলার দিকে জ্বালা করে চিকিৎসক জ্বালা করে, আর চারটে আঙুলের নিচে অবস্থা লাগে।
1: বেশ, আপনি শুনতে থাকুন।
0: আসলে আপনি যে সমস্যার কথা বললেন, বুড়ো আঙুলের চামড়া কালো হয়ে আছে নখের নিচে, তার সঙ্গে অসম্ভব জ্বালা করছে, একবার ইনফেকশন হয়েছিল, ডাক্তারবাবুর ওষুধ খেয়ে সেরে গেল, কিন্তু সেটা সাময়িক ছিল, আবার পরের বছর একই জিনিস আর আবার প্রত্যাবর্তন হলো। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে আপনার পায়ের রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে না, যেটা আমি বলে আসছিলাম। তো রক্ত চলাচল স্বাভাবিক না হওয়াটা দু ধরনের, একটা হচ্ছে পায়ে রক্ত পৌঁছতেই পারছে না, আর একটা হচ্ছে পায়ে রক্ত পৌঁছচ্ছে, পায়ের থেকে রক্তটা ফিরতে পারছে না। আমাদের এতক্ষণ আলোচনা ছিল যে অসুখটা নিয়ে, ভ্যারিকোস ভেন বা এই ধরনের অসুখে পায়ে রক্ত পৌঁছে যাচ্ছে কিন্তু পায়ের থেকে রক্তটা ফিরতে পারছে না, সেখানে ভ্যালভের সমস্যার জন্য জমে যাচ্ছে সেটা। আপনি যে সমস্যা সমস্যার কথা বললেন সেটা বেশি যাচ্ছে প্রথম সমস্যাটা, যেখানে রক্তটা পায়ে পৌঁছতে পারছে না। ঠিক যেভাবে আমাদের হার্টে রক্ত না পৌঁছতে পারলে সেখানে বুকে ব্যথা হয়, এমন আমরা হার্ট অ্যাটাক বলি, ঠিক তেমনভাবে পায়েও রক্ত পৌঁছতে পারে না অনেক সময়। সেক্ষেত্রে একদম যে প্রান্তিক যে অর্গ্যানগুলো আছে আমাদের আঙুল আঙুল আঙুলের একদম নোখ, সেইখানে রক্তটা সবার শেষে পৌঁছবে, এবং সেটা যখন পৌঁছতে পারে না সেখানে চামড়া কালো হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়, বারবার ইনফেকশন হয়।

0: যেটাকে আমরা অনেক সময় আর্লি গ্যাংগ্রিনও বলি। তো সেক্ষেত্রে এই অসুখটি পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, যাদের ডায়াবেটিস আছে, যাদের যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে এই রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি, এবং তার জন্য আমাদের এখানেও একটা ইনভেস্টিগেশন করতে হয়, আমাদের টেস্ট করতে হয় আলট্রাসোনোগ্রাফি ডপলার, যে পায়ে রক্ত পৌঁছচ্ছে কি না। যদি সেখানে রক্ত পৌঁছতে ব্যাহত হয়, সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি নামক একটা প্রক্রিয়ার মাধ্যমে রাস্তাটা খুলে রক্ত চলাচল স্বাভাবিক করে আমরা এই ঘাটাকে আটকাতে পারি।
1: আচ্ছা, মানে পায়ও অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায়?
0: পায়ও অ্যাঞ্জিওপ্লাস্টি, সারা শরীরে
1: অ্যাঞ্জিওপ্লাস্টি, হাড়ে, হার্টের সঙ্গে জড়িয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি নামটা আমাদের কাছে সাধারণভাবে।
0: রাইট, অ্যাঞ্জিওপ্লাস্টি মানে হচ্ছে কোন রক্তনালী যেটা বন্ধ হয়ে গেছে, যেটা বন্ধ হওয়ার কথা নয় কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমরা একটা স্টেন্ট বসিয়ে রাস্তাটাকে খুলে দিই।
1: আচ্ছা,
0: আবার সেই যে অর্গান, যে জিনিসটায় রক্ত পৌঁছচ্ছিল সেটা স্বাভাবিক হয়। এই অ্যাঞ্জিওপ্লাস্টিটা হার্টে তো অবশ্যই হয়, আমরা সবাই জানি, এবং শরীরের বিভিন্ন জায়গায় হয়, ব্রেনে হয়, গলায় হয়, কিডনিতে হয়, লিভারে হয়, পায়ে হয়, এরকম বিভিন্ন জায়গা হয়।
1: বেশ ডাক্তারবাবু, এবারে আবারও আমাদের আলোচনায় ফিরে আসি, ঠিক যেখানটায় ছিলাম। ধরা যাক অপারেশন হলো, রোগী তো একেবারে হেঁটে চলে বাড়ি ফিরে গেলেন এবং তারপর তার স্বাভাবিক জীবন শুরু হলো, এর পরবর্তীতে আবারও কি সেই ব্যথা বা সেই সমস্যা ফিরে আসতে পারে, রিল্যাপস করতে পারে?
0: এই প্রশ্নটা খুব যথার্থ, কারণ এইটা সবাই আমাকে করেন, এই সমস্ত রোগীরা এই প্রশ্নটা আমাকে করেই থাকেন, এবং আমি তাদের একটা কথাই বলে থাকি, ধরুন আপনার হার্টের সমস্যা হয়েছে, হার্টের কোনো রক্তনালী ন্যারো হয়ে গিয়েছে, তার জন্য বুকে ব্যথা হচ্ছে, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বললেন যে একটা স্টেন্ট বসাতে হবে, উনি স্টেন্ট বসিয়ে দিলেন হার্টে, আপনার ব্যথা কমে গেল, সাময়িক আপনি অনেকটা আরাম পেলেন, উনি কি বলতে পারবেন যে এই আপনাকে স্টেন্ট বসিয়ে দিলাম আপনার বাকি জীবনটার অন্তত হার্ট অ্যাটাক হবে না?
1: ঠিক,
0: সেটা সম্ভব না বলা, কারণ যাদের একবার হার্ট অ্যাটাক হয় তারা অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টর তাদের সে হার্ট অ্যাটাক হওয়ার বেশি বাকি আমাদের জনসাধারণের তুলনায়। একবার হার্ট অ্যাটাক হলে তার তো একটা কারণে হার্ট অ্যাটাক হয়েছে, হতে পারে ডায়াবেটিসের জন্য, হতে পারে স্মোকিং হ্যাবিটের জন্য, হতে পারে অন্য কিছুর জন্য, জেনেটিকও হতে পারে, আমরা যেটাকে বলি আর্থ্রোস্ক্লেরোসিস। তো সেক্ষেত্রে হলে তার আবার হওয়ার সম্ভাবনা সবসময় থেকে যায়,
1: কারণটা তো রয়ে গেছে,
0: কারণটা রয়ে যায়, ফলে আমাদের অপারেশনের পরেও ঠিকঠাক মতো জীবনশৈলীর পরিবর্তন হওয়াটা খুব জরুরি। ঠিক সিমিলারলি যখন আমরা ভ্যারিকোজ ভেনের কথা আলোচনা করি, যখন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন তাদের এটা হচ্ছে, যারা মাত্রাতিরিক্ত ওজনের জন্য ঠিকমতো এক্সারসাইজ না করতে পারার জন্য বা জিনগত কারণে যাদের ভ্যাল দুর্বল থাকার জন্য ভ্যারিকোজ ভেনটা হচ্ছে, তাদের আমরা ধরুন দুটো পায়ে আমাদের 15-15-30টি ভ্যাল্ব আছে, এবং খুব ইম্পর্টেন্ট 3-4টে রক্তনালী আছে, যেগুলোর মধ্যে একটা বা দুটো খারাপ হলেই ভ্যারিকোজ ভেনের সমস্যা শুরু হয় এবং আমরা তখন তার ট্রিটমেন্ট করি। যেগুলো খারাপ সেগুলো আমরা ট্রিটমেন্ট করলাম, যেগুলো ভালো সেগুলো তো আমরা রেখেই দিই, কারণ নাহলে রক্ত চলাচল করবে কী করে? সেই ভালো শিরাগুলোর মধ্যে কোন একটি শিরা যে 10 বছর পর আবার খারাপ হবে না সেটা তো আমরা কখনোই বলতে পারি না, বরঞ্চ চান্স বেশি খারাপ হওয়া যদি না উনি জীবনশৈলী পরিবর্তন করেন, যদি রেগুলার এক্সারসাইজ উনি করেন, যদি ওজন কমান, উনি যদি নিয়মিত মেডিকেল স্টকিংস যেটা আমরা বলি সেটা পরেন, দীর্ঘক্ষণ এক জায়গায় পা ঝুলিয়ে না বসে থাকেন, তাহলে ডেফিনেটলি আবার ফেরত আসার চান্সটা অনেক কমবে। আমি একটা কথা বলি, আগে যখন সার্জারি করা হতো তখন যে ফেরত আসার চান্স, ভ্যারিকোজ ভেন আবার ফিরে আসার চান্সটা যতটা ছিল, এখন আমাদের নিউ এজ সার্জারি যেটা আমরা মাইক্রো সার্জারি বা নিডল প্রিক প্রসিডিউর যেটা বলি, তাতে ফিরে আসার চান্সটা অনেকটা কমেছে, কারণ আমরা যখন প্রসিডিউরটা করি তখন ভেতরের কোথায় কোথায় সমস্যা আমরা ডিটেলস জেনে তারপর ট্রিটমেন্ট করি, ফলে আমাদের অপারেশন অনেক বেশি মেটিকুলাস হয়, ফলে অপারেশনের পরে ভ্যারিকোজ ভেন আবার ফেরত আসার চান্সটাও অনেক অনেক কমে যায়।
1: ডাক্তারবাবু, এই সমস্যা কি একসঙ্গে দুটি পায়েই শুরু হয় নাকি যে কোনো একটি পায়ে হতে পারে?
0: এই ধরনের অসুখ যেগুলো আমরা ডিজেনারেটিভ ডিজিজ বলি, ডিজেনারেটিভ ডিজিজ মানে ধরুন হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা একটা পায়ে বেশি হয়, একটা পায়ে কম হয়, কিন্তু এমন হয় না যে একজনের একটা পায়ে খুব হাঁটুতে আর্থ্রাইটিস হয়েছে আর একটা হাঁটু একদম নর্মাল আছে, সেটা কখনোই সম্ভব নয়, একটা বেশি একটা কম এভাবে হয়। সেভাবে ভ্যারিকোজ ভেনের ক্ষেত্রেও দুটো পায়ের মধ্যে একটাই ভ্যারিকোজ ভেন বেশি থাকলে তার সিমটমসটা বেশি হবে, উনি সমস্যায় ভুগবেন সেই পায়ের জন্য, কিন্তু অন্য পায়েও ডেফিনেটলি ভ্যারিকোজ ভেনের সমস্যাটা শুরু হয়ে যায়, যেটার বহিঃপ্রকাশ তখনও হয় না। তবুও আমরা চেষ্টা করি যে পায়ে সমস্যা বেশি সেই পায়ে ফোকাস করে সেই পায়ে ট্রিটমেন্টটা করার।
1: বারে বারে একটা কথা আপনার কাছ থেকে আমরা পাচ্ছি, সেটা হলো জীবনশৈলীর পরিবর্তন। একবার অপারেশন হয়ে যাওয়ার পরে যখন মানুষটি সুস্থ হয়ে গেলেন, এরপরে তার জীবনশৈলীতে কী কী পরিবর্তন আনতে হবে, কীভাবে তাকে চলতে হবে, এই বিষয়টা যদি একটু জানান।
0: প্রথমতই বলি যে দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা একভাবে পা ঝুলিয়ে বসে থাকা

0: টাকা এই অসুখের ক্ষেত্রে আবার অসুখটাকে ফেরত আনতে পারে। তো সেক্ষেত্রে জীবনশৈলী পরিবর্তন বলতে, যদি কেউ যে কাজ করেন যেখানে এইটা ডিমান্ড করে, এটা করতেই হবে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি প্রত্যেক আধ ঘন্টা বা প্রত্যেক 35 মিনিট অন্তর অন্তর 5 মিনিটের এক্সারসাইজ করতে হবে আপনাকে, একটু ঘুরে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণ, সঠিক খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজের মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে। 3 নম্বর হচ্ছে, যদি মনে হয়, এবং আর এছাড়াও ভ্যারিকোজমিন যাদের, যে সমস্ত বয়স্ক মহিলা বা পুরুষদের হয়, তাদের পায়ে আরও কয়েকটা সমস্যা থাকে, যেমন আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, অনেক সময় ফ্ল্যাট ফুট থাকে, সেক্ষেত্রে কাফ মাসেল পাম্প ঠিকমতো কাজ করে না, এই সমস্ত ক্ষেত্রে সেগুলো কারেকশন হওয়াটাও খুব জরুরি। এবং যত বেশি আমরা সচল করতে পারবো মানুষকে, তত বেশি ভ্যারিকোজমিনের প্রকোপ কমতে থাকবে। তো ব্যায়ামের মাধ্যমে, হাঁটা চলার মাধ্যমে, ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা দীর্ঘদিন ভ্যারিকোজমিনকে দূরে রাখতে পারি।
1: বেশ, পায়ের ব্যথা নিয়ে কথা হচ্ছে। আমরা সাধারণত পায়ের ব্যথা মানেই আর্থারাইটিসের কথা ভাবি, যে বাতের সমস্যা, সেটা জিনগত হোক, বংশগত হোক বা অন্য কিছু। যদিও আজ আমরা দেখছি যে শিরার সঙ্গে খুব জড়িয়ে রয়েছে পা। এই আর্থারাইটিস বা অস্টিও হোক বা অন্য যে কোনো, আর্থারাইটিসের সঙ্গে কি ভেরিকোজভেনের সমস্যার কোনো সংযোগ রয়েছে?
0: নিশ্চয়ই আছে, কারণ আর্থ্রাইটিস মানুষের সচলতাকে কমিয়ে দেয়, মোবিলিটি কমিয়ে দেয়। একজন যদি খুব কষ্ট পান হাঁটুর ব্যথায়, তিনি হাঁটবেন কী করে 8 ঘন্টা 45 মিনিট? তিনি এক্সারসাইজ করবেন কী করে? যখনই উনি এক্সারসাইজ করতে পারছেন না, আমাদের কাফ মাসেল, কাফ পাম্প ঠিকমতো কাজ করছে না, যখনই সেটা ঠিকমতো কাজ করছে না, রক্ত ঠিকমতো হাঁটে আসতে পারছে না, ওখানে জমে ভ্যারিকোজভেনের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। 2 নম্বর হচ্ছে আর্থ্রাইটিসের জন্য যখন আমরা বিভিন্ন ওষুধ নিই বা বিভিন্ন অন্যান্য মেডিকেশান যেগুলো নেওয়া হয় আর্থ্রাইটিসের জন্য, তাতেও অনেক সময় ভ্যারিকোজমেন্টটা আমাদের নেগলেক্টেড হয়, সেটাও ভ্যারিকোজমেন্টকে অনেক সময় বাড়িয়ে দেয়, আমাদের ফোকাসটা থাকে আর্থ্রাইটিসের দিকে। আমি আরেকটা কথা বলি, আর্থ্রাইটিসের তো অনেক গ্রেড আছে, অস্টিও আর্থ্রাইটিসের হাঁটুর, তাতে একটি আমাদের ইন্টারভেনশন রেডিওলজির প্রসিডিওর আছে যার নাম হচ্ছে জেনিকুলেট আর্টারি এম্বোলাইজেশন, যেখানে আবার একইভাবে একটা ছুঁচ ফুটিয়ে আমরা হাঁটুর ব্যথা কমিয়ে দিতে পারি আর্থ্রাইটিসের। একদম অ্যাডভান্স স্টেজে সম্ভব নয়, সেক্ষেত্রে ডেফিনেটলি নি রিপ্লেসমেন্ট ইজ দ্য অনলি আনসার, বাট একটু স্টেজ সেকেন্ড আর থার্ড স্টেজ অফ অস্টিওআর্থ্রাইটিসে আমরা একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে জেনিকুলার এম্বোলাইজেশন নামক প্রসিডিওরের মাধ্যমে আমরা কিন্তু ব্যথা কমিয়ে দিতে পারি অনেক দিনের জন্য, 5 থেকে 7 বছরের জন্য আমরা হাঁটু পরিবর্তন না করেও হাঁটুর ব্যথাটা কমিয়ে দিতে পারি,
1: শুধুমাত্র একটু সুচ ফুটিয়ে। মানে এ তো আমরা জাদু লাঠি জানতাম, জাদু দণ্ড হয়, জাদু সুঁচও যে হয় এবং তা ডাক্তারবাবুদের কাছে রয়েছে, সত্যি জেনেও ভালো লাগছে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: আমি বল, হ্যালো,
1: বলুন বলুন, শুনতে পাচ্ছি।
2: আমি বলছি না কি, প্রত্যেকটা ডাক্তার বাবুরা তো হসপিটাল হসপিটাল থাকে, ওনারা তো একটা সার্ভিস করে, তো পঞ্চায়েতে বা গ্রামে আশা করে ওদের পাশে যদি থেকে ওই ডাক্তার বাবুরা যদি পাশে থাকে, যদি প্রত্যেকটা গ্রাম আসে যদি এই হেল্পটা করে, আমরা উপকার পাবো। ওখানে রঙে আমাদের এই যেগুলো বিভিন্ন টাইপের বিমারি থাকতেই পারে, তো আমরা তো গ্রামের মানুষ, আমরা তো এখানে ওখানে যেতে পারবো না, কোথায় কলকাতা আর কোথায় আছে রানাঘাট। আমি রানাঘাট থেকে রূপ দেবনাথ কথা বলছি, তো আজকে তো ওইসব ডাক্তার বাবুরা পঞ্চায়েতে যদি এরকম অনুষ্ঠান করে বা এসে যদি বলে হ্যাঁ আসুন আমরা এসছি অমুক হসপিটাল থেকে, আমরা সবচেয়ে বড় উপকার পাবো। আর এরোর ফোন নিয়ে আমার পেটটা হচ্ছে, পা ভেঙে গেছে, এইগুলো বলে লজ্জিত দেবেন না, কারণ আমরা দীর্ঘদিন ওনারা এই হসপিটালের সার্ভিস করে, আমরা তো চাষি, আমরা কত পরিশ্রম করে রোদ জল বৃষ্টি এরকম উপকার করে, তো আমরা ফৌজিদের খাওয়াচ্ছি, ওই ডাক্তারবাবুদের খাওয়াচ্ছি। হ্যাঁ আজকে ডাক্তারবাবু আসুক না পঞ্চায়েতে, এখানে এটা 30 স্তর পঞ্চায়েত না, প্রত্যেকটা মানুষের উপকারে লাগবে, এইভাবে কথা বলে আমি মানবো। আর প্লিজ, হ্যালো, আমরা দয়া করে এইসব অনুষ্ঠানে আপনারা প্লিজ ফোন করে ওই ডাক্তারবাবুকে বিরক্ত করবেন, বলুন পঞ্চায়েতে এসে আশা কর্মীদের পাশে থাকতে বলবে, এইটাই রিকোয়েস্ট।
3: আমি রূপদেবনা রানাঘাট নদিয়া থেকে বলছি।
1: আচ্ছা,
0: রূপদেবনা বাবু আপনি একদম ঠিক কথা বলেছেন, এবং সেই জন্য প্রথমেই আমি অনুষ্ঠানের শুরুতেই অনেক ধন্যবাদ জানিয়েছি আকাশবাণীকে, যে এরকম একটা সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য। এই যে আপনি জানতে পারলেন রূপদেবনাথ বাবু, এবং আপনি আপনার যে মতামত দিলেন একদম ঠিক, আশাকর্মীদের পাশে আমাদের প্রত্যেকটা শাখা, চিকিৎসা বিজ্ঞানের শাখা থাকা দরকার, এবং আমাদের প্রশাসনও সব রকমভাবেই

0: চেষ্টা করেন যে আমাদের কলকাতা বিমুখ করতে আমাদের স্বাস্থ্য পরিষেবাকে, আমাদের যে কোনো কিছু সমস্যা হলেই যে কলকাতা আসার প্রবণতাটা সেটাকে কমানোর জন্য প্রত্যেক জেলা স্তরে যে মেডিকেল কলেজগুলো হয়েছে সেটাকে অনেক বেশি উন্নত করা হয়েছে, তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে তার ডাক্তারবাবুদেরও করা হয়েছে, ডেভেলপমেন্ট করা হয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের স্কিল ডেভেলপমেন্ট করা হয়েছে। এছাড়াও তারও নিচে ব্লক লেভেলে এবং গ্রাম পঞ্চায়েত লেভেলেরও ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে। আপনি চিন্তা করবেন না, একজন মানুষের পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, সব কিছু করা সম্ভবও নয়, সামগ্রিকভাবে সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই একদিন আমরা আপনার কাছে পৌঁছাতে পারবো, আপনার পাশে বসে আপনাকে বোঝাতে পারবো ইন্টারন্যাশনাল রেডিওলজি সম্বন্ধে।
1: সত্যি তাই, আসলে তবুও যতদূর করা যায় আকাশবাণীর তরফ থেকে আমরা এই যে আপনার ঘরে পৌঁছে দিতে পারলাম ইনফরমেশনটুকু, তথ্যটুকু ডাক্তারবাবু বলতে পারছেন, এটুকুই আপাতত করা যায়। ভারতবর্ষের মতো আসলে এত বড় একটা দেশ, সেখানে সত্যি আমাদের পরিকাঠামো এখনও এতটা হয়নি যে প্রান্তিক জায়গাতে সম্পূর্ণভাবে পৌঁছে যাওয়া সম্ভব। তবুও বলবো আপনাকে যে আপনি যে এলাকায় আছেন রানাঘাটের কোনো একটি জায়গায়, আমাদের আরও অনেক শ্রোতাবন্ধু বহু প্রান্তিক জায়গায় রয়েছেন, সেখানে গ্রাম চিকিৎসালয় যেমন রয়েছে, একটু এগিয়ে গেলে সদরে গিয়ে আপনি সদরের হাসপাতালে পৌঁছতে পারবেন, অন্তত সেই পর্যন্ত একটু কষ্ট করে আসতে হবে, কারণ সরকার একা তো সবটা করতে পারে না, মানুষ আমরাই তৈরি করি সরকার, আমরাই তৈরি করি সমাজ। সুতরাং যতক্ষণ না একেবারে প্রতিটি মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে না যাচ্ছে, আমাদের কষ্ট করে হলেও একটু পরিষেবার কাছে পৌঁছে যেতে হবে। সদর হাসপাতালগুলিতে আসুন, সেখানে রয়েছেন ডাক্তারবাবুরা, তাদেরকে আপনার সমস্যার কথা বলুন, তারপর নিশ্চয়ই তার কোনো সুরাহা হবে, আশা তো করাই যায়। ডাক্তারবাবু একটু সত্যি ভারাক্রান্ত হয়েই গেল বিষয়টা, কারণ আপনাদের কাছে এসে পৌঁছতে চান বহু মানুষ, কিন্তু পৌঁছানোটা সত্যি দুষ্কর হয়ে যায়। আমাদের বেশিরভাগ শ্রোতাবন্ধুই যারা ফোন করেন তারা প্রান্তিক এলাকা থেকে, তাদের পক্ষে তাদের মনেই হয় শুনে যে এই কষ্টটা নিয়ে যদি আপনার কাছে পৌঁছে যেতে পারতাম, সেটা সম্ভব হয় না। দেখা যাক, নিশ্চয়ই হয়তো কোনো একদিন আবার আমরা প্রযুক্তি এবং প্রশাসন দুয়ের হাত ধরে পৌঁছে যেতে পারবো তাদের কাছে। ভেরিকোজ ওয়েইন নিয়ে কথা হচ্ছিল, আমাদের আজকের আলোচনার বিষয়টা যেখানে পায়রসিরা মনের কথা বলে, একেবারে শেষবেলায় এই মনের জায়গাটাতে আসব, যে পায়রসিরা সঙ্গে আমাদের নানান সমস্যার কথা শুনলাম, মনের সঙ্গে তার যোগের কথা এবার শুনব।
0: নাই আমাদের অনুষ্ঠানে যে টাইটেল বলতে পারেন সেটাকে শিরোনামটাকে এটা রাখা হয়েছিল দুটো কারণে, একটা হচ্ছে যে আমাদের শরীরে যে কোনো ধমনী বা শিরা হার্টের সঙ্গে রিলেটেড, কারণ হার্টের থেকেই তো পুরো জিনিসটা সঞ্চালন হয়, ধমনির মাধ্যমে রক্ত পৌঁছচ্ছে আমাদের প্রান্তিক জায়গায় শরীরের বিভিন্ন প্রান্তে এবং সেটা শিরার মাধ্যমে আবার হার্টে ফিরে আসছে, ফলে যে কোনো শিরাই মনের সঙ্গে জড়িত এক নম্বর। কিন্তু দুঃখজনকভাবে যখন ভ্যারিকোজ ভেনের জন্য পায়ে ঘা হয়, যে ঘাগুলো সারতে যায় না, ক্রমাগত বড় হতে যায়, রোগীরা প্রথমে হোমিওপ্যাথিতে যান, আয়ুর্বেদিতে যান, তারপরে স্কিনের ডাক্তারবাবুরাও চেষ্টা করেন সাধ্যমতো, তারপরেও যখন দীর্ঘ বেশ কিছু বছর, এমন অনেক রোগী আছেন যারা পায়ে ঘা 15-20 বছর অবধি নিয়ে ঘুরছেন এবং বড় বড় ঘা যেটা কোনোভাবেই সারতে চাইছে না, সেটা অনেক রোগীর ক্ষেত্রে সেটা মানসিক অবসাদের কারণ হয়। সেই মনের কষ্টটা, সেই মনের, অনেকে ভাবেন যে এটা কোনোদিনই হয়তো সারবে না, অনেকে ভাবেন এটা থেকে ক্যান্সার হয়ে গেল বুঝি, তো এইগুলো যে কিছুই নয়, এই এই 15 বছরের ঘা যে 2-2.5 মাসের মধ্যেই পুরোপুরি সেরে যাওয়া সম্ভব এবং এটাও নিশ্চিত করা সম্ভব হয়তো যে 95% ক্ষেত্রে আর সেই ঘাটা ফেরত আসবে না, সেটাই হচ্ছে আধুনিক বিজ্ঞানের সাফল্য। সেই জন্য এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সেই সবার কাছে পৌঁছে যেতে হবে যারা এই কষ্ট ভোগ করছেন, যাদের পায়ে ঘা, যে ঘাটা সারতে চাইছে না, সব রকম চেষ্টা করেছেন, তারা সত্যি সব রকম চেষ্টা করেন, যেখানে যেতে চা যে মানে খবর পান বিভিন্ন জনের কাছ থেকে, পরিবারের বিভিন্ন লোকের কাছ থেকে, আত্মীয় স্বজন থেকে বা পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদের কাছ থেকে যা খবর পান সেইখানে ছুটে যান এবং তারা চেষ্টা করেন, কিন্তু বিফল হয় সব জায়গাতেই।
1: সমস্যাটা তো খুব বড় একটা সমস্যা,
0: সমস্যা বড় এবং সমস্যাটা একটা খুব নিশ জায়গা, যে জায়গাটা ঠিক মতো বুঝতে না পারলে যে ঠিক কেন সমস্যাটা হচ্ছে, ঘাটা হচ্ছে একটা, ধরুন একটা দেওয়ালে জলের পাইপ গিয়েছে, সেই জলের পাইপটা লিক করছে বলে জল পড়ে নিচে জমিতে কাদা কাদা হচ্ছে। এবার আপনি যতই কাদাটা ঠিক করতে যান না কেন, যদি না লিকটা ঠিক করেন তাহলে এই কাদাটা হতেই থাকবে, আপনি সাময়িক ঠিক করে দিতে পারবেন কাদাটা, কিন্তু ওই লিকটাকে ঠিক করাটা খুব ইম্পর্টেন্ট। আবার লিক

0: লিকটা ঠিক করে দিলেন কিন্তু কাদার কিছু করলেন না ঠিক, তাহলে ওটা কাদাই রয়ে গেল। সুতরাং পাইপের লিকটাও ঠিক করতে হবে, নিচের কাদাটাকেও ঠিক করতে হবে, এই সামগ্রিক প্রচেষ্টাটা। এবং সেটা এটা একদিনে হয় না, এটা আপনাকে জানতে হবে। একটা ঘা যেটা 15 বছর ধরে আছে সেটা এক সপ্তাহে ঠিক হয়ে যাবে না। তার জন্য যে যে কাজ করতে হবে, যে প্রোটোকলটা মেনটেন করতে হবে, সেটার একটা ফিক্সড প্রোটোকল আছে এবং সারা পৃথিবী জুড়ে সমস্ত বড় হসপিটালে সেটাই প্রযোজ্য। সেইটার সচেতনতা বাড়ানোটা খুব দরকার, মানুষের জানা প্রয়োজন যে সমস্ত রকম পায়ের ঘা পুরোপুরি সারিয়ে ফেলা সম্ভব, কিন্তু এটা কোনো শর্টকাট নেই। এটা আমি একটা ট্যাবলেট বা ক্যাপসুল দিলে আমার কালকেই সব ঠিক হয়ে গেল সেরকম হবে না, কিন্তু এটাও নিশ্চিত যে ঘা সারবেই, একটু সময় দিতে হবে। তার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাকে ফলো করতে হবে। প্রথমে জানতে হবে যে কার কাছে আমরা আসব, ভাস্কুলার সার্জেন, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, সার্জেন এই অপারেশনগুলো করেন, তারও আগে একটা আলট্রাসোনোগ্রাফি কালার ডপলার করতে হবে। কিন্তু তারও আগে আপনারা প্রথমে ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, যারা এটাকে সঠিকভাবে চিহ্নিত করবেন যে হ্যাঁ এটা আপনার ভ্যারিকোস ভেইন, এটা চামড়ার কোনো ইনফেকশন থেকে ঘানা হয় বা অ্যালার্জি থেকে ঘানা হয়।
1: ত্বক বিশেষজ্ঞ,
0: ত্বক বিশেষজ্ঞ যিনি বলবেন যে চামড়ার তলার যে শিরা সেই শিরাগুলোর মধ্যে রক্ত চলাচল করছে না বলেই চামড়ায় ঘা। এটা অ্যাকচুয়ালি আপনি যান এনাদের কাছে, এনারাই আপনাকে ঠিকঠাক ট্রিটমেন্ট দিতে পারবেন। এই সামগ্রিক প্রচেষ্টা দিয়ে ঘা সারানো সম্ভব, চিরতরে ঘা সারানো সম্ভব, এটুকু বলতে পারি।
1: আমরা একদম শেষে জানতে চাইবো যে অনেকের বাড়িতেই বয়স্ক বাবা বা মা রয়েছেন যাদের পায়ে ব্যথা, যাদের পায়ের শিরা এরকম একটু ফোলা ফোলা দেখা গিয়েছে, তো এখন হয়তো আজকের এই অনুষ্ঠান শুনে অনেকে সতর্কও হবেন যে তাহলে হয়তো ভ্যারিকোস ভেইন। এই ভ্যারিকোস ভেইনের কি বংশগতভাবে পৌঁছে যাওয়া পরবর্তী প্রজন্মের কাছে সেটার কতটা কি পসিবিলিটি আছে?
0: ভ্যারিকোস ভেইন বংশানুক্রমিক, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সমিট হয়, এটাতে চিন্তার কিছু নেই। আমরা অনেক খারাপ খারাপ অসুখ জিনগতভাবে পেয়ে থাকি, ওভারিয়ান ক্যান্সার পেয়ে থাকি, ডায়াবেটিস পেয়ে থাকি। ভ্যারিকোস ভেইন তো যে অসুখটাকে আমি বলছি একটা ছুঁচ ফোটালে একদম সারিয়ে ফেলা সম্ভব, সেটা নিয়ে অত ভয় পাওয়ার কিছুই নেই। পেলেনই না আপনার বাবা মায়ের কাছ থেকে ভ্যারিকোস ভেইনের একটা অংশ, কোনো চিন্তার কারণ নেই। সঠিক সময়ে সঠিক মূল্যায়ন করে বেশিরভাগ সময় কিছু করার দরকার হয় না, কিছু জীবনশৈলী পরিবর্তন, যেখানে এক্সারসাইজের মাধ্যমে বেশিক্ষণ পা ঝুলিয়ে না বসা বা এক জায়গায় না দাঁড়িয়ে থাকা, এবং ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে এটাকে একদম ঠিক রাখা সম্ভব। যদি খুব বাড়াবাড়ি হয় একটা ছোট্ট নিডলটিকে পুরোপুরি সারিয়ে ফেলা সম্ভব। সুতরাং ভ্যারিকোস ভেইন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভ্যারিকোস ভেইনের জন্য যদি পায়ে ঘা হয়ে যায় সেটা নিয়েও সমাজে লজ্জার কিছু নেই। আমি আপনাকে শেষ একটা ছোট্ট এক মিনিটের একটা গল্প বলে আমি শেষ করছি। কলকাতার একটি বিখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও,
1: আচ্ছা,
0: উনি এসেছিলেন আমার কাছে তার মেয়েকে নিয়ে। তিনি মেয়েটির বয়স হবে 15-16, পায়ে ছোটো ছোটো একটু দুটো ভেইন্স দেখা যাচ্ছে। উনি বললেন যে স্যার এই এটা কি ভ্যারিকোস ভেইন, এর জন্য কি আমাকে এখন ট্রিটমেন্ট করতে হবে? আমি বললাম কিছু করতে হবে না, এটা ভ্যারিকোস ভেইনের খুব আর্লি সিমটমস, হয়তো ওনার কিছুই হবে না ভ্যারিকোস ভেইন, আপনার চিন্তার কিছু নেই। উনি তখন বললেন আপনি শিওর যদি এখান থেকে পায়ে ঘা হয়ে যায় তাহলে কী হবে? হ্যালো, এখান থেকে ঘা হবে না, কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। উনি আমাকে অনেক প্রশ্ন করে চলে গেলেন। পরের সপ্তাহে উনি নিজে আসলেন, এসে বললেন স্যার আমি আজকে দেখে দেখাতে এসেছি, আমি আজকে রোগী, আপনি দেখুন আমার পায়ে ঘা আছে। আমি দেখলাম পায়ে একটা ঘা যার সাইজ প্রায় একটা মানে ক্যাম্বিস বলের থেকেও বড় সাইজের,
1: পায়ে অনেক বড়,
0: অনেক বড়। আমি ওনাকে বললাম আপনি করেছেন কি, আর আপনি আগের সপ্তাহে বললেন না কেন আমাকে? বললেন আমি বলতে পারিনি সামনের সপ্তাহে, গত সপ্তাহে, আমি গত 2-3 বছর ধরে কাউকে বলতে পারিনি। এই লজ্জাটাকে কাটাতে হবে আমাদের, আমাদের সবাইকে বলতে হবে যে কোনো চিন্তা নেই, ভ্যারিকোস ভেইন থাকলে তার জন্য ঘা হলে পুরোপুরি সারা সম্ভব এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন বলে। নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা সচেতন হলেন, একটু সচেতনতা সতর্কতা খুব দরকার, তাহলে কিন্তু পায়ের শিরা সংক্রান্ত ভ্যারিকোস ভেইন সংক্রান্ত নানান সমস্যাকে আমরা মোকাবিলা করতে পারবো। নমস্কার ডাক্তারবাবু,
0: অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।
1: নমস্কার। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ডাক্তার অভিক ভট্টাচার্য। কথা বললাম আমরা পায়ের শিরার নানান সমস্যা নিয়ে। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। স্বাস্থ্য জিজ্ঞাসা শেষ করব এখানেই, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিধানসভা পর্যালোচনা, পর্যালোচনা করছেন সাংবাদিক শুভদ্যুতি দত্ত।
2: বৃষ্টিবিঘ্নিত পরিবেশে আজ বিরোধীদের উপস্থিতিতে বিধানসভার শেষ দিন সরগরম ছিল। আজ বাজেট অধিবেশনের শেষ

দিন প্রথমার্ধের সভায় বিল নম্বর 10 দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সংশোধনী বিল 2026 নিয়ে আধ ঘন্টা ধরে আলোচনা হয়েছে। চারজন বক্তা ছিলেন এবং পরবর্তী পর্যায়ে দ্বিতীয় বিল 11 নম্বর দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন শিডিউল কাস্টস অ্যান্ড শিডিউল ট্রাইবস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিজ ইন সার্ভিস অ্যান্ড পোস্টস সংশোধনী বিল 2026 আজকের সভায় পেশ করেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। দুটি বিল নিয়ে দেড় ঘন্টা ধরে আলোচনা হয়েছে। প্রথম বিলের জন্য 30 মিনিট সময় বরাদ্দ ছিল, দ্বিতীয় বিলের জন্য এক ঘন্টা ধরে হয়েছে আলোচনা। 7 জন বক্তা ছিলেন এই পর্বে। বিরোধী দলের উপস্থিতিতে একজোড়া বিল নিয়েই দেড় ঘন্টা ধরে আলোচনা হয়েছে। দুদফায় মোট বক্তা ছিলেন 11 জন। ধনী ভোটেই আজকের সভায় তা পাশ হয়েছে। ওই বিলটির পক্ষে 186টি ভোট পড়েছে এবং 17টি ভোট পড়েছে বিপক্ষে। যদিও ঋতব্রত অনুগামীদের পক্ষে 6 জন ভোটদানে বিরত ছিলেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে 1992 সাল থেকে বহাল 66টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য যে সংরক্ষণ রয়েছে তা পুরোপুরি বহাল থাকছে। বিগত সরকারের আমলে 113টি জাতিগোষ্ঠীকে কোনো রকম সমীক্ষা ছাড়া ওই সংরক্ষণের তালিকায় আনা হয়েছিল। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের তরফেও এক মামলায় এই প্রসঙ্গে সংশ্লিষ্ট বিচারপতি তৎকালীন সময় স্পষ্ট করে জানিয়ে দেন যে কোনো রকম সমীক্ষা ছাড়া তা গ্রহণ করা যাবে না, সুতরাং এই তালিকার কোনো মান্যতা নেই। আজকের সভায় জবাবি ভাষণে ভারপ্রাপ্ত মন্ত্রী সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে জনপ্রতিনিধিদের অবহিত করেছেন। এই পর্বে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের সভায় জানিয়েছেন যে মুর্শিদাবাদ জেলার রেজিনগরে চলতি মাসের 26 তারিখ বিধায়ক হুমায়ুন কবির উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। শুধু তাই নয়, চলতি মাসের 8 জুন মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে সংখ্যালঘু এলাকায় সাম্প্রদায়িক মন্তব্য করেছেন ওই বিধায়ক। এমন মন্তব্য কাম্য নয়, তাকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সভায় বিরতি ঘোষণা করেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। বিধানসভার লবিতে বিরতির সময় আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অধ্যক্ষ রথীন্দ্র বোস সেই সঙ্গে একাধিক বিধায়ক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিরতির পর আজ দ্বিতীয়ার্ধের সভায় পিংলা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক স্বাগতা মান্না অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, গৃহশিক্ষকদের পড়াশোনার নামে একের পর এক মেয়েদের শ্লীলতাহানির ঘটনা বেড়েই চলেছে। শুধু তাই নয়, আইনের রক্ষক যারা তারাও আইন ভাঙছেন। সমাজের সর্বস্তরে এই প্রবণতা বন্ধ করা যাচ্ছে না, কাজেই সরকারের এই মুহূর্তে উচিত কড়া হাতেই তা মোকাবিলা করা। আজকের সভায় বিধায়ক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই বক্তব্য রাখেন। এরপর একজোড়া বিল পেশ করা হয়েছে। বিল নম্বর 13 দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল 2026 এবং বিল নম্বর 14 দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। সরকার পক্ষের তরফে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা তা উত্থাপন করেন। বিধায়ক কুণাল ঘোষ এর পরিপ্রেক্ষিতে বলেছেন, গুন্ডা দমন ও সমাজবিরোধী কার্যকলাপ রুখতে উভয় বিল খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী, দুটিতেই সমর্থন জানান তিনি। এরপর বিধানসভায় প্রধান সচিব সৌভেন্দ্রনাথ দাস অধ্যক্ষ রথীন্দ্র বোস এর নির্দেশে দুটি বিলের শিরোনাম পাঠ করেন। এরপর শুরু হয় আলোচনা। প্রথম বক্তা ছিলেন গোলাম রব্বানী, দ্বিতীয় বক্তা অরূপ কুমার দাস। তিনি বলেন, বিগত সরকারের আমলে আইনের শাসন বলে কিছুই অবশিষ্ট ছিল না, কাজেই এ যেন রাজ্যবাসীর কাছে শাসকের আইন হিসেবে প্রতিষ্ঠা পায়। বিগত দিনের সরকারের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। শুধু তাই নয়, বিগত সরকারের আমলে নিপীড়িত মানুষজনদের
পরিবারকে

নিয়ে আসা হয় বিধানসভায়। গ্যালারিতে তারা উপস্থিত ছিলেন। সভায় শাসক ও বিরোধীরা, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তাদের চাক্ষুষ করেছেন। শুধু তাই নয়, স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছে আজকের সভায়। এরপর অরূপ কুমার দাস বলেন, দমনমূলক পীড়ন কি বেড়ে যাবে? পাল্টা বক্তব্যে বিধায়ক নওশাদ সিদ্দিকী নানা রকম আশঙ্কার কথা তুলে ধরেছেন। পরিষদীয়

0: শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে দলের অন্দরে নানা বিতর্ক ও টানাপোড়েনের মধ্যে পড়ে শেষ পর্যন্ত বক্তব্যই রাখতে পারেননি। অধ্যক্ষ বারবার বলা সত্ত্বেও কোনো রকম গঠনমূলক বক্তব্য এই পরিপ্রেক্ষিতে রাখতে পারেননি তিনি। রাজনৈতিক দলকে নিশানা করা নয়, নতুন এই বিলের উদ্দেশ্য হল জনগণের কল্যাণে বর্তমান সরকারের কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সভায় বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিশেষে এই বিলের সমর্থনে জবাবী ভাষণে 25 মিনিট নতুন বিলের পক্ষে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনী ভোটে আজকের সভায় বিলটি পাশ হয়েছে। এই বিলের পক্ষে 176টি ভোট পড়ে, বিপক্ষে ভোটদান করেন 41 জন, 20 জন ভোটদানে বিরত ছিলেন। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন বিরোধীদের উদ্দেশ্যে তাদের সবক শেখাতে হবে। আজকের সভায় অধিবেশনের সমাপ্তি পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্য সচিবালয় নবান্নে আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ওই বৈঠকে আলোচনা করা হবে, সবুজ সংকেত নিয়েই এরপর তা পেশ করা হবে বিধানসভার অধিবেশনে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের পাশাপাশি গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই, তাকে নিয়ে কমিশন গড়ে তোলা হয়েছে, আপত্তি থাকলে সে কথাও তার কাছে জানানো যাবে। মোট 9টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগস্ট মাসেই রাজ্য জুড়ে নতুন বিধি চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রীর আরও সংযোজন বিজেপির সংকল্পপত্রে, তা আগেই ঘোষণা করা হয়েছে। বাস্তব রূপায়ণের পথেই সচেষ্ট রাজ্য সরকার। সবশেষে অধ্যক্ষ রতীন্দ্র বোস জানিয়েছেন আগামী 3 ও 4 জুলাই বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে দুদিন ধরে নতুন বিধায়কদের নিয়ে হবে ওরিয়েন্টেশন ক্যাম্প। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ অন্যান্য আরও 7টি রাজ্যের অধ্যক্ষরা দুদিনের প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখবেন। সরকারি উদ্যোগে বিধায়কদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন আগামী 25 এপ্রিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি নির্বাচন, আগামী 21 জুলাই মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে। সেই সঙ্গে অধ্যক্ষ আরও জানান আগামী 17 জুলাই থেকে পরবর্তী পর্যায়ে বিধানসভার অধিবেশন বসছে, 1 সপ্তাহ ধরেই তা চলবে।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক শুভদ্যুতি দত্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য, রাগ দরবারি কানাড়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। খেয়াল অরিন্দম ভট্টাচার্য।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দরবারি কানাডা রাগে খেয়াল, শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রদ্যুৎ পাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুরোধের আসর। আজকের প্রথম শিল্পী মান্না দে, হাওড়ার আমতা দেউড়া থেকে এই গানটির জন্য অনুরোধ করেছেন আলাউল মল্লিক মান্না দের কণ্ঠে।

পড়া কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সে যে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

ধন্যি মেয়ে, ছায়াছবির গান শুনলেন মান্না দের কণ্ঠে। এবারে একটি রাগ প্রধান গান শিপ্রা বসুর কণ্ঠে শুনতে চেয়েছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাশ।

রাগ প্রধান গানটি শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে। এবারে শেষ অঙ্ক ছায়াছবিতে হেমন্ত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের বাগনাপাড়া থেকে গণেশ গোস্বামী এবং সোনালী গোস্বামীর অনুরোধ।

শেষ অঙ্ক ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে অমর সঙ্গী ছায়াছবিতে আশা ভোঁসলে। জিয়নপুর, চুড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে মেহেদি হাসান মামুন, নার্গিস, পারভিন ও আজিজ খানের অনুরোধ।

অমর সঙ্গী ছায়াছবির গান শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। এবারের শিল্পী কিশোর কুমার। এই আধুনিক গানটির জন্য অনুরোধ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে মানসী সেন এবং উৎপল সেন।

আধুনিক গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে, শুনছেন অনুরোধের আসর। এই আসরে আজকের শেষ শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, পোরাশকোল গ্রাম থেকে রিমো মুখার্জির অনুরোধ।

আধুনিক গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর এই সঙ্গেই শেষ করলাম আজকের অনুরোধের আসর।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে আলো ছায়াছবিতে অরুন্ধতী হোম চৌধুরী।

আলো ছায়াছবির গান শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। এবারে অদ্বিতীয়া ছায়াছবিতে লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়।

অদ্বিতীয়া ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন অভিমান, ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

শুনলেন অভিমান ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে। এবারে কিশোর কুমার এবং আশা ভোঁসলে দ্বৈত কণ্ঠে অমানুষ ছায়াছবিতে।

অমানুষ ছায়াছবির গান শুনলেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এবারে অনুসন্ধান ছায়াছবিতে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

অনুসন্ধান ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে অজস্র ধন্যবাদ ছায়াছবিতে শৈলেন্দ্র সিং।

অজস্র ধন্যবাদ। ছায়াছবির গান শুনলেন শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ করব আজকে আনন্দ আশ্রম ছায়াছবির একটি গান দিয়ে, কিশোর কুমারের কণ্ঠে।

আনন্দ আশ্রম। ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। আর এই সঙ্গেই শেষ হলো আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ভজন শিল্পী কৌশিক গোস্বামী।

কৌশিক গোস্বামীর কণ্ঠে ভজন শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী শ্রুতি মেধা দাস।

দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী মানিক দাস বাউল।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা শিল্পী বিভাস সাংহাই। প্রথমে শুনবেন তিন তাল, পরে আদা চৌতাল। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করছেন সনাতন গোস্বামী, তবলা শিল্পী বিভাস সাংহাই।

মাধ্যমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ছটা বেজে পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, সাড়ে ছটায় আজকের চাষবাস, কথিকা বাণিজ্যিকভাবে পোনা মাছের বীজ উৎপাদন বলবেন প্রশান্ত চট্টোপাধ্যায়। ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, কথিকা পেশাগত রোগ বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়। শুনবেন তৃতীয় পর্ব। ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং কল্লোল কোনার। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীতে অর্পিতা দত্ত। সকাল আটটায় জানা অজানা, স্মরণে বরণে প্রশান্ত চন্দ্র মহলান বিশ, রচনা পঞ্চানন মণ্ডল। রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান সকাল আটটা বেজে পাঁচ মিনিটে, আটটা বেজে কুড়ি মিনিটে উত্তরণ, বিশেষভাবে সক্ষম মামনি জানা পাত্র সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, সকাল সাড়ে আটটায়। সকাল নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। নটা বেজে পঁচিশ মিনিটে জেলার চিঠি, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। সাড়ে নটায় গানে গানের পরবর্তী অংশ। সকাল দশটায় গানের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। বেলা এগারোটায় যুববাণীর অনুষ্ঠান, আড্ডায় অ্যাডভেঞ্চার, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী। নবনীতা মণ্ডলের কণ্ঠে নজরুল গীতি বেলা বারোটায়, বারোটা বেজে পনেরো মিনিটে লোকগীতি, শিল্পী সৌমিক দাস। বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিটে কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান উনো জমির দুনো ফসল, তরমুজ থেকে গুড় তৈরি, এ বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান দুপুর একটায়, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মাননীয় সু, বয়স্ক মানুষদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান মিতালি ভট্টাচার্যের উপস্থাপনায়। দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ এবং পরে বাবুলাল সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্নর ওপর একটি সঙ্গীত আলেখ্য হুলে হুল, দ্বিতীয় পর্ব শুনবেন প্রযোজনা নিভা টুডু। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদানে গরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা দাস এবং সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, বিখ্যাত সাঁওতালি ভাষার কবি ডক্টর দমন সাহু সমীর বলবেন পরিমল হেমব্রম। সন্ধ্যে ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, আঠারোশো পঞ্চান্ন সালের সাঁওতাল বিদ্রোহ বা হুলের ওপর নির্মিত নাটক, রচনা ও প্রযোজনা পরিমল হেমব্রম। ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কৃষি কথার আসর, বর্ষাকালে গবাদি প্রাণীর রোগ ও প্রতিকার বিষয়ে ডক্টর ইন্দ্রনীল সামন্ত সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিটে তর্জা গান, পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। সাড়ে সাতটায় সমীক্ষা বলবেন দেবর্ষী ঘোষ। রাত আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। আটটা বেজে পনেরো মিনিটে শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত সাড়ে আটটায় কথায় কাহিনী, নাটক ঝি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অর্থনীতির দুনিয়া, ব্যাংক ব্যবস্থার ইতিহাস, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিজিতেন্দ্র মণ্ডল, ডেপুটি জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণানন্দী পাল। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। রাত সাড়ে নটায় শ্রবণী, পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, কথিকা স্মরণে বরণে অমিয় চক্রবর্তী বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়।

এরপর স্বরচিত কবিতা পাঠে রাজীব কর। রাত ১০টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, রাত ১:৩০টায় নবনীতা মণ্ডলের কণ্ঠে নজরুল গীতি, ১০:৪৫ আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, রাত ১১টায় লোকগীতি শিল্পী সৌমিক দাস, রাত ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী অভিষেক লাহিড়ি। আসছি সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায়। প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত, শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীতে অর্পিতা দত্ত, ধারাবাহিক রামচরিত মানসের ১৫৭তম পর্ব ৬:৩৫ সকাল ৬:৪৫ অতুল প্রসাদের গানে মৈত্রী চক্রবর্তী, যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সকাল ৭:১০ অর্পিতা পালের উপস্থাপনায়, ৬:৩০ নজরুল গীতি নবনীতা মণ্ডলের কণ্ঠে, ৮:৪৫ আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, সকাল ৯:০০ লোকগীতি শিল্পী সৌমিক দাস, ৯:১০ রস ধারা উপস্থাপনায় সুলক্ষণা পার্বত, সকাল ১০:১৫ অঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, বেলা ১১:০০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তা নন্দী, বেলা ১২:০০ সুরভি সুলক্ষণা পর্বতের সঙ্গে, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, দুপুর ১:১০ সংযুক্তা নন্দীর সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ অতুল প্রসাদের গানে মৈত্রী চক্রবর্তী, ৫:২০ উর্বশী ভারতী দত্তের উপস্থাপনায় সন্ধ্যে ৬:১০ হিন্দি কথিকা বলবেন ভারতী দত্ত, সন্ধ্যে ৬:৩০ আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের ধারাভাষ্য হিন্দি এবং ইংরেজিতে শুনবেন, নিউজ অন এআই আর অ্যাপে শুনবেন গুল গুলশান, ৭:১০ আধুনিক গানে রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, ৭:৩০ দর্পণ উপস্থাপনায় ভারতী দত্ত, রাত ৮:০০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর, রাত ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিষেক মণ্ডলের উপস্থাপনায়, রাত ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৬ সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৮% এবং সর্বনিম্ন ৭২%, বৃষ্টি হয়েছে ২৭.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২:১৯ হয়ে ২৯ সেকেন্ড। জয় হিন্দ।